0: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে।
1: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে জীবননেসা মুনিয়া এবং শাকিল আহমেদ।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খুসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম।
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। আজ সূরা ইব্রাহিমের ১৯ আয়াত থেকে ২১ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মাহমুদুল হাসান।
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 19-21 আয়াতে ইরশাদ করেছেন, তুমি কি দেখনি যে আল্লাহ আসমান ও জমিন সঠিকভাবে সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছে করলে তোমাদেরকে ধ্বংস করতে পারেন এবং আনতে পারেন কোনো নতুন সৃষ্টি, আর এরূপ করা আল্লাহর পক্ষে মোটেও কঠিন নয়। তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবেই। তখন দুর্বলরা অহংকারী নেতাদেরকে বলবে, আমরা তো ছিলাম তোমাদের অনুসারী, এখন তোমরা কি আল্লাহর আজাব থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে? তারা বলবে, যদি আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করতেন তবে আমরাও অবশ্যই তোমাদেরকে সঠিক পথ দেখাতাম। এখন আমাদের সকলের জন্য সমান, আমরা অস্থির হই অথবা ধৈর্য ধারণ করি, আমাদের রেহাই নেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় রোগী দেখতে যাওয়া এবং সেবা করার ফজিলত, বলছেন মাওলানা মোহাম্মদ মুত্তাকিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মানবতার ধর্ম, এতে রোগীর সেবা যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া ও সান্ত্বনার বাণী শোনানো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর সেবা যত্ন করাকে সর্বোৎকৃষ্ট নেক আমল ও ইবাদত ঘোষণা করেছেন। সাহাবি হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উদু মারদাকুম ওয়াত্তাবিউল জানাইযা তুযাক্কিরুকুম আল আখিরাহ। তোমরা রোগী দেখতে যাও এবং জানাজায় অংশগ্রহণ করো, কেননা তা তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেবে। প্রকৃতপক্ষে ইসলাম মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার ধর্ম। একজন মুসলিম যখন অসুস্থ হয় তখন তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, সান্ত্বনা দেওয়া এবং যথাসাধ্য সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উত্তম মাধ্যম। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। কুরআনে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, অর্থাৎ যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করল সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। সূরা আল মাঈদা 32। অতএব বলা যায়, রোগীর চিকিৎসা, পরিচর্যা ও সেবার মাধ্যমে তার জীবন ও সুস্থতার জন্য চেষ্টা করা মহান আল্লাহর নির্দেশনার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইযা লাকীতাহু ফাসাল্লিম আলাইহি, ওয়া ইযা দাআকা فَأَجِبْهُ وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهُ شَمِّتَهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ। অর্থাৎ, একজন মুসলিমের জন্য অপর আরেক মুসলিমের 6টি অধিকার রয়েছে। তার মধ্যে অন্যতম হল, যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2162। একটি বিখ্যাত হাদিসে কুদসিতে এসেছে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম মারিতু ফালাম তাউদনি ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন ক্বালা আমা আলিমতা وَأَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتُهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ ইলা আখিরিল হাদিস, অর্থাৎ হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসনি। বান্দা বলবে, হে আমার রব, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আমি কিভাবে আপনাকে দেখতে যেতাম? আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিলে? তুমি যদি তাকে দেখতে যেতে তবে আমাকে তার কাছেই পেতে। সহি মুসলিম হাদিস নম্বর 2569। রোগী দেখার অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। রোগীকে সান্ত্বনার বাণী শোনানো, রোগীর চাহিদার কথা জানতে চাওয়া, খাবার বা অন্য কোনো বৈধ চাহিদা থাকলে পূরণ করার চেষ্টা করা, রোগীর কাছে উঁচু আওয়াজে কথা না বলা, রোগীর জন্য দোয়া করা, রোগীর কাছে নিজের জন্য দোয়া চাওয়া, রোগীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে চিকিৎসকের কোনো নিষেধাজ্ঞা থাকলে তার প্রতি সম্মান জানানো, অতি উৎসাহী হয়ে রোগীকে দেখতে গিয়ে তার কষ্ট বা রোগ বৃদ্ধির কারণ যেন না হয় সেদিকে খেয়াল রাখা, প্রয়োজন ছাড়া রোগীর কাছে বেশি সময় অবস্থান না করা, রোগীর সেবা করা সদকা, দয়া ও মানবিকতার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ। রোগী দেখতে যাওয়ার পূর্বে আরও কতিপয় আদব রয়েছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাওয়া, রোগীর জন্য আন্তরিকভাবে রোগ মুক্তির জন্য দোয়া করা, রোগীকে আশা ও ধৈর্যের কথা বলা, তার কাছে বেশি সময় অবস্থান করে তাকে কষ্ট না দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে রোগী দেখতে যাওয়া এবং সেবা করার ফজিলত সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ মুত্তাকিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রী ভগবান উবাচ। বিষয় দিব্য গুণাবলী সমূহ। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান ইয়োগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপ আর্যবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈসুনম দয়া ভূতেষু অলুলুপ্তম মাদর্বম হিং চাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ ন অতিমানিতা অবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, বয়সশূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞানুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, পরনিন্দা বর্জন, জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, বিনয় ও অচঞ্চলতা, তেজস্বিতা, ক্ষমা, ধৈর্য, শুচিতা, ঈর্ষাহীনতা, অভিমান না করা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাবসম্পন্ন ব্যক্তির হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অর্জুনকে গুহ্যতম এক শাস্ত্র উপহার দিয়েছেন। দুই রকমের স্বভাবসম্পন্ন মানুষের চিন্তা, কর্ম ও গুণাবলী বিশ্লেষণ করেছেন। খর ও অক্ষর পুরুষের অতীত, ওই পুরুষোত্তমকে পরাভক্তি দিয়ে বজনার যে গুণ, সম্পদ ও শ্রদ্ধা থাকতে হবে সেগুলোর আভাস দিয়েছেন। যারা ভগবানকে পুরুষোত্তম জেনে সর্বতোভাবে তারই ভজনা করেন তারা অনন্য ভক্ত হয়। ভগবানই একমাত্র জীবনের উদ্দেশ্য হওয়ায় দৈবী সম্পদ স্বাভাবিকভাবেই তাদের মধ্যে প্রকটিত হতে থাকে এবং তারা দেবস্বভাব প্রাপ্ত হয়। তারা শাস্ত্র নির্দেশ অনুসারে ভগবত ভক্তির পথ অবলম্বন করেন। তাদের মধ্যে অহিংসা, সত্য, সরলতা, পবিত্রতা, ক্ষমাশীলতা, শাস্ত্রনিষ্ঠা প্রভৃতি দিব্য গুণাবলী বিকশিত হয়। আর এই দৈব সম্পদগুলোকে তারা ভগবানের কৃপা বলেই মনে করেন। দৈবী সম্পদ বলার তাৎপর্য হল এইগুলো সবই ভগবানের সম্পদ। ভগবান এ অধ্যায়ের প্রথম তিনটি শ্লোকে ক্রমান্বয়ে ভাব, আচরণ এবং প্রভাবের কথা নিয়ে 26টি গুণাবলীর বর্ণনা করেছেন। তা সবই দিব্য গুণাবলী। এই গুণগুলি ভগবানের সম্পদ মেনে তার আশ্রয় গ্রহণ করলে শরণাগত ভক্ত মুক্তির পথে অগ্রসর হতে সক্ষম হয়। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় স্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫:২১ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬:৪৮। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। সকাল 8:30 জাতীয় ঐতিহ্য শিল্প সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35, রচনা ও প্রযোজনা মোহাম্মদ জুবাইদুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35।

পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। বিষয়ভিত্তিক জ্ঞানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ বিকেল 4:25। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনতে পাবেন বিকেল 5:10। 6:05 সোনালী ফসল। সন্ধে 7:05 শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সমীপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লীগানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20।

এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12টা বেজে 10 মিনিট থেকে বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রাবণ সংসারে পূব আকাশে জেগে উঠবে আজকের সোনালি সূর্য, এমন সুন্দর ভোরে আমাদের প্রত্যাশা। এই আহ্বানে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে চলুন শুনি ভোরের গান। গীতিকার সিরাজুল ইসলাম, সুর করেছেন আজাদ রহমান।

0: খুরশিদ আলমের গাওয়া ভোরের গানটি শুনলেন।
1: এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সাদিয়া আফরিন মল্লিক, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয়, তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন।

0: বন্যা কবলিত এলাকায় কারোর ডায়রিয়া হলে সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। বন্যা দুর্গত অঞ্চলে মরা পচা জীবজন্তু মাটিতে পুঁতে ফেলুন, যাতে পানি দূষিত করতে না পারে। পানিশোধক বড়ি কিংবা ফিটকারি ব্যবহারের সঠিক পদ্ধতি কোনো স্বাস্থ্যকর্মী কিংবা ত্রাণ অথবা মেডিকেল টিমের লোকদের কাছ থেকে ভালোভাবে জেনে নিন।
1: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে। শোনাব ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে প্রথম গানটি আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে।
1: যেসব এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, বন্যার সময় জনগণের যা করণীয়, বন্যার সময় ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়িঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোনো উঁচু স্থানে বাঁধে বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। কোনো মতেই দালাল বা টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না। বন্যার কারণে নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে, যা বন্যা কবলিত নয়, সেখানে আশ্রয় নিন, কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। বন্যার ফলে খাবার পানি দূষিত হবার আশঙ্কা থাকে, তাই জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি পান করুন। না পাওয়া গেলে খাবার পানি ফুটিয়ে নিন, অথবা পানি শুধু ট্যাবলেট কিংবা ফিটকিরি দিয়ে খাবার পানি বিশুদ্ধ করে নিন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা যে পরিবেশে বাস করি সে পরিবেশকে সুন্দর করা, ভালো রাখা আমাদেরই দায়িত্ব। পরিবেশের উন্নয়নে থাকতে হবে সবসময় সচেষ্ট। পরিবেশের উন্নয়ন মানে শুধু গাছ লাগানো নয়, বরং প্রকৃতি, মানুষ ও জীববৈচিত্র্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশ, বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার আমাদের সবার দায়িত্ব। আজকের ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারে। একটি সুস্থ, সুন্দর, বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার। শুরুতে আমার বাংলা পর্বে আধুনিক মুনাফা প্রাপ্তিতে আনারস প্রক্রিয়াজাতকরণ, এ বিষয়ে শুনবেন একটি কথিকা। বলছেন মুসাম্মাদ ইশরাত জাহান, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
1: আনারস একটি অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও স্বল্প মেয়াদি ফল। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে তাজা ফল হিসাবে আনারস খাওয়া হয়। তবে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকৃত খাবার যেমন জুস, জ্যাম, জেলি ইত্যাদি তৈরির কাজে ব্যবহৃত হওয়ার কারণে পৃথিবীর সর্বত্রই আনারসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বাণিজ্যিক ফল হিসাবেও আন্তর্জাতিক বাজারে আনারস একটি গুরুত্বপূর্ণ ফল। পার্বত্য জেলাসমূহ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও টাঙ্গাইল জেলার মধুপুর এলাকায় কৃষকদের কাছে আনারস একটি অন্যতম অর্থকরী ফসল। অতীতে শুধুমাত্র বছরের একটি নির্দিষ্ট সময়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত আনারস পাওয়া যেত। ইদানিং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আধুনিক ও বিজ্ঞানসম্মত উৎপাদন কৌশল ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে বছরব্যাপী আনারস উৎপাদন হচ্ছে, আর এ কারণে আন্তর্জাতিক বাজারে রপ্তানি পণ্য হিসাবে বৈদেশিক মুদ্রা অর্জনে আনারস বিশেষ অবদান রাখছে। আনারস প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচা ফলের তুলনায় বহুগুণ বেশি মুনাফা অর্জন করা সম্ভব। তাজা আনারস দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু জুস, জ্যাম, ক্যান্ডি, স্কোয়াশ এবং পাল্প তৈরি করে সারা বছর বিক্রি করা যায়। এছাড়াও আনারসের পাতা থেকে উন্নত মানের গোখাদ্য চাইলে তৈরি করে অতিরিক্ত আয় করা সম্ভব। আমাদের দেশে সাধারণত পাকা আনারস খাওয়া হয়, কেটে পিস করে অথবা জুস করে। পাকা আনারস স্বাদে মিষ্টি, তবে কাঁচা আনারসের চাটনি তৈরি করা যায়। কাঁচা আনারস টক হয়। আনারস টিনজাত ফল হিসেবেও সংরক্ষণ করা হয় এবং এই ধরনের আনারসের চাহিদা বিদেশের বাজারে খুব বেশি। আনারস দিয়ে জ্যাম, জেলি, স্কোয়াশ, রস প্রভৃতি তৈরি হয় এবং তা বিদেশে প্রক্রিয়াজাত করা হয়। এছাড়া আনারস থেকে কোনো কোনো সময় ভিনেগার, সাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের খাবার, রান্না ও সালাদে আনারসের ব্যবহার তো রয়েছেই। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি। কোনো কোনো ক্ষেত্রে আনারসের ফল অ্যালকোহল ও সাইট্রিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। আনারসের রসে ব্রোমিলিন নামক এক প্রকার জারক রস থাকে বলে আনারস পরিপাক কাজে সহায়ক। এছাড়া কচি ফলের শাঁস ও পাতার রস মধুর সাথে মিশিয়ে সেবন করলে কৃমি দমনে সহায়ক হয়। আমাদের দেশে আনারস সাধারণত তাজা পাকা ফল হিসেবে গ্রহণ করা হয়। শরীরের চাহিদা মতো পুষ্টি সরবরাহ করতে হলে ফল উৎপাদন, আহরণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদিত ফলের বিরাট অংশ সংগ্রহের পর বিভিন্ন পর্যায়ে নষ্ট হয়ে যাচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে দেশে উৎপাদিত ফল ও সবজির 25-40% সংগ্রহের পর বিভিন্ন পর্যায়ে নষ্ট হয়ে যায়। তাই মানুষের যথাযথ পুষ্টি যোগানে বাংলাদেশে নিরাপদ ফল চাষের গুরুত্ব যেমন অধিক, অপরদিকে বিশাল পরিমাণের এই ফলমূল পচনের হাত থেকে বাঁচাতে প্রক্রিয়াজাত সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ভরা মৌসুমে ফলের অধিক সরবরাহের ফলে দাম অনেক কমে যায়, ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। ফলে সংগ্রহের পর যথাযথভাবে প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করা হলে একদিকে অপচয় কমবে, অপরদিকে উৎপাদনকারীরাও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে না। উন্নত প্যাকেজিং এর মাধ্যমে বেশি দিন ফল সংরক্ষণ, আকর্ষণীয় বাজারে মূল্য বৃদ্ধি এবং বিদেশে রপ্তানি সহ সর্বোপরি সকলের পুষ্টি নিশ্চিত সম্ভব। এছাড়াও ব্যবসায়িক কৌশল, ব্র্যান্ডিং ও প্যাকেজিং, আকর্ষণীয় লেবেল ও বোতল ব্যবহার করে পণ্যের মান বৃদ্ধি করা যায়। গ্রীষ্মকালীন মৌসুমে আনারসের দাম কম থাকে, তাই এই মৌসুমে প্রক্রিয়াজাত করে রাখলে বছরের বাকি সময়ে যখন আনারস পাওয়া যায় না, তাও চড়া দামে বিক্রি করা সম্ভব।
0: কৃষিজীবী ভাই বোনেরা, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসব। দেশকে ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়, সততা, পরিশ্রম এবং নিজের কাজের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখাই প্রকৃত দেশপ্রেম। একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ করার প্রত্যাশা নিয়েই এখন শোনাব দেশের গান। শিল্পী সেজুতি আশরাফি নদী, গানটির রচয়িতা খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনে উপস্থাপনে ছিলেন তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠান প্রযোজনা করলেন হরবিলাস রায়। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার, 3রা শ্রাবণ, 3রা সাফর, 18ই জুলাই, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও G77 অ্যান্ড চায়নার সমর্থন পুনর্ব্যক্ত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত 14। এবং ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাত 3টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবারে বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এবাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহারের ভিত্তিতে BNP সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 18-19 বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল। এ সময় তিনি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তার বাসভবনে প্রায় বৈঠক হত, যেখানে বুদ্ধিজীবীদের একত্রিত করে গণতন্ত্রের পক্ষে বিবৃতি তৈরি ও কৌশল নির্ধারণ করা হত। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 1952 থেকে 2024 বাংলা ভাষা আর বাংলার স্বাধীনতার রক্তিম পথ ধরে এদেশের তরুণরা বারবার বুক পেতে দিয়েছে বুলেটের সামনে। 2024 সালের জুলাই আগস্টের সেই গণ অভ্যুত্থানেও বাংলার আকাশ কেঁদেছিল ঝাঁঝরা হাওয়া তরুণ বুকগুলোর জন্য। সেই দ্রোহের আগুনে মহৎ এক আত্মহতি তরুণ শিক্ষার্থী আনাসের। 2026 সালের এই জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে আনাস নেই, কিন্তু তার স্মৃতি আজও অম্লান। আরো শুনুন প্রতিবেদনে।
1: শ্রাবণের বৃষ্টি আর বুলেটের শব্দ সেদিন একাকার হয়ে গিয়েছিল রাজপথে। যে বয়সে শাহরিয়ার খান আনাসের বুকে থাকার কথা ছিল আগামীর স্বপ্ন, সেই বুকে এসে বিঁধেছিল ঘাতকের নির্মম বুলেট। আনাস চলে গেছেন নক্ষত্রের দেশে, কিন্তু পেছনে রেখে গেছেন এক শূন্যতা যা কোনো সান্ত্বনাতেই মেলার নয়। 24 জুলাইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজধানীর চানখার পোলে সন্তান হারানোর বুক ভাঙা আরতি নিয়ে স্মৃতিচারণ করছিলেন শহীদ আনাসের মা সঞ্জিদা খান।
2: ও আমার বন্ধু ছিল এক কথায়, কারণ আমার যখনই কোনো সমস্যা হইতো ওর বাবার সাথে রাগ হইতাম বা আমার আম্মুর সাথে রাগ হইতাম বা কোনো ব্যাপার নিয়ে আমি ডিস্টার্ব থাকতাম, আমি সেই বিষয়গুলা ওর সাথেই শেয়ার করতাম। ও আমার একটা আস্থাভাজন জন ছিল যার সাথে আমি খুব ফ্রিলি ওই বিষয়গুলা শেয়ার করতে পারতাম।
1: মায়ের ভেজা চোখের জল যেন মিশে যায় জুলাইয়ের সেই রক্তাক্ত স্মৃতির পাতায়। সন্তান হারানোর গভীর ক্ষত বুকে চেপেও পিতা যখন সন্তানের বীরত্বের কথা ভাবেন, তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে কান্নায়, আবার বুক ভরে ওঠে এক অদ্ভুত গৌরবে। আনাসের বাবার কণ্ঠ জুড়ে এখন এক চিরন্তন হাহাকার। আন্দোলনে যোগ দেওয়ার আগে বাবা মায়ের উদ্দেশ্যে লেখা চিঠি পড়ে শোনাচ্ছিলেন শহীদ আনাসের বাবা শাহরিয়া খান।
3: মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, তরি আব্বু জান তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী, একটি কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় না করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃতিক মানুষ। আমি যদি বেঁচে না ফিরি কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ওহো, আমাদের কাছে তো ক্ষমা চেয়ে গেছে, কিন্তু আমরা ওর কাছে ক্ষমা চেতে পারি নাই।
1: আনাসদের রক্ত বৃথা যায়নি। 2024 সেই জুলাই আগস্ট আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। কবির ভাষায় বলতে হয়, মৃত্যু তোমায় ছুঁতে পারে না, তুমি মিশে আছো এদেশের ঘাসে বাতাসে আর লাল সবুজ পতাকায়। আনাস বেঁচে থাকবে নতুন বাংলাদেশের প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। মন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন গতকাল কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাহমুদুর নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বন্যা পরবর্তী সময়ে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
5: অসুখের একটা বন্যার পরে একটা প্রকোপ দেখা যায়, সেই জন্য ওষুধ বিষুধ সব প্রস্তুত আছে। কোন রোগ, কোন সংক্রামক, কোন কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।
4: এদিন কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়া খালিতে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যা দুর্গত এলাকার সরকারি জরিপ শেষে দ্রুতই ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের কাছে সরকারি বেসরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
6: সরকারি ভাবে জরিপ পরিচালনা করছি, ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, আমরা কৃষকদের পাশে, আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।
4: এছাড়া এদিন বান্দরবানে জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এ সময় তিনি বন্যা কবলিত এলাকার বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার কথা জানান।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। তিনি গতকাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্য চাষী ও খামারিদের মাঝে ধান বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ এবং গবাদি পশুর টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও চারা বিতরণের পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার শতভাগ গবাদি পশুকে টিকার আওতায় আনা হবে। সম্প্রতি টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয় তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হলেও শিক্ষার্থীদের পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই তৎপর ছিল প্রশাসন। শিক্ষামন্ত্রীও তাৎক্ষণিক ইতিবাচক বেশ কিছু পদক্ষেপ নেয়ায় সারাদেশে শিক্ষার্থীদের মধ্যেও স্বস্তি আসে। বিস্তারিত প্রতিবেদনে,
7: টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকার জলাবদ্ধতা তৈরি হয় চরম ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। তবে এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীদের পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকে তৎপর ছিল প্রশাসন। শিক্ষার্থীরাও তুলে ধরেন তাদের অভিজ্ঞতার কথা।
8: এই চার বছর ধরে এই ভোগান্তিতে আমরা পড়তেছি, যার ফলে আমাদের ক্লাস করা, আনুষাঙ্গিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো ব্যাহত হচ্ছে। এবং এই জলাবদ্ধতার নিরসনের উপায় আসলে শুধু যে কলেজে জলাবদ্ধতা এমন না, এটা কিন্তু আপনার কলেজের ছাপিয়ে বাহিরেও কিন্তু এই জলাবদ্ধতার সমস্যাটা আছে।
9: টিটেস পরীক্ষাগুলো আমরা যে পানিতে ভিজে বৃষ্টিতে ভিজে দিচ্ছি, যেগুলো আমাদের অনেক ক্ষতি হচ্ছে।
10: পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম, জুতা প্যান্ট ভিজে গেছিল।
7: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়। অনেকেই পরীক্ষা পেছানোর দাবিও তোলেন। অভিভাবকরাও জানালেন তাদের উদ্বেগের কথা।
11: রিক্সাওয়ালারা মনে করেন খুব বাড়তি ভাড়া চায়, মনে করেন আমরা হচ্ছে নিম্ন মধ্য পরিবার, আমাদের তো এটা সম্ভব না তোলানো।
12: 30-20 বছরের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সিটি কর্পোরেশনের দ্বারা করতে পারে, তাহলে মনে হয় যে এই পানির অবস্থা থেকে আমরা আর কি ভোগান্তির হাত থেকে আমরা রক্ষা পাবো।
7: শিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসান আলক মিলন ওই দিনই সংসদে এক প্রশ্নের জবাবে বলেন, বৃষ্টি বা জলাবদ্ধতার কারণে যে সমস্ত কেন্দ্রের পরীক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরীক্ষা দিতে পারেনি বা বিঘ্ন ঘটেছে, তাদের জন্য প্রয়োজনে আবারও পরীক্ষার ব্যবস্থা করা হবে। একটি শিক্ষার্থীও যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
13: আমাদের সকলেই আমরা উদ্বিগ্ন এই মনসুন সিজনের পরীক্ষাকে নিয়ে। আমরা কনস্ট্যান্ট মনিটরিং এ ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। যেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব।
7: প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়, তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিভাবে তা মোকাবেলা করতে হয় সরকার তা আবারও প্রমাণ করল। প্রশাসনের এমন আন্তরিক ও দ্রুত পদক্ষেপের ফলে দূর হয়েছে হাজারো শিক্ষার্থীর অনিশ্চয়তা, যা সরকারের শিক্ষা বান্ধব নীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
14: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
15: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে এবং বিভাজনের রাজনীতির কোনো স্থান এখানে হবে না। তিনি গতকাল রাজধানীতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় একথা বলেন। বাংলাদেশের ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয়ে নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। জহিরুদ্দিন স্বপন বলেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হল তার সুস্পষ্ট পরিকল্পনায়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে আই হ্যাভ এ প্ল্যান এর মাধ্যমে জাতির সামনে যে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তার বক্তব্যের সূচনায় আই হ্যাভ এ প্ল্যান বলে একই ভাষায় দেশবাসীকে আশ্বাস দিয়েছেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 এন্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 এন্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধির পৃথক বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার। খুব শিগগিরই ঢাকাতে চালু হতে যাচ্ছে নারীদের জন্য সম্পূর্ণ আলাদা বাস সার্ভিস। এই সার্ভিসের বিশেষত্ব হচ্ছে এর চালক এবং সহকারী উভয়ই হবেন নারী। দীর্ঘদিন ধরে গণপরিবহনে নানা হয়রানি ও ভোগান্তির শিকার হওয়া কর্মজীবী নারী ও ছাত্রীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
16: রাজধানী ঢাকার গণপরিবহনে যাতায়াত যেন এক নিত্যদিনের যুদ্ধ, আর এই যুদ্ধে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন নারীরা। ভিড় ঠেলে বাসে ওঠা থেকে শুরু করে ভেতরে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। নারীদের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবার সম্পূর্ণ ভিন্নধর্মী এক উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। রাজধানীতে চালু হচ্ছে বিশেষ ডেডিকেটেড বাস সার্ভিস, যার চালক এবং সহকারী দুই পদের দায়িত্বেই থাকবেন কেবল নারীরাই। আর বিভিন্ন নারীরাও বলছিলেন তাদের নানা সময়ে বাসে ওঠার অভিজ্ঞতার কথা।
17: আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, বাস পাওয়া যায় না ঠিক মতো, আর দেখা যায় যে ফিমেলদেরকে নিতে চায় না, যে বলে মহিলা সিট নাই, তখন দেখা যায় যে মহিলা সিটে অনেক পুরুষরা বসে থাকে, আসলে মহিলাদেরকে বসতে দেন।
18: আমি চাই যেন অনেক বাস নামানো হয় মেয়েদের সুবিধার্থে, আর ড্রাইভারও যেন মেয়ে হয়, তাহলে আমরা ভালোমতো চলাচল করতে পারবো।
16: যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, নারীদের জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করতে পারলে আমাদের অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে বড় সুবিধা আসবে। তবে পুরো যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
19: এমন একটা সুন্দর ব্যবস্থাপনা আমরা করি যাতে সবাই মিলে মিশে বাসটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, যার যতটুকু প্রাইভেসি দরকার একটা সিনিয়র সিটিজেনও যেন ব্যবহার করতে পারে। আমাদের পরিবহনের সমস্যায় মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের জন্য স্পেশাল আমি যদি একটা ব্যবস্থা করতে পারি অন্তত এই শর্ট টার্মের একটা সলিউশন হবে।
16: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক পর্যায়ে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রুটে এই বাস সার্ভিস চালু হবে। নারী চালক ও সহকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে বাসের সংখ্যাও আরো বাড়ানো হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
20: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
15: এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অর্ধেকের বেশি মানুষ একটি জানাজার নামাজে অংশ নিচ্ছিলেন। ওই জানাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত ও 20 জনের বেশি ফিলিস্তিনি আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া শোকাতুর ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। দিনের শুরুতে একই এলাকায় ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় তারা অংশ নিয়েছিলেন। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গতকাল এক ভূমিধসে অন্তত 8 জন নিহত হয়েছে এবং 34 জন নিখোঁজ রয়েছেন। চংছিং নগরীর পেংশুই কাউন্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধার কাজে 800 বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 3টায় খেলাটি অনুষ্ঠিত হবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায় নিউইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 48 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশ সকল বৈচিত্র্যে শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাত 3টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা কথা বলব জন্ম নিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি আইউডি নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুরুতেই আপনাকে শুভেচ্ছা জানিয়ে বলতে চাই যে আজকের যে আমাদের বিষয়টি, অর্থাৎ পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদী পদ্ধতি কি কি রয়েছে।
3: পরিকল্পনা কার্যক্রমে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, এর মধ্যে দীর্ঘমেয়াদী আছে, আবার স্বল্প মেয়াদী আছে, আবার স্থায়ী পদ্ধতি আছে। কিন্তু আজকের বিষয় আমাদের দীর্ঘমেয়াদী আইইডি। তো দীর্ঘমেয়াদী দুইটা পদ্ধতি আছে, একটা আইইডি আমরা কপার টি নামে পরিচিত, আরেকটা পদ্ধতি আছে ইমপ্লান্ট। আজকে আমরা আইইডি নিয়ে কথা বলবো।
2: আইইডি বলতে আসলে আমরা কি বুঝি?
3: আইইউডি বলতে ইন্ট্রা ইউটারাইন ডিভাইস,
2: কপার টি নামে পরিচিত।
3: এটা একটা ছোট্ট একটা ডিভাইস, কপার টি অর্থাৎ তামার তার দ্বারা তৈরি। এটা জয়রাইট ভিতরে স্থাপন করা হয়, খুবই ছোট, খুবই সুন্দর এবং কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এবং এটা ব্যবহার করার ফলে একটা মহিলা যদি চায়, সে 10 বছর পর্যন্ত গর্ভনিরোধক, অর্থাৎ 10 বছর তার বাচ্চা হবে না। কিন্তু সে যদি চায় যে আমি 5 বছর পরে বাচ্চা নিব, তাহলে 5 বছর পরেই খুলে দিলে আবার সে গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। কাজে আমি মনে করি কপার টি একটা চমৎকার পদ্ধতি। আর এর মধ্যে কোনো হরমোন থাকে না, যেহেতু কোনো হরমোন থাকে না, কাজে হরমোনের যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু একদম থাকে না। এবং বাইরের দেশগুলোতে কিন্তু কপার টি বা আইইউডি অনেক বেশি ব্যবহৃত হয়, আমাদের দেশে কিন্তু অতটা না। কিন্তু আমরা চাচ্ছি যাতে কপার টিটা আমাদের মায়েরা অনেক বেশি ব্যবহার করে।
2: আইইডি ব্যবহারের জন্য কারা কারা উপযোগী?
3: আইইডি ব্যবহারের জন্য আসলে সকল মাকে দেওয়া যাবে না। একটা হলে সক্ষম দম্পতি হতে হবে, 2 নম্বর হলো যে কমপক্ষে একটা জীবিত সন্তান থাকতে হবে,
2: অর্থাৎ যাদের একটি সন্তান রয়েছে তারা আইইডি নিতে পারবেন।
3: সন্তান হয়ে গেছে, কিন্তু আপনার যদি প্রসবপূর্তি সময় একটা বাচ্চা হয়ে গেল, সে সিজার হোক, নর্মাল ডেলিভারি হোক, আমরা কিন্তু সাথে সাথে থাকে, কিন্তু বাচ্চারা যদি সুস্থ থাকে তাহলে আমরা কিন্তু কপারটি তাকে দিয়ে দিতে পারি, কপারটি বা আইডি আমরা পরাই দিতে পারি। এবং এটা কিন্তু প্রসব পরবর্তী সময়ে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এটা খুবই ভালো কাজ করে এবং এটা খুবই উপযোগী।
2: নর্মাল ডেলিভারির সাথে সাথেই মাপতে পারবে না সিজারিয়ান সেকশনের সাথে সাথে? এটা
3: নরমাল ডেলিভারি হলেও সাথে সাথে পড়ে পারবে সিজারিয়ান সেকশন, যে সিজার সেকশন হওয়ার পরে যে কাটা জায়গা সেই জায়গাতে হাত দিয়ে আমরা জরাইতে একদম ফান্ডাসে স্থাপন করে দিতে পারি। আবার আমাদের একটা নরমাল ডেলিভারি কিন্তু স্টেজ আছে, যেমন ডেলিভারি হওয়ার সাথে সাথে ফুল পড়ার 10 মিনিটের মধ্যে আমরা দিতে পারি, আবার 10 মিনিট থেকে 48 ঘন্টা এই সময় আমরা কপারটি আমরা ব্যবহার করতে পারি। কিন্তু 48 ঘন্টা থেকে 28 দিন এই সময়টা কপারটি ব্যবহার করা যায় না, কারণ এই সময়টা যে জরায়ু দেয়ালটা খুব পাতলা থাকে এবং খুব ভঙ্গুর থাকে, এই সময় যদি আমরা অনেক সময় ফুটো হয়ে যেতে পারে।
2: 48 ঘন্টা পর থেকে প্রসব পরবর্তী 48 দিন
3: পর্যন্ত, 28 দিন পর্যন্ত দেওয়া যায় না
2: কপারটি দেওয়া যায়নি, তারপরে কপারটি
3: পর্যন্ত দেওয়া যায়।
2: অর্থাৎ সিজারিয়ান সেকশন হলেও কপারটি নিতে পারে
3: এবং খুবই খুব ভালো ওই সময়টা নেওয়াটা কিন্তু অনেক অনেক অনেক ভালো কাজ করে।
2: কাদের কাদের আইওডি পদ্ধতি দেওয়া যাবে না?
3: আইওডি পদ্ধতি দেওয়া যাবে না যদি তার বাচ্চা যদি না থাকে, যদি আনমেরিড হয়, যদি প্রেগনেন্সি অবস্থায় থাকে, অথবা জরাইতে কোনো টিউমার যদি থাকে, জরাইতে কোনো ক্যান্সার থাকে, অথবা যদি সার্ভাইকাল ক্যান্সার থাকে, অথবা যদি পিআইডি থাকে, অথবা যদি তৎপরে কোনো ধরনের কোনো ইরেগুলার মাসিক ব্লিডিং যদি থাকে, তাহলে এইসব জায়গায় কিন্তু আইওডি দেওয়া যাবে না। আমরা যদি এই সময় আইওডি দিই তাহলে কিন্তু আইওডিটা টেকসই হবে না, কাজে আমরা একটু স্ক্রিনিং করে যাদের জন্য প্রযোজ্য তাদেরকে যদি আমরা আইওডি দিই তাহলে আমাদের কার্যকর সফল হবে এবং হলো যে এটা ফলপ্রসূ হবে।
2: আইওডি ব্যবহারের কি কি সুবিধা রয়েছে?
3: আইওডি ব্যবহারের অনেক সুবিধা, যেহেতু একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি, একবার ব্যবহার করলেই কিন্তু 10 বছর পর্যন্ত কার্যকরী, প্রতিদিন খেতে হয় না বা প্রতিদিন ব্যবহার করতে হয় না বা 3 মাস পর পর ইঞ্জেকশনের মতো কিছুই করতে হয় না, এবং এর কোনো হরমোন নাই, এর পার্শ্ব প্রতিক্রিয়ার জটিলতা খুবই কম, এবং হয়তো প্রথম 2-1 মাস হয়তো একটু ক্র্যাম্পিং পেইন হতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর যেহেতু হরমোন থাকে না সেই জন্য মোটা হওয়া, চিকন হওয়া, বুকে দুধ শুকানো, বুকে দুধের সাথে কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রী মিলেমিশে কোনো সম্পর্ক সমস্যা হয় না, কাজে আইওডি আমি মনে করি একটা চমৎকার একটা পদ্ধতি।
2: আর মেয়েরা যেটা নিয়ে সবসময় বেশি কনসার্ন থাকে বা জানতে চায় যে কপারটি বা আইওডি পড়লে মাসিক কি নিয়মিত হবেন কিনা?
3: কপারটি পড়লে মাসিকের সাথে তেমন কোনো সমস্যা নাই, শুধু প্রথম দিকে প্রথম 1-3 মাস পর্যন্ত একটু ফোটা ফোটা মাসিক হইতে পারে বা একটু মাসিক বেশি হইতে পারে, কিন্তু তারপরে 3 মাস পরে কিন্তু এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, বডির সাথে তখন অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর মাসিকে কোনো চেঞ্জ হয় না বা স্বাভাবিক পর্যায়ে থাকে, মাসে মাসে মাসিক হয়ে যায়।
2: আর আইওডি পড়লে কোনো ধরনের অসুবিধে হতে পারে কিনা?
3: আইওডি পড়লে সাধারণত কোনো অসুবিধা হয় না, আমরা যদি সঠিকভাবে ক্লায়েন্টকে স্ক্রিনিং করতে পারি, তাদের যদি আমরা ভালো মতো হিস্ট্রি নিয়ে
2: পড়ানোর আগে কাউন্সিলিং
3: যদি ভালো মতো করতে পারি, তার নন টাচ টেকনিকে আমরা যদি ইনফেকশন প্রিভেনশনটা সঠিক মতো করতে পারি এবং ভালো মতো আইওডি পড়াই দিলে তাহলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় না।
2: সরকারি পক্ষ থেকে আইওডি পড়লে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় কিনা?
3: বাংলাদেশ সরকারের একটা নীতিমালা আছে, যারা এই স্থায়ী এবং দীর্ঘমেয়াদী পদ্ধতি ব্যবহার করে সেক্ষেত্রে স্পেশালি আইওডি, একজন মহিলা যদি আইওডি ব্যবহার করে তার জন্য তার জাস্ট রিক্সা ভাড়া বা যাতায়াত ভাতা যেটা সেটা হলে 173 টাকা দেওয়া হয়, এবং তার 3 বার ফলো আপ আছে, যেমন 1 মাস, 6 মাস এবং 1 বছর
2: পরে
3: যে ফলো আপ যে আসবে তার জন্য তার 92 টাকা করে 3 বার ফলো আপের টাকাও আছে। আর এছাড়া কিছু ওষুধপাতি দিয়ে দেওয়া হয়, এবং যদি কোনো যদি যে কোনো সমস্যা যদি হয় কোনো কারণে, তাহলে তার সমস্ত চিকিৎসা কিন্তু সরকার থেকে বহন করা হয়। সাধারণত সমস্যা হয় না, কিন্তু কারো হয়তো মাসিকের সময় দেখালে একটু ব্যথা হইলো বা অন্য কোনো এনার্জি ফিল করলো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাকে সার্বিক যে সুযোগ সুবিধা সবই দেওয়া হয়।
2: সরকারি পক্ষ থেকে আইওডি সার্ভিসটা অর্থাৎ আইওডি পদ্ধতিটা বাড়ানোর জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে?
3: হ্যাঁ, আসলে আইওডি আমাদের দেশে বাড়ানোর দরকার। আমাদের দেশে কিছু ভুল ধারণা আছে, যে অনেকেই মনে করে আইওডি একটা ফরেন বডি, এটা জ্বরের ভিতর থাকলে স্বামী স্ত্রী মিলেমিশে অস্বস্তি লাগতে পারে, অথবা কেউ যদি মারা যায় তাহলে খুলে দিতে হবে, কিন্তু এগুলো কিন্তু একেবারেই ভুল ধারণা। এবং এই ভুল ধারণাগুলো দূর করার জন্য আমরা কিন্তু উপজেলা পর্যায়ে আমরা বিভিন্ন আমাদের সার্ভিস প্রোভাইডার তাদের নিয়ে আমরা ওয়ার্কশপ করি, অনেক সময় যে আইওডি যারা পড়ে তাদের নিয়েও আমরা ওয়ার্কশপ করি। আর আজকেও কিন্তু আমরা যে বেতারে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামের ফলে কিন্তু বাংলাদেশ সারা দেশে হয়তো লক্ষ লক্ষ মানুষ কিন্তু শুনবে, তারাও কিন্তু বুঝতে পারবে যে আইওডি একটা চমৎকার পদ্ধতি, এবং এটা বাড়ানোর জন্য আমরা চাই। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 50% বেশি মহিলারা আইওডি পরে, অর্থাৎ 100 জন কাপল থাকলে 50 জনে আইওডি পরে, এবং ইরান একটা মুসলিম কান্ট্রি, সেখানেও কিন্তু 21-22% আইওডি পরে। কাজে আমরা মুসলিম কান্ট্রি আমরা অনেক কিছু হয়তো ভয় পাই, আমাদের কিছু মিথ আছে, কিছু আমাদের হয়তো ভীতি আছে, এগুলো যদি আমরা দূর করতে পারি এবং সেই দূর করার জন্যই কিন্তু আমাদের বিভিন্ন প্রোগ্রাম, তাহলে আমাদের আইওডিটা বাড়বে, আর আমরা চাই যেন আইওডিটা বাড়ে।
2: সবশেষে ছোট করে জানতে চাইব যে আইওডি যে যেহেতু এটা একটা অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি এবং এটা যেহেতু একটা ফরেন বডি, এটা হচ্ছে জরায়ুতে যেহেতু থাকে, তো সেই ক্ষেত্রে আসলে কোনো ধরনের জটিলতা হতে পারে কিনা?
3: আসলে জটিলতা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যেহেতু ফরেন বডি অনেকে হয়তো আনইজি ফিল করতে পারে প্রথম দিকে, প্রথম দুই তিন মাস আইডি পড়লে একটু আনইজি ফিল করতে পারে, আবার ওখানে সুতা থাকে, অনেক সময় সুতা থাকে, অনেক বিরক্তিকর মনে হইতে পারে, কিন্তু যদি প্রসব পরবর্তী সময় যে আইডিটা পড়ানো হয় সেটা সুতা কিন্তু জরায়ুর ভিতরেই থাকে, সেটা বের হইতে ছয় মাস থেকে এক বছর লাগে, সেটা একটা। আর আমাদের আরেকটা মেসেজ আছে, আমাদের কিন্তু আরেকটা আইডি আছে মিরেনা নামে পরিচিত, এটা কিন্তু যাদের মাসিক অনিয়মিত হয়, বেশি বেশি মাসিক হয়, মাসিক নিয়ন্ত্রণহীন, তাদেরকে যদি আমরা এই আইডিটা ব্যবহার করি তাহলে একদিকে তার চিকিৎসা হবে, আরেকদিকে তার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হবে। এটা কিন্তু আমাদের ট্রায়াল চলতেছে এবং এই ট্রায়ালের ফলে এটা যদি আমরা কার্যকর করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক মহিলাদের আমরা এটা আমরা চিকিৎসা এবং তার
2: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা। আজ এ পর্যন্তই। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আনসুম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
1: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া, উপস্থাপনায় জসিন্তা জিনিয়া।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তাঁকে এক অনন্য উচ্চতা নিয়ে গেছে। জিয়াউর রহমানকে বাংলাদেশের জনগণ জনতা জিয়া নামে অভিহিত করেন। এটি কোনো রাষ্ট্রীয় উপাধি নয়, বরং তাঁর এই উপাধি তাঁর জনপ্রিয়তা এবং জনসংযোগের বহিঃপ্রকাশ। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সফর করে সাধারণ মানুষের সমস্যার কথা শোনার চেষ্টা করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, খাদ্য উৎপাদন বৃদ্ধি, স্থানীয় সরকারকে সক্রিয় করা এবং বেসরকারি খাতের বিকাশে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এসব পদক্ষেপ জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হয় এবং জনগণের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ কারণেই তিনি জনতার জিয়া। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে অনুষ্ঠান জনতার জিয়া অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ড.

0: প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশে জাতীয়তাবাদ যে ধারণাটি, সেটি কিভাবে উৎপত্তি হয়েছিল?
1: ধন্যবাদ। লক্ষ্য করবেন যে আমাদের এই যে পুরো মানচিত্রের মধ্যে যে জায়গাগুলোর অবস্থান, সেখানে রাজশাহী রয়েছে, চট্টগ্রাম রয়েছে, সিলেট রয়েছে, খুলনা রয়েছে, এই বিভিন্ন জায়গার মানুষের কিন্তু কথোপকথনের মধ্যে বা সাংস্কৃতিক যে ভিন্নতা সেটাও কিন্তু লক্ষ্য করবার মতো আছে। কিন্তু আবার কেউ পাহাড়ে বাস করে, আমাদের এখানে ছোট ছোট নৃগোষ্ঠী রয়েছে যারা বিভিন্ন জায়গাতে দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, পাহাড় অঞ্চলে তো আছেনই। এই সবাইকে যদি আমি বলি যে একটা দেশের মানচিত্রের মধ্যে তার অবস্থানে তার নিজের যে আত্ম উপলব্ধি এবং তার যে মনে হবে যে দেশের আমার একটা অংশীদারিত্ব আছে, অর্থাৎ রাজশাহীর আনন্দের সাথে আমার রাঙামাটির মানুষের আনন্দের মেলবন্ধন হতে পারে, অর্থাৎ আমাদের দেশের কোনো একটা খেলায় যদি আমাদের দেশের দল যদি জয়লাভ করে তাহলে সবাই মিলে আমরা আনন্দে উদ্বেলিত যেমন হতে পারি, তেমনি দুঃখ বা কষ্টের কোনো একটা ঘটনাতে সবার বেদনার প্রতিচ্ছবি যেন একরকম হয়, এরকম একটা সুপরিকল্পিত যদি কোনো একটা বোধ না থাকে তাহলে কিন্তু জাতি হিসেবে বা দেশ হিসেবে আমাদের কিন্তু কোনো স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা হয় না। এই উপলব্ধিটা থেকেই তিনি একক একটা বোধের তৈরি করার চেষ্টা করেছেন, জাতীয়তাবাদী বোধের, সেটার নাম ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ।
0: আরেকটি বিষয় যেটি হলো যে বহুদলীয় রাজনীতি, এটি তার পুনঃপ্রবর্তন তিনি করেছিলেন যেটি আমরা জানতে পেরেছিলাম, এবং এই যে পুনঃপ্রবর্তনের পেছনে তার আদর্শিক লক্ষ্যগুলো কি ছিল?
1: আসলে উনি এটা করার আগে যেটা ছিল সেটা হচ্ছে যে এই দেশে একসময় বহুদলীয় গণতন্ত্র ছিল, কিন্তু 75 সালে জানুয়ারি মাসে সেই সময়কার সরকার প্রধান উনি মনে করলেন যে তার মতাদর্শে সবগুলো রাজনৈতিক দল থাকবার দরকার নেই, একটি রাজনৈতিক দল থাকলেই চলবে, এবং উনি তার নিজের যে মূল রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেটিকেও তিনি বিলুপ্ত করে একটা নতুন রাজনৈতিক দল গঠন করলেন বাকশাল নাম দিয়ে, এবং বলেও দেওয়া হলো যে এই বাকশাল ছাড়া দেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না। এই চেতনার সাথে বাংলাদেশের সৃষ্টির সম্পর্কটা একদমই যায় না। এই দেশের মানুষ গণতান্ত্রিক মূল্যবোধে সবাই মত প্রকাশ করবার ভিন্নতার জায়গাটি বরাবরই চেয়েছে, স্বাধীনতা পূর্ববর্তী কালেও সেটাই ছিল, এবং আমার সাথে আপনার মতাদর্শগত মিল না হতে পারে কিন্তু রাজনীতি করবার অধিকার তো সবারই থাকবার প্রয়োজন রয়েছে, সে কারণে ওই মতবাদটি গৃহীত হয়নি। মানুষের মনের সেই উপলব্ধিটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন বলে তিনি বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করেছেন, অর্থাৎ এক্ষেত্রে যেটা হলো যে উনি জনমনের আকাঙ্ক্ষাটাকে উপলব্ধি করেছিলেন এবং সেটার সাথে নিজেকে একাত্ম করেছেন, এটাই হলো তার মূল কথা।
0: আমরা বিভিন্ন সময় দেখি তিনি নানা রকমের ডাইনামিকভাবে সমাজকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছেন, পুনঃগঠনের চেষ্টা করেছেন, এবং তার যে অর্থনৈতিক নীতি ছিল সেখানে পুঁজিবাদ, মুক্তবাজার অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়নের সমন্বয় তিনি করেছিলেন, যদি আপনি আমাদেরকে একটু বলতেন।
1: স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ছিল কিন্তু দুর্ভিক্ষ, বুভুক্ষা এবং একই সাথে মানুষের নৈতিক যে অধিকারগুলো যেটা ছিল এগুলো ছিল পরিপূর্ণভাবে অবহেলিত একটা জায়গা। স্বাধীনতার পূর্বে আমাদের অনেক বেশি আশা দেখানো হয়েছিল যে আমরা বঞ্চনার শিকার, পশ্চিম পাকিস্তানের আমাদেরকে শোষণ করছে, তার বিপরীতে স্বাধীনতা পরবর্তী সময় আমরা দেখেছি যে একটা বিশেষ আওয়ামী লীগের যারা তাদের যে সমর্থক গোষ্ঠী বা তাদের সাথে যারা সংযুক্ত তারা একদিকে অর্থনৈতিক অধিকার বলেন, প্রতিপত্তি বলেন, সবকিছু সাম্রাজ্যের উত্তরাধিকার তাদের কাছে গেছে, আর এই বিপরীত দিকে দেশের অন্য মানুষ যারা ছিল তারা সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। তো এই বঞ্চনার জায়গাটাতে সত্যিকার অর্থে আমরা পরিপূর্ণভাবে এমন একটা রাজনৈতিকভাবে এমন একটা দেশে পরিণত হয়েছিলাম যেখানে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা তো দূরে থাকুক, অর্থনৈতিক কোনো আমাদের যে ভিত্তি সেটি কোনো দিক নির্দেশনার উপর প্রতিষ্ঠিত ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এটিকে উপলব্ধি করেছিলেন যে দেশের প্রত্যেকটা মানুষকে অর্থনীতির সাথে অন্তর্ভুক্ত যদি না করা যায় তাহলে একটা দেশের অর্থনৈতিক কখনো বিকাশ হতে পারে না। তিনি সেই জায়গাতে কাজ করেছেন, অর্থাৎ তিনি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী যারা ছিল তারা কখনোই অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের কোনো সম্পৃক্তি ছিল না। তিনি তাদেরকে প্রথমে কুটির শিল্পের সাথে তাদেরকে সংযুক্ত করেছিলেন, এরপরে যখন গার্মেন্ট শিল্পের যখন প্রসার হয় বলতে গেলে এই শিল্প পরিপূর্ণভাবে নারী শ্রমিকদের উপর নির্ভরশীল একটা প্রতিষ্ঠান এবং সেটা তার অর্থনীতি বাংলাদেশের যে অর্থনৈতিক জায়গাতে সবচেয়ে বড় অবদানটা কিন্তু সেই সেক্টরটি রাখছে। এবং এরপরেও যেটি ছিল যে আমাদের বেকার সমস্যা ছিল প্রকট এবং আমাদের সত্যিকার অর্থে শিক্ষিত বা প্রশিক্ষিত যে জনগোষ্ঠী সেটা আমাদের ছিলই না মোটে। সেই জায়গাতে উনি তারা দূরদৃষ্টিতে চিন্তা করেছেন, মধ্যপ্রাচ্যে যখন আমাদের সাথে যখন সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তারপরে তিনি কিন্তু তাদের কাছ থেকে কোনো অনুদান সাহায্য নিতে যাননি। তিনি তাদেরকে বলেছিলেন যে আমাদের দেশের একটা জনশক্তি আছে এবং তাদের কাজ যেমন দরকার তেমনি মধ্যপ্রাচ্যে তাদেরও কিন্তু সেই কাজগুলো করার লোকের দরকার। তিনি সেই যোগসূত্রটা স্থাপন করেছিলেন, ফলে আমাদের দেশের লক্ষ লক্ষ বেকার যারা ছিলেন তারা কিন্তু একটা নতুন কর্মসংস্থানের দিশা পেয়েছে। এবং যেটা বলতে পারি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন জানে যে বৈদেশিক কর্মসংস্থান এবং তাদের পাঠানো রেমিটেন্স এটি আমাদের অর্থনৈতিক ধমনীতে কিন্তু অনেকটা মূল রক্ত প্রবাহের একটা মাধ্যম। তো এই দুটি জায়গা ছিল তার গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং এরপরে যেটা উনি করেছেন সেটা হচ্ছে যে উনি জানতেন বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ, কিন্তু সেই সময় খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে কৃষি কখনো আমাদের দেশের মানুষের জীবিকার তো দূরে থাকুক আমাদের নিরাপত্তার জায়গা প্রতিষ্ঠিত করতে পারেনি। কৃষি আছে, ফসল আছে, কিন্তু সেই ফসলের

0: আশ্চর্য নেই। দেশের মানুষের অন্য সংস্থান সেই ফসল করতে পারে না। আমরা দুর্ভিক্ষ কবলিত হই, পিএল 480-র জন্য অপেক্ষা করি যে কখন আমেরিকা থেকে গম বোঝে জাহাজটা আসবে, সেটার জন্য লাইন ধরে মানুষ লঙ্গরখানায় দাঁড়িয়ে থাকবে। এই অর্থনৈতিক চিত্রটিকে উনি পাল্টে দিয়েছেন, কারণ আমাদের দেশে ফসল যেটা হতো সেটা ছিল প্রকৃতি নির্ভর ফসল, অর্থাৎ বর্ষাকালে শ্রাবণের বৃষ্টি আসবে, জমি কাদা নরম হবে, সেখানে রোপণ করা হবে ধান, সেটা হৈমন্তিক সময় যেটা হেমন্তকালে যে ধানগুলো কাটবো, এবং সেটা ছিল ফসলের মূল ভিত্তি। কিন্তু নিরাপদ যে সময়টা বছরের, যেমন বছরের শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, যে সময়টাতে প্রাকৃতিক দুর্যোগ তুলনামূলকভাবে কম, কিন্তু সমস্যা একটা যে সে সময় পানি থাকে না জমিতে, তিনি এই জায়গাতে অভাবটা পূরণ করেছেন। তিনি উন্নত বীজ এবং একই সাথে পানির সরবরাহ করেছেন, খাল কাটার মধ্য দিয়ে পানি সংরক্ষণ করেছেন এবং অগভীর নলকূপের মাধ্যমে তিনি জমিতে সেচের ব্যবস্থা করেছেন, যার ফলে রাতারাতি আমরা এমন একটা জায়গায় গেছি যে 1975-74 সালে দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছেন, সেই বাংলাদেশ তিন বছরের মধ্যে খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই হয়নি, আমরা খাদ্য রপ্তানি করা শুরু করেছিলাম।
1: এখানে তো আমার শেখার অনেক কিছু আছে, আমাদের তরুণ প্রজন্মেরও শেখার অনেক কিছু আছে। তো তাদের আসলে আমরা কি সেরকম কোনো ব্যবস্থা করে দিতে পেরেছি? কারণ তার যে সহজ সরল জীবনযাপন, সেখান থেকে তার নেতৃত্ব, তারপর থেকে তার যে উত্তরণ, এবং আমি যদি বলি যে তার রাজনৈতিক জীবন দর্শন প্রেক্ষাপট, সে জায়গাটাতে আমরা কতটুকু সফল হতে পেরেছি বা পারবো কি?
0: এই তরুণ প্রজন্ম, নবপ্রজন্ম বা যারা সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসকে জানতে চাইবে, তাদের কিন্তু কতগুলো সত্যির সাথে পরিচিত হতেই হবে। 1971 সালের 25শে মার্চের রাতে পাকিস্তানিরা আমাদের উপরে আক্রমণ করেছে। দেশে তখন একটা বৃহত্তর রাজনৈতিক দল ছিল এবং তার নেতারা ছিলেন, এবং তার আগে থেকেই মোটামুটি একটা অবস্থা এমন তৈরি হয়েছিল যে হয়তো পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের ঠিক সুসম্পর্কটা হয়তো দীর্ঘস্থায়ী হবে না, একটা অবশ্যম্ভাবী যুদ্ধের দিকে দেশ এগিয়ে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস হলো কি, যে সেই সময়কার শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন 1971 সালে 25শে মার্চে তার দলের সাধারণ সম্পাদক বলেছিলেন যে আমাদের তো অবশ্যম্ভাবী একটা স্বাধীনতার যুদ্ধের সম্মুখীন হতেই হবে, তো আপনি বরং একটা স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে দিন যাতে আমরা এটা প্রচার করতে পারি, এটা আপনার অবর্তমানে ওইটা আমাদেরকে সঞ্জীবনী উজ্জীবিত করবে। তিনি রাজি হননি, তিনি বলেছেন যে এটাতে আমি দেশদ্রোহিতার মধ্যে পড়তে পারি, এটাতে আমি যেতে চাই না। তো ঠিক সেই ঘটনার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তখন ছিলেন একজন মেজর, চট্টগ্রামে তখন তার ইউনিটটি ছিল, এটি ইস্ট বেঙ্গলের একটা ছোট্ট একটা অংশ, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা আসলে, সেখানে তার সৈনিকরা যারা, তাদেরকে তিনি মানসিকভাবে তৈরি করেছিলেন আগে থেকেই যে এরকম অবশ্যম্ভাবী একটা ঘটনা এলে তাদের কি করণীয় থাকবে। ঢাকায় যখন ম্যাসেকার হচ্ছে রাজারবাগে, আমাদের পিলখানায় ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয়েছে, সেই খবরটি যখন ক্যাপ্টেন খলিলকে যেমন তার কাছে পৌঁছে দিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে কিন্তু তার ইউনিটে ফিরে এসেছেন এবং সবার সামনেই বলেছেন উই রিভোল্ট। উই রিভোল্ট বলাটাকে হয়তো একটা বলবেন যে ইংরেজি দুটো শব্দ একখানে করে একটা বাক্য, হয়তো বলতেই পারে, সেটা অনেকেই হয়তো সেটা অর্থে বলবেন, কিন্তু আপনাকে সেই সময়টাকে চিন্তা করতে হবে যে তার একটা পরিবার রয়েছে যেখানে তার তরুণী স্ত্রী রয়েছেন এবং দুটি শিশুপুত্র রয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে তিনি তাদেরকে একটা চরম ঝুঁকিতে ফেলেছেন, আবার সাথে সাথে এই পুরো বাংলাদেশের মানুষ যারা পাকিস্তানিদের অকস্মাত আক্রমণে দিশেহারা হয়েছে, তাদেরকে তিনি একটা সাহসের বার্তা দেওয়ার জন্য ঠিক তার পরদিনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, সেই সময়কার রেডিও পাকিস্তানের একটা ইউনিট, সেখান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই স্বাধীনতার ঘোষণা কিন্তু তিনি বলেছেন যে আই মেজর জিয়াউর রহমান। এই প্রথমবারের মতন বাংলাদেশের মানুষ সেই সময় হতচকিত, বিহ্বল, আক্রান্ত, যারা দেখছে সামনে শুধু মৃত্যু, মৃত্যু আর মৃত্যু আর হত্যাকাণ্ড, সে সময় তাদেরকে আশা দেখাবার কোনো জায়গা ছিল না, কোনো মানুষ ছিল না। সে দেখে সেনাবাহিনীর একজন মেজর তার নিজের নাম উচ্চারণ করে যখন ঘোষণা দেন যে আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, এটার মানে কতটুকু সেটা বুঝতে গেলে কিন্তু সেই 1971 সালের সেই 26শে মার্চ, 27শে মার্চের সময়গুলো কিন্তু চোখে আপনাকে দেখতে হবে। এবং এটার মধ্যে দিয়ে একটা পরিবার সবচেয়ে বড় বিপদগ্রস্ত হলো সেটা তার নিজের পরিবার, কারণ জানা গেল যে এই ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা করেছে। এরপরে যেটা হয়েছে যে উনি তো শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা করে চুপ করে থাকেননি, উনি যুদ্ধ করেছেন, সম্মুখ যুদ্ধ করেছেন পাকিস্তানিদের সাথে, এবং বাংলাদেশের প্রথম যেটা সম্মুখ যুদ্ধ বলতে পারি পাকিস্তানিদের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর, সেটা কিন্তু কালুরঘাটে হয়েছিল।
1: আমি একটি শেষ প্রশ্ন করতে চাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শ বাস্তবায়নে যা যা করে গেছেন এবং তার কৃতকর্ম থেকে আমরা কি শিক্ষা পেতে পারি বা আমাদের তরুণ প্রজন্মরা কিভাবে শিক্ষা পেতে পারি?
0: তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয় ব্যাপারটা হলো এই, যে পরিবার বাংলাদেশের রাজনীতিতে একটা অপরিহার্যতার জায়গায় মানুষের সবচেয়ে বিশ্বাস এবং আস্থার জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, সেই পরিবারেরই জনাব তারেক রহমান। তিনি সামনে থেকে তারুণ্যকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখাবার চেষ্টা করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিজবুল বহরে করে যেমন তারুণ্যকে বাংলাদেশ চিনিয়েছেন, জনাব তারেক রহমান কিন্তু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের সামনে গিয়ে তার দেশ পরিচালনার ভাবনা এবং দেশ পরিচালনায় তারুণ্যের ভাবনা কি, তার সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। তরুণদের কাছে চাওয়া হলোই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার উত্তরাধিকার হিসেবে যারা এই বাংলাদেশের জন্য তাদের সমস্ত অবদানকে নিজের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বাইরে নিজে এগিয়ে শুধুমাত্র দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য কাজটা যেটা করছেন, সেই অনুকরণের জায়গাতে নিজেকে সম্পৃক্ত করা এবং তার জীবনের যে কাজগুলোর ভেতর থেকে দিয়ে তিনি দেশের মানুষের কাছে একেবারে তাদের নয়নের মণিকোঠায় একটা স্থান করেছেন এবং একেবারে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে একটা বিশুদ্ধ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন তার মৃত্যুর মধ্যে দিয়ে তার দেশের মাটির সাথে উনি মিশে আছেন, তেমনিভাবে বেগম খালেদা জিয়া মিশে আছেন, তারই পতাকা যেমন তারেক রহমান বহন করছেন, আমরা সবাই মিলে যদি সেই পতাকার মিছিলে যদি সামিল হতে পারি, দেশপ্রেম এবং ভালোবাসার এবং জনগণের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে সকলের প্রতি সুবিচার এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বিশ্বাস করতে পারে যে এই দেশের মালিকানা তার কাছে, এই প্রত্যয় প্রতীতির জন্য যে রকম কাজটা করা দরকার আমার তারুণ্য যেন সেটি করে, এটি হবে আগামী দিনের আমাদের সবারই প্রত্যাশা।
1: অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও আলোচিত ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্ব, দেশপ্রেম, সাহসিকতা এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশের জনগণ তাঁকে জনতার জিয়া নামে অভিহিত করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এগিয়ে যাব আমরা, এই হোক আমাদের অঙ্গীকার। সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। এ দেশে

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন জসিন্তা জিনিয়া, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়, বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। ঘাইশাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, বলেছেন কাজী নজরুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে এলাম নজরুল সঙ্গীতকে নিয়ে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মুশির। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সেই নজরুল বর্ষকে আশ্রয় করে বাংলাদেশ বেতার ঢাকা চমৎকার সব অনুষ্ঠান তৈরি করছেন, তার মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান চির অন্যতম মুশির। তো চির অন্যতম মুশিরে আমাদের আজকের শিল্পী জান্নাতে রোমান তিথি। তিথি, কেমন আছো তুমি?
1: জি স্যার, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। তো এই নজরুল বর্ষের অনুষ্ঠানে চির অন্যতম মুশিরে তুমি এসেছো, কেমন লাগছে?
1: এক কথায় যদি আমি বলি যে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি এবং খুবই ভালো লাগছে।
0: তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: প্রথমেই আমি গাইছি খুবই চমৎকার একটি গান, কেন মন বনে, মালতী বল্লরী।
0: অনেক ধন্যবাদ তোমাকে, এটা একটি চমৎকার আধুনিক গান। সুধী মণ্ডলী, আপনারা শুনলেও দেখবেন যে এটা আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে, অসাধারণ একটি আধুনিক গান, তৎকালীন সময়ের গান, কত সুন্দর হতে পারে। শুনি আমরা গানটি।
1: জি।

0: খুব সুন্দর, ভারী সুন্দর হয়েছে। তো তোমার এই যে আধুনিক গানে, নজরুলের যে আধুনিক গানের যে আবেশটা, সেটা তুমি শ্রোতাদের সামনে উপস্থিত করতে পেরেছো। তো এই আধুনিক অঙ্গের গানের প্রতি তোমার কি বিশেষ কোনো ভালো লাগা আছে?
1: আসলে নজরুলের যে বৈচিত্র্য, সুরের যে বৈচিত্র্য, বিভিন্ন বিষয়ে যে তার রচনা, সবগুলোতেই তো ভালো লাগা আছে। তো আধুনিক অঙ্গের গানগুলো গাইতে তো খুবই ভালো লাগে, কারণ আধুনিক।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: জি স্যার, গাইছি তব গানেরও ভাষায় সুরে, বুঝেছি বুঝেছি,
0: আরেকটি চমৎকার আধুনিক গান। আমরা এই গানটি শুনবো। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা নজরুলের গানের সঙ্গে থাকবেন, নজরুল সৃষ্টিকর্মের সঙ্গে থাকবেন। আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমরা বাংলাদেশ বেতারের চমৎকার চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে বারবার এসে পৌঁছব। আপনারা সবাই নজরুলের সঙ্গে থাকবেন। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সকাল ৮টার সংবাদ।

আসসালামু আলাইকুম। 8 AM দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ স্যাটারডে দ্য 3rd অফ শ্রাবণ দ্য 3rd অফ সফর অ্যান্ড জুলাই দ্য 18th দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান। ফার্স্ট দ্য হেডলাইন্স। গভর্নমেন্ট ইজ কমিটেড টু ইমপ্লিমেন্ট জুলাই চার্টার সেজ এলজিআর মিনিস্টার। রিহ্যাবিলিটেশন ওয়ার্ক বিগিনস for flood victims alongside relief distribution, informs Finance and Planning Minister. Bangladesh will move forward as country of peaceful coexistence among diverse communities, comments Information and Broadcasting Minister. European Union, G77 and China reiterate their support for Bangladesh in its transition from least developed country. Israeli strikes kill at least 14 in Gaza.

0: in third place playoff of FIFA World Cup at 3 a.m. tonight. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান, গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিন ও সহশিল্পী বৃন্দ। গান লিখেছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: জুলাই গণ অভ্যুত্থানে গান শুনলেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: শুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত শুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের পাত করিয়া কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমিই নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
1: হ্যাঁ।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী শেকি সিয়াক, গান লিখেছেন নুরুজ্জামান শেখ, সুর করেছেন আনিসুর রহমান তনু।

0: শ্রোতা সঙ্গীরা, চলছে জুলাই মাস। 2024 সালের আজ 18 জুলাই এই দিনে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। এই দিন দেশব্যাপী সংঘর্ষগুলিতে 27 জন নিহতের খবর পাওয়া যায়।
1: সম্পূর্ণ শাটডাউন কর্মসূচির পরিপ্রেক্ষিতে ঢাকায় ও অন্যান্য 47টি জেলায় ব্যাপক সহিংসতা ঘটে।
0: এসব ঘটনায় আহত হন অন্তত 1500 জন, কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন দলের লোকজনের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
1: জুলাই গণ অভ্যুত্থান হল 2024 সালে বাংলাদেশে সংঘটিত একটি স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন। 2024 সালের এই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমাদেরকে সবার আগে বাংলাদেশ চেতনায় এগিয়ে নিয়ে যাবে এমনই প্রত্যাশা শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: আপনাদের সাথে আছে আমি শাহী। এই যে কথায় বলে না, যার নাম জপ করে তার নামটাই আসে। আমি রওনক জাহান
1: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, গত এক মাস বিশ্বকাপ ফুটবলে যারা মশগুল ছিলাম তাদের জন্য শেষ বাঁশি বাজতে আর খুব বেশি দেরি নেই। 48টি দেশ নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। একে একে বিদায় নিয়েছে জার্মানি, নরওয়ে, মরক্কো, সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দল। এরই মধ্যে ফাইনালের টিকিট কেটেছে স্পেন আর আর্জেন্টিনা। খেলার মায়া ছেড়ে এবার ফিরে আসি দর্পণের নিয়মিত আসরে। সবার প্রতি রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা।

তো এবারে সূচির পাতায় যাওয়া যাক। প্রথমেই এই দিনে, তারপরে আমার বাংলা ভাষা রসনার সাতকাহনে শুনবেন কোন এক অঞ্চলের বিখ্যাত কোনো খাবার, রয়েছে লোকায়ত বাংলা, আরও শুনবেন আমি আছি থাকব চিরদিন থাকব। আমার কথা বলছি না, এটা অত্যন্ত জনপ্রিয় পুরনো একটি চলচ্চিত্রের গান।

0: শুনছিলেন আজকের দর্পণে আপনাদের জন্য যা যা থাকছে। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ঈশ্বর জাহানের কাছ থেকে শুনব এই দিনে।
1: শ্রোতা বন্ধুরা, আজ 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ, শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 199তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর বাকি মাত্র 166 দিন। আজ 3রা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 3রা সফর 1448 হিজরি। 783 সালের এই দিনে ব্রিটিশ জ্যোতিষবিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন। 1841 সালের এই দিনে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। 1854 সালের এই দিনে স্যার চার্লস উড, তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভাষা এবং কলেজে ইংরেজিতে শিক্ষাসহ প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাব উডের ডিসপাস বা ইংরেজি শিক্ষার ম্যাগনাকার্টা হিসেবে পরিচিত। 1968 সালের এই দিনে বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে প্রতিষ্ঠিত হয়। 2024 সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে কমপ্লিট শাটডাউন পালিত হয়। বিভিন্ন স্থানে পুলিশ, র্যাব ও বিজিবির সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কেবল ওই দিনই সারা দেশে অন্তত 27 জন নিহত হবার খবর পাওয়া যায়। এই দিন ঢাকার রামপুর, রামপুরা, কুড়েল বিশ্ব রোড, মহাখালী, বাড্ডা ও উত্তরা সহ বিভিন্ন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শ্রোতা বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয়, বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ঘনজন্মার কথা। 1635 সালের এই দিনে ইংরেজ দার্শনিক, স্থপতি, বহুশাস্ত্রবিদ এবং বিজ্ঞানী রবার্ট হুক জন্মগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোষ দেখতে পান।

0: জনসমুদ্রে নেমেছে জোয়ার, মেরুচূড়া জনহীন, হালকা হাওয়ায় কেটে গেছে কবে লোকনিন্দার দিন। ঘোরশাওয়ার কবিতার কবি, লেখক ও চলচ্চিত্র সমালোচক বিষ্ণুদের জন্ম হয়েছিল 1909 সালের এই দিনে। 1918 সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার এমভেজেতে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে জীবনের 27টি বছর জেলে কাটাতে হয়েছিল। 1927 সালের এই দিনে উপমহাদেশের গজল সম্রাট ও কণ্ঠশিল্পী মেহেদি হাসান জন্মগ্রহণ করেন।
1: আমি এখানে একটু ঢুকে পড়ি, কারণ হচ্ছে যে গজল সম্রাট মেহেদি হাসান যদিও উর্দু গান গাইতেন, গজল গাইতেন, কিন্তু উনি বাংলাদেশে দুটো বাংলা গান গেয়েছিলেন, একটি ছায়াছবি গান ঢাকো যতনা নয়ন দুহাতে এবং হারানো দিনের কথা মনে পড়ে যায়।
0: 1933 সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের সাইবেরিয়া জন্মগ্রহণ করেন রুশ কবি ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 715 সালের এই দিনে সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মোহাম্মদ বিন কাসিম মৃত্যুবরণ করেন। 1817 সালের এই দিনে প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসের লেখিকা জন অস্টিন ইংল্যান্ডের উইনচেস্টারে মারা যান। 2005 সালের এই দিনে এদেশের খ্যাতনামা অভিনেতা ও পরিচালক রহমান মারা যান। নায়ক রহমান অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে উত্তরণ, তালাশ, চান্দা, হারানো দিন ইত্যাদি। 2022 সালের এই দিনে প্রখ্যাত গজল শিল্পী ভূপেন্দর সিং মারা যান। তার স্ত্রী মিতালী মুখার্জি বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। 2024 সালের এই দিনে জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী শহীদ মীর মাহবুবুর রহমান মুগ্ধ গণ অভ্যুত্থানের সময় খাবার পানি এবং বিস্কিট বিতরণ করতে গিয়ে উত্তরায় আজিমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শ্রোতা বন্ধু, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই।

0: পানি লাগবে, পানি, ও ভাই পানি লাগবে। ঝুলাই আন্দোলনের প্রেক্ষাপটে মুগ্ধের এই মমত্ব মাখা শব্দগুলো আজও আমাদের কানে ভাসে। মুগ্ধর মতো অকুতোভয় মানুষগুলো যারা দেশের জন্য জীবন উৎসর্গ করতে পিছ পাননি, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে চলে যায় পরবর্তী আয়োজনে। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারে পর্ব আমার বাংলা ভাষা পর্বটি গ্রন্থনা উপস্থাপনা করছেন ইকবাল খোরশেদ।
1: ধ্বনি থেকে হয় শব্দ, শব্দের সঙ্গে শব্দ যোগ করে গঠিত হয় বাক্য। অনেক সময় একই শব্দ একাধিক অর্থ প্রকাশ করে, আবার একটি শব্দের অনেক প্রতিশব্দও থাকে। আজকে আমরা সূর্য শব্দটি নিয়ে কথা বলবো। সূর্য সংস্কৃত ভাষার শব্দ, সংস্কৃত ভাষা থেকে সূর্য বাংলা ভাষায় এসেছে। সূর্য বিশেষ্যবাচক শব্দ। সূর্য একটি নক্ষত্র, আমাদের গ্রহ মানে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, যার ফলে পৃথিবীতে দিন রাত্রি হয়। সূর্যের কয়েকটি প্রতিশব্দ আছে। প্রতিশব্দগুলি হল রবি, ভাস্কর, সবিতা, ভানু, আদিত্য, তপন, অর্ক, মিহির, মার্তণ্ড, দীননাথ, দীনেশ, দীনপতি, দিবানাথ, পুষণ, পূষা, বিভাকর, প্রভাকর, অংশুমালী। সূর্যের সঙ্গে অন্য শব্দ যুক্ত হয়ে বেশ কিছু শব্দ তৈরি হয়, যেমন সূর্য যোগ কর, সূর্যকর, সূর্য যোগ কিরণ, সূর্য কিরণ, সূর্য যোগ রশ্মি, সূর্যরশ্মি। এই তিনটি শব্দের অর্থ হল সূর্যের আলো বা রৌদ্র। সূর্য যোগ করুজ্জ্বল, সূর্য করুজ্জ্বল, এর অর্থ সূর্যালোকে উজ্জ্বল। সূর্য যোগ কান্ত, সূর্যকান্ত, সূর্য যোগ মণি, সূর্যমণি, এ দুটি শব্দের অর্থ হল আতস কাচ। সূর্য যোগ গ্রহণ, সূর্যগ্রহণ, রাহু যখন সূর্যকে গ্রাস করে অথবা সূর্য পৃথিবীর মধ্যবর্তী স্থানে চন্দ্র চলে এলে ভূপৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে বাধা পায়, তখন তাকে সূর্যগ্রহণ বলে। সূর্য যোগ আলোক, সূর্যালোক, এর অর্থ সূর্যের আলো। সূর্য যোগ উদয়, সূর্যোদয়, ভোরে পূবাকাশে সূর্যের প্রকাশকে সূর্যোদয় বলে। সংস্কৃত শব্দ সূর্যের একটি বাংলা কথ্য শব্দ আছে, এটি হল সূর্যি। সূর্য বানান হল দন্তস্বয়ে দীর্ঘ উকার অন্তস্থ জয়ে রেফ, এ হল সূর্য। কিন্তু সূর্যি লিখতে দন্তস্বয়ে দীর্ঘ উকারের বদলে হ্রস্ব উকার দিতে হবে এবং অন্তস্থ জয়ে হ্রস্ব ইকার তারপরে জফলা দিতে হবে। তাহলে সূর্যি বানান হল দন্তস্বয়ে হ্রস্ব ইকার এবং অন্তস্থয়ে জফলা, এই হল সূর্যি। যেহেতু সংস্কৃত সূর্য শব্দ থেকে বাংলা শব্দ সূর্যি হয়েছে, সেহেতু এর বানানও বদলে গেছে।
2: প্রিয় শ্রোতা, বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে নানান ঐতিহ্যবাহী খাবার, আর আমরাও এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে চাই। তাই তো আমাদের এবারের পর্ব রসনার স্বাদ কাহন। হাসিনা আনসারের গ্রন্থনা উপস্থাপনায় আজ আমরা ঐতিহ্যবাহী খাবার ডাব চিংড়ি সম্পর্কে জানব।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, রসনার স্বাদ কাহন পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আজকের পর্বে আপনাদের সাথে কথা বলবো নদী, নালা, খাল, বিল আর নারিকেল গাছে ঘেরা বরিশাল অঞ্চলের একটি বিখ্যাত আর ঐতিহ্যবাহী খাবার ডাব চিংড়ি নিয়ে। এবার আমরা জেনে নিব এই রেসিপির উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে। বরিশালকে বলা হয় নদীমাতৃক বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলে যেমন প্রচুর সুস্বাদু চিংড়ি পাওয়া যায়, তেমনই রয়েছে অসংখ্য নারিকেল ও কচি ডাবের গাছ। স্থানীয় গৃহিণীরা এই দুই সহজলভ্য উপাদানকে একত্র করে তৈরি করেন এক অনন্য স্বাদের পদ ডাব চিংড়ি। কচি ডাবের মিষ্টি পানি, নরম শাঁস এবং চিংড়ির অপূর্ব স্বাদের মেলবন্ধন এই খাবারকে করেছে বিশেষ আকর্ষণীয়। একসময় এটি ছিল অতিথি আপ্যায়ন, পারিবারিক উৎসব ও বিশেষ অনুষ্ঠানের অন্যতম প্রধান খাবার। বর্তমানে বরিশালের গণ্ডি পেরিয়ে সারা দেশেই ডাব চিংড়ি একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী পদ হিসেবে পরিচিত। এবার আমরা জেনে নিব ডাব চিংড়ি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। গলদা বা বাগদা চিংড়ি 500 গ্রাম, কচির ডাব 1টি, ডাবের নরম শাঁস 1টি, নারিকেল কোড়া বা বাটা 1 কাপ, সরিষা বাটা 1 টেবিল চামচ, পোস্ত বাটা 1 টেবিল চামচ, কাঁচা মরিচ 5 থেকে 6টি, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, সামান্য চিনি, সরিষার তেল 3 থেকে 4 টেবিল চামচ, ডাবের পানি অল্প পরিমাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নিব কিভাবে এই রেসিপিটি প্রস্তুত করতে হয়। প্রথমে চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর সামান্য হলুদ ও লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিন। এবার ডাবের নরম শাঁস সামান্য ডাবের পানির সঙ্গে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। একটি বাটিতে চিংড়ির সঙ্গে সরিষা বাটা, পোস্ত বাটা, নারিকেল বাটা, ডাবের শাঁস বাটা, কাঁচামরিচ বাটা, লবণ, হলুদ, সামান্য চিনি এবং সরিষার তেল দিয়ে 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখুন। এরপর পুরো মিশ্রণটি কচি ডাবের ভেতরে ঢেলে দিন। সঙ্গে অল্প পরিমাণ ডাবের পানি যোগ করুন। এবার ডাবের মুখটি তার নিচের ঢাকনা দিয়ে বন্ধ করে আটা বা ময়দার কাই দিয়ে চারপাশ ভালোভাবে সিল করে দিন, যাতে ভাপ বাইরে বের না হতে পারে। গ্যাসের চুলায় সহজ পদ্ধতি। একটি বড় হাঁড়িতে একটি স্ট্যান্ড বা ছোট বাটি বসিয়ে তাতে 1 থেকে 1.5 কাপ পানি দিন। এরপর স্ট্যান্ডের ওপর ডাবটি বসিয়ে হাঁড়ির ঢাকনা শক্ত করে লাগিয়ে দিন। মাঝারি থেকে কম আঁচে 45 থেকে 50 মিনিট ভাপে রান্না করুন। সময় হয়ে গেলে চুলা বন্ধ করে আরো 5 মিনিট রেখে দিন। এরপর সাবধানে ডাব খুলে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু বরিশালের ঐতিহ্যবাহী ডাব চিংড়ি। এবার আমরা জেনে নিব পুষ্টিগুণ। চিংড়ি উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, আয়োডিন, সেলেনিয়াম ও ভিটামিন B12 এর চমৎকার উৎস। কচি ডাবের পানি শরীরের প্রাকৃতিক ইলেকট্রোলাইটের যোগান দেয় এবং ডাবের নরম শাঁসে রয়েছে খাদ্য আঁশ ও বিভিন্ন খনিজ উপাদান। নারিকেল স্বাস্থ্যকর চর্বির একটি ভালো উৎস, তাই পরিমিত পরিমাণে এই খাবার শরীরের জন্য যেমন পুষ্টিকর ঠিক তেমনই অত্যন্ত সুস্বাদুও। বরিশালের ডাব চিংড়ি শুধু একটি খাবার নয়, এটি এ অঞ্চলের প্রকৃতি, ঐতিহ্য ও রন্ধনশৈলীর এক অনন্য নিদর্শন। কচি ডাবের প্রাকৃতিক সুবাস আর চিংড়ির অপূর্ব স্বাদের এই মেলবন্ধন যে কারো মন জয় করে নিতে পারে। আমাদের দেশের প্রতিটি জেলার মতো বরিশালের এই ঐতিহ্যবাহী খাবারও সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম বরিশালের ঐতিহ্যবাহী ডাব চিংড়ির রেসিপি সম্বন্ধে। আপনিও ঘরে তৈরি করে পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেন এই ঐতিহ্যের স্বাদ।
0: শ্রোতা বন্ধুরা, হাসিনা আনসার তো রসনার সাত কাহনে বিভিন্ন খাবারের কথা বলে, কিন্তু আমরা এত কষ্ট করতে পারবো না ভাই। আপনি বানিয়ে বানিয়ে আমাদের জন্য মাঝে মধ্যে একটু পাঠিয়ে দেন, কেমন? এটা খুবই কীরকম না, যাই হোক।
2: আমি বুঝেছি যে ডাব চিংড়ি সম্পর্কে যেটি আমরা শুনলাম আমাদের কিন্তু ভালো লেগেছে। তোমারও বোধহয় একটু লোভ হচ্ছে এই ডাব চিংড়ি সম্পর্কে?
0: হ্যাঁ, লোভ তো হয়। উনি যেসব খাবারের কথা বলেন লোভ হয়, কিন্তু শুধু বলেন কি উনি শেষে আপনারা বানিয়ে নেন না, এবার কিন্তু আমরা উল্টোটা বলবো। এবার হাসিনা আনসার বানিয়ে তারপরে আমাদেরকে বলবে সেটা সম্বন্ধে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা কোথায় যেতে পারি? লোকসংস্কৃতিতে যাই, তাই না?
2: অবশ্যই, আমাদের দেশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ,
0: এটা তো আমরা অস্বীকার করতে পারি না।
2: অস্বীকার করতে পারি না,
0: এটা আমাদের মেনে নিতে চলতেই হবে।
2: এক এক জেলায় এক এক ধরনের সংস্কৃতি
0: রয়েছে, এক এক ধরনের ভাষা আছে, এক এক ধরনের
2: গান রয়েছে,
0: এগুলো তো আমাদের
2: লোকগাথা রয়েছে, রূপকথা রয়েছে।
0: সৃষ্টিশীলতার আদি অকৃত্রিম উৎসমূল লোকসংস্কৃতি, যেটা আমরা শাহীন বলছিলাম। আধুনিক বাংলা সাহিত্য বহিরঙ্গে যতই কৃত্রিম অলঙ্কারে সজ্জিত হোক না কেন, তার অন্তমূলে লোকসংস্কৃতি প্রবাহমান ধারাকে অস্বীকার করা যায় না, এটাও আমরা আলোচনা করছিলাম। প্রিয় শ্রোতা, বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে জায়েদুল আলমের গ্রন্থন উপস্থাপনা আমাদের এবারে গবেষণা ধর্মী পর্ব লোকায়ত বাংলা।
1: লোকসাহিত্য আমাদের জাতীয় সংস্কৃতির অঙ্গ, যা সহজেই আমাদের মনের কথা বলে। বাংলাদেশের লোকজীবন বড় বিচিত্র। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছড়া, লোককাহিনী, প্রবাদ, খাদা থেকে আমাদের সমাজ জীবন এবং ঐতিহ্য সম্পর্কে অবহিত হওয়া যায়। এগুলো মানুষের যথাযথ পরিচয়ের জন্যে ভাব এবং চিন্তার খোরাক হয়ে ওঠে, যাতে করে ফুটে ওঠে লোকায়ত বাংলাদেশের স্বার্থ প্রতিচ্ছবি। ছড়া সাহিত্য আমাদের লোকায়ত বাংলাদেশের পল্লী জীবনের উপলব্ধির স্মারক। এপ্রেক্ষিতে আমাদের লোকায়ত বাংলা সিরিজে এবার নিবেদন করছি লোকসাহিত্যে বাগেরহাট জেলার ছড়া। রবীন্দ্রনাথ তার ছড়া বিষয়ক প্রবন্ধে সাহিত্যের বৈশিষ্ট্য সম্বন্ধে মূল্যবান মন্তব্য করে বলেছেন, ছড়াগুলো বিস্তৃত বিষয় এবং ভাব নিয়ে রচিত। সাদামাটার ভাষায় ছড়াগুলোর সৌন্দর্য এবং সাদাসিদে ভাব গভীর অগভীর সুগভীরভাবে প্রকাশের এগুলোর যে প্রাঞ্জলতা, বহু শতাব্দীব্যাপী লোকায়ত বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করেছে। ছড়া সাহিত্যে ছড়াঙ্কিত সমাজচিত্রগুলো আজকের দৈনন্দিন জীবনের চিত্রগুলোর সঙ্গে অনেক বিষয়ে অভিন্ন। সময় ও পরিবেশের পরিবর্তনের ফলে এ চিত্র সমূহেই লোকায়ত বাংলাদেশের ছবি ফুটে ওঠে। আমাদের আলোচ্য বাগেরহাট জেলার অনেক ছড়াতেই তার প্রকাশ ঘটেছে। লোকায়ত বাংলাদেশের আজকের যে বিষয়, বাগেরহাট জেলার ছড়াতে ফুটে উঠেছে বাগেরহাট জেলার সমাজচিত্র, যেহেতু জেলার সংসার চিত্রমূলক ছড়াও বটে। এ অঞ্চলের সংসার চিত্রমূলক ছড়াগুলোর মধ্যে সমাজের একটা বিরাট ইতিহাসের ছায়া পড়েছে। এ অঞ্চলের ছড়াগুলোতে আমরা পাই দাম্পত্য প্রেম, দাম্পত্য কলহ, গৃহিণীপনা, সতীন বিদ্বেষ প্রভৃতি বিষয়সমূহ। দাম্পত্য প্রেমের উজ্জ্বল উদাহরণ অনুরক্ত স্বামী পিতৃগৃহ গমনা স্ত্রীর জন্যে ভালো শাড়ি কিনতে ব্যাকুল হয়ে ওঠে। তার ছড়ার মধ্যে তার প্রকাশ ঘটেছে এমনভাবে, চাল চারটে ছড়াও রানি, ভাত চারটে খাই, ভাত চারটে খেয়ে আমি বসিরহাটে যাই, বসিরহাটে গিয়ে বলবো দোকানদার ভাই, আমার জয়নুর বাড়ি যাবে ভালো কাপড় চাই। আবার সংসার জীবনে মৌনাবধুয়ে কথা বলবার জন্যে স্বামীর সাধ্য সাধনও কম নয়। বাগেরহাট জেলার ছড়ায় তার প্রকাশ ঘটেছে এভাবে, আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, কথা কইব কি চলে, কথা কইতে গা জলে। শ্রোতা বন্ধুরা, সংসার জীবনের শাশুড়ির চিত্র ও তিন বউ সম্বন্ধে ধারণাও এ জেলার সামাজিক জীবনের চিত্র প্রকাশিত হয়েছে এই ছড়াগুলোতে। যেমন একটা ছড়ায় তার প্রকাশ ঘটেছে এভাবে, বড় বউর হাতে সরা, পাড়ার লোকের প্রাণ ভরা, মেজ বউ মেজের বাটি, সর্বকথায় বউকে উঠি, ছোট বউ চুটনি, পাড়ার লোকে কুটনি। সমাজ জীবনের বাঁকেরার জেলার সংসার চিত্রমূলক ছড়ায় সতীনের বিষয়ে প্রাধান্য পেয়েছে এমন একটি ছড়ার কথা উদ্ধৃত করছি, কারণ সতীনের বিদ্বেষের প্রমাণ বহন করছে এ ছড়াটি। যেমন, সতীন সতীন ফুলের মালা, সতীন হলি বড় জ্বালা। পরিশেষে বলা যায়, লোকায়ত বাংলার লোক ঐতিহ্য ভিত্তিক সংস্কৃতি সৃজন ও পরিপুষ্টি সাধনে বাগেরহাট জেলার জুড়ি নেই। এ অঞ্চলের সংস্কৃতি আটপুরে জীবনে ছড়াগুলোর মধ্যে প্রকাশ পেয়েছে, সজীব হয়ে উঠেছে আমাদের লোকসাহিত্যের অবয়ব, লোকায়ত বাংলায় যার আসল পরিচয়।
2: শুনছিলেন লোকায়ত বাংলা। শ্রোতা বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে, সুতরাং চিঠি লিখতে দ্বিধা করবেন না। চিঠি লেখার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি, পত্রালা প্রযত্নে দর্পণ ম্যাগাজিন, বাংলাদেশ বেতার, ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207। তুমি আরেকবার ঠিকানাটি জানিয়ে দাও।
0: পত্রালা প্রযত্নে প্রযোজক, দর্পণ ম্যাগাজিন, বাংলাদেশ বেতার, ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207।
2: এবার আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই আমাদের গান পর্বে।
0: আমি আছি থাকব, ভালোবেসে মরব, এ দুটো লাইন আমার হলেও এর পরের লাইনগুলো কিন্তু আমার নয়। সেটা হচ্ছে, আমাদের গান পর্বে এবারই শুনব 1989 সালে মুক্তিপ্রাপ্ত আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী ছায়াছবির একটি গান। 7টি ক্যাটেগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই ছবির পেছনে নেপথ্যের কারিগরদের অক্লান্ত পরিশ্রমের গল্প লুকিয়ে আছে।
2: আর গানটি করতে গীতিকার আমজাদ হোসেনকে সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর সাথে 4-5 দিন বসতে হয়েছিল।
0: ভাবো তারা কতটা ডেডিকেশন,
2: কতটা যত্নশীল ছিলেন গানের প্রতি। আর গানের স্থায়ীটুকু লিখতেই লেগেছিল 2 দিন।
0: এখন তো সঞ্চারীও নেই গানে।
2: মনের মাধুরী মিশিয়ে গিয়েছিলেন আমাদের কোকিল কণ্ঠী গায়িকা সাবিনা ইয়াসমিন, দুজনে একসাথে বলে ফেললাম নামটি, তাই না? আমাদেরও কিন্তু অনেক প্রিয় এই শিল্পী সাবিনা ইয়াসমিন। গানটি জনপ্রিয় হয়েছিল, লোকমুখে ছড়িয়ে পড়েছিল। আর কথা নয় তাহলে আমরা গানটি শুনি, কি বলো?
0: হ্যাঁ।

0: দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আসলে ভালোবাসা বিষয়টি এরকম, তাই না, যে একজন আরেকজনকে
1: পাগল করতে বাকি আছে,
0: প্রাণ দিয়ে ভালোবাসবো, এরকমই ভালোবাসার কথা নিয়ে আজকে আমরা শেষ করতে চাই। তোমার প্রশ্নটি রয়ে গেল, আজকে উত্তর দিলাম না যে এখনো কি বাকি আছে।
1: তুমি কখনোই দাও না, ওটা শুধু আমিই বলি।
0: বন্ধুরা, বিদায় নিতে হবে। বিদায়ের আগে বলে যাই, আজকের দর্পণ গ্রন্থনা ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইমন রহমান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহারের ভিত্তিতে বিএনপি সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 18-19 বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। পরে তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডলুখালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের বলেন, দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার বিষয়টি নিয়ে সমন্বিতভাবে তদন্ত চলছে। ভবিষ্যতে বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি চন্দনাই, সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসাবে এগিয়ে যাবে এবং বিভাজনের রাজনীতি কোনো স্থান এখানে হবে না। তিনি গতকাল রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে মহাত্মা ভগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল 3:30 প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সহ প্রধানমন্ত্রীর প্রেস উইং এর অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে গতকাল ইসরায়েল ড্রোন হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অর্ধেকের বেশি মানুষ একটি জানাজার নামাজে অংশ নিচ্ছিলেন। ওই জানাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত, 20 জনের বেশি ফিলিস্তিনি আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া শোকাতুর ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তিনি শুরুতেই একই এলাকায় ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় তারা অংশ নিয়েছিলেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 3:00 খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 1:00 নিউ ইয়র্কের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা সকল নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে, দমকা থেকে ছোড়ো শুরু হওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, সাফল্যের পেছনে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি। অংশগ্রহণে পক্ষদল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল এবং বিপক্ষ দল বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা। সঞ্চালনায় মনিরা সুলতানা।

0: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ। যুক্তিতে করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হবে তার বিষয়ে, সাফল্যের পেছনে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি বিষয় পক্ষে বলবেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের বিতার্কিক বৃন্দ, এবং বিপক্ষে বলবেন BAF শাহীন কলেজ কুর্মিটোলার বিতার্কিক বৃন্দ। শুরুতেই আমি দুই দলের বিতার্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দল অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের বিতার্কিকগণ হচ্ছেন রিদিতা হাসান রূপন্তি, মরিয়ম ইসলাম অভ্র, যিনি দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, এবং এই দলের দলনেতা হিসেবে আমাদের সামনে বক্তব্য রাখবেন আলী রায়ান। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন মির্জা মোহাম্মদী এবং উনাইসা জাবিন। এবারে আসি বিপক্ষ দল BAF শাহীন কলেজ কুর্মিটোলার বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা মাহিন আল আবির, দ্বিতীয় বক্তা হিসেবে থাকছেন আলভি জাকির, আর এই দলের দলনেতা হিসেবে থাকছেন সৈয়দা রিয়াজুল জান্না। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন লুবাবা বিনতে রেদওয়ান এবং অসীম আহমেদ আবির। আজকের এই বিতর্কের অনুষ্ঠানের বিচারক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা হচ্ছেন মোহাম্মদ শাইয়ান সাদিক, তাসনিম দিবা চৌধুরী এবং মোহাম্মদ মাহমুদুল হাসান। এবারে এই বিতর্কের কিছু নিয়মাবলী আপনাদের সবার জন্য প্রকাশ করছি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন, সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তি খণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পাবেন, সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। চূড়ান্ত সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য অবশ্যই শেষ করতে হবে। এই বিতর্কে আজকে আমাদের সাথে সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন তাসিন আল রাজি। এবারে আমরা গঠনমূলক পর্বের বিতর্ক শুরু করতে যাচ্ছি। প্রথমেই আসবে পক্ষ দলের প্রথম বক্তা রিদিতা হাসান রূপন্তি। আমি রিদিতা হাসান রূপন্তিকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি।
1: সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী ও প্রতিপক্ষের দলের সবাইকে আমার আজ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের প্রস্তাবিত বিষয়টি হচ্ছে সাফল্যের পিছনে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি। আমি এবং আমার দল আজকে এর পক্ষে অবস্থান করছি। পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি দৃঢ়ভাবে বলছি যে সাফল্য অর্জনের ক্ষেত্রে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি। কেননা শুধু মেধার মাধ্যমে যদি সাফল্য অর্জন করা সম্ভব হতো তাহলে আজকে হয়তোবা বিশ্বে অনেক মেধাবী তাদের অসফলতার গ্লানী হতে মুক্তি পেতে পারত। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে যদি তাকানো যায় তাহলে আজকে আমাদের বিশ্বে বেশিরভাগ মানুষ যারা সফল হয়েছে তাদের সফলতার পিছনে রয়েছে পরিশ্রম এবং মেধার নিয়মতান্ত্রিক ব্যবহার এবং নিয়মতান্ত্রিক ধারাবাহিক চেষ্টা। শুধু মেধা থাকলে যদি সফল হওয়া যেত তবে আজকে আমাদের পৃথিবীতে অনেক মানুষই সফল হতে পারত। কিন্তু আমাদের বিরোধী দল অনুযায়ী হয়তোবা মেধা থাকলেই সফল হওয়া সম্ভব কিংবা মানুষ সফল হতে পারে। কিন্তু প্রশ্ন হলো এই মেধাকে কাজে লাগাবে কে? এই মেধাকে বিকশিত করার জন্য কি পরিশ্রমের কোনো ভূমিকা নেই? সুপরিশ্রম কি দরকার নেই? পরিশ্রম এখন আমি প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করতে চাই। এখন পরিশ্রম বলতে কী বোঝায়? পরিশ্রম হলো কোনো লক্ষ্য অর্জনের নিষ্ঠা, ধৈর্য, অধ্যাবসায় এবং ধারাবাহিক প্রচেষ্টা ও কাজ করে যাওয়ার ইচ্ছা। আর মেধা বলতে বোঝাচ্ছে মেধা হচ্ছে মানুষের স্বাভাবিক বুদ্ধি ভিত্তিক ক্ষমতা, শেখার দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা। সহজভাবে বলা যায় যে মেধা হলো মানুষের চিন্তা, বোঝা, শেখা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্বাভাবিক ক্ষমতা। মেধা এবং পরিশ্রমের মধ্যে মূল পার্থক্য কোথায়? মেধা হচ্ছে মানুষের স্বাভাবিক বা অর্জিত মানসিক সক্ষমতা, আর পরিশ্রম হলো সেই সক্ষমতাকে কাজে লাগানোর ধারাবাহিক চেষ্টা। আজকে আমাদের বিষয়ের যুক্তিগুলো হচ্ছে মেধা একটি মাত্র সম্ভাবনা আর পরিশ্রম তার বাস্তবায়ন। ধারাবাহিকতা এবং শৃঙ্খলা হচ্ছে আমাদের সফলতা অর্জনের ক্ষেত্রে প্রথম ধাপ, আর তৃতীয় যুক্তিটি হচ্ছে মেধার সীমাবদ্ধতা আছে কিন্তু পরিশ্রমের নেই। আর চতুর্থ যুক্তি, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি। পরিশ্রমের মাধ্যমেই একজন মানুষ তার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারে। প্রথম যুক্তি আমি ব্যাখ্যা করছি। মেধা হলো একটি সুপ্ত বীজ বা সম্ভাবনা। একটি ভালো বীজকে যদি মাটিতে রোপণ করে পানি না দেওয়া হয় কিংবা সার না দেওয়া হয় তাহলে সেই বীজ কখনো গাছে পরিণত হবে না। ঠিক তেমনই একজন মানুষের মেধা থাকা সত্ত্বেও সে যদি মেধাকে কাজে লাগাতে না পারে, মেধা নিয়ে শুধু বসে থাকে, তাহলে কিন্তু তার জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। সম্মানিত সভাপতি, আমাদের আজকের বিষয় অনুযায়ী পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয়। কথায় আছে, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। পৃথিবীতে একজন মানুষ যত মেধা নিয়ে জন্মগ্রহণ করুক কেন, পরিশ্রম ছাড়া সেই মেধা আসলে মূল্যহীন। কেননা পরিশ্রমে একজন মানুষকে পরিপক্কতা দান করে। একটি ধারালো তলোয়ার যেমন ব্যবহার না করলে এটাতে মরিচিকা পড়ে যায়, তেমনি একজন মানুষের মেধা সেটাকে চর্চাহীন রাখা হলে সেই মেধাও নিষ্ফল হয়ে যায়। ইতিহাস সাক্ষী, অসংখ্য মানুষ সীমিত মেধা নিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করেছেন এই পৃথিবীতে। একজন সাধারণ মানুষই তার পরিশ্রমের মাধ্যমে নিজেকে অসাধারণভাবে এই পৃথিবীতে নিজেকে তুলে ধরতে পারেন। মেধা শুধুমাত্র মানুষকে সুযোগ তৈরি করে দেয়, আর সেই সুযোগকে প্রকৃতপক্ষে কাজে লাগানোর উপায় হচ্ছে পরিশ্রম এবং মানুষের অধ্যাবসায়। রবার্ট কলিয়ার বলেছেন, সাফল্য হলো প্রতিদিন বারবার চেষ্টা করা ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি। আমাদের সেই পৃথিবীতে অনেক মেধাবী আছে, মানুষ আছে, যারা হয়তো অনুশীলনের অভাবে তাদের সম্ভাবনা পূরণ করতে পারেনি। আমাদের বর্তমান বিশ্বে সফলতা নির্ণায়ক কি? আমাদের বর্তমান বিশ্বে সফলতা নির্ণায়ক হচ্ছে আমাদের পরিশ্রম। একটা মানুষ কত পরিশ্রম করেছে তার উপরে তার সফলতা ডিপেন্ড করে। একজন মানুষের তার মেধার উপরে তার সফলতা নির্ভর করে না। আজকে হয়তো আমাদের শুধু বিজ্ঞানীরা যদি তাদের মেধার উপর ডিপেন্ড করতো, মেধার উপর নির্ভর করতো, তাহলে হয়তো বা এই আধুনিক সভ্যতার আবিষ্কার হতো না। ধন্যবাদ।
2: ধন্যবাদ। আমরা এতক্ষণ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের প্রথম বক্তা রিদিতা হাসান রূপন্তির বক্তব্য শুনলাম। এরপর আমাদের সাথে যিনি আমাদের সামনে তার শানিত যুক্তি উপস্থাপন করবেন, তিনি হচ্ছেন বিপক্ষ দলের প্রধান বক্তা বিএএফ শাহিন কলেজ কুর্মিটলার বিতার্কিক মাহিন আল আবির।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে আজকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সাফল্যের পেছনে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বিতর্কের চিরন্তন রীতি অনুযায়ী বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তব্যে অতি সুন্দরভাবে মঞ্চ কাঁপিয়ে বলে গেলেন যে পরিশ্রমে অনেক গদবাধা এবং আবেগ ঘন বিভিন্ন কথা। তার বুঝাতে চেয়েছেন যে কেবল চোখ বন্ধ করে, কান বন্ধ করে, শুধু দিন রাত পরিশ্রম করে, পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে আমরা সাফল্যে চূড়ায় পৌঁছাতে পারি। কিন্তু মাননীয় সভাপতি, আজকের এই চরম বাস্তবতা দাঁড়িয়ে যে তারা বিষয়ের মূল মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক ভিত্তি বৈজ্ঞানিক অনুসন্ধান করতে পারেনি, ব্যর্থ হয়েছেন তারা। তারা কিন্তু নিজের বক্তব্যেই বলেছেন যে পরিশ্রম ও মেধা নিয়মতান্ত্রিক চেষ্টা। তারা কিন্তু বলতেছেন মেধা, কিন্তু তারা হচ্ছে পরিশ্রমের পক্ষে কথা বলার কথা, কিন্তু তারা নিজেরাই বলছেন মেধা। অর্থাৎ মেধা ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। আপনারা আজকে এখানে যে এসেছেন তা কিন্তু অবশ্যই আপনি মেধা অর্জন করে এসেছেন, আপনি পরিশ্রম করেছেন, কিন্তু মেধা তো অর্জন করে আপনাকে এখানে আসা লাগছে। মাননীয় সভাপতি, সাফল্য নামক যে মহিরুহুর মূল কাজ বৃষ্টি হলো মেধা, পরিশ্রম কেবল সেই মেধার নির্দেশক পথ হিসেবে কাজ করে। অর্থাৎ পরিশ্রম হচ্ছে জমিতে যেমন আমরা সার দেই, পানি দেই, পরিশ্রম সেই মেধার পাশাপাশি আমাদের জমিতে সার বা পানি দেওয়ার কাজ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। মাননীয় সভাপতি, এখন বলতেছে যে প্রথমে আমরা বিষয়টাকে আমরা আবার সংজ্ঞান করে নিতে যাচ্ছি, কারণ আমাদের কাছে বিজ্ঞ প্রতিপক্ষের সংজ্ঞানটা একটু ত্রুটিপূর্ণ মনে হয়েছে। আমরা সংজ্ঞানকে তিন ভাগে ভাগ করেছি, এক হচ্ছে সফলতা, দুই শ্রম এবং তিন হচ্ছে মেধা। মানুষ সভাপতি, সফলতা কি? সফলতা কোনো কেবল দিন শেষে কোনো মতো টিকে থাকা লড়াই না। মানুষ সভাপতি, সফলতা হচ্ছে কোনো নিয়মের ক্ষেত্রে, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং নিজের দূরদর্শিতার জোরে সর্বোচ্চ অনন্য কল্যাণময়ী এবং সমাজ পরিবর্তনকারী চূড়ান্তে পৌঁছানো। মানুষ সভাপতি, মেধা হলো মানুষের সেই সহজাত বা অর্জিত বুদ্ধিভিত্তিক সক্ষমতা, প্যাটার্ন চেনার ক্ষমতা এবং প্যাটার্ন বোঝার ক্ষমতা, যা কিন্তু মেধা দ্বারাই আমরা নির্ণয় করতে পারি। পরিশ্রম কিন্তু এখানে কোনো কাজের না। মানুষ সভাপতি, মেধা হলো একটি মানসিক জিপিএস, আর পরিশ্রম হলো একটি নির্দিষ্ট যান্ত্রিক প্রক্রিয়া বা শারীরিক মানসিক শ্রমের ধারাবাহিক ও পুনরাবৃত্তিমূলক প্রয়োগ। মেধা ছাড়া পরিশ্রম হলো একটি চিরন্তন অন্ধকার। মানুষ সভাপতি, এই অনন্য শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আজ থেকে প্রায় 2500 পূর্বে চীনের দার্শনিক এবং সেনাপতি সানজু তার অমরকীর্তিত বই দ্য আর্ট অফ ওয়ারে বলেছিলেন, পরম শ্রেষ্ঠত্ব বা সাফল্য সবসময় যুদ্ধ করার মধ্যে বা গায়ের জোরে রক্তপাত বইয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আসল শ্রেষ্ঠত্ব হলো যুদ্ধ না করেই নিজের বুদ্ধি ও কৌশল দিয়ে, মেধা দিয়ে শত্রুকে পরাস্ত করা। এর উজ্জ্বল উদাহরণ হলো ব্যাটল অফ সায়ান 346 BC। অর্থাৎ চীনের তহঙ্গার যে সেনাপতি ছিলেন তার নাম ছিল সান বিন। তিনি কিন্তু অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে তার যে যুদ্ধ সেটি জয় করেছেন। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে আমি আমার দল এই বিষয়টিকে তিনটি প্রধান ভাগে ভাগ করে যুক্তি অবস্থান করব। এক হচ্ছে যে সঠিক মেধা সঠিক দিক নির্দেশক দেয় এবং দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরি করে এবং পরিশ্রমের অপচয় রোধ করে। দুই, একই পরিমাণ পরিশ্রমের পরও ফলাফলে চূড়ান্ত ভিন্নতা তৈরি হয় শুধুমাত্র মানুষের মেধার কারণে। তিন, মানব সভ্যতার সামগ্রিক বিবর্তন, ইতিহাস এবং বিশ্বের বড় বড় অর্জনের পেছনে মূল চালিকা শক্তি ছিল মানুষের মেধার, কোনো অন্ধ বা গতানুগতিক পরিশ্রমে নয়। মানব সভ্যতা, এবার উদাহরণ আসি। আজকাল যে বিশ্বে বিভিন্ন চ্যাট জিপিটি, এআই, জেমিনি এগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলো ব্যবহার করার জন্য কিন্তু আপনার মেধার প্রয়োজন। আপনি যদি মেধাবী না হন, আপনি যদি এগুলো সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আপনি কীভাবে কথা বলবেন? পরিশেষে বলতে চাই, সাফল্যের পেছনে মেধার ভূমিকাই প্রধান, আদি এবং শ্রেষ্ঠ। ধন্যবাদ মানব সভ্যতা, ধন্যবাদ সকলকে।
2: ধন্যবাদ মাহিনা লাবির, বিএএফ শাহিন কলেজ কুর্মিটলার প্রথম বক্তা। এবারে আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের বিতার্কিক মরিয়ম ইসলাম অভ্রকে আমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তি আমাদের সামনে এবং বিপক্ষ দলের সামনে তুলে ধরার জন্য।
4: মাননীয় সভাপতি, যার বাসার খাটে শুলে চাঁদ দেখা যায়, সে যদি বড় গাড়ি বাড়ির স্বপ্ন দেখে, তিনবেলা না খেয়ে থাকে, তার এর সাফল্য আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কেন সরকার রিক্সা চালকদের বন্ধ করে দিচ্ছে না এত জঞ্জাট সমস্যার পরেও? কারণ 1 থেকে 2 লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করে তাদের জীবিকার উপর, তাহলে তারা কি সাফল্যটা আনতে পারছে না? যেখানে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে দুমুঠো ভাতটাই সাফল্য। মেধাকে কাজে লাগানোর জন্য পরিশ্রম দরকার এবং সেই পরিশ্রমের মাধ্যমেই প্রকৃত সাফল্যটা আসে। তবে মেধা ছাড়াও পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসতে পারে। সেই একটা কাজে যদি কেউ লেগে থাকে, তবে তার সাফল্য আসবেই। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসন বলে গিয়েছেন, সাফল্যের 1% প্রেরণা অর্থাৎ মেধা এবং বাকি 99% খাম অর্থাৎ শ্রম। এখন মেধা নিয়ে বসে থাকলে কখনো সেটাকে সাফল্যে রূপান্তর করা সম্ভব নয়। ইংরেজিতে একটি বাক্য আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যার অর্থ সে যদি কোনো একটা কাজে লেগে থাকে, তবেই সেখানে সে পারফেকশনটা আনতে পারবে, অর্থাৎ সেখানেই সে অনেক ভালো কিছু করতে পারবে। আপনার বোঝা উচিত, পরিশ্রম দিয়ে কাজ করে আটকে পড়লে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ আপনার সব পদ জানা আছে। আপনি অনেক ব্যর্থতার মধ্য দিয়ে এসেছেন, চাইলে আপনি অন্য কোনো পথ বেছে নিতে পারেন। তবে যার মেধা আছে এবং সেটা সে কাজ করেনি, তার পথ খুবই সীমিত। সে যদি তার মেধায় শ্রম দেয়, তবেই সে আসল সাফল্যটা পাবে। যে হচ্ছে পরিশ্রমী, সেই কিন্তু হচ্ছে সমস্যা সমাধান করতে পারবে, যে কোনো জায়গায় সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, যেটা অন্য কেউ করতে পারবে না। আপনার বোঝা উচিত ধারাবাহিকতা এবং শৃঙ্খলতার মূল্যটা। মেধাবী মানুষ অনেক সময় অলসতা বশত বা অতি আত্মবিশ্বাসের কারণে পিছিয়ে পড়ে, কিন্তু একজন সাধারণ মেধার মানুষ যদি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সাথে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়, তবে দীর্ঘমেয়াদে সে সফল হবেই। ইংরেজিতে আরেকটি বিখ্যাত উক্তি আছে, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। এর অর্থ, মেধাবী যখন পরিশ্রম না করে, তখন পরিশ্রম মেধাকে হারিয়ে দেয়। তৃতীয়ত, আমার প্রথম বক্তা এসে বলে গিয়েছে, মেধার সীমাবদ্ধতা আছে, পরিশ্রমের নয়। মানুষের জন্মগত মেধা বা আইকিউ একটি নির্দিষ্ট পর্যায়ে সীমাবদ্ধ থাকে, কিন্তু পরিশ্রমের কোনো সীমা নেই। পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যেতে পারে এবং যে কোনো নতুন দক্ষতা অর্জন করতে পারে। আমাদের বিপক্ষ দল এসে বলে গিয়েছে যে, মেধা নিয়ে আমরা কথা বলছি, আপনাদের প্রতি প্রশ্ন যে মেধার নির্ধারক কি আপনাদের? কারণ সবারই মেধা থাকে, সবারই একটু একটু মেধা থাকে, কিন্তু এটা ভূমিকা নিয়ে কথা বলছি আমরা। আমরা মনে করি যে শ্রমের ভূমিকা আরো অনেক বেশি। যেটা আমি বলছিলাম যে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর শক্তিটা, সেটা শুধু আমাদের পাশেই আমরা পাচ্ছি। কেন? কারণ সাফল্যের পথ কখনোই মসৃণ নয়, পথে অনেক ব্যর্থতা আসবে। মেধা কখনো মানুষকে ব্যর্থতা কাটিয়ে উঠতে শেখায় না, বরং অনেক সময় মেধাবীরা প্রথম ব্যর্থতাতেই ভেঙে পড়ে। অন্যদিকে পরিশ্রমীরা, তাদের মধ্যে এক ধরনের ধৈর্য ও দৃঢ়তা কাজ করে, যা তাদের বারবার ব্যর্থ হওয়ার পরও তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি আমার এই বলে বক্তব্য শেষ করতে চাই যে, মেধা মানুষকে একটি প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে থেকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু ফিনিশিং লাইন পর্যন্ত পার করার জন্য শক্তি এবং ধৈর্যের প্রয়োজন, আসল কেবল কঠোর পরিশ্রম থেকে। তাই সাফল্যের চূড়ান্ত চাবিকাঠি মেধা নয়, পরিশ্রম। ধন্যবাদ।
2: ধন্যবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিলের বিতর্কিক মরিয়ম ইসলাম অভ্র। এবারে বিপক্ষ দল থেকে আমি আহ্বান করছি বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলার দ্বিতীয় বক্তা আলভি জাকিরকে তার বক্তব্য উপস্থাপনের জন্য।
3: সম্মানিত সভাপতি, বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দল, আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় সভাপতি, প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস আজ থেকে হাজার বছর পূর্বে বলে গিয়েছিলেন, হে ইউ ফুয়া হোস্পেন খার্টেন এস্তিন হোস্তেন হন্দ দেখুন সিন। এর অর্থ কি? এর অর্থ দ্বারা এটি মেধা হলো একটি কম্পাস যা আপনাকে দিক দেখাবে। মাননীয় সভাপতি, এতক্ষণ পক্ষদল জাহির করতে চেয়েছেন পরিশ্রম করলে সাফল্য পাওয়া যায়। ওনাদের পুরো বক্তব্য শুনলে মনে হয় সাফল্য যেন একটি কারখানার প্রোডাকশন লাইন, যাতে সমপরিমাণ শ্রম প্রদান করলে সমপরিমাণ সাফল্য বেরিয়ে আসে। কি অবাস্তব এবং কাল্পনিক দাবি মাননীয় সভাপতি! আমার দলের প্রথম বক্তা তার বক্তব্যে অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রমাণ করে গেছেন যে মেধাই পরিশ্রমকে সঠিক দিক নির্দেশ দেয়। পক্ষবন্ধু এই ধ্রুব সত্যকে এড়িয়ে যেতে চাইলেন। আমার পক্ষবন্ধু দ্বিতীয় বক্তা বলে গেলেন যে টমাস আলভা এডিসন বলেছেন 1% মেধা এবং 99% পরিশ্রম, কিন্তু তিনি এটা চিন্তা করলেন না যে ওই 1% মেধাই 99% পরিশ্রমকে এগিয়ে নিয়ে যায়, ওই 99% পরিশ্রমকে 1% মেধাই কার্যকর করে। এটা কিন্তু তিনি কখনো ভেবে দেখেননি। মাননীয় সভাপতি, আমি একটি বাস্তব প্রশ্ন করতে চাই। একটি শ্রেণীতে কিছু শিক্ষার্থী আছে যারা শিক্ষকের কাছ থেকে একই দিক নির্দেশনা পান, পরীক্ষার আগে একই সাথে একই টেবিলে বসে একই সিলেবাস নিয়ে দিনে 10 ঘন্টা পড়েন, অর্থাৎ তাদের দিক নির্দেশনা এবং প্রিপারেশন এবং শ্রম দুটো একদম সমান। কিন্তু মাননীয় সভাপতি, কেন পরীক্ষায় শুধু একজন প্রথম হয় আর একজন অকৃতকার্য হয়, তারা কি সেটার উত্তর দিতে পারবে? এখানে পার্থক্যটা কোথায় ছিল? শ্রম সমান, দিক নির্দেশনা সমান, সব কিছু সমান, কিন্তু পার্থক্য কি? পার্থক্যটা আসে মেধায়। এটা কিন্তু আমাদের মানতে হবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, প্রথম বক্তা, আমার দলের প্রথম বক্তার দিক নির্দেশনার সূত্র ধরে আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে দেখিয়ে যাব পরিশ্রম কেবল একটি মাধ্যম মাত্র, কিন্তু সেই পরিশ্রমকে চূড়ান্ত সাফল্যে রূপান্তর করার আসল চালিকা শক্তি হলো মেধা। মাননীয় সভাপতি, আমরা একটু অতীত থেকে ঘুরে আসি। 2008 সালে যখন নোকিয়ার ইঞ্জিনিয়াররা চেষ্টা করছে যে কীভাবে নতুন প্রযুক্তির বাটন মোবাইল তৈরি করা যায়, তখন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জব চিন্তা করছেন সম্পূর্ণ টাচ স্ক্রিন আইফোন তৈরি করার। এখানে তিনি তার মেধা কাটিয়েছেন এবং এর ফলে কী হয়েছে? অ্যাপল বিপ্লব ঘটালো আর আজকে আমরা দেখতেই পাচ্ছি নোকিয়া বিলুপ্তির পথে। মাননীয় সভাপতি, পক্ষবন্ধুকে আমি অনুরোধ করবো একটু চোখ মেলে বাস্তবতার দিকে তাকাতে। মাননীয় সভাপতি, 1970 সালে ঘড়ির যদি কোম্পানির কথা বলি, তখন সুইজারল্যান্ড ছিল সবার উপরে। তাদের যে ঘড়ি কোম্পানি ছিল রোলেক্স, ওমেগা, এনিকর, ওয়ার্টম, যারা তাদের মেকানিক্যাল ওয়াশ নিয়ে প্রচুর বড়াই করত এবং একটি মেকানিক্যাল ওয়াশ তৈরি করতে অনেক খাটাখাটনি করতো ইঞ্জিনিয়ারদের, কিন্তু তাদের এই একচ্ছত্র সাম্রাজ্যে ভাগ বসে জাপানের সেইকো কোম্পানি। তারা সম্পূর্ণ মেকানিক্যাল ওয়াশ এর পদ্ধতি বাদ দিয়ে কোয়ার্টজ ওয়াশ তৈরি করে, যা আমরা বর্তমানে ব্যাটারি চালিত ওয়াশ নামেও জানি। এর ফলাফল কী হলো? ঘড়ির দাম কমে গেল কোয়ার্টজ ওয়াশের, সবাই কিনতে পারছে এবং এটি মেকানিক্যাল ওয়াশ থেকে নিখুঁত সময় দিতে পারত। এর ফলে সেইকো কোম্পানির একটি মেধার উদ্যোগে তারা সুইজারল্যান্ডের 2/3 কোম্পানিকে দেউলিয়া করেছে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রোলেক্সের এবং ওমেগা এখনও কীভাবে টিকে আছে। তারা টিকে আছে তাদের পরবর্তী সময় মেধা কাটানোর মাধ্যমে। তারা মেধা কাটিয়েছে এবং শুধু অভিজাত শ্রেণীর জন্য ঘড়ি তৈরি করেছে, যা তাদের এক অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে। মাননীয় সভাপতি, পক্ষদল আসলে চোখ বন্ধ করে সূর্য অন্ধকার দেখার চেষ্টা করছে। সমান পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনার পরও যে মানুষের মানুষের সাফল্যের তারতম্য ঘটে, তার একমাত্র বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক কারণ হলো মেধার পার্থক্য। মেধা ছাড়া পরিশ্রম হলো বিকৃত নৌকার মতো, যা একই জায়গায় সারাদিন দাঁড় টেনে গন্তব্য পৌঁছাতে পারে না। আর তারা বললেন পরিশ্রমের সীমা নেই। কীভাবে একটি পরিশ্রমের সীমা থাকতে পারে না? তারা বললেন যে মেধার একটি সীমা আছে, তা হলো IQ। পরিশ্রম একজন পঙ্গু মানুষ কীভাবে রিক্সা চালাবে আমাকে বলেন? একজন যার হাত নেই, সে কীভাবে 2 হাতে যে কাজগুলো করতে একটি ভারী বস্তু কীভাবে তুলবে? আমরা বলতে পারি যে পরিশ্রমেরও সীমা আছে। তাই মাননীয় সভাপতি, আমাদের পক্ষবন্ধুদের সমস্ত আশার এবং কাল্পনিক যুক্তি খণ্ডন করে আজ সুনিশ্চিতভাবে প্রমাণিত যে সাফল্যের পিছনে পরিশ্রমের চেয়ে মেধার ভূমিকাই প্রধান, মেধার ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
2: অসংখ্য ধন্যবাদ আলভি জাকির, বিএফ শাহিন কলেজ কুর্মিটোলার। এবারে আমরা যাচ্ছি পক্ষ দলের দলনেতা আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিলের বিতার্কিক দলনেতা আলী রায়ানের কাছে। আশা করছি আলী রায়ান তার শানিত যুক্তির মাধ্যমে আমাদেরকে একটি চমৎকার সময় উপহার দেবে।
5: সম্মানিত সভাপতি, দেখেন আজকে যদি আমি আমার বিপক্ষ দলের যুক্তিগুলো দেখি, তারা প্রথমে আমাকে বলে যায় যে আপনার জিমিয়ারে তুই করতে আপনার মেধা প্রয়োজন হয়। অর্থাৎ আমরা ধরে নিতে পারি তাদের কথায় যে প্রত্যেকটা মানুষেরই তাহলে মেধা আছে, তাই তো? এখন তিনি যখন আমাকে বলেন যেখান থেকে প্রমাণিত হয়ে যায় এখন পর্যন্ত যে সবারই যদি মেধা থাকে তাহলে আমার এই মেধা থেকে কে সফল হবে আর কে সফল হবে না তার নীতি নির্ধারকটা কোন জায়গাটায় হয়, তার নীতি নির্ধারক ঠিক সেই জায়গাটা হয় যখন সেটা হয় পরিশ্রমের ক্ষেত্রে। মানুষ স্পিকার আজকে আমি বিপক্ষ দল থেকে আশা করছিলাম যে তিনি হয়তো মেধার পক্ষ থেকে সবসময় বলবেন যে মেধা একটি গুটি কয়েক মানুষের সমষ্টি মানুষের কাছে থাকে, বাকি সব মানুষের কাছে মেধা থাকে না। এই জিনিসটা আমি তাদের কাছ থেকে প্রত্যাশা করছিলাম, কিন্তু তারা একটা এক্সাম্পল অর্থাৎ তাদের একটা উদাহরণ যে জেমিনি এআই এর মতো মানুষজনটা মেধা ব্যবহার করে, অর্থাৎ মেধা ব্যবহার করতে পারাই সবাই মেধা ব্যবহার করতে পারে, সবারই মেধা আছে। তাহলে আমার সবার যদি মেধা থাকে তাহলে আমি সফলতা কোন নির্ধারণের উপরে করতে হয়, অর্থাৎ আমি যে ক্লাসের ফার্স্ট বয়টাকে আমি বলবো সে যে ফার্স্ট হয়েছে তা কোন কারণে হয়েছে বা তার স্পষ্ট কারণটা কোনটা, তার স্পষ্ট কারণ অবশ্যই পরিশ্রম। আমাদের বুঝতে হবে যখন আমার প্রথম বক্তা এসে আমাকে বলে যায় যে দেখেন আপনার হচ্ছে যে একটা আমি বলি যে একটি সার সম্পর্ক হিসেবে যেটা আসলে যুক্তি হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা আমি যাই না, তিনি আমাকে বলেন যে ফলের ভিন্নতা, অর্থাৎ যে মানুষটা মেধাবী যে মানুষটা যতটুকু পরিশ্রম করবে আর যে মানুষটা সারা জীবন পরিশ্রম করে আসতেছে তার থেকে হয়তো বা তার ফলাফলটা অনেক বেশি ভালো হবে। এই জিনিসটা তারা প্রমাণ করার ট্রাই চেষ্টা করেছেন কিন্তু হয়তো তারা এক লাইনের মাধ্যমে জিনিসটাকে শেষ করে। দেখেন মানুষ স্পিকার, এই জিনিসটার উত্তরটা আমি দেখছি। আপনি যখন একটা মানুষ মেধা থাকুক বা না থাকুক, আজকের সংসদে আমি ধরেও নিই যে ভাই আমার কোনো মেধা নেই, দিন শেষে এই মেধা না থাকা বা থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিমাপক হচ্ছে আমার পরিশ্রম। আমার বুঝতে হবে যদি আজকে আমি পরিশ্রম না করি আজকে হয়তো আমি ডায়াসে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার থাকতো না, আজকে যদি আমি আরো 10-5 ডিবেট না করে আসতাম তাহলে হয়তো আজকে আমি ডিবেটে যতই মেধাবী হই না কেন যতই আমার মেধা তা কিন্তু সম্ভব হতো না। মানুষ স্পিকার আমাদের বুঝতে হবে যে মেধা, এই যে মেধার যে বিকাশ, আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বতন্ত্র মেধা থাকে, আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা স্বতন্ত্র শক্তি থাকে। সেই শক্তি জাগ্রত হয় কিভাবে? নজরুলের শক্তি, রবীন্দ্রের শক্তি কিভাবে জাগ্রত হয়েছে, তারা কিভাবে নিজেদের মেধাকে শাণিত করেছে আপনারা বুঝতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর আপনার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে তার হাজারোটা বই সেই সময়কার শ্রেষ্ঠকর মানুষের কথাবার্তা এবং তার শিক্ষকদের কাছে তিনি শিখেছেন, গৃহ শিক্ষকের কাছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর একদিন রবীন্দ্রনাথ ঠাকুর হয়নি, নজরুল একদিন নজরুল হয়নি। এবং আপনার বোঝা লাগবে মানুষ স্পিকার, আজকে আইনস্টাইনের কথা বলেন আপনি হয়তো মেধা আছে আপনি পরিশ্রম করেন না, আমি ধরে নিলাম আপনি হয়তো একজন ফিজিক্স প্রফেসর হবেন, আপনি হয়তো ফিজিক্স অধ্যক্ষ হতে পারেন অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়ের, কিন্তু হোয়াট অ্যাবাউট আপনি একটা নোবেল পেতে চান, আপনার তখন পরিশ্রম করা লাগবে, আপনার ব্ল্যাক হোল হিসেবে রিসার্চ করা লাগবে আপনার প্রতিনিয়ত। অর্থাৎ দিন শেষে আজকে বিপক্ষ দল সেখানেই হেরে যায় যখন সে মেধাকে নর্মালাইজ করে ফেলে, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে মেধা আছে যখন সে স্বীকার করে নিয়ে যায় ঠিক তখনই বিতর্কটা তারা হেরে যায়। অর্থাৎ দিন শেষে মেধার যদি সবারই থাকে আমি মেধার নির্ণয় কিভাবে করবো, দ্যাট মিনস আমার দরকার। মানুষ স্পিকার আমাকে বুঝতে হবে পরিশ্রম আসলে কি শিক্ষা দেয়। মানুষ স্পিকার আপনার বোঝা লাগবে আজকে সেনজুর তর্ক কিংবা সেনজুর উক্তি দিয়ে আপনি যদি আজকে ডিবেটটাকে জিততে চান তা কিন্তু হবে না। তর্ক শুধু যুক্তি আর তর্কদের সনাতনী বিদ্যা আজকে জিতা যায় না, আমি ঠিক যাই না, যুক্তি লাগে তর্ক লাগে। আপনার বোঝা লাগবে এই সেনজু যখন বলে গেলেন যে আপনার হচ্ছে যুদ্ধ জেতার ক্ষেত্রে শুধু মেধার প্রয়োজন হয় তা না, যুদ্ধ জেতার আপনার সৈনিকের প্রয়োজন হয়, সৈনিকের রক্তের বিনিময়ে আপনি যুদ্ধ জিততে পারেন, সৈনিকের রক্তের বিনিময়ে আপনি যে যুদ্ধ জয় রাজত্ব কায়েম করতে পারেন, ঠিক এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি। মানুষ স্পিকার আপনি আজকে পরিশ্রম দ্বারা আপনি কি শিখেন? পরিশ্রম দ্বারা শিখেন আপনি ব্যর্থতার সাথে মোকাবেলা করার শিক্ষা, পরিশ্রমের সাথে আপনি কি শিখেন? আপনি জানেন আমাকে সমাজে কিভাবে অভিযোজন করতে হবে, আপনি জানেন কিভাবে পরিশ্রমের মধ্য দিয়ে আমি দিন শেষে একজন মানুষ হিসেবে এই সমাজের একটা মানুষের ওই নাভারকি কোম্পানি বলেন কি মেধা, মেধা থাকলেই হয় না। ইলন মাস্ক এত বড় ধনী তারপরে দেখতে পাবেন তিনি 8, 12, 14, 17, 18, 19 ঘন্টা ধরে কাজ করে থাকেন, তিনি বারবার ইনোভেটিভ কাজগুলো করতে, অর্থাৎ প্রসেস করছি 15 সেকেন্ডে। মানুষ স্পিকার আমরা বুঝতে হবে অর্থাৎ আজকের ডিবেটটা কেন আমরা জিতি বা কেন আজকে আমরা এই বিতর্কটা সবচেয়ে উন্নত করি তার মূল কারণ হচ্ছে আমরা বলে যাই যে পরিশ্রম মেধার এখানে আপনার সফলতার নির্ণায়ক। যখন আপনি সফলতা নির্ণয় পরিশ্রমকে নিয়ে যাবেন ঠিক তখন দাঁড়িয়ে আসলে আপনার ওই মেধাকে যখন জেনারেলাইজ করবে তখন ডিবেটটা আমরা উইন করি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে,
2: অনেক অনেক ধন্যবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিলের দলনেতা আলী রায়ানকে। এবারে আমরা এই চমৎকার বিতর্কের যে যুক্তি তর্কের যে খেলা সেই খেলার বিপক্ষ দলের দলনেত্রী বিএফ শাহিন কলেজ কুর্মিটোলার বিতর্কিক সৈয়দা রিয়াজুল জান্নার বক্তব্য শুনব।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমাকে এই মহান বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি আমি আমার বক্তব্যের প্রথমেই শুরু করতে চাই আমার প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডন দিয়ে। মাননীয় সভাপতি দেখুন তাদের প্রথম বক্তা হিসেবে প্রথমেই বলে গেল যে আমাদের নাকি পরিশ্রম করতে হলে আমাদের নাকি যদি কোনো অস্ত্র দিয়ে লড়াই করতে হয় তাহলে নাকি আমাদের ধারালো অস্ত্র লাগবে এবং সেই ধারালো অস্ত্র তৈরি করতে গেলে নাকি আমাদের পরিশ্রম দরকার। মাননীয় সভাপতি আমরা এইটা বলতে চাই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বাট নট ইটস নট পারফেকশন। মাননীয় সভাপতি দেখুন তাদের দ্বিতীয় বক্তা হিসেবে বলে গেল যে রিক্সা চালক সারাদিন পরিশ্রম করছে, কিন্তু সে তার পরিশ্রমে সঠিক ফলাফল পাচ্ছে না। কেন পাচ্ছে না? অবশ্যই সে তার মেধাকে সেই জায়গায় কাজে লাগাচ্ছে, কিন্তু তার সে যে বারো ঘন্টা সে পরিশ্রম করছে সেই পরিশ্রমটা অন্য বড় বড় ব্যবসায়ী কিংবা শিল্পপতি এক ঘন্টায় সেই মেধার মাধ্যমে সে কাজে লাগিয়ে সে কিন্তু সেই পরিশ্রমকে কাজে লাগাচ্ছে মাননীয় সভাপতি। তাই এর মাধ্যমেই প্রমাণ হয়ে যায় যে মেধা সবার মাঝেই আছে, কিন্তু সেই মেধা সব জায়গায় সীমাবদ্ধ। কিন্তু মাননীয় সভাপতি দেখুন, তারা বলে গেল যে দক্ষতার কথা, মেধা ছাড়া আপনারা যে আজকে বিতর্কের মঞ্চে বিতর্ক করতে এসেছেন, আপনারা কি মেধা ছাড়াই সাফল্যের জন্য আজকে এখানে বিতর্কে জেতার জন্য বসে গেছেন শুধুমাত্র পরিশ্রম দিয়ে? মেধা ছাড়া? প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে। মাননীয় সভাপতি দেখুন, তারা বলে গেল যে পড়াশোনায় যে ক্লাসে ফার্স্ট হয়েছিল সে নাকি পরিশ্রম করেছে। মাননীয় সভাপতি, আমার তাদের দ্বিতীয় বক্তা যেখানে সুস্পষ্ট করে গিয়েছে যে সে সব শিক্ষার্থীরাই সমান দিক নির্দেশনা সমান অধ্যাবসায় করেছিল, তার মানে এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে সেই শিক্ষার্থীরা যে প্রথম স্থান অধিকার করেছে তার মেধা ছিল বলেই সমান অধ্যাবসায় করার পরেও কিন্তু সে ক্লাসে প্রথম হয়েছে। মাননীয় সভাপতি দেখুন, তিনি বলল যুদ্ধের কথা। মাননীয় সভাপতি, যুদ্ধে নাকি অনেক সৈনিক লাগে, যুদ্ধ সৈনিকরা করতে পারে, কিন্তু যুদ্ধ কিন্তু একজনের দিক নির্দেশনাই হয় মাননীয় সভাপতি। যে কিনা যুদ্ধে লড়াই করে না তার মেধার জন্যই যুদ্ধ হয় মাননীয় সভাপতি। আমরা অ্যাডলফ হিটলারের দিকে তাকালে দেখতে পারবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কিন্তু তার কাঠামো চিন্তা করেছিল যা বাস্তবায়ন করে সৈনিকরা। এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় মেধার প্রয়োগের মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে সেটি যুদ্ধে পরিণত হয়। মাননীয় সভাপতি, আমি চলে যাচ্ছি আমার মূল বক্তব্যে। মাননীয় সভাপতি, শুরু করতে চাই এই উক্তিটি দিয়ে যেটি স্টিভ জবস বলেছিল, ইনোভেশন ইজ বর্ন ফ্রম ইন্টেলেক্ট নট ফ্রম দি রিপিটেশন। এর অর্থ হলো এই, উদ্ভাবন জন্ম দেয় মেধা থেকে, একই কাজ বারবার করার মাধ্যমে নয়। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছে যে মেধাই মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয়। পরিশ্রম তখনই ফলপ্রসূ হয় মাননীয় সভাপতি যখন তা সঠিক পথে পরিচালিত হয়। আর এই সঠিক পথে পরিচালিত হয় কেন? মেধার জন্য। অবশ্যই আমরা যখন কোনো কাজ করব তখন সেই কাজটা করার জন্য আমাদের প্রথমেই চিন্তা ভাবনা আসে আমাদের মেধার থেকে, এরপরেই আমরা সেই কাজটি বাস্তবায়নের জন্য পরিশ্রম করি। অবশ্যই মাননীয় সভাপতি, আমার দলের দ্বিতীয় বক্তা বলে গেল পৃথিবীতে অসংখ্য মানুষ পরিশ্রম করে কিন্তু সবাই একই সাফল্য অর্জন করতে পারে না। এখানেই পার্থক্যটা কি? মেধার পার্থক্য, এখানেই মেধার পার্থক্যটা তৈরি করে। মাননীয় সভাপতি দেখুন, তারা যে বলে গেল নিউটনের কথা, মাননীয় সভাপতি নিউটনের মাথায় আপেল পড়েছিল, হাজার হাজার মানুষের মাথায় আপেল পড়েছিল, কিন্তু নিউটনের মতো কি কেউ সেভাবে চিন্তা করেছিল? কখনোই না। নিউটনের মেধা এবং সেই হাজার মানুষের চিন্তা কখনোই এক ছিল না।

0: ত্রুটির কারণে, একটি ভুল ত্রুটির কারণে সেটি ডুবে যায় 1912 সালে আটলান্টিক মহাসাগরে। মাননীয় সভাপতি, দেখুন তারা বলে গেল এলন মাস্কের কথা, আপনার কি মনে হয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যে, তার মেধার সঙ্গে আমাদের সকল সাধারণ মানুষের মেধা কি সমান হবে? কখনো কখনোই না। সে অবশ্যই পরিশ্রম করেছিল, আমরা কখনোই পরিশ্রমকে অস্বীকার করছি না, কিন্তু পরিশ্রম করে সাফল্যের ক্ষেত্রে মেধার ভূমিকায় মুখ্য। আমরা আরো বলছি মাননীয় সভাপতি, দেখুন পরিশ্রমে যদি মুখ্য হতো সাফল্যের পিছনে, তাহলে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব কখনো মানুষকে না বলে পিঁপড়াকে বলা হতো, কারণ পিঁপড়া সবচেয়ে বেশি পরিশ্রমিক কীট। মাননীয় সভাপতি, তাই সৃষ্টির সেরা জীব মানুষ কেন হয়েছে? কারণ তার বুদ্ধিমত্তার কারণে, তার চিন্তা ভাবনার কারণে, তার মেধার কারণে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, পরিশেষে আমি এটাই বলতে চাই, নেপোলিয়ন বোনাপার্ট বলেছে, আই উড রাদার হ্যাভ এ জেনারেল হু ইজ লাকি দ্যান ওয়ান হু ইজ মেয়ারলি ব্রেভ। মাননীয় সভাপতি, তাই আজকে এই বিতর্কের মঞ্চে আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সাফল্যের পিছনে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকা বেশি নয়, বরং মেধার ভূমিকায় মুখ্য। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: অনেক অনেক ধন্যবাদ সৈয়দা রিয়াজুল জান্না, বিএফ শাহিন কলেজ কুর্মিটোলার দলনেতা। আমরা আমাদের প্রথম পর্ব চমৎকারভাবেই শেষ করলাম, এবারে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব, মানে হচ্ছে যুক্তি খণ্ডনের পর্ব। যুক্তিতর্ক শেষ, এখন দুই দলের পক্ষ এবং বিপক্ষ দলের দলনেতা এসে যুক্তি খণ্ডন করবেন। যুক্তি খণ্ডন পর্ব শুরুতেই পক্ষ দলের দলনেতাকে বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পক্ষের দলনেতা আসছেন আলী রায়ান।
2: ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মন্ডলী। আজকে যদি আমরা বিপক্ষের দলের বক্তব্যটা খুব সুন্দরভাবে দেখি, তাহলে আমরা দুটো জিনিস পাই। এক, তারা আমাকে বলার চেষ্টা করেন, দলনেতা, যে দেখেন একজন রিক্সাওয়ালা নিউটন পারাও ধনী ব্যক্তির মেধার সাথে আমার মেধার তুলনা হতে পারে কিনা। দেখেন আপনার এটা বোঝা দরকার, ওই মানুষটা প্রিভিলেজড, ওই মানুষটা আসলে না আর সুযোগ সুবিধা 8-10 মানুষের থেকে বেশি ছিল, তাই হয়তো বা এখানে আসলে বিতর্কটা কোনোদিন এই বিষয়ে ছিলই না যে মানুষটা কি প্রিভিলেজ পাচ্ছেন কি মানুষটা প্রিভিলেজ পাচ্ছেন না, বিতর্ক কোনোদিনই ছিল না। দুই, আমার দলনেতা এসে কিছু নাইফিং বা আমরা যাকে বলি হচ্ছে মানে বিতর্কের তার পূর্ববর্তী বিতর্কদের সাথে তার বিতর্কের অমিলটাকে আমরা বলি, সে অমিলগুলো কি, তিনি আমাকে বলে যাওয়ার চেষ্টা করেন যে তিনি মেধার পার্থক্যের কথা বলেন, কিন্তু যখন তার প্রথম দ্বিতীয় বক্তাগুলো সবাই বলে যান মেধা সবারই সমান, এআই জেমিনি সবাই ইউজ করতে পারে, যেহেতু সেই হিসাবে সবারই মেধা সমান, তখন তিনি নতুন একটা অ্যাসপেক্ট বা একটা পরিদর্শন সে প্রকাশ করে। দ্বিতীয়ত আমার বোঝা লাগবে যে এই বিতর্কের মূল বিষয়টা কোথায় ছিল। এই বিতর্কের মূল বিষয়টা ছিল যে একটা মানুষ মেধা অর্জন করবে মেধার সাথে দিকে সফলতা দ্রুত অর্জন করতে পারে নাকি একটা পরিশ্রমের মধ্য দিয়ে দ্রুত অর্জন করতে পারে, বিতর্কটা এই জায়গাটাই ছিল। কিন্তু আমাদের বিতর্কটা খুব সম্ভবত একটা ভুল জায়গায় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে আসলে মেধা ভালো না মেধা থাকবে কি থাকবে না, মেধার থেকে পরিশ্রমের সম্পর্ক, এই জিনিসগুলো আসলে দরকার ছিল না আজকের এই বিতর্কে দাঁড়িয়ে। আমরা বিশ্বাস করি উম্পে মজুরিষ্ঠ যারা সবাই আছেন তারা সব সভ্যত জানেন যে আপনার মেধা থাকুক বা না থাকুক, আপনার মেধা যদি আজকে সবারই সমান থাকুক, দিন শেষে যে জিনিসটা সবসময় মেটার করে, জিনিসটা সবসময় চেষ্টা করে, সেটা হচ্ছে পরিশ্রম, আর এই পরিশ্রমের মধ্য দিয়ে মেধাটা সবসময় সর্বজয় হয়ে ওঠে। দ্বিতীয়ত, এই যে আজকে আমার ফিজিক্যাল অ্যাবিলিটিসের কথা বললেন, আমার রিক্সা কেন তার বল দূরি করতো, মেধা তার ছিল, আমি ঠিক জানি না এই কথাগুলোর আসলে কতটুকু গ্রহণযোগ্যতা এই মঞ্চে আছে তা আমার ঠিক জানা নেই, কিন্তু দ্বিতীয় জানতে পেরেছি সেটা হচ্ছে একটা মানুষের প্রিভিলেজ বা তার একটা সোশ্যাল ক্লাসের থেকে সে মানুষটা কতটুকু প্রিভিলেজ। রিক্সাওয়ালারা ঠিক আপনার মতন ওই স্কলাস্টিকে দাঁড়িয়ে কথা বলতে পারে না, আপনার মতো আজকে দাঁড়িয়ে মতিঝিল স্কুল কিংবা বিএফ শাহিন স্কুলের মতো দাঁড়িয়ে তারা হয়তো এত ভালো স্কুলে পড়ার সুযোগটা পায় না, অথবা তাদের সেই অর্থায়ন অবস্থা থাকে না, সেই জন্য হয়তো তিনি করতে পারে নাই। তো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আজকে যে বিপক্ষ দলের সবচেয়ে যে ভুলটা আমার মনে হয়েছে বা তাদের যে যুক্তিটা সেটা হচ্ছে তারা মেধাকে সবাইকে সমান করে দেখেছে, অর্থাৎ দিন শেষে যেটা ছিল মেধার নির্ধারক বা সফলতার নির্ধারক কি, সে তা প্রমাণিত হয়নি আজকের মঞ্চে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
1: অনেক ধন্যবাদ আলী রায়ানকে। এবারে আমরা যুক্তি খণ্ডন পর্বের শুনব বিপক্ষ দলের দলনেতা সৈয়দা রিয়াজুল জান্নার বক্তব্য।
0: ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে আমাকে এই বিতর্কের মঞ্চে আবারও কিছু বলা শুরু করে দেওয়ার জন্য। দলের নেতা হিসেবে আমি আমার দলের অবস্থান আরেকটু সুদৃঢ় করতে আবারও এই মঞ্চে দাঁড়িয়েছি। মাননীয় সভাপতি, দেখুন আমি চলে যাই আমার প্রতিপক্ষ দলের দলনেতার কাছে। মাননীয় সভাপতি, তিনি বলে গেল একজন রিক্সাওয়ালার কথা, তিনি নাকি স্কলাস্টিকার সামনে গিয়েই কথা বলতে পারেন না। মাননীয় সভাপতি, তিনি কথা বলতে পারেন না কেন? তিনি সেখানে বললো যে তাদের নাকি পরিশ্রমের জন্য, তারা নাকি পরিশ্রম যদি করত তাহলে নাকি তারা কথা বলার সুযোগ পেত, কিংবা এরকম কিছু একটা তারা বুঝাতে চেয়েছে। মাননীয় সভাপতি, দেখুন আজ আমরা এই বেতারে আসার সময় দেখলাম কিছু ছবি রয়েছে, ওস্তাদ আলাউদ্দিন খাঁ থেকে শুরু করে পল্লীকবি জসীমউদ্দিন থেকে শুরু করে সবার ছবি আমরা দেখেছি মাননীয় সভাপতি। কিন্তু তারা কি দরিদ্র ঘরে ছিল না? কিন্তু তাদের মধ্যে সেই মেধাটুকু ছিল, সেই সুপ্ত বুদ্ধিটুকুতে তারা তাদেরকে বুদ্ধিকে জাগ্রত করেছিল বলেই কিন্তু তাদের ছবি আমরা আজ এই বেতারে দেখতে পাচ্ছি। মাননীয় সভাপতি, দেখুন এই যে আমরা আজকে বেতারের এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এই বেতার কিভাবে আবিষ্কার হয়েছিল? প্রথমে মেধার দ্বারাই কিন্তু কেউ

0: কিন্তু প্রথমেই পরিশ্রম করে বেতার আবিষ্কার করেনি, প্রথমে মেধার মাধ্যমে তারা চিন্তা করেছে কিভাবে বেতার আবিষ্কার করা যায়, এরপরে তারা সেই প্রয়োগটা তারা ঘটিয়েছে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি দেখুন, এই যে বাদ্যযন্ত্র, ক্যামেরা হয়ে এত কিছু আবিষ্কার হয়েছে, তারা কবি নজরুলের কথা বললেন, রবীন্দ্রনাথের কথা বললেন, তারা মেধার দ্বারাই কিন্তু কৃতিত্ব অর্জন করেছিল। তারা কিন্তু অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান ছিল, তারা কি পরিশ্রম করেনি? আমরা কখনোই অস্বীকার করছি না পরিশ্রমকে, তারা অবশ্যই পরিশ্রম করেছিল, কিন্তু তাদের মধ্যে সেই মেধাটুকু ছিল জন্যই তারা আজ আমাদের কাছে এত সুপরিচিত। মাননীয় সভাপতি দেখুন, তারা বলে গেল আমরা নাকি মেধাকে নাকি বলেছি সবার মেধায় নাকি সমান ছিল। আমার দলের দ্বিতীয় বক্তা কখনো এই কথা বলে যায়নি। মাননীয় সভাপতি, তারা আমাদের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। মাননীয় সভাপতি দেখুন, আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন কিভাবে একই পরিশ্রমের ফলাফলের ভিত্তিতেও, চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেও যেন আমরা কিভাবে মেধাকে কাজে লাগিয়ে আমরা সাফল্যের দিকে এগিয়ে যাই। মাননীয় সভাপতি এরপর আমার দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেল যে একই পরিমাণ পরিশ্রমের ফলাফলের জন্য মেধা কিভাবে দিক নির্দেশনা দিয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে মানুষকে ধাবিত করে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি এরপর আমি এসে বলে গিয়েছি মেধার মাধ্যমে সভ্যতার কিভাবে পরিবর্তন ঘটিয়েছে, বিখ্যাত ব্যক্তিরা কিভাবে পরিবর্তন ঘটিয়েছে। মাননীয় সভাপতি, এর মাধ্যমে প্রমাণিত হয়ে যায় যে আজকে এই বিতর্কের মধ্যে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি নয়, বরং মেধার ভূমিকাই মুখ্য। এই নিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: অনেক অনেক ধন্যবাদ বিএফ শাহিন কলেজ কুর্মিটোলার দলনেতা সৈয়দ রিয়াজুল জান্না। আমরা উপভোগ করলাম শ্রুতিমধুর দুই দলের বক্তব্য, পক্ষ এবং বিপক্ষের বক্তব্য। দুই দলের দলনেতাদের যুক্তি খণ্ডন পর্ব শুনলাম। এই মুহূর্তে আমাদের অপেক্ষা হচ্ছে ফলাফলের জন্য। আজকের এই চমৎকার বিতর্কের মঞ্চে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ফলাফলের জন্য। ফলাফল ঘোষণা এবং ফলাফল গণনার মধ্যবর্তী যে সময়টুকু, সেই সময়টুকু আমরা শুনতে চাইব আমাদের যে সম্মানিত বিচারক মণ্ডলী আছেন তাদের পক্ষ থেকে একজনকে তাদের মূল্যবান বক্তব্য আমাদের ছাত্রছাত্রী আমাদের বক্তাদের উদ্দেশ্যে বলার জন্য আমি অনুরোধ করছি।
2: ধন্যবাদ। আসলে আজকে যে বিতর্কের বিষয়টা হয়েছে মেধা এবং পরিশ্রম, আমরা দুইটা জিনিস কিন্তু একইভাবে নিই। আমরা যারাই আছি না কেন, প্রতিদিনই কিন্তু আমরা সাফল্য চাই, আর সাফল্য অর্জন করতে গেলে আমার যেমন মেধা দরকার তেমন আমার পরিশ্রম দরকার। অনেকেই উদাহরণ দিয়ে গেল এলন মার্স বা অন্যান্য বিশ্ব ব্যক্তিদের, তাদের কিন্তু মেধা ছিল পাশাপাশি পরিশ্রমও ছিল। আজকে যারা দুইটা দল আছেন, একটা দল হয়তো জিতবে, কিন্তু আমাদের দুইটা দল থেকে এই মেধা এবং পরিশ্রম থেকে যে এই কথাগুলো নিয়ে কিন্তু আজকে বিচার বিশ্লেষণ করতে হচ্ছে। কিন্তু দুইটা জিনিসই একই, এবং আমাদের যারাই সাফল্য অর্জন করতে চায় না কেন, তাদের এই দুইটার মত যদি না থাকে কখনোই কেউ সাফল্য অর্জন করতে পারবে না। ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। আমি আশা করব যে ছাত্রছাত্রী এখানে প্রতিযোগী যারা আছেন তারা এই অভিজ্ঞ বিচারক যে চমৎকার করে আপনাদেরকে বুঝিয়ে বললেন কিভাবে কি করতে হবে এবং কেমন করা উচিত, সেইটুকু আপনারা এই উপদেশটুকু মনে রাখবেন। এই মুহূর্তে আমি আমাদের যে সম্মানিত বিচারক মণ্ডলী রয়েছেন তাদের মাঝে থেকে আরেকজনকে একটু অনুরোধ করছি, দয়া করে আপনি যদি আমাদের ছাত্রছাত্রীদের জন্য কিছু মূল্যবান বক্তব্য রাখতেন, তাদের ভুল ভ্রান্তি অথবা তাদের যে বক্তব্য উপস্থাপন সেসব নিয়ে।
3: এই বিতর্কটাতে আসলে খুবই জরুরি ব্যাপার ছিল হচ্ছে ক্যারেক্টারাইজেশন, এবং যখন আপনি এরকম মোশন নিয়ে বিতর্ক করতেছেন যে মোশনের মধ্যে দুইটা অ্যাবস্ট্রাক্ট থিমেটিক কনসেপ্ট আছে, তখন আপনাকে আসলে খুব স্ট্রাকচারালি বলতে হবে যে কোন ওয়েটা দিয়ে আমি কিছু অ্যাচিভ করতে পারি। সো এই বিতর্কের গুরুত্বপূর্ণ জায়গা ছিল সফলতা বা সাফল্য কি, এই জিনিসটাকে রেকগনাইজ করা এবং এটাকে স্ট্রাকচারালি একটা পর্যায়ে নিয়ে আসা। দেখেন, সফলতা বা সাফল্য এমন একটা কনসেপ্ট, এটা পার্সন টু পার্সন ভ্যারি করতেই পারে। আপনার কাছে যেটা সফলতা মনে হবে আমার কাছে সেটা সফলতা নাও মনে হতে পারে, কিন্তু ইউনিভার্সালি আমরা যদি কিছু সাকসেসফুল মানুষকে আইডেন্টিফাই করি এবং তাদের রূপরেখাটাকে বিবেচনা করি, তখন আমাদের জন্য এই ডিবেটটাকে অ্যাকনোলেজ করাটা ইজিয়ার। তাইলে একদল দাবি করবে এই ইউনিভার্সালি সফল মানুষগুলো পরিশ্রমের থ্রুতে আসছে, আরেক দল দাবি করবে এই সফল মানুষগুলো কোনো না কোনোভাবে মেধার থ্রুতে আসছে। কোনটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখতেছে, যেমন একটা ব্যাপারে আমরা বোথ সাইডে এগ্রি করে যাচ্ছি যে মেধাও দরকার পরিশ্রমও দরকার, দেন তাহলে আমার ডিবেটের আর্গুইং ফ্যাক্টরটা কি বা কোন জিনিসটা আমার বোন অফ কন্টেনশন? আমার বোন অফ কন্টেনশনটা হচ্ছে যে আমি সফল হওয়ার জন্য কোনটার ইম্প্যাক্ট আমার বেশি আসতেছে, কোনটা আমাকে স্পিড আপ করতেছে, কোনটা আমার গতিকে ত্বরান্বিত করেছে, কোনটার মাধ্যমে আমি জনগণের কাছে বা আমি যদি সফল ব্যক্তিদেরকে একটা উদাহরণ হিসেবে চিন্তা করি, একটা দৃষ্টান্ত হিসেবে চিন্তা করি, তারা দৃষ্টান্ত হিসেবে মানুষের কাছে পরিলক্ষিত হচ্ছে। সোসাইটিতে একটা মেসেজ প্রিচ করতে পারতেছে। এইরকম যখন আপনারা যদি কিছু ক্রাইটেরিয়া সেট করে দিতেন, আমার কাছে মনে হয়েছে যে অ্যাপার্ট ফ্রম ডিসকাসিং সাম কাইন্ড অফ রেগুলার ডিসকাশন যে হ্যাঁ সফলতা লাগবে, মেধা লাগবে, এরকম করে যদি ক্রাইটেরিয়া সেট করে দিতেন যে সমাজ, সোসাইটি, কমিউনিটি, ন্যাশনাল পর্যায়ে কীভাবে ইম্প্যাক্ট রাখতেছে, তাহলে আপনাদের ডিবেটটা স্ট্রাকচার করাটা ইজিয়ার হইতো। কারণ এই মোশনটা খুবই ফিলোসফিক্যাল, ফিলোসফিক্যাল মোশনে বোথ সাইডেরই এজ থাকে যে তারা ফিলোসফিক্যালি তাদের পার্সপেক্টিভটাকে আলোচনা করবেন, কিন্তু কোন জিনিসটা আমার এন্ড গোল রিচ করতে হেল্প করতেছে সেটা আমার কাছে মনে হয় একটু আপনাদের বোঝা জরুরি ছিল। এনিওয়ে ডিবেটটা ওয়াজ অ্যাবভ অ্যাভারেজ। আর একটু বেশি স্ট্রাকচারের প্রতি মনোযোগ দেন, আর একটু বেশি ক্যারেক্টারাইজেশনের প্রতি মনোযোগ দেন। ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক। আমাদের অপেক্ষার পালা শেষ, দূর দূর বক্ষে দুই দলই অপেক্ষা করছেন আপনাদের ফলাফলের জন্য। ফলাফল আমাদের হাতে চলে এসেছে। আজকের যে বিতর্কের বিষয়, সেই বিতর্কে আজকে বিজয়ী দল হচ্ছে বিএএফ শাহীন কলেজ বিপক্ষ দল। আমি বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবারে ঘোষণার পালা শ্রেষ্ঠ বক্তা। আজকের বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন পক্ষ দলের তৃতীয় বক্তা এবং বিপক্ষ দলের তৃতীয় বক্তা। পক্ষ দলের দলনেতা আলী রায়ান এবং বিপক্ষ দলের দলনেতা সৈয়দা রিয়াজুল জান্না, আপনাদের দুজনকেই অভিবাদন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন মনিরা সুলতানা, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমনা বর্ধন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। গীতিকার, সুরকার এবং শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি গাউসুল আজম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহারের ভিত্তিতে বিএনপি সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৮-১৯ বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। পরে তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ডলুখালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের বলেন, দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার বিষয়টি নিয়ে সমন্বিতভাবে তদন্ত চলছে, ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি চন্দনাইশ, সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে এবং বিভাজনের রাজনীতির কোন স্থান এখানে হবে না। তিনি গতকাল রাজধানীতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে মহাত্মা দেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল ৩:৩০ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, প্রেস সচিব সালে শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গতকাল ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অর্ধেকের বেশি মানুষ একটি জানাজায় নামাজে অংশ নিচ্ছিলেন। ওই জানাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৮ জন নিহত ও ২০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া শোকাতুর ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। দিনের শুরুতে একই এলাকায় ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনের জানাজায় তারা অংশ নিয়েছিলেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। ক্রিকেট। বুলাওয়াতে গতকাল দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে পরাজিত করেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা বিরাজ করছে। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪:৩০ শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথম গানের রচয়িতা এবং সুর করেছেন উকিল মুন্সী, শিল্পী এস এম লাল।

0: পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন এস এম লাল।
1: বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে তাকে বড় হবার সুযোগ দিন।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী কিমিয়া জোয়ারদার।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে। শিল্পী ছিলেন কিমিয়ার জোহাতার।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
3: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনমালে এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ শফিকুর রহমান, গানের কথা সাজিয়েছেন রুনা লায়লা, সুর করেছেন মোহাম্মদ শফিকুর রহমান।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানমালায়। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, হাসান ইউসুফ খান, নকিবুন নাহার এবং আমি মোহাম্মদ জায়েদুল ফিকার। প্রকৌশল দায়িত্ব রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, নাসরিন আক্তার, মোসাম্মদ নূর জাহান ও লুৎফুন নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
4: বাংলাদেশ বেতার ঢাকা।

0: রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবাইদুল ইসলাম, নাট্যানুষ্ঠান দিগন্তে সূর্য হাসে। আজ শুনবেন নাটকের ১২তম পর্ব।
1: ওখানে ডাক বাংলো আছে, আমি খোঁজ নিয়েছি ওখানকার ইওনো আমার স্টুডেন্ট, ওর নাম হচ্ছে মামুনুর রশিদ, আমি রাতে ওর ফোন নম্বর পেয়ে যাব, ওকে বলে রাখবো সব ধরনের হেল্প তোমাদের করবে। ওখানকার ওসি নুরুন্নবী ইটস ভেরি অনেস্ট আর সিনসিয়ার পুলিশ অফিসার, গঙ্গাচড়া থানায় একসময় ছিল, ছুটিতে আছে, আগামীকাল জয়েন করবে, ওকে বলে দেব দুজন থাকলে তোমাদের কোনো সমস্যাই হবে না। আর আমি তো আছি, সাইফুল সাথে যাচ্ছে, ওই এলাকার বেশ কয়েকবার গিয়েছে ও।
2: স্যার বই থাকতে ডোন্ট চিন্তা, অল ঠিক করে ফেলেন, এটে থাকিয়া এই মনে করেন ৬টায় রওনা দিলে ৮টার মধ্যে সিলমারি, সিলমারির থাকি ওই টলারত করে উঠলে দুপুরের মধ্যে রাজীবপুর পৌঁছে যাব। সিলমারির মোড়ে একটা শালা থাকে স্যার, নাম হইল নাজমুল, খুব ট্যানেল সেংড়া, ওই অল হেল্প করবে, ভেরি ফাইন।

0: চেংরা স্যার, কোনো থিঙ্কিং করেন না, অল ট্যাকেল দেবো আমরা। এই রাব্বিল ভাইয়ের পরিচয় বাইর হইবে ইনশাল্লাহ। আচ্ছা, এই আপনারা কি ঝাপাইল জানেন স্যার?
1: ঝাপাইল কি?
0: ঝাপাইল জানেন না? ওয়ান্ডারাস, মুই তো আচার্য হয়ে গেল।
2: তোমাদের আশ্চর্য হবার কিছু নেই, লোকাল ল্যাঙ্গুয়েজ, ওর মানে তোমরা বুঝবে না। ঝাপাইল মানে হচ্ছে সাঁতার।
3: আমরা সবাই সাঁতার জানি, ভার্সিটিতে সুইমিং পুলে সাঁতার শিখে কম্পিটিশনে প্রাইজও নিয়েছি। সাইফুল ভাই, আপনি সাঁতার জানেন তো?
0: কই কি, এটা কই কি, নদীর পাড়ের মানুষ বই চর থাকো, জন্ম নিয়েই আমরা পানির সাথে যুদ্ধ শুরু করছি। এই তিস্তা নদীর সাথে যুদ্ধ করিয়া টিকি আছে, শিশুকাল থেকে ঝাপাইল পাড়িয়া বড় হইল। মোর বেটি বন্যা আছে না, ময়ও ফাইন ঝাপাইল পারে। তাইলে স্যার, এই এক কাজ করি স্যার, ওই রফিকের অটো নিয়ে এই আমরা রংপুর টার্মিনাল যাব। টার্মিনাল যায় রফিকের অটো ছাড়ি দেবো, অটো থাকিয়া এই বাস অ্যাভেলেবেল পাওয়া যাবে আর কি। ওই বাস ধরিয়া মানে বিআরটিসিও আছে, একেবারে ডাইরেক্ট মনে করেন সিলমারি, তারপরে আমরা অটো থেকে ডাইরেক্ট সিলমারি চলে যাবো।
2: বর্ষার তাহলে যাওয়ার দরকার নেই। নদী, তুমিও থেকে যাও, এদিকে নাইট স্কুলে তোমাদের আবার ক্লাস নিতে হবে। ওরা যদি দু একদিনে ওখানে কাজটা সেরে আসে তাহলে ভালোই হয়। আমরা মানে চেতনা, তুমি, বর্ষা, আমরা সামলে নেব। আর সাইফুল, তোমাদের সঙ্গে তো যাচ্ছি, কোনো সমস্যা হবে না। সাইফুল ইজ ভেরি ইফেক্টিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট, ক্যাপেবল অলসো, খুবই কাজের মানুষ।
4: এটা আমাদেরকে বলতে হবে না স্যার, উনার মতো কাজের মানুষ খুব কম দেখেছি। ভেরি এনার্জেটিক, অসম্ভব বুদ্ধি রাখে।
0: শরম না দেন তো স্যার, মুই এলা বাড়ি যাম, যাওয়ার সময় এই রফিকের অটো ঠিক করে যাই, ফজরের নামাজটা পড়িয়া এই রফিকের অটো ধরি মুই চলে আসি। তোমরা কিন্তু এডি হয়ে থাকেন।
3: ওকে সাইফুল ভাই, আপনার লিডারশিপে আমরা রাব্বিল আঙ্কেলের ঠিকানা ও পরিচয় খুঁজতে যাচ্ছি।

0: সালামালাইকুম দুলাল ভাই।
1: কিরে নাজমুল, আর তুই তো দেখো একেবারে হিরোর মতো হয়ে গেছিস রে। বাপ, প্যান্ট শার্ট পরি তো তোকে তো খুবই সাঙ্গা সাঙ্গা হয়ে গেছে রে। শোনে, কামের কথা কম, এই যে আমরা এটে থাকিয়া মনে কর রাজীবপুর যাবো, এই তুই ঠোক মুখ ঠিক করি কত, এই টলার উত করে গেলে কতক্ষণ লাগবে?
0: দুলা ভাই, যাইতে 4 ঘন্টা লাগবে।
1: কইস কি রে?
0: আর যে ঢেউ দেখি এখানে আবার ভয় খান না, কিছু বলেন না।
1: আচ্ছা থাম থাম থাম, তুই মুখ ঢেউয়ের ভয় দেখাইস? হ্যাঁ এই সেনা, হ্যাঁ কি কথা কইস? হ্যাঁ মুই সাতার দিয়ে তিস্তা নদী পার হওয়া মানুষ,
0: ওরে পাইস
1: ওদের সাথে যুদ্ধ করি বাঁচি আসুন, আর মুই খাইম ঢেউ দেখিয়া তুই তোমার পেস্টিং ডাউন করে দিল রে, তুই একটা ইয়ার্টলেস চ্যাংড়া।
2: সাইফুল ভাই, আপনি নাজমুলকে ঝাড়ে দিচ্ছেন কেন? আপনার এই ঝাড়ির কথা যদি নাজমুল ভাবির কাছে বলে তাহলে কিন্তু আপনার খবর আছে।
1: আরে কি করলে স্যার, আরে মুই কাকু ভয় পাও নাকি, পরোয়া করো নাকি? নাজমুল অবশ্য খুব সাহসী চ্যাংড়া, মোর খুব লাইকিং এর মধ্যে পড়ে আর কি।
2: ঝাড়ি দিয়ে এখন ম্যানেজ করছেন?

0: আচ্ছা সাইফুল ভাই, ওই যে দূরে ওগুলো দিয়ে কি করছে?
1: ও মাছ ধরেছে।
2: কি কি মাছ পাওয়া যায়?
1: আরে সব ধরনের মাছ পাওয়া যায়। রুই, কাতলা, মৃগেলা, আইশ, পাঙ্গাস, ইলিশ, বোয়াল আর বাঘের মাছ পর্যন্ত পাওয়া যায় ভাই।
0: বাঘের মাছটা কি?
1: আইন মাছের মতো দেখতে, কিন্তু অনেক বড় হয়, 2-3 মন পর্যন্ত ওজন হয়ে যায় ভাই।
2: বলো কি, এত বড়?
0: আকাশ, নদী, নদীর ঢেউ অসাধারণ। জীবনে এই প্রথম ট্রলারে চড়ে নদী পাড়ি দিচ্ছে, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স।
2: নদীর এই ফ্রেশ এয়ারে আমার ভীষণ ক্ষুধা লেগে গেল। সাইফুল ভাই, আপনার পিছনে যে ব্যাগটা আছে ওখানে বিস্কিট আর কোল্ড ড্রিঙ্কস আছে, একটু দেবেন প্লিজ।
3: ওহো, মতো হমে হয়েছে। মুই বাড়ি থাকি না, তেল পিঠা বানিয়ে আনছো। তুমি জানো ঈশান স্যারের ভোগ লাগে, মানে ক্ষুধা নাকি বেশি আর কি। সবাই মিলি পিঠা খায়, আমরা একটা গান গাবো। সেই গান শুনতে শুনতে আমরা একে আজিবপুর পৌঁছে যাবো। অনেক দিন নদীর উপর গান গাওয়া হয় না, এই জন্যে এই মোর গলাটা একটা নষ্ট হয়ে গেছে। মানে একটু এই পেস্টিস যদি ঠিক মতো না করা যায় তাহলে গান হয় না। আইজ এক না গানের টাইম করিন নাকি নাচব। হ্যাঁ, এই পেস্টিংটাও একটা হয়ে গেল আর কি। গানের
1: গান গান ভাই, গান গান।
0: হ্যাঁ সাইফুল ভাই, আপনি একটা গান করে আমরা সবাই শুনি, আপনার গানের প্র্যাকটিসটাও ঠিক মতো হয়ে যাবে।
3: এই না, এই যে এই যে এই পিঠাগুলা নেও, পিঠাগুলা খান। আর এই যে কোল্ড ড্রিঙ্ক,
2: ইয়াম্মি, ভীষণ টেস্টি।
0: এই রাক্ষসের মতো খাচ্ছিস কেন? একাই তো সব শেষ করে ফেলবি নাকি? দেখ এদিকে দেখ সাইফুল ভাই, আপনিও আর কাজ পেলেন না, খাদুকের কাছে দিয়েছেন খাবার ভান্ডার। হ্যাঁ, ও তো একাই সব শেষ করে দিবে।
3: ভালো হচ্ছে স্যার, ভালো হচ্ছে, খুব টেস্টিং হয়েছে। মোর পরিবার মানে মোর বেডি সাওয়া, মানে মোর বউ খুব ভালো পিঠা বানায়। এই নাজমুল, তুই জানিস না তোর বোন কেমন পিঠা বানায়? এই নাজমুলের কাছে বুঝো কেন স্যার, ওর বোন খুব ভালো পিঠা বানায়।
2: কেন, নাজমুল শুধু জানে, আপনি জানেন না? ভাবি শুধু পিঠা নয়, সব রান্নায় খুব ভালো করেন। আমরা শুনে নয় খেয়ে বলছি, এবার আপনার গান ধরেন।
4: নদীরে

0: স্যার, এই আর হবেন না স্যার, মোর মানে কথা মনে থাকে না স্যার, গানের ভুলভাল হইলে কিনা সেটা আমি জানো না স্যার। কেমন লাগে স্যার?
1: খুব সুন্দর হয়েছে।
0: এগুলা গান তোমার ভালো লাগে স্যার?
1: হ্যাঁ অবশ্যই।
0: এবার স্যার মুই ঠিক মতো প্র্যাকটিস করি স্যার, এই ফ্যাংশন হইবে না স্যার, সেদিন মুই গান কইম, তোমরা স্যার এই ভিডিও করিয়া একে ভাইরাল করে দিবেন স্যার ফেসবুকে, ওইটা মোর খুব শখ, সবাই চিনবে স্যার।
2: স্যার ওই যে ঘাট, ওটাই রাজীবপুর ঘাট, ওই যে দেখা যাইতেছে।
3: দেখতে দেখতে চলে এলাম। সাইফুল ভাই, আপনার গানের গলা সত্যিই ভালো।
1: হ্যাঁ, এবার একটা অনুষ্ঠান হলে আপনাকে গান গাইতেই হবে। আমাদের এই যে নদী, ও তো খুব ভালো গান করে। আপনি, চেতনা ম্যাডাম, নদী, সবাই মিলে গান করব। বর্ষাও খুব ভালো নাচে, বাংলাদেশে নাচের কম্পিটিশনে ও তো 3 বার ফার্স্ট হয়েছে, অসম্ভব গুণী মেয়ে।
0: হয় নাকি? তাইলে তো এবার একটা ফাটাফাটি ফ্যাংশন হইবে।
1: হ্যাঁ,
0: আরে মই আসো তো, কোন ভয় পাওয়ার কোন কারণ নাই স্যার। তোমরা আসেন স্যার, এখন মনে করেন, একদম পুরো মনে করেন, কোনো
2: অসুবিধা
0: না। হ্যাঁ ঠিক আছে, তুই যে
1: আচ্ছা, এখান থেকে আমরা যাব কি করে? ইউএন অফিসটা কত দূরে তা কি জানা স্যার? সাইফুল ভাই
2: স্যার, আমি জানি স্যার, এই যে এতে থাকি, এই ধ্যানত করি, দেড় মাইল যাওয়া লাগবে। রাস্তা ভাব, কোনো অসুবিধা হন নাই, গতবার রাস্তা ঠিকঠাক করে দিছে ভাই।
3: ভ্যান পাওয়া যাবে?
2: হ্যাঁ, মেলা ভ্যান, ভ্যানের অভাব নাই, এলা গাঁও গ্রামে মেলা ভ্যান হয়ে গেছে। এই রাজীবপুর কোনো রিক্সা নাই, সবাই মোটর সাইকেলত যায়, বাইসাইকেলত যায়, ভ্যানে চলাফেরা করে সকায়।
0: অটো থাকলে স্যারের একটা তোমরা আরাম করে যাওয়ার পাইনি, হয় এই ভ্যানও তো একটা কষ্ট হইবে।
1: অটোর বদলে তো ভ্যানই ভালো, মোভাষে তো আমরা ভ্যানেই ঘুরে বেড়াই, ভালোই লাগে, চারদিকে খোলামেলা বাতাস, খুব এনজয় করি।
0: স্যার মোর সিরাখালো তো কিন্তু রিক্সা নাই, পায়ও থাটিয়ে আমরা চলাফেরা করি।
3: আরে 1.5 কিলোমিটার রাস্তা কিছু না পাওয়া গেলেও হেঁটে চলে যাব।
1: তুই হাঁটবি? হাঁটতে পারলে ভালো, 100 কেজি ওজনের শরীরটা কিছু কমবে।
3: বাজে কথা বলিস না, আমার ওজন এখন 82 কেজি, অনেকটা স্লিম হয়ে গেছে দেখছিস?
1: হ্যাঁ দেখছি তো, আহারে সোনার চান, না খেয়ে খেয়ে শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চলো আজকে তোমাকে পেট ভরে ইচ্ছে মতো খাওয়ানো হবে।
3: তোর কথা শুনে মনে হচ্ছে আমি একাই খাবো আর তোরা শুধু দেখবি। ঠিক আছে, আজকে আমি একাই খাবো, তোরা কেউ খেতে পারবি না।
0: স্যার মুই না খাইলে কিন্তু তুমি ভোকত মরি যাইনি, তোমার এগুলা এই কথার মধ্যে মুই নাই। মোর 3 বেলা ভাত লাগে, সকালে মুই নাস্তার ভাত খাও, ফিরে দুপুরে মনে করেন দুপুরের ভাতটা খাও, আর তারপরে মনে করেন যে কামকাজ সারি আইতো তাকে ভোকতে প্যাট একেবারে মানে আগুন লাগি যায়, মানে ভোক মানে খিদে আর কি। তারপরে মুই আইতো তো মনে করে ভাত খাও, 3 বেলা মোর ভাত লাগবেই।
1: আরে সাইফুল ভাই, আমরা তো একটু ফান করছি।
0: ফ্যান ফ্যান কিনবেন কিসের জন্য? একটি ফ্যান কিনে কি করবেন তোমরা?
1: আরে ফ্যান না ফ্যান না, মজা করছি, মজাকে ইংরেজিতে ফান বলে।
0: ও সেই কথা কন।
2: ওই ভ্যান, ওই
0: এই এই ভ্যান, ওটো স্যার, ওটো

0: এই ভেন থমা থমাই না থম স্যার, এটাই ইউনো অফিস।
1: কত ভাড়া দিতে হবে
0: স্যার? জনপ্রতি 10 টাকা করে নেয় আমরা, আমরা তো 7 জন, 40 টাকা দেয়।
1: মাত্র 40 টাকা? এটা তো অনেক কম। আচ্ছা, সারাদিন আপনাদের কত টাকা কামাই হয়?
2: এই 200-300, মাঝে মধ্যে 400 হয়।
1: বাসায় কে কে আছেন?
2: মোর বউ আর 2 বেটি 2 বেটা, মা আছে, একটা ভাইও আছে স্যার।
1: এই টাকায় সংসার চলে?
2: না চললে কি আর করার আছে স্যার, কষ্ট মষ্ট দিন গুজরান করি, খাওয়াই আর সবাই, কামাই মুই একলাই কর। মোর বউ গরু পালে, ছাগল পালে, হাঁস মুরগিও আছে স্যার। মোর বউ খুব সংসারী, এক না জায়গাও খালি থাকে না। ওই বাড়ির পিছনত মরিচের গাছ, আদা রসুন পিঁয়াজ সব আবাদ করে, গরুর দুধ বেশি, হাঁস মুরগির ডিম খায়।

এতক্ষণ দিগন্তে সূর্য হাসে ধারাবাহিক নাটকের অভিনয় শুনলেন। আজ শুনলেন নাটকের ১২তম পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোল্লা স্যার, আব্দুল্লাহিল মাহমুদ সেতু, নদী সাদিয়া ইসলাম লিজা, ঈশান অর্ঘ, তুর্য সাদমান সাকিব, নাজবুল মহিতুজ্জামান লাভলু, ভ্যান চালক শরফুদ্দিন আহমেদ খোকা, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। সাইফুল চরিত্রে অভিনয়, একই সাথে নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ জোবাইদুল ইসলাম।

বন্ধুরা, এ দেশ আপনার, আমার, আমাদের সবার। তাই এদেশের উন্নতি মানেই আমাদের সবার উন্নতি। তাই আসুন, দেশের উন্নয়নমূলক কাজে আমরা সবাই অংশগ্রহণ করি এবং দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে আমরা বিরত থাকি। এই অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এখন শুনবেন খাল খননের গান। গানটি লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক, আর কণ্ঠ দিয়েছেন মনির খান, রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দ।

0: শুনছিলেন খাল খননের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন ওয়ারেস। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহারের ভিত্তিতে বিএনপি সংসদে দুই তৃতীয়াংশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 18-19 বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। পরে তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় ডুলু খালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের বলেন, দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার বিষয়টি নিয়ে সমন্বিতভাবে তদন্ত চলছে। ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি চন্দনাইয়ের সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে এবং বিভাজনের রাজনীতির কোনো স্থান এখানে হবে না। তিনি গতকাল রাজধানীতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল 3:30টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব সালে শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদ ইসলাম রনি সহ প্রধানমন্ত্রীর প্রেস উইং এর অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহাম। গতকাল লন্ডনে বিশেষ দলীয় সম্মেলনে বার্নহাম বলেন, দেশের মানুষ এবং বিভিন্ন অঞ্চল দীর্ঘদিন ধরে এমন রাজনীতির অপেক্ষায় রয়েছে যা তাদের আবারও আশা দেখাবে। গত মাসে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, নানা বিতর্ক ও একাধিক নীতিগত ব্যর্থতার পর কিয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বার্নহাম। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্বাচনী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 3টায় খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায় নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিটে। ড্রামবিটের প্রথম গানটি নেওয়া হয়েছে এলআরবি ব্যান্ডের শিল্পী আয়ুব বাচ্চু।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট। এবারের গানটি নেওয়া হয়েছে ফিলিংস ব্যান্ড থেকে, কণ্ঠ দিয়েছেন জেমস। পালাবে কোথায়,

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট। ড্রামবিট প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন তাণ্ডব ব্যান্ডের পরিবেশনায় শিল্পী পান্থ কানাই।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রিয় শ্রোতা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আর এটাই আমাদের কামনা। শ্রোতা, কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। প্রকৃতপক্ষে সকল সুখের মূলই হচ্ছে স্বাস্থ্য। আসলে পৃথিবীর সকল মানুষের জন্যই এ কথাটি সত্য। স্বাস্থ্য কথাটির অর্থ হল শারীরিক এবং মানসিক দিক দিয়ে সুস্থ থাকা, আর এই কথাটিকে মাথায় রেখে সুস্বাস্থ্যের জন্য জীবনযাপন অভ্যাস পরিবর্তন করা, সর্বদা আরাম আয়েশ ত্যাগ করে পরিশ্রম করা, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং সমস্যাক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এবং সাধারণ জীবনযাপন করা। আর যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, স্বাস্থ্য নিয়ে কখনোই অবহেলা করা উচিত নয়। একটি সুন্দর ভবিষ্যৎ গঠনে সুস্বাস্থ্যের বিকল্প নেই। আমরা সবাই নিজেদের স্বাস্থ্য রক্ষায় সচেতন হব, এমনই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। আয়োজনের শুরুতেই রয়েছে ফুসফুসের প্রদাহ রোধে করণীয়, এ বিষয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে শফিকুল ইসলাম বাহার।
1: স্বাস্থ্যই সুখের মূল, এ কথা আমরা স্বীকার করি এবং তাই এই মুহূর্তে এই স্বাস্থ্যকে নিয়েই আকুল হতে চাই, আকুল করতে চাই আপনাদেরকে। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ভালো রাখার জন্য সুস্থতার বিকল্প কিছু নেই, সেক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে কথা বলতেই হয়। আজ আমরা একটি বিষয়ের আলোকে কথা বলতে চাই, আর সেটি হল ফুসফুসের প্রদাহ রোধে করণীয়। ফুসফুস ছাড়া আমরা বাঁচতে পারি না, যেমন বাতাস ছাড়া বাঁচতে পারি না, এবং বাতাসকে ফুসফুসের কাছে যেতে হয়, ফুসফুসের সাথেই থাকতে হয়, সেক্ষেত্রে ফুসফুসের কথাই আপনাদেরকে শোনাতে চাই। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করবার জন্য সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ সিরাজুল সালিকিন। আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই।
2: আপনাকে ধন্যবাদ।
1: এই যে বলছি ফুসফুসের প্রদাহ রোধে করণীয়, প্রথমে আপনার মাধ্যমে ফুসফুসকে আমরা সবাই আরো ভালো করে চিনতে চাই।
2: আপনি যেটা শুরুতে বলেছেন সেটা সঠিক, যে ফুসফুস ছাড়া আমরা বাঁচতে পারি না। মূলত এর কাজ হচ্ছে গিয়ে বাতাসটাকে আমাদের শরীরের ভিতরে নিয়ে সেটা থেকে অক্সিজেন গ্রহণ করে রক্তে মিশিয়ে দেওয়া, এবং সেই অক্সিজেনটা আমাদের শরীরে সমস্ত কোষে ছড়িয়ে দেওয়া, এটি হচ্ছে কি আমাদের ফুসফুসের মূল কাজ। পাশাপাশি রক্তের থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটা বাতাসে ছেড়ে দেওয়া। অর্থাৎ গাছ যেটা করে ঠিক সেটা আমরাই করছি ফুসফুস দ্বারা, এবং এই ফুসফুসটি না থাকে তাহলে এই অক্সিজেন দেওয়া নেওয়া বা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়া কাজটুকু করা সম্ভব হবে না, এবং মানুষ তখন বাঁচতে পারবে না।
1: এই যে করোনা, এই যখন আমরা আক্রান্ত হয়েছি করোনার সময়ে, এই ফুসফুস তো সবচেয়ে ভয়ের বিষয় ছিল আমাদের কাছে।
2: জি,
1: এই ফুসফুসকে বাঁচাতে গেলে আমাদের কি করণীয়?
2: প্রথম কথা হচ্ছে আমাকে থাকতে হবে একটা এমন পরিবেশে যেখানে বায়ু বিশুদ্ধভাবে বিশুদ্ধ, ধুলোবালি ধোঁয়া কার্বন ডাই অক্সাইড বা দূষিত কোনো কিছু থাকবে না। পাশাপাশি যদি আমরা খুব ঠান্ডা কোনো কিছু আক্রান্ত না হই, জীবন আক্রান্ত না হই, তাহলে আমরা থাকতে পারবো সুস্থ এবং ফুসফুস থাকতে পারবে সুস্থ।
1: এই যে বিষয়টা হলো ফুসফুসের প্রদাহ রোধে করণীয়, এর প্রদাহটা কি রকম, মানে ফুসফুসের রোগটা কি কি হতে পারে?
2: এখানে কয়েকটা রোগের কথা আসে, এবং রোগটা ভাগ করতে চাইলে প্রথমে ভাগ করতে হবে আমাকে বয়স অনুযায়ী, অর্থাৎ জন্মগত ত্রুটি একটাই আছে, তার কারণে সহজে আক্রান্ত হয় বাচ্চারা যেটা জন্ম থেকে নিয়ে আসে। আরেকটি আমরা বয়সকালে আক্রান্ত হই পরিবেশ থেকে। যদি বাচ্চার কথা আমরা আসি, অনেক বাচ্চা জন্ম নেয় ত্রুটি নিয়ে, তার লাংস বা ফুসফুসটা জন্ম থেকেই থাকে ক্ষতিগ্রস্ত বা বলা যায় ত্রুটিযুক্ত। সেই ফুসফুসের মধ্যে তাদের বায়ু এনে

0: বাচ্চা বাবা মা আমাদের কাছে আসে, শিশুটি ঘন ঘন আক্রান্ত হচ্ছে জ্বর বা ঠান্ডা কফে, এবং তখন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগটা নির্ণয় করতে পারি এবং চিকিৎসা দিই। পাশাপাশি যারা আমার বড় যারা আছে তারা আক্রান্ত হই মূলত আমাদের পারিপার্শ্বিকতা থেকে, যারা স্মোকিং করেন বা ধূমপান করেন খুব বেশি, কিংবা যারা এমন পরিবেশে কাজ করেন যেখানে ধোঁয়া ধুলাবালি বা দূষিত কোনো পদার্থ বাতাসে ভেসে বেড়ায়, বা কারখানায় জব করেন কাজ করেন, এইগুলো লোকের ফুসফুস কিন্তু খুব সহজে আক্রান্ত হয় ওই সমস্ত পদার্থ দিয়ে। এতে ফুসফুসের যে কোষ সেগুলো দুর্বল হয়ে যায়, সময় সেখানে জীবন সহজে আক্রান্ত করতে পারে। আবার দেখা যায় কিছু লোক আছে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কোনো এক কারণে, কমে যাওয়ার কারণে যক্ষা জীবাণু সহজে আক্রান্ত হয়। এবং মনে রাখতে হবে আমাদের দেশে কিন্তু যক্ষা রোগী প্রচুর রয়েছে, এবং যক্ষার জীবাণু কিন্তু আমাদের দেশের সব জায়গাতেই পাওয়া যায়, বিশেষ করে বাতাসে, এবং এটা তখনই আক্রমণ করে যদি একটা মানুষের শরীরে কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বা ওই ব্যক্তি তারই খুব সন্নিকটে আছে এমন কোনো রোগীর সাথে থাকে যার যক্ষা আছে। তো এইগুলি হচ্ছে একটা মূল কিছু বিষয় এক মোটা দাগে যেখানে আমাদের লাংস বা ফুসফুসে আক্রান্ত হয়।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আলোচ্য বিষয় হলো ফুসফুসের প্রদাহ রোধে করণীয়। আর সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ সিরাজুল সালিকিন। এই যে আপনি যেহেতু চিকিৎসা করছেন, রোগী দেখতে হয়, অনেক রোগের সঙ্গে পরিচিত হতে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে, কি জাতীয় জটিল রোগ হলে এই ফুসফুস মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে?
0: একটি হচ্ছে গিয়ে খুব কমন বা সহজ একটি বেশি পাই আমাদের বাংলাদেশে, লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার। এটি কিন্তু সারা বিশ্বেই মৃত্যুর একটা প্রধান অন্যতম কারণ, প্রায় দ্বিতীয় বা তৃতীয় নম্বরে পড়ে, এবং আমাদের দেশেও এটার সংখ্যা বেশ যথেষ্ট পরিমাণে আছে। এবং এইটা ক্ষেত্রে পুরুষরা বেশি আক্রান্ত হয়, মধ্যবয়স্ক পুরুষরা, নারীরা কিন্তু কিছুটা কম। আর এটা তারাই বেশি আক্রান্ত হয় যারা ধূমপান করে, কিংবা যেটা আগে বলেছি তাদের যে পরিবেশে থাকে সেটা বিষাক্ত পদার্থ দ্বারা পরিপূর্ণ আছে এমন কিছুই, এবং কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক কিছু যাদের রয়েছে ক্যান্সার ইতিহাস তাদের হওয়ার একটা সুযোগ থাকে, এবং এই ক্ষেত্রে চিকিৎসা করতে দ্রুত। কিন্তু এখানে একটি বিষয় আমি একটু বলতে চাই, আমরা যে যখন কফ কাশি হলে খুব কাশি হচ্ছে বা জ্বর হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় দু একটু ওষুধ খেয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করি, অনেক সময় ভাবি যে না ডাক্তার কাছে গিয়ে কোনো দরকার নেই আমি ভালো হয়ে যাব। কিন্তু মনে রাখতে হবে আমার সেই সময় ডাক্তার কাছে যাওয়া উচিত, বুকে একটা এক্স-রে করে দেখা উচিত আমার ফুসফুস কেমন আছে। এবং এই যে ক্যান্সারের কথা বললাম, যদি এটা আক্রান্ত হয় শরীরের মধ্যে এক্স-রে করলে বুঝতে পারা যায়, ছোট্ট একটি পরীক্ষা, কিন্তু এটা কিন্তু খুবই একটা সহজ পরীক্ষা, এর মাধ্যমে রোগটা নির্ণয় করা সম্ভব এবং চিকিৎসারও একটা দিকে আমরা এগিয়ে যেতে পারি।
1: এই যে আপনি সহজ পরীক্ষার কথা বললেন, আমরা হয়তো বাঙালিরা অনেক সময় কি করি, রোগটা জটিল না হলে আর ডাক্তার কাছে যাই না,
0: এটাই বলতে যাচ্ছি আমরা। আমরা আসলে ওই অপেক্ষা করতে থাকি, যখন দেখি যে ভালো হচ্ছে না তখন আমরা যাই, এবং ডক্টর কাছে যখন যাই আমরা রোগটা অনেকটা ছড়িয়ে পড়ে, এবং তখন চিকিৎসা একটা কথা বলা দেরি করে ফেলেছেন। আসলে দেরি কিন্তু উনি করে ফেলেননি, রোগটা কিন্তু এমনই যেটা প্রকাশ পায় ওই সময় যখন দেরি হয়ে যায়।
1: এই যে দেরি হয়ে যাওয়ার কথা বললেন, আমরা চাইব যে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা এই দেরিটা করবেন না, কিন্তু এই ক্ষেত্রে চিকিৎসা করতে গেলে কোথায় ভালো চিকিৎসা হয় কিংবা কোথায় যাওয়া দরকার তার?
0: অবশ্যই বলবো যে আমাদের সরকারি পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, বিভাগের পর্যায়ে মেডিকেল কলেজগুলো রয়েছে, নিঃসন্দেহে তারাই যথেষ্ট এগুলোর জন্য, এবং তারা পর্যায়ক্রমে দেখে দেখেই এই রোগীকে কোথায় দিতে হবে, কোন ডক্টর কাছে পাঠাতে হবে তা সে নির্ধারণ করে দেবেন। এবং একটি বিষয় আমি যোগ করতে চাই, বাংলাদেশে প্রায় সমস্ত সরকারি মেডিকেল কলেজ হসপিটালে বক্ষব্যাধি বিভাগ রয়েছে, চিকিৎসক রয়েছেন, তবে বক্ষব্যাধি সার্জারি অর্থাৎ অপারেশন যেটা থেকে বলি আমরা, এই অপারেশনের জায়গা রয়েছে মাত্র সরকারি ভাবে তিন জায়গায়, অবশ্যই সেটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছে, এবং আমাদের অতি প্রাচীন মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল রয়েছে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে একটি ছোট্ট একটি ইউনিট রয়েছে। শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, যাদেরই কখনো লাংসের সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই আপনার নিকটস্থ ডক্টরকে দেখাবেন, মেডিকেল কলেজে যাবেন, এবং ওই সমস্ত বক্ষব্যাধি বিশেষজ্ঞরাই নির্ধারণ করে দিবেন যে আপনার অপারেশন দরকার হবে কি হবে না।
1: আমাদের শ্রোতা বন্ধুরা জানেন কি না জানি না, কিন্তু আমি জানি না, সেইটুকু স্বীকার করছি। এই ফুসফুস কি পরিবর্তনের যোগ্য, পরিবর্তন করা যায়?
0: জি, আমাদের ফুসফুসটাকে চেঞ্জ বা ট্রান্সপ্লান্ট করা যায়। সেটা করতে হয় যেটা একটু বলেছি শুরুতেই, শিশুদের যখন ত্রুটি থাকে জন্মগত, এই ক্ষেত্রে অনেক সময় দরকার হয়ে যেতে পারে। আবার অনেক বয়স্ক ব্যক্তি দেখা যায় তাদের ফুসফুসই প্রদাহে আক্রান্ত, ওষুধ দিয়ে ভালো হচ্ছে না, এবং সেটি আমাদের অপারেশন করতে সম্ভব হচ্ছে না একটি অংশ বা দুটি অংশ খেয়ে, তখন আমরা এটাকে ট্রান্সপ্লান্ট করার কথা ভাবি। যদিও দুঃখের বিষয় হচ্ছে কি, আমাদের দেশে এটার এখনো শুরু হয়নি, আমাদের পার্শ্ববর্তী দেশে এগুলো হচ্ছে, তবে এটি বেশ ব্যয়বহুল এবং জটিল একটি প্রক্রিয়া, এবং আন্তর্জাতিক সমীক্ষাতে যেটা বলে আমি যদি 100 জনের ব্যক্তির ফুসফুসকে আমরা ট্রান্সপ্লান্ট করি, পরিবর্তন করে দিই, তার মধ্যে অর্ধেক অর্থাৎ 50 ভাগ ব্যক্তি ভালো হয়ে থাকতে পারে, আর বাকিদের ক্ষেত্রে এই ফুসফুসটা ভালো থাকে 5 থেকে 7 বছর। অর্থাৎ খুব আশাবাদী হওয়ার কথা না, তারপরেও একদম

0: মরে যাওয়া অবস্থা থেকে অন্তত কিছুটা হলেও রোগী ভালো থাকতে পারে।
1: আমরাও স্বীকার করি যে রোগ তো আর বয়স মানে না, সেক্ষেত্রে আপনি ছোট করে বলবেন ফুসফুসকে সুন্দর রাখার জন্য ছোটদের জন্য বড়দের কি করতে হবে আর বড়রা কি করবেন?
0: সবার জন্য একটা কমন রুল হচ্ছে গিয়ে ধুলোবালি ধোঁয়া এগুলো থেকে এড়িয়ে চলা, আর ছোটদের ক্ষেত্রে ঠান্ডা যতটুকু কম লাগানো যায়, শীতের সময় শুষ্ক আবহাওয়ায় তাকে ওই গরম কাপড় পরিয়ে রাখা, ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখা, এটি তো অবশ্যই করতে হবে। আর বড়দের ক্ষেত্রে ধূমপান অবশ্যই পরিহার করতে হবে। ধোঁয়া ধুলাবালি কিংবা এমন জায়গা যে কাজ করেন উনি যেটা পরিবেশ বিষাক্ত, বাতাসে দূষিত কণা রয়েছে, সেগুলো যদি সম্ভব হয় পরিহার করে চলা, মাস্ক পরিধান করা, সেটা যেমন বাচ্চাদের ক্ষেত্রেও তাই বড়দের ক্ষেত্রেও তাই। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন করোনার সময় আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, আমাদের চিকিৎসকদের মাস্ক যখন ব্যবহার করতাম আমাদের কিন্তু এই ফুসফুসে প্রদাহের একটা অংশ কমে গিয়েছিল, কারণ আমরা তখন চাই বা না চাই মাস্ক ব্যবহার করেছি। এটা কিন্তু আমাদের ফুসফুসটা কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট পেয়েছে এবং সুস্থ থেকেছে।
1: শ্রোতা বন্ধুরা, অতএব করোনা থাক বা না থাক, ডেঙ্গু থাক বা না থাক, আমাদের ডাক্তার সাহেব যেটা বললেন যে মাস্ক ব্যবহার করাটা আমাদের জন্য ভালো, কারণ বাতাস দূষিত, বাতাসে ধুলোবালি আছে, সীসা আছে, সেক্ষেত্রে আমরা মুক্ত থাকতে পারবো। কথার শেষ এখানেই, আর শেষের আগে আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার মহর্ষি আজিজ সালিকিন, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আর শ্রোতা বন্ধুরা, আসুন আমরা যা জানলাম তাই জন্য মানি, তাহলে সুস্থ থাকতে পারবো, কারণ ফুসফুস হচ্ছে আমাদের প্রাণের একটি, এবং ফুসফুস বাঁচলেই প্রাণ বাঁচবে। অতএব গভীরভাবে দায়িত্ববোধের সঙ্গেই আমাদেরকে সজাগ থাকতে হবে, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।
2: শ্রোতা বন্ধু, আজকের এই আলোচনা থেকে আমরা অনেক কিছুই জানলাম। আশা করব আমরা সবাই এই বিষয়গুলো মেনে চলব এবং জীবনে চলার পথে কাজে লাগাব। অনেক তো কথা হলো মধুরা, চলুন এবারে জনসংখ্যা বিষয়ক একটি গান শোনা যাক সৈয়দ আশিকুর রহমান আশিক ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন নুরুজ্জামান তুষার আর সুর করেছেন দীপক কুমার দে।

0: শ্রোতা, আমাদের আয়োজন কেমন লাগছে? অনুষ্ঠান সম্পর্কে ভালো মন্দ অনুভূতি ও পরামর্শ জানিয়ে আমাদের কাছে চিঠি ও ইমেল করতে পারেন। চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের ইমেইল আইডি বেতার phnc1207@gmail.com। আর আমাদের অনুষ্ঠান সম্পর্কে তথ্য জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/phnc1207। শ্রোতা, এবারে আমাদের প্রান্তিক পরিবেশনা জানবো জানাবো আইনি তথ্য। আজকের বিষয়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুসারে অভিযোগকারীর নিরাপত্তা ও একই সাথে আইনের অপপ্রয়োগের দণ্ড। অংশগ্রহণে অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
1: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন সকলে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানে। আজকে এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি আইন, যে বিষয়ে আমাদের সবাইকে সচেতন হওয়া জরুরি। আমাদের আজকের আলোচনার বিষয়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুসারে অভিযোগকারীর নিরাপত্তা ও একই সাথে আইনের অপপ্রয়োগের দণ্ড। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। আজকে আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে আইনের কথা আমরা বলছি, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012, এখানে অভিযোগ যিনি করবেন সেই অভিযোগকারীর কোন নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কিনা? কারণ একজনের বিরুদ্ধে আমি একটা অভিযোগ করলাম, পরে যদি জানতে পায় যে অমুক ব্যক্তি অভিযোগ করেছে, তখন তো যারা অপরাধী তারা তো সবসময় শক্তিশালী হয়, এটা আমরা মনে করি, তো সে কখনো পরবর্তীতে অভিযোগকারীকে বিপদে ফেলতে পারে, তো আইন কি তাকে কোনো সুরক্ষা দিচ্ছে কিনা?
2: ধন্যবাদ, আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই আইন আসলে অভিযোগকারীকে কোন নিরাপত্তা দিচ্ছে কিনা আমি যদি একটু শর্ট ভার্সনে যদি বলি, প্রথমে এখানে আমরা দেখব যে অভিযোগটা কিভাবে করতে হয়। অভিযোগ দায়ের করতে হবে সরাসরি পুলিশের কাছে অথবা ট্রাইব্যুনালে, লিখিত আকারে সেটা করতে হবে।
1: পুলিশের কাছে মানে থানায় গিয়ে?
2: থানায় গিয়ে, হ্যাঁ। আমরা যেটা করি যে থানায় জিডি করি, ওখানে গিয়ে সরাসরি মামলা হয়ে যায়। যদি অভিযোগ যদি কেউ করে যে অনুমান করে বা পথে চলতে দেখা গেল যে চারটা পাঁচটা ছোট বাচ্চাকে একজন নিয়ে যাচ্ছে সাথে করে, জিজ্ঞেস করে কোনো সুন্দর উত্তর দিতে পারছে না, মনে হয় পুলিশের কাছে যে এখানটায় কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, এটা একটা। আরেকটা হলো কোনো ব্যক্তি যদি জানতে পারে যে আমি খবর পেয়েছি যে এখানে এরকম এই বাসায় কিছু পাচার করার জন্য কিছু মেয়েদেরকে বা বাচ্চাদেরকে এনে রাখা হয়েছে, আমরা এভাবেই আসলে সংবাদটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা অনেক সময় খবর পাই। প্রথমে আমি বলতে চাচ্ছি যে অপরাধ যদি দেখে তাহলে অভিযোগটা দায়ের করবে কোথায়? তো এখানে বলছে যে আমরা এটা পুলিশের কাছে মানে থানায় আমরা দায়ের করতে পারি অথবা সরাসরি কিন্তু আমরা ট্রাইব্যুনালে দায়ের করতে পারি। এখন এই একই জিনিস কিন্তু পুলিশও কিন্তু জানেন যে কোনো অভিযোগকারী কোনো ব্যক্তি যদি এরকম হয় যে তাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয়, পুলিশ কিন্তু সেটা দিবে, এই আইনে সেটা বলা আছে। আরেকটা কথা বলা আছে যে যদি প্রয়োজন মনে করে তাহলে অভিযোগকারীর নাম কিন্তু গোপন রাখা হয়, তদন্তের স্বার্থে হোক, এই অভিযোগকারীর জীবনের নিরাপত্তার স্বার্থে হোক অথবা অন্য কোনো স্বার্থে যদি হোক না কেন, এই প্রথমত হলো প্রোটেকশন দিবে পুলিশ যে তাকে নিরাপত্তা দিবে প্রয়োজনে, আর দ্বিতীয়ত হলো তার নামটা একদম গোপন করে রাখবে। কাজে গোপন যখন থাকবে তখন কিন্তু আপনার অপরাধীকারীরা তা জানতে পারবে না যে এখানটা আসলে অভিযোগটা কি করেছে। সেই ক্ষেত্রে কিন্তু এভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, একটা নামটা গোপন রেখে আর একটা হলো নিরাপত্তা দিয়ে।
1: আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে এই মুহূর্তে আমি জানতে চাই, কোনো ব্যক্তিকে পুলিশ পাচারকারী বলে সন্দেহ করছে, এমনটা যদি হয় তাহলে এই সন্দেহের ভিত্তিতে বা অনুমানের ভিত্তিতে কি কোনো আইনগত পদক্ষেপ নিতে পারবে?
2: পুলিশ যদি বুঝতে পারে তার চালচলনে, যেটা আমি একটু আগে বলছিলাম যে একটা গাড়িতে যাচ্ছে হাইওয়েতে, রাস্তা পার হচ্ছে, আমাদের হাইওয়ে ট্রাফিক পুলিশ দেখলেন যে একটা গাড়িতে অনেকগুলো বাচ্চাকে নিয়ে বাবা মা সেজে যাচ্ছে, তখন প্রয়োজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং তার পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে তাকে অ্যারেস্ট করারও কিন্তু ক্ষমতা আছে পুলিশের। অ্যারেস্ট বলতে তাকে থানায় নিয়ে আসবে, আরো ফার্দার তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং প্রয়োজনে যদি মনে হয় যে প্রমাণ হয় যে হ্যাঁ এই ব্যক্তি এরকম কাজে কোনো লিপ্ত, তার বিরুদ্ধে কিন্তু সে অ্যাকশনটা নিতে পারে,
1: সন্দেহের ভিত্তিতে সে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
2: এবং যদি এভাবে যদি আমি বলি, কোনো ব্যক্তির হেফাজতে অথবা তাহার প্রত্যক্ষ কোনো তত্ত্বাবধানে থাকা কোন স্থান হতে যদি দেখা গেল যে মানব পাচার অপরাধের শিকার কোন ব্যক্তিকে অথবা মানব পাচার অপরাধ সংগঠনে ব্যবহৃত কোন কিছু যদি উদ্ধার হয় তাহলে কি করবে? উক্ত ব্যক্তিকে যদি মানব পাচারকারী হিসেবে যদি যুক্তিসঙ্গত ভাবে সঙ্গত মনে হয় পুলিশে, অথবা তিনি যদি উদ্ধারকৃত ভিকটিম কর্তৃক মানব পাচারকারী হিসেবে চিহ্নিত হন, মানে ভিকটিম যদি বলে যে উনি আমাকে পাচার করছে, উনি আমাকে জোর করে নিয়ে আসছে, উনি একটু ভুলিয়ে ফেলেছে, ভিকটিম যদি বলে বা তার যদি মনে হয়, কারণ অনেক সময় ভিকটিমকে কিন্তু বুঝিয়ে অনেক এমন শর্ত দেওয়া সাপেক্ষ করা থাকে যে ভিকটিম কথা বলতে ভয় পায় যে তার হয়তো বাবা মার ক্ষতি হয়ে যাবে, তার সন্তানের ক্ষতি হয়ে যাবে, একটা শর্ত সাপেক্ষে কিন্তু তখন তাদেরকে নিয়ে আসা হয়। তারপরেও যদি বলা হচ্ছে যে উনি ভিকটিম যদি সরাসরি বলে তাহলে তার কোনো সন্দেহই নাই, চিহ্নিত হয়, তাহলে কিন্তু যদি কোনো ভিন্ন প্রমাণ যদি না হয় তারপরেও কিন্তু এই আইনের অধীনে মানব পাচার অপরাধ সংগঠন হয়েছে বলে কিন্তু এই অনুমান করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।
1: আচ্ছা, আপনি পদক্ষেপ গ্রহণ করার কথা বলছেন, যদি কেউ থানায় এজাহার দায়ের করলো বিশেষ করে মানব পাচার বিষয়ে, কেউ এজাহার দায়ের করলো অথবা পুলিশ নিজেই বাদী হয়ে কোনো এজাহার দায়ের করলো, এরপরে মামলাটার তদন্ত প্রক্রিয়ার বিষয় রয়েছে, এই এজাহার দায়ের হওয়ার পরে অপরাধের তদন্ত প্রক্রিয়া কি রূপে হবে এই আইনে?
2: আমি বইয়ের ভাষায় যদি বলি যে পুলিশের নিকট এই আইনের অধীন কোন অপরাধ সংগঠনের সংবাদ আসে বা মানে আমি যেহেতু বলেছি মামলা আমাদের দুই ভাবে হয়, একটা হলো যে সরাসরি থানায় হচ্ছে, ট্রাইব্যুনালে গিয়ে হচ্ছে, তাহলে এখানে আমরা প্রথম বললাম যে এই আইনের অধীনে যদি কোনো সংবাদ যদি পাওয়া যায় অথবা ট্রাইব্যুনাল যদি কোনো অপরাধের তদন্তের নির্দেশ দিলে কিন্তু সংশ্লিষ্ট থানা, তার মানে রাজশাহী যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে ঢাকার থানা তো তদন্ত করে কোনো লাভ হবে না, তাহলে সংশ্লিষ্ট থানা কিন্তু তার উপপরিদর্শকের নিম্নে পদমর্যাদা নহেন এমন একজন পুলিশ কর্মকর্তা এই আইনের অধীন তদন্ত সম্পাদন করবেন, এটি হলো একটা। আবার এখানে বলা হচ্ছে যে এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হতে পারে এমন ক্ষেত্রে পুলিশ কিন্তু অপরাধ সংগঠনের এজাহার দাখিলের পূর্বে প্রতিরোধমূলক অনুসন্ধান পরিচালনা করতে পারবেন, মানে আমি এজাহার দায়ের করলাম না তার আগেই যদি প্রতীয়মান হয় যে হতে যাচ্ছে, যেটা একটু আগে অনুমানের কথা বললাম যে চারিত্রিক গুণাবলী কথাবার্তা তাদের আচরণ সব দেখে যদি মনে হয় তাও সন্দেহজনক মনে হয় তারপরেও কিন্তু এই তদন্তটা ওনারা করতে পারেন অভিযোগ করার আগেই। আবার এখানে আমাদের যে ধারা ২০ যেটা বলা হয়েছে যে সাপেক্ষে উপধারা ১ বলছে যে এই মামলা দায়েরের বা ট্রাইব্যুনাল হইতে তদন্তের নির্দেশ প্রাপ্তির অনধিক ৯০ কার্যদিবসের মধ্যে কিন্তু এই তদন্ত সম্পন্ন করতে হবে, ৯০ কার্যদিবসের মধ্যে তদন্তের বিষয়ে এখানে বলা হয়েছে যে প্রয়োজনে সেটা অবশ্যই অ্যাপ্লিকেশন করে বাড়াতে পারবে, কিন্তু প্রথমত বলা হচ্ছে যে ৯০ দিনের মধ্যে আমাকে এই কাজটা শেষ করে।
1: কেউ যদি অন্য কোন ব্যক্তির বিরুদ্ধে মানব পাচারের মিথ্যা অভিযোগ করে কিংবা এটা যদি প্রতীয়মান হয় যে আইনের অপপ্রয়োগ হলো, সেক্ষেত্রে কোনো বিচার বা দণ্ডের ব্যবস্থা আছে কিনা?
2: জি, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এখানে যদি বলি যে কোনো মিথ্যা যদি কোনো অভিযোগ হয়, মিথ্যা কোনো মামলা করা হয় অথবা আইনের অপপ্রয়োগ, যেটা আমরা বলি না কেন তিনটাই হলো এই আইনের অপব্যবহার। কারীর কথা কি বলছে এখানে? এখানে বলছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে এই আইনের অধীনে মিথ্যা অথবা হয়রানিমূলক মামলা বা মিথ্যা অভিযোগ দায়ের করে, তাহলে আইন প্রক্রিয়ার অপব্যবহার করলে বা অন্য কোনো ব্যক্তিকে তা করতে বাধ্য করলে তিনি অপরাধ করেছেন বলে ধরে নেওয়া হবে এবং উক্ত অপরাধের জন্য তাকে যেই নাকি এই অপব্যবহারটা করেছে ৫ বছরের সাজা, ন্যূনতম ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা অর্থদণ্ডের কথা বলা হয়েছে।
1: মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ অনুসারে অভিযোগকারীর নিরাপত্তা এবং একই সাথে এই আইনের অপপ্রয়োগের দণ্ড সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য তুলে ধরলেন, এই জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি।
2: আপনাকে অনেক ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠান শুনলেন আশা করি আপনারা এই বিষয়ে জেনে সচেতন হবেন এবং কেউ যেন মানব পাচারের মতো ঘৃণ্য অপরাধে জড়িয়ে না পড়ে এই বিষয়টাও অবশ্যই আমরা সচেতন নাগরিক হিসেবে খেয়াল রাখব। জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানের আগামী পর্বে আবার ভিন্ন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুন্দরের সাথেই থাকুন, সবার জন্য শুভকামনা।
0: শ্রোতা, সার্বিক স্বাস্থ্য সচেতনতায় এই সুন্দর দিনগুলো নিরাপদে রাখুক। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতন থাকা চাই। বাড়ির ভেতরে বাইরে ও আশেপাশে কোথাও যেন একটানা তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সতর্ক নজর রাখুন। পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আমাদের মনে রাখতে হবে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই উত্তম। সবাই মিলে এ বিষয়ে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনা সম্ভব।
3: দেখো আপা, সর্দিটা ঠিক তোমার মতন হয়েছে, আর নাকটা পাইছে দুলা ভাইয়ের।
4: দেখছি, কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছে না রে, এবার বড় বেশি কষ্ট হইতাছে, কাহিল লাগতাছে, মাথাটা ঘুরাইতাছে।
3: দুলা ভাই
5: বলো, আমি না
3: খাম্বার মতন খাড়ায় না থাইকা জানতো, আফার লাগা কিছু ভালো খাবার নিয়ে আসেন তো।
5: আচ্ছা অহনে আনতাছি।
3: কি হইল এই, আবার ফিরে আসেন কেন?
5: মুড়িয়া সানাসু নিয়ে আসি।
3: আসলে আপনার মতো ব্যাককেল মানুষ এই যুগে
4: কি এর ব্যাককেল, কামাই রোজগার ঠিক মতো করতে না পারলেও একটা কাম ঠিকই নিষ্ঠার সাথেই।
5: আরে চুপ করো না, কি খাইবা কও?
4: আমার খাওনের কথা ভাবতাছি না, ভাবতাছি কি খাওয়ামো, আরো একখান নতুন মুখ, চিন্তা লাগে না?
5: কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, মুখ দিছেন যিনি খাউন দিবেন তিনি।
4: ভাবের কথা কইও না তো, আগের তিনডারে কি খাউন দিতাছো, সবগুলা মেরা মেরা
3: মেরাস মাস, মানে অপুষ্টিতে ভুগতাছে।
5: আমি নিজে তো মেরা
4: বিড়ার মতো মিনমিন করো, আরেক সময় তো বাঘের।
5: আরে আমারে শর্মিন্দা করে কি সুখ পাইতেছো?
3: আরে তোমরা দুইজন তো দেই হাসপাতালের মধ্যেই তর্কাতর্কি শুরু করছো, আশপাশের রোগীরা কি কইবো আফা?
5: চুপ করো তো, আমি না ডাক্তার আফার লোকে বড় ডাক্তার হইতাছে, ভাববো বুঝি আমরা অসুখী দম্পতি।
4: বংচং করো না তো, এতগুলা বছর পার করলাম।
5: আরে
6: কি অবস্থা, এই যে আপনি কেমন আছেন? হ্যাঁ দেখি বাচ্চা কেমন আছে। যত্ন নিতে হবে অনেক, আর মায়ের রিপোর্টে দেখছি অনেক কিছুরই ঘাটতি আছে। আর আপনি আপনি
5: আমি
6: বাচ্চার বাপ
5: যে একমাত্র।
6: আরে পরে শুনবো, একমাত্র না দুই মাত্র, আসেন আসেন আসেন না আমার রুমে আসেন,
5: একটু পরে যাবো ডাক্তার স্যার।
6: আচ্ছা
5: ডাক্তার স্যার, কি জানি কইলেন টিউবেক্টমি, বাপ হইছি বইলা খালি আমার নিয়ে কেন টানাটানি করেন ডাক্তার সাহেব?
6: আরে পুরা কথাটা শোনেন আগে, চাইলে আপনাকেও এনএসভি করে দিতে পারি, তবে এখন আপনার স্ত্রীর জন্য টিউবেক্টমি করানো ভালো সময়। টিউবেক্টমি মহিলাদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেহেতু আপনাদের অলরেডি তিনটা বাচ্চা আছে, সেহেতু আর বাচ্চা না হলে আপনার স্ত্রীর স্বাস্থ্যও ঠিক থাকবে, বাচ্চাগুলোও ভালো থাকবে, ভালোভাবে খেয়ে পরে বড় হতে পারবে। দেখেন ভেবে দেখেন।
5: ভাবতেছি স্যার, আপনি বলেন।
6: বাচ্চার জন্মের দুই দিনের মধ্যে টিউবেক্টমি করা খুব সহজ আর নিরাপদ, 15-20 মিনিটের মধ্যে ছোট্ট একটা অপারেশন করতে হয়, 100% নিশ্চিত আর সন্তান হবে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। স্বাভাবিকভাবে অপারেশনের 4 ঘন্টা পরেই বাড়ি ফিরে যেতে পারে, কি বলেন আপনি?
5: জমিদার একটু জিগে আসি গা।
6: আচ্ছা ঠিক আছে, যান সিদ্ধান্ত জানাবেন, কারণ এটা ডাক্তার দিয়ে হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্রেই করাতে হয়।
5: যে যে যে
0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফাহমিদা খান, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
7: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে রওশন কবির। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্বল্পোন্নত দেশ এলডিসি শ্রেণী থেকে সুষ্ঠু, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আরও 3 বছরের প্রস্তুতিকালীন সময় চেয়ে জোরালো আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইকোস্যাক প্রেসিডেন্ট ও নেপালের স্থায়ী প্রতিনিধি লোক বাহাদুর থাপা এবং ইকোস্যাক ভাইস প্রেসিডেন্ট ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি আমার বেঞ্জামার সঙ্গে পৃথক বৈঠককালে সহায়তা কামনা করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ চেইনে বিঘ্ন সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্যের কারণে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের মূল প্রস্তুতিকালীন মেয়াদের পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেনি। তিনি এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রস্তুতিকালীন মেয়াদ বৃদ্ধির অনুরোধ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বিলম্ব করার উদ্দেশ্যে করা হয়নি, বরং এই উত্তরণ আরও সুষ্ঠু, টেকসই ও স্থিতিশীল করার উদ্দেশ্যেই করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে আই হ্যাভ এ প্ল্যান ঘোষণার মাধ্যমে জাতির সামনে রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের সূচনায় আই হ্যাভ এ প্ল্যান বলে পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের সাথে মিলিয়ে একই ভাষায় কথা বলেছেন। তিনি গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক স্মরণ সভায় কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং সেই নেতৃত্বের উপর আস্থা রাখে। দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুষকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ কমাতে এবং অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হচ্ছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল 3:30টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ও প্রেস সচিব সালেহ শিবলি সহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আল আদিরি সামরিক ক্যাম্পের একটি গোলাবারুদের ডিপো, আলী আল সালেম বিমানঘাটির সদর দপ্তর ও গোলাবারুদ সংরক্ষণাগার এবং কয়েকটি সেতুকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, গতকাল টানা 7ম রাতের মতো তারা ইরানে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় 3:00 খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় 1:00 নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9:00 থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। এবারে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা শুনলেন।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো কুড়ি মিনিটে থাকছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। বেলা তিনটে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। পবিত্র কোরআন শেখার আসর শুনতে পাবেন বিকেল 4:05। সুর তরঙ্গ থাকছে বিকেল 4:25। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনতে পাবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল শুনবেন সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 থাকছে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সময়পেশু শুনতে পাবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লীগানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা FM 92 MHz সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। গ্রন্থন উপস্থাপনায় লাইলা আরিয়ানি হোসেন।
1: প্রিয় শ্রোতা বন্ধু, মানুষের জীবন গড়ে ওঠে ছোট ছোট শিক্ষায়। অনেক মূল্যবোধের শুরু হয় ঘর থেকে, পরিবারের কাছ থেকে। সম্মান করতে শেখা, সহানুভূতিশীল হওয়া, দায়িত্ব নিতে শেখা, এই সবকিছুই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি। একই সঙ্গে প্রয়োজন নিজের সামর্থ্যকে চিনে নেওয়া, নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখা এবং জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগানোর সাহস। একজন সচেতন নারী যেমন নিজের জীবনকে সমৃদ্ধ করেন, তেমনি পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নারীকণ্ঠ অনুষ্ঠান থেকে। নারীর জীবন বহুমাত্রিক। ঘর, কাজ, সৃজনশীলতা সব মিলিয়ে তৈরি হয় তার নিজস্ব জগৎ। এই জগৎকে সুন্দর রাখা, গুছিয়ে রাখা এবং নিজের মতো করে সাজানো, এগুলো এক ধরনের দক্ষতা। মা হিসেবে নারীর ভূমিকা অনেক ক্রিয়াশীল। পরিবারের কেন্দ্রে থাকা নারী শিশুর জীবনেও থাকেন কেন্দ্রবিন্দু হয়ে। খাবার থেকে শুরু করে সার্বিক বিকাশের দিকে লক্ষ্য রাখতে হয় সবসময়। একটি শিশুর প্রথম বিদ্যালয়ে তার পরিবার। সেখানেই সে শেখে মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হয়, অন্যকে সম্মান করতে হয় কিভাবে, নিজের রাগ, আবেগ ও আচরণ নিয়ন্ত্রণের গুরুত্ব কি। মানুষের প্রতি মানবিক আচরণ, নারীর প্রতি সম্মান, সমান মর্যাদা এবং নিরাপদ সামাজিক আচরণ, এই সব মূল্যবোধ ছোটবেলা থেকেই গড়ে তুলতে হয়। কেবল নিয়মকানুন জানলেই হয় না, প্রয়োজন মানবিক শিক্ষা। পরিবারের প্রতিটি সদস্যের দায়িত্ব রয়েছে এমন একটি পরিবেশ তৈরি করার যেখানে ছেলে ও মেয়ে উভয়েই পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং সহমর্মিতা নিয়ে বড় হয়ে ওঠে। নিরাপদ সমাজ গড়ে ওঠে সচেতন মানুষ দিয়ে, আর সেই সচেতনতা শুরু হয় পরিবারের ভেতর থেকেই। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই থাকছে আজকের প্রথম আয়োজন জীবনের জন্য জানা। আজ রয়েছে ধর্ষণ প্রতিরোধে পারিবারিক শিক্ষার গুরুত্ব। রচনা ও পাঠ অধ্যাপক ডক্টর ইয়াসমিন আহমেদ।
2: মানবাধিকার লঙ্ঘনের একটি ভয়াবহ রূপ হল নারী নির্যাতন। নির্যাতন বলতে বোঝায় ব্যক্তিগত বা সামাজিক জীবনে যখন কোনো নারীর ওপর যে কোনো ধরনের শারীরিক, যৌন বা মানসিক আঘাত আনা হয় বা হয়রানি করা হয় বা ভয়ভীতি প্রদর্শন করা হয়। নারী নির্যাতনের রূপ বা ধরন বহুমাত্রিক, যেমন যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক নির্যাতন। কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি প্রাপ্ত বয়স্ক নারী কিংবা তরুণী শুধু নয়, কন্যা শিশুও ধর্ষণের শিকার হচ্ছে। সুতরাং খুব যৌক্তিকভাবেই ধর্ষণ প্রতিরোধের উপর যেমন জোর দেওয়া হচ্ছে, তেমনি পারিবারিক শিক্ষার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ ধর্ষক তার পরিবার থেকে শৈশব বা কৈশোরকালে যদি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, ধর্মীয় অনুশাসন ইত্যাদি বিষয়ে শিক্ষা পেত, তাহলে এ ধরনের অমানবিক কাজ করা তার দ্বারা কখনোই সম্ভব হতো না। পরিবার হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ ও স্নেহ মায়া মমতার আশ্রয়স্থল। এমনকি সন্তানের প্রাথমিক শিক্ষাক্ষেত্রও হচ্ছে পরিবার। সুতরাং পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যে শাসন, মায়া মমতা, বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্কের মধ্য দিয়ে যে পরিবেশ পরিবারে গড়ে ওঠে তা একটি শিশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মা ও বাবাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মা হচ্ছেন সন্তানের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত জায়গা। জন্ম দেওয়া থেকে শুরু করে প্রতিটি কাজে মা শিশুকে নিবিড়ভাবে জড়িয়ে রাখেন। এক্ষেত্রে বাবারও উচিত সচেতন হতে এবং মার পাশাপাশি ভূমিকা রাখতে। শিশুটি যখন কিছু বলতে চায় তখন ধৈর্য ধরে শুনতে হবে, তার মনে যেন কোনো রকম সংকোচ না থাকে। সন্তানের সঙ্গে নির্ভয়ের সম্পর্ক মা বাবাকে অবশ্যই গড়ে তুলতে হবে। অনেক মা বাবা তার শিশুর জন্য নিয়োজিত গৃহশিক্ষক ও ড্রাইভার সম্পর্কে একটু উদাসীন থাকেন। আমি এমনও দেখেছি, শিশুকে পড়তে বসতে দিয়ে মা চলে গেলেন বাড়ির বাইরে অন্য কোনো কাজে। এই ধরনের কাজ কখনো করা উচিত নয়। এমনকি বাড়িতে দূর সম্পর্কের চাচাতো মামাতো ভাইকে রেখে না যাওয়াই কোথাও ভালো। শিশুটির সঙ্গে বন্ধুর মতো আলোচনা করে তাকে বোঝাতে হবে কার সঙ্গে সে কিভাবে মিশবে, কথা বলবে, আচরণ করবে। এক্ষেত্রে শিশুটির মনে যদি কারো ব্যবহার পছন্দ না হয়, তবে সে যেন মা বাবাকে খোলা মনে সব বলে, মাকে সেরকম সম্পর্ক তৈরি করতে হবে। সমাজবিজ্ঞানী অধ্যাপক ফরলে বলেছেন, লোভ দেখিয়ে আদর করবার নামে অনেক সময় যৌন সম্পর্ক স্থাপন করা হয়। আমরা বলতে পারি, দুঃখজনক হলেও সত্য, মেয়ে শিশুটি বা কিশোরীটি হয়তো ভাবতেই পারে না তার কাছের একজন মানুষের উদ্দেশ্য এতটা খারাপ। কাছের এবং দূর সম্পর্কের ভাই থেকে শুরু করে চাচা, খালু, মামা, এমনকি সৎ পিতার দ্বারাও এ ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং মনে রাখতে হবে, কিছু বিকৃত মন মানসিকতার লোক তো সমাজে আছেই, তার উপর ইদানিং যোগ হয়েছে প্রযুক্তির অপব্যবহার, অপসংস্কৃতির চর্চা। তাছাড়া আমাদের গতানুগতিক সমাজ কাঠামো এবং মন মানসিকতা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে বিজ্ঞানের সর্বাধুনিক কারিগরি ও প্রযুক্তি ব্যবহারের অ্যাডজাস্ট কোনোভাবেই হচ্ছে না। ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, মোবাইল, টিকটক, এই সব কিছুর কল্যাণে আমরা এর ভালো দিকগুলি যদি গ্রহণ না করে খারাপ দিকগুলি ব্যবহার করি, তখনই কিন্তু এই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। মাকে সন্তানকে বোঝাতে হবে কুদৃষ্টি, অশালীন আচরণ, অঙ্গভঙ্গি, অযাচিত স্পর্শ, কুৎসিত ভাষা বা এর ব্যবহার কাকে বলে, এসব থেকে তাকে কেন দূরে থাকতে হবে, কেন এই ব্যবহারগুলি খারাপ, সু এবং কু এর পার্থক্য মাকেই বোঝাতে হবে। পরিবার থেকে শিশু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা নেবে, তা হল নৈতিকতা। আমরা জানি নৈতিকতা হচ্ছে একটি আদর্শের বিশ্বাস যা মানুষের সত্তার মধ্যে যুক্ত থাকে। পরিবারে মা যেহেতু শিশুর প্রথম শিক্ষক, সেহেতু তিনি শিশুটিকে যেভাবে গড়ে তুলবেন বা যা শেখাবেন পরবর্তী জীবনে তাই তার চলার পথের নির্দেশক হবে। অর্থাৎ মার দায়িত্ব শুধু সন্তানকে স্কুলে পাঠালাম, বই কিনে দিলাম, খেলতে দিলাম, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। বরং তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চলাফেরা, বিশ্বাস, সত্যতা, দায়িত্ব, এসব দিকেও কিন্তু তিনি দৃষ্টি রাখবেন। সন্তানকে শেখাতে হবে কারো ক্ষতি করবে না, কাউকে কষ্ট দেবে না এবং ঝগড়া করবে না। পাশাপাশি তাকে কিছু ধর্মীয় অনুশাসনও শিক্ষা দেওয়া উচিত, কারণ ধর্মের গোড়াটাই হচ্ছে নৈতিকতা এবং বিশ্বাস। আবার বর্জনীয় বা খারাপ কাজগুলি সম্পর্কে পরিবার থেকেই কিন্তু শিশু শিখবে। যেমন মাদক দ্রব্য গ্রহণ না করা, ধূমপান না করা, কোনো কিছুর প্রতি তার নেশা না হওয়া, হত্যা করা, এগুলি কেন খারাপ, এই সব কিছুই কিন্তু শিশুর সঙ্গে খোলামেলা আলোচনা করে মা তার সন্তানকে নৈতিকতার দিক থেকে একটা শক্ত ভিত্তি তৈরি করে দেবেন। আবার সন্তানকে বই পড়তে উৎসাহিত করবেন মা, যেমন ভ্রমণ কাহিনী, আত্মজীবনী, ধর্মীয় বই, আবিষ্কার, এই সমস্ত বই পড়তে দিলে শিশুর নৈতিক দিকটি যেমন শক্তিশালী হয়, সে তেমনি বড় হয়ে উঠবার স্বপ্ন দেখে। তার একটি নির্দিষ্ট আদর্শ সামনে থাকলে অবশ্যই সে তখন খারাপ দিকে আর দৃষ্টি দিতে পারে না। মাকে মনে রাখতে হবে, তিনি শুধু সন্তানের প্রথম শিক্ষকই নন, বরং তিনি তার আদর্শ। সুতরাং তিনিও তার চলাফেরা, কথাবার্তায় এমনভাবে চলবেন যেন শিশুটি কখনোই তার মাকে নিয়ে কোনো প্রশ্ন করতে না পারে। তাই আমরা মনে করি যে মা তাকে সঠিক ও সুন্দর পথ যেমন দেখাবেন, তেমনি প্রতিটি সন্তান যদি তার মার কাছ থেকে, পরিবার থেকে যদি প্রত্যেকটি সন্তান শিক্ষা লাভ করে, অবশ্যই আমরা ধর্ষণের মতো নিকৃষ্ট এবং ঘৃণিত একটি বিষয় থেকে দূরে সরে আসতে পারব।
1: সন্তানকে বড় করে তোলার দায়িত্ব শুধু তার পড়াশোনা বা ভবিষ্যৎ পেশা পর্যন্ত সীমাবদ্ধ নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। পরিবারে যে শিক্ষা দেওয়া হয় তার প্রভাব দীর্ঘদিন মানুষের আচরণে থেকে যায়। পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব নিয়ে ভাবতে হবে সবাইকে। শ্রোতা বন্ধুরা, সুস্থ মূল্যবোধ মানুষকে সঠিক পথে চলতে শেখায়, আর সেই ভিত্তির উপর দাঁড়িয়েই গড়ে ওঠে আত্মবিশ্বাস, দক্ষতা এবং সাফল্যের গল্প। একজন আত্মবিশ্বাসী নারীর সাফল্যের গল্প সময়ের সাথেই প্রত্যাশিত, সেই সাথে তিনি হয়ে ওঠেন অনেকের জন্য অনুপ্রেরণা। আজ অনেক নারী নিজের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করেছেন, নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি অন্য মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব রাখছেন। এবারে রয়েছে নারী সাফল্য গাঁথা নিয়ে সাক্ষাৎকার আমি নারী আমি পারি। এখন শুনব একজন নারী উদ্যোক্তার সংগ্রাম, অভিজ্ঞতা এবং এগিয়ে চলার গল্প। সাক্ষাৎকার প্রদানে নারী উদ্যোক্তা রোজ সর্দার, সাক্ষাৎকার গ্রহণে আয়েশা সিদ্দিকা মনি।

0: প্রিয় শ্রোতা বন্ধু, নারীদের ছোট ছোট অনেক উদ্যোগ তাদের জীবনকে যেমন অনেক বড় একটি পরিসরে নিয়ে যাচ্ছে, তার পাশাপাশি তাদের পরিবারকে সমৃদ্ধ করছে, সমৃদ্ধ করছে রাষ্ট্রকে, সমৃদ্ধ করছে এই বিশ্বকে। আজ আমরা জানব একজন সফল নারী উদ্যোক্তার কথা, জানতে চেষ্টা করব তার জীবনের গল্প, কিংবা তার এই উদ্যোগটাকে কি করে তিনি তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সফলতার মুখ দেখেছেন। এই মুহূর্তে আমি আছি ঢাকার অন্যতম একটি পরিচিত নার্সারি গার্ডেন ডেকোরে, কথা বলবো এর স্বত্বাধিকারী রোজ সর্দার আপুর সাথে। আপু কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: আপু, গার্ডেন ডেকোরের শুরুর গল্পটা যদি বলেন।
1: গার্ডেন ডেকোর শুরু করেছিলাম আমি 2016 সালে। প্রথম আমি ঢাকায় আসি 2012, তারপর 13 আমি এলজিডিতে জব শুরু করি। এলজিডির আশেপাশে অনেক নার্সারি ছিল, তো আমি অফিসের শেষে ওই নার্সারিগুলোতে ঘোরাঘুরি করতাম। এরপরে মনে হলো যে যদি কিছু করা যায় গাছ নিয়ে, এরপরে আমি আস্তে আস্তে এই গাছের ভিতরে কিভাবে যেন ঢুকে গেলাম।
0: আপু, শুরু যখন করেছিলেন তখন আপনার পুঁজি কত ছিল?
1: আমি প্রথমে 2016 যখন শুরু করি তখন আমার মনে আছে যে আমি এক ভাইয়া ছিলেন, মালয়েশিয়াতে থাকতেন, উনি থাইল্যান্ড থেকে কিভাবে যেন গাছ বাংলাদেশে পাঠাতেন, উনি আমাকে 12,500 টাকার মতো একবার বিল করলেন। তো ওইটাই ছিল আমার প্রথম গাছ কেনা।
0: এরপরে আপনার শুরুটা হলো অনলাইন দিয়ে।
1: জি,
0: এখন তো অনেকেই অনলাইনে ব্যবসা করছেন, তো অনলাইনে ব্যবসার ক্ষেত্রে কাস্টমার পাওয়া বা মার্কেটিং এর বিষয়টা আপনি তখন কিভাবে দেখতেন?
1: তখন তো আসলে এত অনলাইনে প্রচারটা ছিল না, তো আমাদের তখন গাছের গ্রুপের একটা মাত্র গ্রুপ ছিল, ওইখানে দেখতাম যে সবাই টুকটাক পোস্ট টোস্ট করতেছে, আমি ওইভাবে পোস্ট করতাম। তারপরে আমি একটা ফেসবুক আইডি খুলি শুধুমাত্র গাছ সেল করার জন্য, ওইখানে আমি পোস্ট করতাম। ওইভাবে আস্তে আস্তে কাস্টমারের কাছে পৌঁছায় গেল, এরপরে ওভাবে আর কি অনেক পরিচিতি পেয়ে গেলাম। কারণ তখন তো আসলে 15-16 দিকে এত সেলার ছিল না, তো ওই সময় আর কি বেশ ভালোই ছিল, কাস্টমার পাওয়াটা আমাদের জন্য ইজি হতো।
0: অনলাইন থেকে অফলাইনে কি করে এলেন?
1: অনলাইনের পাশাপাশি আমি ভাবলাম যে অন্যান্য ফল বা আরো অনেক কিছু আছে, ওগুলা নিয়ে কাজ করা যায় কিনা, এরপর একটা নার্সারি দিয়ে আমি এই অন্যান্য গাছগুলাও শুরু করে দিলাম।
0: এখন আপনার নার্সারিতে কি কি গাছ আছে?
1: আমার নার্সারিতে এখন ফল, ফুল, সৌন্দর্য বর্ধনকারী গাছ, বনজ, ঔষধি, এছাড়াও বিভিন্ন ধরনের গাছ আছে। তো ফল গাছের ভিতরে আছে আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে বিদেশি ফলের ভিতরে আপনার অ্যাভোকাডো, কিউই, তারপরে বিভিন্ন জাতের আঙুর আছে, আনার আছে, রামবুটান আছে, পার্সিমন আছে, এছাড়াও আরো অনেক ধরনের ফলের গাছ আছে। তারপরে এরকম ফুলের গাছের ভিতরে আপনার দেশি তো ফুল গাছ আছেই, এছাড়া বাইরের অনেক ধরনের ফুল গাছ আছে, অর্কিড আছে, নানা ধরনের ইনডোর প্লান্ট আছে, ঔষধি গাছ পাবেন, বনজ ধরনের অনেক ধরনের গাছ আছে।
0: গাছের পাশাপাশি গাছের পরিচর্যার জন্য অনেক ধরনের জিনিস প্রয়োজন হয়, কিংবা গাছের বীজ বা সার দরকার হয়, এগুলো কি আপনি বিক্রি করেন?
1: গাছের যা যা প্রয়োজন, সার বলেন, ওষুধপত্র, সবকিছু এখানে পাবেন, মাটি, টব, আমাদের কাছে সব স্টক থাকে আমাদের নার্সারিতে।
0: আপনি কি প্রতিদিন নার্সারিতে আসেন?
1: জি, প্রত্যেক দিন সকাল 8 থেকে রাত 8 পর্যন্ত নার্সারিতে সময় দিই।
0: এখানে আপনি ছাড়া আরো কেউ কি কাজ করেন?
1: এখন আপাতত শুধু আমার পরিবারে আমার ভাই, আমার বাবা মা আর আমি, আমরা এই দেখাশোনা করছি। তবে ইচ্ছা আছে একজন লোক রাখার জন্য, কারণ সব কাজ আমরা নিজেরা করে উঠতে পারি না।
0: আপু, একজন নারী হিসেবে এই যে জীবন্ত সত্তা নিয়ে কাজ করা, এটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য?
1: এটা তো আসলে অনেক কষ্টকর ছিল প্রথম দিকে, সবাই হাসাহাসি করতো কি গাছ নিয়ে কাজ করতেছে। তারপরে আবার মেয়ে মানুষ হিসেবে তো প্রতি পদে পদে অনেক ঝামেলা থাকে, আবার প্রথম দিকে গাছের সোর্সিং করা ব্যাপারগুলো ছিল অনেক কষ্টকর, কারণ আশেপাশে নার্সারি ছাড়া কোথাও আমি ওইভাবে জানতাম না, আর তখন তো অনলাইনটা ছিল না ওইভাবে, আর অনলাইনে কেউ ওইভাবে সেলও করতো না, আর ঢাকার বাইরে গিয়ে কোথায় যাব কি করব ওগুলো আমার জানাশোনাও ছিল না। এই জন্য প্রথম দিকটা অনেক চ্যালেঞ্জিং, অনেক কষ্টের ছিল, শুধু ওই আশেপাশে নার্সারিগুলোর উপর ভরসা করেই এত দূর আমি আসতে পারছি।
0: এখন আপনার বিজনেসের কি অবস্থা, প্রফিট কেমন হচ্ছে?
1: এখন প্রফিট আলহামদুলিল্লাহ প্রতিদিন মোটামুটি আমার যা হচ্ছে যথেষ্ট ভালো হচ্ছে।
0: আপু, নতুন কেউ যদি আপনার মতো গার্ডেনিং শুরু করতে চান, কিংবা একটা নার্সারি বিজনেস শুরু করতে চান, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে?
1: আমি যদি কেউ আবার এরকম আসতে চায় আমার মতন গাছ নিয়ে কাজ করতে চায়, আমি অবশ্যই তাকে অভিনন্দন জানাবো। অবশ্যই আপনারা ট্রাই করেন আসার জন্য এই সেক্টরটাতে। তবে আগে ডিসিশন নেবেন কোন ধরনের গাছ নিয়ে কাজ করবেন, কারণ সব গাছ তো সমান যত্ন না, তারপরে আবার সবাই সব গাছ নিয়ে কাজ করতেও পারবেন না। আগে বুঝতে হবে যে আপনি কোন ধরনের গাছ নিয়ে কাজ করতে পারবেন, আমাদের ওয়েদারের জন্য কোন গাছগুলা, মানে ফলের গাছ হলে আমাদের ওয়েদারের সাথে এটা খাপ খাবে কিনা, সেটা ভালো ফল দিবে কিনা, বা ফুলের হলে সেটা আমরা ফুল ফোটাতে পারবো কিনা, এগুলো ভালো মতো জেনে বুঝে এর কি কি যত্ন আত্তি লাগে, তারপরে এর খাবার দাবার এগুলো রিপোর্টিং করার জন্য যে মিডিয়াগুলো লাগবে সেগুলো অ্যাভেলেবল আছে কিনা ডিটেলস জেনে তারপরে আস্তে ধীরে এই সেক্টরে আসা উচিত।
0: আমি নিশ্চিত আপনারই পরামর্শ বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, কথা হবে আগামী পর্বে। আমরা অন্য কোনো সফল নারী উদ্যোক্তার কথা শুনব, তার পরিশ্রমের গল্পগুলো শুনব, এবং তার মাধ্যমে নিশ্চয়ই আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব এবং আমাদের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি।

স্বাবলম্বী হয়ে উঠতে মনের ইচ্ছাটুকু খুব জরুরি। পরিশ্রম, একাগ্রতা থাকলে দক্ষতা নিয়ে সামনে এগিয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। শখের কাজ বা কৌতূহলে শেখা কোনো কাজ জীবনের পরবর্তী যে কোনো সময়ে হয়ে উঠতে পারে পেশাগত ক্ষেত্র। শখের কাজ মন দিয়ে করলে সেখানেও দক্ষতা তৈরি হতে পারে। লেখাপড়া আর ঘরের কাজের পাশাপাশি যে কোনো সৃজনশীল কাজ, প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ ক্রমে ক্রমে একজন মানুষকে যোগ্য করে তোলে। তবে হাজার কাজের ব্যস্ততার মাঝেও মানুষের প্রয়োজন একটু থেমে বিশ্রাম নেওয়া, নিজের ভেতরের কথাগুলো শোনা। অবসরের সঙ্গী হিসেবে গান আমাদের অনেকের অনেক প্রিয়। আমাদের লোকগান সুরের আমেজে যেমন প্রাণ জুড়ায়, কথার মাঝে থাকে ভাবনার খোরাক। সহজ ভাষায়, গভীর দর্শনে জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজে দেখেন সাধক লালন শাহ। নিজেকে জানার আহ্বান, মানুষকে বোঝার আহ্বান এবং অন্তরের সত্যকে খুঁজে পাওয়ার আহ্বান, এই সবই লালনের গানের চিরন্তন সৌন্দর্য। এখন শুনব ফরিদা পারভিনের কণ্ঠে লালন গীতি, বাড়ির কাছে আরশিনগর।

0: স্বপ্ন তখনই বাস্তব হয়ে ওঠে যখন তার সঙ্গে যুক্ত হয় প্রস্তুতি এবং ধারাবাহিক প্রচেষ্টা। দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রতিনিয়ত নতুন সাফল্য অর্জন করছেন, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, উদ্যোক্তা, উন্নয়ন কিংবা নেতৃত্ব, সবখানেই তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। এই অর্জনের খবর অন্যদেরকেও এগিয়ে যাওয়ার সাহস যোগায়। এবারে থাকছে নারীদের খবর শিক্ষা ও ক্যারিয়ার। নারীদের সাম্প্রতিক সফলতার খবর শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ সংগ্রহ গ্রন্থনা ও পাঠে শামশেদ জাহান।
1: নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উপর জোর দিয়ে সেই লক্ষ্যে কাজ করার উদ্যোগ নিয়েছে সরকার। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণকে সরকারের দুটি প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীকেও স্বাবলম্বী হতে হবে। 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালিত হল। এ দিবসটি উপলক্ষে যুবকদের দক্ষতা উন্নয়ন, শোভন কর্মসংস্থান, নারী পুরুষ উভয়ের মধ্যেই উদ্যোক্তা তৈরির গুরুত্ব দিয়েছে জাতিসংঘ। এরই অংশ হিসেবে শিল্পখাত ও দেশভিত্তিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিল্পী ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ইউনেস্কো ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ ও জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি ও জামদানি শাড়ির ওয়েবিং এর উপর দক্ষতার কারিকুলাম প্রণয়ন করা হয়েছে এবং ঐতিহ্যবাহী মসলিন ও মণিপুরী শাড়ির কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। আইরিন খান বর্তমানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ রেপোর্টিয়ারের দায়িত্বে নিয়োজিত আছেন। এর আগে তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 11 জুলাই ফাইনালে স্বদেশী খেলোয়াড় ক্যারোলিনা মুখোভাককে 6-2, 5-7, 6-3 গেমে হারিয়ে টেনিসে উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিজা নোসকোভা। 5 বছরের ক্যারিয়ারে নোসকোভার এটি প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা।
0: একটি সুন্দর সমাজ গড়ে ওঠে সচেতন পরিবার, মানবিক শিক্ষা এবং দায়িত্বশীল মানুষের হাত ধরে। নিজের সন্তানকে মূল্যবোধ শেখানো, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া এবং অন্যের প্রতি সম্মান দেখানো, প্রতিনিয়ত শেখার মানসিকতা ধরে রাখা, এসব কিছুই আগামী দিনের শক্ত ভিত্তি। প্রতিটি ইতিবাচক চিন্তা, ভালো অভ্যাস এবং সচেতন সিদ্ধান্ত সমাজকে একটু করে প্রতিদিন বদলে দেয়। আমাদের চেষ্টায় আসবে ইতিবাচক পরিবর্তন, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের নারীকণ্ঠ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজ নারীকণ্ঠ গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান আমার গানের মালা। এই আয়োজনের প্রথম গানের শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
1: শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে শুনবেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠে, তোমার হাতে সোনালী রাখি।

শ্রোতা বন্ধুরা শুনছেন আমার গানের মালা, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ সঙ্গীত আয়োজন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ কে এম শহীদ কবির।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন আমার গানের মালা নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ নজরুল সঙ্গীতের আয়োজন।
1: স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

ফিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্ট অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপরও গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে আরও সুসংহত করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীন মন্ত্রী সমিতির উদ্যোগে আয়োজিত লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় মন্ত্রী দক্ষ জনবল তৈরি, জলবিদ্যুৎ, সোলার এনার্জি, বর্জ্য থেকে উৎপাদিত জ্বালানি শক্তির উদ্ভাবনীতে চীনের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনকে পাশে চায় বাংলাদেশ। তিনি বলেন, দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে বাংলাদেশ ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ, যাতে উপকূলীয় এলাকা আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে। তিনি আজ দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে একথা বলেন। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব 3 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোস্কের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোস্কের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল 3:30 প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব সালেহ সিবলি সহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় 3:00 খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় 1:00 নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। হকি। ওমানের মাস্কটে ওমেন্স জুনিয়র এএসএফ কাপের ফাইনালে আজ বাংলাদেশ কাজাখস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় 10:15 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে গতরাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জুনিয়র নারী দল কাজাখস্তানকে 2-1 গোলে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9:00 থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।

0: খেয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to World Music.

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের কার্যক্রম এখন শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে। অনুষ্ঠান একযোগে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্তৃক আয়োজিত বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 12ই ফেব্রুয়ারি, এবছরের 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার অর্থাৎ সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন এবং তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতিমধ্যেই বহুদূর এগিয়েছেন। প্রথম দিকে 180 দিনের অর্থাৎ ৬ মাসের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নানাবিধ কার্যক্রম শুরু করেছেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন, প্রায় 20,000 কিলোমিটার যে খাল খননের যে কর্মসূচি ঘোষণা করেছেন ইতিমধ্যে তা ব্যাপক আকারে এগিয়ে চলছে এবং 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটি কিন্তু অগ্রগতি সাফল্য অর্জন করেছে। পাইলটিং প্রকল্প হিসাবে ইতিমধ্যে আপনারা জানেন ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যে কৃষানীদের জন্য নগদ প্রণোদনা সহ কৃষি কার্ড প্রচলন করা হয়েছে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মকুব করা হয়েছে এবং জাতীয় সংসদের যে কার্যক্রম সেটিকেও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। বৈশ্বিক যে জ্বালানি সংকট চলছে তার মধ্যেও কিন্তু বর্তমান সরকার দেশের জ্বালানি যে নিরাপত্তা সুসংহত করে সবার জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিদ্যুৎ ব্যবস্থায় যে ধরনের কর্মসূচি আছে সেটিও কিন্তু বিশেষ করে সৌর বিদ্যুতের উপর যে নির্ভরশীলতা করবার যে প্রক্রিয়া শুরু করছে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলার বা সৌরশক্তি ব্যবহার করে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মসজিদের ইমাম মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ, গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাচ্ছেন যেটি মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন এবং শিগগিরই কিন্তু প্রবাসী কার্ড চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখতে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন অল্প কিছুদিনের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য স্কুল ড্রেস প্রদান করবে এবং বন্ধ কলকারখানা চালুরও একটি সিদ্ধান্ত নিয়ে সরকার এগিয়ে চলছে। বিদেশি বিনিয়োগ আগ্রহে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। সব মিলিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত এবং সবার জন্য কল্যাণকর চিন্তাধারার মধ্য দিয়ে বাংলাদেশ গড়ে তুলবার যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছিল সেটির উত্তরোত্তর অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। গত 5 মাসে বর্তমান সরকারের নানাবিধ যে অগ্রগতি সেগুলি কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি মাননীয় প্রেস উইংয়ের প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্তৃক আয়োজিত এই সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা, ক্যামেরা পার্সন, তারা কিন্তু এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এসে উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্তৃক যখনই এই সংবাদ সম্মেলনটি শুরু হবে আমরা তখনই তা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: আপনার সালে শিবলিকে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা সংবাদ সম্মেলনটি একেবারে সরাসরি সম্প্রচার করছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস হিসেবে বক্তব্য রাখছেন।
2: আমি আপনাদের সামনে সম্ভবত ফর্মালি বেশ কিছুদিন পরে এসেছি। এর আগেও আরো কয়েকবার সংবাদ সম্মেলন হয়েছিল, আমি আমার ব্যক্তিগত কারণে দুবার মিস করেছি। আপনারা জানেন যে আমরা চিন্তা করেছি যে আমাদের যে সরকারের যে কাজগুলো আছে এগুলো জনগণের সঙ্গে জনগণকে জানানোর জন্য বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার, জবাবদিহিমূলক সরকার। এ কারণে আমরা যেটা করে থাকি, আপনারা দেখবেন যে প্রতিদিনই মন্ত্রণালয়ের মাধ্যমে যার যে সরকারের যে ডেভেলপমেন্টগুলো আছে, যে সমস্ত কাজগুলো আছে, যে সমস্ত ইনিশিয়েটিভসগুলো আছে, যে সমস্ত কাজগুলো করছেন এগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে একটি দিক। আরেকটি হচ্ছে এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারাও জানাচ্ছেন। এরপরে তথ্য মন্ত্রণালয় প্রত্যেক দিনের নিয়মিত কাজের অংশ হিসেবে তারা জানাচ্ছেন। এছাড়া আপনারা দেখেছেন যে প্রতি সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ে একটি করে সংবাদ সম্মেলন হচ্ছে এবং আপনারা সেখানে যাচ্ছেন, যে যে বিষয়গুলো জানা দরকার হয় আপনারা জানতে পারছেন, সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যেটা করেছি, প্রধানমন্ত্রী প্রত্যেক দিন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এবং প্রচুর কাজ করছেন। আমরা সেই কাজগুলোকে যেটি করছি, যে পিএমও বাংলাদেশ নামে যে পেজটি আছে আপনারা হয়তো লক্ষ্য করবেন, সেখানে আমরা ভিডিও তুলে হচ্ছি এবং আপনাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি, তথ্য বই দিচ্ছি, আপনারা সেখান থেকে আপনাদের মতো করে নিউজ নিতে পারছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে ইন্টারনেট পরিস্থিতি বিশেষ করে টুইট করছেন। তো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে তথ্যের বিকেন্দ্রীকরণ, যেটি সেটি আমরা নিশ্চিত করতে চাই। এবং আরেকটি জিনিস আপনাকে আমি এর আগে বলেছিলাম, আজকে আবার বলছি, এছাড়াও যাতে মানুষ সর্বস্তর থেকে, তৃণমূল থেকে আরম্ভ করে এই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যত কাজগুলো সরকার করছেন, যেহেতু সরকার কাজগুলি করছেন জনগণের জন্য, আমরা সেটি নিশ্চিত করতে চাই, জনগণকে জানাতে চাই। এই জন্য সরকারের একটি পরিকল্পনা আছে, শুধু পরিকল্পনা নয়, সরকার সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটি হচ্ছে জেলা তথ্য কর্মকর্তা, তাদেরকে আরো বেশি ইনফর্ম করা হচ্ছে, তাদেরকে আরো বেশি ক্ষমতায়িত করতে পারছে, যাতে করে তারা যার যার ডিস্ট্রিক্টে যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে সংশ্লিষ্ট জেলার সাংবাদিকরা যাতে জেলা তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে একটি আপ টু ডেট ইনফরমেশন পেতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে, ঘটনা সম্পর্কে। সেই জন্য জেলা তথ্য কর্মকর্তাদেরকেও ক্ষমতায়িত করা হচ্ছে। এগুলো একটা বিষয়। আর এবার আসি আজকের বিষয় সম্পর্কে, যে সেটি হচ্ছে আপনারা জানেন যে সরকার যে নির্বাচনী ইস্তিহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইস্তিহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এ কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। আপনারা যেভাবে জানাবেন, আপনারা যেভাবে জানবেন এবং যেভাবে জানাবেন সেভাবেই সরকার, তাহলে জনগণ জানতে পারবে যে কাজগুলি কতটা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব এরপর আপনাদের। এবার দেখেন, আমরা আমরা দেখবেন সাধারণত সবসময় রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু অনেক উন্নয়নের গাল গল্প শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন বিএনপির চেয়ারম্যান থাকা অবস্থায়ও, নির্বাচনের আগে যখন আমরা সারা দেশে বিভিন্ন জেলায় ক্যাম্পেইনে গিয়েছিলাম, এবং এখনো তিনি প্রতিদিন ক্যাম্পেইন করছেন, বিভিন্ন জায়গা যাচ্ছেন, তো সেখানে মানুষের কথা শুনছেন, মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধান দিচ্ছেন। একটা বিষয় কিন্তু আশ্চর্যের বিষয়, যে আমরা যে উন্নয়নের গাল গল্প শুনেছি সেটি আসলে কোথায়, উন্নয়নটা কিসের হয়েছে? আমি একটা উদাহরণ দিই আপনার কাছে। বাংলাদেশে এখন এই মুহূর্তে যদ্দূর জানি যে জেলা উপজেলার সংখ্যা 500টি। বর্তমান সরকার 5টি উপজেলা নতুন করেছে, তাহলে তার আগে ছিল 495টি। এবং আপনারা জানবেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কিংবা উপজেলা হাসপাতাল যেটা করা হয়েছিল, তখন করা হয়েছিল 30টি বেড করা হয়েছিল। এবং দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময় অনেকগুলো 30 বেডের হাসপাতালকে কিন্তু 50 বেড উত্তীর্ণ করা হয়েছিল। এই হচ্ছে উন্নয়ন। আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাইছি না, আমি বলছি এটা হচ্ছে উন্নয়ন চিত্র। আর এবার এই সরকার যখন ক্ষমতায় আসছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের আমলে উনি যখন ক্ষমতায় আসছেন, উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের 492টি হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে আছে, যেগুলি 30 বেড এবং 50 বেড, প্রত্যেকটাকে 101 বেডে উন্নীত করা হবে। এই যে উন্নয়নের কথা, হলে 492টা হাসপাতালে যদি 101 বেডের হাসপাতালে উন্নীত করা হয়, তাহলে এখানে আমাদের প্রশ্ন, এই যে আমরা উন্নয়নের কথা শুনছি, এই উন্নয়নটা কার জন্য ছিল, কি জন্য ছিল? তাহলে কি স্বাস্থ্যক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়নি? তাহলে কোন ক্ষেত্রে কথা বলবেন, কোন জায়গা হয়নি? এবার আসলে আরেকটা বিষয় বলি, আমাদের আমরা রাজনীতির কথা বলি সবসময়, অর্থনৈতিক কথা বলি সবসময়। এই যে আপনারা আজকে যাবেন, এখান থেকে যাবেন, রিপোর্ট করবেন, রাজনীতির বিষয়ে রিপোর্ট করবেন, অর্থনৈতিক বিষয়ে রিপোর্ট করবেন, যেগুলি মানুষ সবসময় শুনতে চায়। কিন্তু আপনারা কি জানেন, আমাদের অনেক জায়গায় অবনতি হয়েছে, অনেক অনেক জায়গায় অবতীর্ণ হয়েছে। চাষের গভর্নমেন্টের সময় যে সমস্ত যা অবস্থা হয়েছে আপনার ভালো করে জানেন, নতুন করে বলার কিছু নাই। আমাদের অনেক জায়গায় অবনতি হয়েছে, সবচেয়ে বেশি অবনতি হয়েছে, আমাদের অবনতি হয়েছে এখন পর্যন্ত আমরা দেখি। দেখেন বাংলাদেশের যে ধর্মীয় সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে আমাদের মারাত্মক অবনতি ঘটেছে, অবক্ষয় ঘটেছে, মূল্যবোধের যে অবক্ষয়, এটা আমাদের অন্যান্য সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে। আমার ধারণা আপনারা এখানে যারা আছেন, ভাই আছেন, বোন আছেন, মা আছেন, বাবা আছেন, আপনারা প্রত্যেকের পরিবারে বেড়ে উঠছেন, বড় হচ্ছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে দেখছেন সামনে, আপনাদের সামনে হয়তো সন্তানরা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সত্যি যে সোশ্যাল মিডিয়ার একটা নেতিবাচক প্রভাব হয়তো আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব আছে বলেই আমরা যারা বড় হয়েছি, আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, আমরা যারা বড় ভাই হয়েছি, আমাদের সম্ভবত নাগরিক হিসেবে দায়িত্ব আরো বেড়েছে। এই আপনারা খেয়াল করেছেন কিনা, বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আপনারা জানেন, নতুন করে বলবো না, এর আগে বলা হয়েছে। কিন্তু উনি দুটো কাজ করছেন, এক পাশাপাশি দুটো কাজ করছেন। একটা হচ্ছে মানুষের যে জীবন মান উন্নয়ন, সেটি অর্থনৈতিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, কিন্তু এই যে মানুষের সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না, অন্যগুলির টেকসই উন্নয়ন হবে না, যদি না আমরা আমাদের মানসিক আত্মিক উন্নতি করতে না পারি, যদি আমরা আমাদের পারিবারিক মূল্যবোধকে সুসংগত করতে না পারি, তাহলে অন্য কোনো উন্নতি টেকসই হবে কিনা, এটা নিঃসন্দেহে আপনারা বিবেচনা করবেন, এটা দেশবাসীও দেখবে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন এই জায়গাগুলোতে খুব বেশি জোর দিচ্ছেন। একটা বিষয়, সরকার যারা পরিচালনা করছেন তার অবশ্যই নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করছেন, কিন্তু নাগরিকের যে দায়িত্ব নাই সরকারের প্রতি, এটা তো ভাইস ভার্সা, এটা হচ্ছে একে অপরের পরিপূরক। সরকার যেমন নাগরিকদের প্রতি তার দায়িত্ব পালন করবে, কোনো অজুহাত দিয়ে পিছিয়ে পড়বে না, একই সঙ্গে সরকারের প্রতি নাগরিকেরও কিছু দায়িত্ব আছে। সেই জায়গাগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখে চেষ্টা করছেন। চোখে আঙুল দিয়ে দেখে দেয়া মানে কিন্তু উনি কখনোই দেখবেন এই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে কিংবা মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন না, এটা করুন এটা করুন, উনি যেটা বলছেন উনি নিজে করছেন, উনি কাজটা নিজে করছেন, তারপরে সেই দৃষ্টান্ত উপস্থাপন করছেন। আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, আমি সম্ভবত এক মাস আগে আর্মি স্টেডিয়ামে একটা অনুষ্ঠান, সেখানে প্রায় 22,000 শিক্ষার্থী এসেছিল ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। তো সেই সেই অনুষ্ঠানে যখন
0: সবাই ছিলেন, শিশুরা ছিল, আমাদের শিশুরা ছিল, গ্যালারিতে বসা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী গ্যালারি প্রদক্ষিণ করে ঘুরে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। তো এই যাওয়ার সময়, গ্যালারিতে যাওয়ার সময় একটা প্লাস্টিকের বোতল, দুই তিনটা প্লাস্টিকের বোতল মাঠে পড়া ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যান স্বভাবতই সেখানে তাকে ঘিরে নিরাপত্তা যারা আছেন, এসএসএফ আছেন, তারা থাকেন, অন্যান্য যারা আছেন তারা থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই হাঁটার মধ্যেই উনি বোতলটা, একটা প্লাস্টিকের বোতল নিচে পড়া ছিল, সেটা কিন্তু তুলে উনি সে তুলে ফেলেছেন। উনি যখন করেছেন তখন আরো কয়েকজন আছে, আরো কয়েকটা তুলে ফেলেছেন। এই যে দীর্ঘ বক্তব্য না দিয়ে উনি যে কাজটা করছেন, এবং এইটা যেহেতু টেলিভিশনে প্রচার হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা কি এটি একটা বার্তা। এই যে বার্তাগুলো, এগুলোকেও আমরা যারা টেলিভিশনে কাজ করছি, যারা সাংবাদিকতা করছি, যারা পত্রিকায় লিখছি, এই বার্তাটাকে আমরা পৌঁছে দিচ্ছি। এটা না করে আমরা, এটা আপনাদের দোষ না, এটা হচ্ছে আমাদের এই রাজনীতিতে এটা চলে আসছে। এবং আমরা এ কারণে আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে রাজনীতির গুণগত পরিবর্তন জরুরি। ভাই, গুণগত পরিবর্তনটা কি? এই যে আমরা বলি যে রাজনীতির গুণগত পরিবর্তন জরুরি, এই গুণগত পরিবর্তনটা কি? আমি তো মনে করি এটাই হচ্ছে একটা গুণগত পরিবর্তন, যে উনি টেলিভিশনের সামনে এসে খালি গুণগত পরিবর্তন জরুরি এই কথা না বলে গুণগত পরিবর্তনটাকে উনি দেখিয়ে দিয়েছেন, যে আমি যদি এই কাজটা করি তাহলে আর 10 জন করবে এবং করা উচিত সবার। আপনি দেখেন, আরেকটা কথা বলি, এই যে কয়েকদিন আগে জাতীয় সংসদে আপনার বক্তব্য দেখেছেন, এই সংসদে আমরা অত্যন্ত ভারী ভারী কথাবার্তা বলি, দেশের কথা বলি, সংবিধানের কথা বলি, আমরা কয়েকজন বুঝি, কত লোক বুঝি আমরা জানি না। কিন্তু এই সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওনার এই যে বাজেট বক্তব্য দিলেন, সেই বাজেট

যত্রতত্র বর্জ্য ফেলব না। এই কথাটা কি আপনারা পার্লামেন্টে শুনেছেন? এর আগে কখনো পার্লামেন্টে শুনেছেন? পার্লামেন্টে আমরা শুনেছি, আমরা অর্থনৈতিক কথা শুনেছি, রাজনৈতিক কথা শুনেছি, কিস্তি খেলা শুনেছি, হ্যাঁ গান শুনেছি, অনেক বাদ্যবাদনা শুনেছি, এই কথাগুলি আমরা শুনিনি। পার্লামেন্ট থেকে যখন উনি ওনার 350 MP সামনে বার্তাটা তুলে ধরলেন, 350 MP যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তাদের সামনে তুলে ধরছেন, তারা যদি গিয়ে নিজের এলাকায় এই কাজটা করে, এবং আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনারা যারা সাংবাদিক আছেন, সম্পাদক আছেন, দায়িত্বশীল মিডিয়া গণমাধ্যম কর্মী আছেন, আপনারা যদি এই বার্তাটাকে জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে তুলে ধরতে পারেন, তাহলে আমরা মনে করি এই জায়গাটা হচ্ছে সম্মিলন। এই সরকারের সঙ্গে জনগণের যে সম্মিলনটা হচ্ছে, যে সৎ উদ্দেশ্যে এই আজকে যদি একটা বর্জ্যমুক্ত বাংলাদেশ হয়, এটা কি শুধুমাত্র বিএনপি গেইনার হবে? আপনারা যারা হবেন না, যারা বিএনপিকে সাপোর্ট করেন না, তারা হবেন না। নিঃসন্দেহে অনেক লোক আছেন, আমি জানি নিঃসন্দেহে আপনারা দলটাকে এই বিএনপিকে সাপোর্ট করতে হবে, নটনা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তো, যে আপনি যাকে ইচ্ছা, উনি তো স্পষ্ট বার্তা দিয়েছেন সংবাদ কর্মীদের উদ্দেশ্যে, এই বার্তা যারা জনপ্রশাসনে রয়েছেন বার্তা, যারা সমাজে রয়েছেন সবার জন্য একটা বার্তা, সেটি হচ্ছে আপনারা যার যা ইচ্ছা যে দল করেন করেন, কিন্তু আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি, এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আর আপনার যেই যেই বিশেষ করে প্রশাসনে যারা আছেন এবং আপনাদের সংবাদকর্মী যারা আছেন, আপনাদের জন্য এটা হতে পারে যে আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে, যদি সমর্থন থেকে থাকে, আসুন সেটা আমরা ভোটের বাক্সে আমাদের সেটা প্রতিফলন ঘটাই। আপনি প্রতিফলন ভোটের বাক্সে ঘটান, আপনি আপনি যে কাউকে কাগজ করতে পারেন, আপনি সেটা ঘটান। তো উনি এই কথাটা বলেছেন। আরেকটা কথা বলেছেন এই পার্লামেন্টে, উনি একটা ছড়াও বলেছেন, আপনি দেখেছেন কিনা, যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি কিছু মনে করবেন না, সংবাদ সম্মেলনটা মনে হয় একটু ডিফারেন্ট হচ্ছে, তারপরেও আমি আমি আমার মনে হয় কথাগুলি আপনাদের কাছে বলতেই চাচ্ছি, যে এই যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদে কথাটি বলেছেন, কেন বলেছেন, এটি কি একটি বার্তা নয়? এবার আমরা খেয়াল করি তো, আমরা কয়টা পত্রিকায় কয়টা টেলিভিশনে এই কথাটা নিয়ে আমরা নিউজ করেছি? এই কথাটা কি উনি ওখানে কি আবৃত্তি করেছেন? ওটা কি একটা ছড়াটা কি আবৃত্তি করার জন্য বলেছেন? এটা নিয়ে এইটা নিয়ে কি আমরা কথা বলেছি? আমরা সেটা না বললে প্রত্যেকটা, এই জন্য যদি আসলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য স্বচ্ছ হয়, আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশে কথা বলছেন পারিবারিক মূল্যবোধ ভিত্তিক, উনি যে বলছেন যে এই যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এমন ছড়া, এমন গল্পের বাংলাদেশ, এমন ছড়ার বাংলাদেশ, এমন মূল্যবোধের বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আমার ধারণা আমরা ভালোর দিকে যাব, আলোর দিকে যাব, বিতর্ক তো আমরা করতে পারি। আর একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী আর একটা জিনিস দেখেছেন কিনা, এটি হচ্ছে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অংশ। সেটি হচ্ছে আগে আমরা দেখেছি, সে সংসদীয় হোক কিংবা এমন সংবাদ সম্মেলনই হোক কিংবা জনসভায় হোক, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বন্দনা, তার খেয়াল করে দেখেন প্রত্যেকে যদি শুধুমাত্র এইভাবে বন্দনা করা হয় তাহলে কি অবস্থা হবে দেশের? আমরা হিসাব করি যে সংসদের আগে কথা বলতে 1 মিনিট কথা বলতে কত লক্ষ কোটি টাকা যায়, তাহলে বুঝেন এই বন্দনা করে কত কোটি টাকা আমরা সংসদে নষ্ট করেছি, মানুষ নষ্ট করেছি, এটা খেয়াল করি না আমরা, করেছি না? মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন, সেই যেই অপসংস্কৃতি ওই জায়গা থেকে বেরিয়ে আসছেন, বন্দনার কোনো সুযোগ নেই। আরে ভাই, একটা লোককে যদি 5 মিনিট বন্দনা করে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, তাহলে আর সেই লোকটা এত গুরুত্বপূর্ণ কেন? আরে ভাই, যেই লোকটা গুরুত্বপূর্ণ না তাকে গুরুত্বপূর্ণ করে তুলতে হলে তো অনেক কথা বলতে হয়। আমার এই কথার সঙ্গে হয়তো অনেকে ভিন্নমত পোষণ করবেন, যদি এত গুরুত্বপূর্ণ একটা লোক হলে 5 মিনিট কেন বন্দনা করতে হবে? তার দুইটা কারণে বন্দনা করি, হয় উদ্দেশ্যমূলক, হয় উদ্দেশ্যমূলক, আর না হলে ঠিক আছে আমি এটা বলবো না। আমি বলছি যে এই এই কালচার থেকে আমরা বেরিয়ে আসছি, যে আমি একটু খালি আমার অভিজ্ঞতার কথা বলি, আমি দেখেছি, আমি আরো একটা অনুষ্ঠানে কথাটা বলেছিলাম, আমরা যখন এই বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ঢাকার বাইরে যাই, বিভিন্ন জেলায় যাই, উনি যেটা বলেছেন, উনি ওনাকে যখন বলা হয় এখন বক্তব্য দেবেন, দুই একটা কথা বললেই জাস্ট উনি উঠে এসে বলছে যে আপনারা কি আমাকে চেনেন, আমি আপনাদের তারেক রহমান বলে উনি কথাটা শুরু করেন। 3 মিনিট তো সময় নষ্ট করার দরকার নেই। তো আমি মনে করি এটা ওরা

0: গুণগত একটা পরিবর্তন। আরেকটা পরিবর্তনের কথা বলি, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে পাঁচ মাস হলো, এই পাঁচ মাসে আপনারা দেখবেন প্রত্যেকটা মাসে কমপক্ষে দুই থেকে তিনটা জেলা উনি বাইরে সফর করছেন। এর কারণটা কি? উনি ওই যে গণমানুষের নেতা, জনমানুষের নেতা, মানুষের সমস্যাটা কাছ থেকে দেখতে চান, বুঝতে চান, ওদের সঙ্গে কথা বলে ওদের সমস্যাটাকে সম্ভাবনা আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্ভাবনাটা আত্মরি হয়, সেটাকে কিভাবে সমাধান করা যায় সেই ব্যবস্থাটা করছেন। সুতরাং এটা একটা পরিবর্তনের দিক যে উনি নির্বাচিত হয়েই ঢাকা শহরে, মানে এই উনি এমন একটা জায়গায় বসে পড়ছেন না যে জনগণ থেকে উনি বিচ্ছিন্ন হচ্ছেন না, উনি নিজেকে বিচ্ছিন্ন রাখছেন না, উনি প্রত্যেক সপ্তাহে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কোথাও না কোথাও যাচ্ছেন, জনগণের সমস্যা সমাধান এই কথাগুলো শুনছেন। আর আমি আপনাদের আর বেশি কিছু নেব না, এই কথাগুলো বলার কারণটা হচ্ছে, এই কথাগুলো বলার আপনার সামনে আমার কারণটা হচ্ছে আজকে যে ডক্টর মাহাদি আমিন উনি আপনাদের সামনে এই পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা কি কি সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এগুলো আপনাকে বলবেন, কিন্তু আমি আপনাদের সামনে শুধুমাত্র যে রাজনৈতিক গুণগত পরিবর্তন যেটা আছে, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক অপসংস্কৃতি যে জায়গাগুলো আছে সেখান থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই আপনারা রাজনীতি নিয়ে অবশ্যই রিপোর্ট করবেন, অর্থনীতি নিয়ে রিপোর্ট করবেন, কিন্তু ওই যে সংসদে যে কথাটা বলেছেন সেটা নিয়ে কথা বলি। আমরা কেন সিগারেটটা, আমরা কেন ও আরেকটা বিষয় আপনারা দেখছেন প্রাণীর দিক থেকে, এই যে প্রাণী কুকুর বিড়ালকে তো আমরা এমন অবস্থা, আমরা জানি না আমাদের কি অবস্থা, মানুষ তো আমরা দাবি করি, তো আমাদের তো কুকুর মানুষ হতো অনেক সময় এমন অবস্থা হয়েছিল তো ফেসিবাদের আমলে, মানুষ মনে করে আরে আমি তো মানুষেরই তো কোনো দাম নাই, মানুষেরই তো কোনো নিরাপত্তা নেই, আর কুকুর বিড়াল অবস্থা তেমন দাঁড়িয়েছিল হয়তো বা ফ্যাসিবাদী শাসন আমলে যেখানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, মানুষেরই কোনো মূল্য ছিল না, সেখানে তো কুকুর বিড়াল ঠিকমতো থাকবে কিনা, প্রাণী ঠিকমতো থাকবে কিনা, হাতি বাঘ ঠিকমতো থাকবে কিনা, বাঘ ঠিকমতো থাকবে কিনা, এটার অবস্থা তো, এটা তো মানুষ চিন্তাই করতে পারতো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাও, এই জায়গাটা তো খুব বেশি কনসেন্ট্রেট করছেন, আপনারা দেখবেন যে উনি বন্য প্রাণীর সংরক্ষণের জন্য এই কাজটা করছেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কথা বলতে বলতে যে আপনি কি কারণে এটা করছেন, অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে দেখেন মানুষের প্রতি যে কোনো জুলুম হয়, মানুষের প্রতি মানুষ যদি জুলুম করে, কোনো না কোনো একদিন মানুষ অ্যাটলিস্ট প্রতিবাদ করার সুযোগ পায় কিংবা তার পক্ষে কেউ কথা বলে, আরে এই যে বন্য প্রাণী এটা তো একটা প্রাণ, তারও তো কষ্ট হয়, তার প্রতি কেউ দাঁড়াবে না, সরকারকে দায়িত্ব না দাঁড়ানোর। তো এই যে আমি বললাম যে এই যে আমি আপনাদের সামনে এই কারণেই এই গুণগত পরিবর্তনগুলি কথা বললাম, আমি আশা করি এই সমস্ত সামাজিক ইস্যুগুলো, পারিবারিক ইস্যুগুলো আপনাদের টেলিভিশনে, আপনাদের রিপোর্টিংয়ে যথাযথভাবে আসবে, এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে খালি আমি একটি কথা বলছিলাম, এটা কি প্রথমবার যখন আমি জানিয়েছিলাম আমি বলেছিলাম আমার চোখে যেটা অর্জন মনে হয়েছে সেগুলো তো অর্জনগুলো বিস্তারিত মাহাদি আমিন বলবেন। আমার কাছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত আনুষ্ঠানিক যে অনুষ্ঠানটা হয়েছিল আপনাদের সামনে, প্রেস কনফারেন্সটা হয়েছিল, তারপরে আজকে আমি যখন দাঁড়িয়েছি এই সময়ের মধ্যে ধরেন দেড় দুই মাসের মধ্যে আমার কাছে অন্যতম একটা বড় অর্জন মনে হয়েছে যে এবারের বাজেট। এবং আপনারা দেখবেন যে বাজেট দেয়া হলে আমরা দেখেছি এই একদিন আগে দুদিন আগেই কিছু জিনিসপত্র স্টক করে রাখা হতো, বাজেট হওয়ার পরে ওগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হতো, সেগুলো দাম হু হু করে বেড়ে যেত। কিন্তু এবার আপনারা খেয়াল করেছেন কিনা এবারের বাজেটে দেওয়ার পরে একটা জিনিসের দামও বাড়েনি, এটা বোঝা যায়নি যে বড় একটা কিছু হয়েছে। কিন্তু এবং এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। কেন বলেছেন জীবন বান্ধব বাজেট? দেখেন এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটার দাম বাড়েনি, আবার স্বাস্থ্যক্ষেত্রে সেই ক্যান্সারের ট্রিটমেন্ট বলেন, ডায়ালিসিসের ট্রিটমেন্ট বলেন, অন্যান্য ট্রিটমেন্টগুলো বলেন, এগুলোর ক্ষেত্রে দাম অনেক কমানো হয়েছে। তো বিভিন্ন সময় আমরা বাজেটকে বিভিন্নভাবে অভিহিত করতে দেখি, কিন্তু এবার উনি বলেছেন এটা জীবন বান্ধব বাজেট। এবং আমার ধারণা সারা বাংলাদেশের মানুষ, আপনারা বলতে পারবেন, আপনারাও জনগণকে ইন এ সেন্স রিপ্রেজেন্ট করেন, এটা ছিল জীবন বান্ধব বাজেট এবং এই বাজেট মানুষ অ্যাকসেপ্ট করেছে। সো এটা একটা বড় অর্জন, আর আপনাদের সামনে বাকি অর্জনগুলি তুলে ধরবেন ডক্টর মাহাদি আমিন। আপনাদেরকে ধন্যবাদ। আমি একটু ভিন্ন বিষয়ে কথাগুলি বললাম, আমি আরেকবার আহ্বান জানাই আপনারা এই বিষয়গুলো, কারণ যেহেতু আমরা এই সমাজে বেড়ে উঠেছি, আমরা এই সমাজেরই সন্তান, সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলি ফিরে আসবে। ফিরে আসতে দেখবেন যে আমাদের আরো অনেক কিছু, অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যতম মুখপাত্র জনাব সালেহ শিবলিকে। সম্মানিত উপস্থিতি, দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ এবং চব্বিশের গণঅভ্যুত্থানে ঝুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এবং নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় আসা বর্তমান বিএনপি সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও সেক্টরে নির্বাচনী ইস্তেহারের মূল অঙ্গীকারগুলো ধরে ধরে বাস্তবায়ন করা হচ্ছে। গত পাঁচ মাসে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রযাত্রার বিস্তারিত তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যতম মুখপাত্র জনাব মাহদী আমিন। কথা বলছেন জনাব মাহদী আমিন।
2: ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা অবহিত আছেন জনগণের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজকের আয়োজিত এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইংটে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার জনাব এস এ এম মাহফুজুর রহমান, উপপ্রেস সচিববৃন্দ জনাব জাহিদ হোসেন রনি, জনাব মুস্তফা জুলফিকর হাসান, এখানে রয়েছেন প্রেস টিমের অন্যান্য সব মেম্বারবৃন্দ, মোহাম্মদ সুজন মাহমুদ, জনাব শাহাদত হোসেন স্বাধীন, জনাব আশরাফা ইমদাদ, জনাব এ কে এম নাজমুল হক, জনাব আবদুল্লাহ আল মাহমুদ তামির সহ প্রত্যেককে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজ 18 জুলাই, ঠিক দুই বছর আগে আজকের এই সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়েছিল। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী গুলি করে হত্যার পথ বেছে নিয়েছিল। রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ঢাকায় ফারহান ফাইয়া সহ অসংখ্য নিরপরাধ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগে সে আন্দোলন পরিণত হয়েছিল সকল শ্রেণীর, সকল পেশার, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের এক গণ অভ্যুত্থানে, যার প্রবল জনরোষে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে। সেই পত্র পরিক্রমায় গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এসেছে গণ অভ্যুত্থানে এবং গত 16 বছরে সবচেয়েতে বেশি গুম, খুন, হামলা, মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদকে এবং মহান আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি এবং সেই আত্মত্যাগের আদর্শে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাত্র 150 দিন, অর্থাৎ 5 মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটি হয়তো খুব দীর্ঘ কোনো সময় নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারের বাস্তবায়নের দিন, প্রতিটি মুহূর্তেই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপই মানুষের আস্থা অর্জনের নতুন সুযোগ। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি। আমরা চাই জনগণ হোক সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী, তাদের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতেই আগামী দিনের পথ চলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধার করার ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। দায়িত্ব হাতে নিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মাঝেই তিনি মানুষের আস্থার চূড়ায় অবস্থান করছেন। গত 5 মাসে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন, ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় অনবদ্য সফলতা, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, এই বহুমাত্রিক অর্জনের পাঁচটি দিক দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। একই সঙ্গে একটি মানবিক, বৈষম্যহীন, নিরাপদ, মেধাভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করেছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ় বার্তা। একই সাথে সাম্প্রতিক বন্যা দুর্গতদের পুনর্বাসন, বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন ধরনের বিনির্মাণ চলমান রয়েছে। পাঁচ মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জনগণের প্রতি সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বিগত পাঁচ মাসে আমরা দেখেছি প্রতিটি মন্ত্রণালয়ে দৃশ্যমান সাফল্য এসেছে। এই সফলতাগুলোকে আমরা মোটা দাগে পাঁচটি বৃহৎ অর্জনে বিভক্ত করতে পারি। এখন আমরা সরকারের পাঁচ মাসে বহুমাত্রিক অর্জনের সেই পাঁচটি দিক আপনাদের সামনে উপস্থাপন করছি। এক, জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন। দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত জনগণের এই প্রতিনিধিত্বমূলক সরকার দেশ পরিচালনায় সর্বস্তরের মানুষের আস্থাকে ধারণ করে এগিয়ে চলেছে। এই ব্যবস্থায় রাষ্ট্রীয় জবাবদিহিতা, প্রশাসনিক স্বচ্ছতা, বাক স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠার প্রতিটি প্রতিশ্রুতি অত্যন্ত দৃঢ়তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রক্ষা করা হয়েছে। বিগত 2014 সালের ভোটারবিহীন একতরফা নির্বাচন, 2018 সালের আগের রাতের নির্বাচন এবং 2024 সালের একপাক্ষিক ডামি নির্বাচনের কারণে রাষ্ট্র ক্ষমতায় জনগণের প্রতিনিধিত্ব দীর্ঘকাল অনুপস্থিত ছিল। অবশেষে 2026 সালের 12 ফেব্রুয়ারি আপামর জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি অবাধ, স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ ফিরে পেয়েছে তাদের অধিকার এবং সরকার ও জনগণের মধ্যকার পারস্পরিক গভীর আস্থা ও নির্ভরতাই আজ এই রাষ্ট্র ব্যবস্থাকে একটি প্রকৃত কল্যাণমুখী গণতান্ত্রিক সরকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। আমরা কয়েকটি উদাহরণ হিসেবে যদি দেখি, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির পর মাত্র 1 মাসে 10টি রায় ঘোষণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘ 45 বছর ধরে পলাতক ছিলেন। বর্তমানে তিনি সেনা হেফাজতে আছেন, এটি গোয়েন্দা সংস্থার একটি অভূতপূর্ব সাফল্য। বহুল আলোচিত তনু হত্যা মামলার আসামি এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে পার্শ্ববর্তী দেশ থেকে গ্রেফতার এবং দেশে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকেও ইন্টারপোলের সহযোগিতায় দুবাইতে গ্রেফতার এবং দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলমান। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন পাস। সন্ত্রাস বিরোধী আইনে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধানকে সম্পৃক্ত করে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাস এবং ফ্যাসিবাদী সে অপশক্তি আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে আমাদের একটি প্রাতিষ্ঠানিক এবং সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন। সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটারে ধার্যকৃত অতিরিক্ত মাসিক চার্জ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার। গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদার এবং সেই লক্ষ্যে উপজেলা হাসপাতালগুলোকে 101 সজ্জায় উন্নীতকরণ। প্রতিটি ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে থাকবে স্বাস্থ্য ইউনিট, যেখানে পাওয়া যাবে প্রাথমিক চিকিৎসা সেবা। উপজেলা হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা সহ জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা এবং আধুনিক প্যাথোলজি সুবিধা সার্বক্ষণিক চালু। প্রতিটি ইউনিয়নে প্রাথমিক হেলথ কেয়ার ইউনিট গঠন এবং ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু। সংসদীয় কার্যক্রমের প্রথম 25 কার্যদিবসের মধ্যে অভূতপূর্ব দ্রুততার সাথে জনস্বার্থ ও রাষ্ট্রীয় সংস্কার সংশ্লিষ্ট 94টি বিল পাস, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের গৃহীত অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর। যৌথ বাহিনীর উদ্যোগে ইতিমধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সুলিয়ামপুর, যেটা দীর্ঘদিন ধরে সরকারের নীতির বাইরে গিয়ে, সেখানে আমরা দেখেছি কিভাবে সন্ত্রাসের নানান কর্মকাণ্ড পরিচালিত হতো, সেখানে অভিযান চালিয়ে কোনো প্রাণহানি ছাড়াই এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করা, যার প্রভাব আমরা সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে দেখতে পাচ্ছি। পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের বিশাল সামাজিক কর্মসূচি। ঢাকাকে দূষণমুক্ত করতে প্রাথমিকভাবে 250টি সর্বাধুনিক পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস চালুর ঘোষণা। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও গতিশীল করতে বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকাকে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহার শুরু। চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় কার্গো রিলিজ ব্যবস্থা চালু এবং ঢাকার যানজট নিরসনে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল মহানগরের বাইরে স্থানান্তর নির্দেশ। সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে এখন 8.71% এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে $36.58 বিলিয়ন রূপান্তর। বৈদেশিক রেমিটেন্সের পরিমাণ বাড়ছে, যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। প্রবাসীদের গভীর আস্থার প্রতিফলন হিসেবে গত মার্চ মাসে রেকর্ড পরিমাণ $3.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে। আপনারা জানেন বিদেশে শ্রমশক্তি রপ্তানি শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, সেটিকে ধারণ করে প্রবাসী কার্ডকে প্রাধান্য দিচ্ছে সরকার। রাষ্ট্রীয় অপব্যয় রোধে মন্ত্রিসভার সদস্যরা তাদের জন্য বরাদ্দকৃত শুল্কমুক্ত গাড়ি ক্রয় এবং সরকারি প্লট সুবিধা দেওয়ার প্রথা প্রত্যাখ্যান করেছেন। একটি বড় অর্জন আমরা যদি দ্বিতীয়ভাবে দেখি, ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করা। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে সব শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের যে যুগান্তকারী অঙ্গীকার করেছিলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণের পর ভোটের কালি শুকানোর আগেই তার বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি মানুষের দেওয়া এই ম্যান্ডেটকে ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দেশ পরিচালনার দায়িত্ব হিসেবে। তিনি দীর্ঘকাল ধরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভেবেছেন, তার সেই চিন্তা ও রূপকল্প বারবার প্রদর্শিত হয়েছে সরকারের কর্মচক্রে। তাই নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের মাধ্যমে জনবান্ধব সরকার প্রমাণ করেছে যে এটি প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কল্যাণকামী ও অধিকার আদায়ের সরকার। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু হচ্ছে। প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন কার্ড প্রদান করা হলেও সামনের দিনগুলোতে সমন্বিতভাবে একটি ইউনিভার্সাল কার্ড প্রদানের উদ্যোগ থাকবে। সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যেই 12 লাখ ক্ষুদ্র কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মকুব করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নারী ও তরুণদের অগ্রাধিকার দিয়ে সহজ শর্তে তাদের জন্য ঋণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। আইটি খাতকে চাঙ্গা করতে এবং ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দিতে 2 লাখ পেশাদার ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় আইডি কার্ড প্রদানের প্রলোভন রয়েছে। নিম্ন আয়ে ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তায় 55 লাখ পরিবারকে মাত্র 15 টাকা কেজি দরে চাল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ইমাম মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের উপাসকদের জন্য মাসিক বিশেষ ভাতার ব্যবস্থা চালু রয়েছে। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিনামূল্যে স্কুল ড্রেস এবং পরিবেশ বান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ প্রাথমিক পর্যায়ে ক্লাস 1 থেকে পর্যায়ক্রমে 5 পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। শিশুদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরি করতে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশের লাখো পথ শিশুর স্থায়ী পুনর্বাসন, শিক্ষা, চিকিৎসা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 420 কোটি টাকার একটি মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় তসবির প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার। এর অংশ নিতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যে আহ্বান করা হয়েছে অ্যাপ্লিকেশন। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জীবনযাত্রা মানোন্নয়নে তাদের সম্মানী ও বেতন ভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি করার ঐতিহাসিক ঘোষণা এসেছে। নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের জন্য অনার্স বা স্নাতক পর্যন্ত সকল ছাত্রীদের জন্য শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি এবং তাদের জন্য মেধার ভিত্তিতে বৃত্তির ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান এবং পুষ্টিকর মিড ডে মিলের উদ্যোগ চলমান রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি শিক্ষা ও আনন্দঘন শিখন ভিত্তিক সম্পূর্ণ নতুন চারটি পাঠ্যপুস্তক যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে এবং খেলাধুলা প্রসারে 64টি জেলায় আধুনিক স্পোর্টস ভিলেজ তৈরির উদ্যোগের অংশ হিসেবে 10টির নান্দনিক নকশা চূড়ান্ত হয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসাবে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে তা কার্যকর করা হয়েছে। নতুন ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের স্টার্ট আপ প্রতিযোগিতা করার জন্য 500 কোটি টাকার ঋণের তহবিল গঠন করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে সিড ফান্ডিং বা গ্রান্টও প্রদান করা হবে। প্রবীণ ও প্রতিবন্ধীদের মেট্রো রেল ভাড়ায় 25% ছাড়, 550টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং 12 থেকে 14 বছর বয়সীদের জন্য 8টি খেলা এবং পৃথকভাবে স্পোর্টস ডিপ্লোমেসি সেল তৈরি করা হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানদের হজ সহজতর করবার জন্য বিমান ভাড়া হ্রাস করা হয়েছে। দেশ জুড়ে তারুণ্য এবং নারীকে প্রাধান্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিশ্বের প্রতিটি দূতাবাসে কর্মসংস্থানের জন্য তাদের জন্য ডিমান্ড ম্যাপিং এর কথা ইতিমধ্যে কার্যকর রয়েছে, যার উপর ভিত্তি করে কোন দক্ষতা, কোন স্কিল সেটের কি পরিমাণ কর্মসংস্থান বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে সেটি নিরূপণের মাধ্যমে বাংলাদেশি বিভিন্ন টেকনিক্যাল এবং কারিগরি শিক্ষার সাথে সেটিকে সন্নিবেশ করা হচ্ছে। স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে শূন্য পদের তথ্য সংগ্রহের কাজ চলমান এবং 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে শতকরা 80% হবেন নারী। সরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যে ফ্রিতে ডেঙ্গু টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। শহরের অব্যবহৃত প্রায় 200টি সরকারি ভবনকে অত্যন্ত দ্রুততম সময়ে আধুনিক মাতৃসদন, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলের উন্নয়নকে ত্বরান্বিত করতে অত্যন্ত মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতন জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হচ্ছে। সারা দেশে কৃষি পণ্যের অপচয় রোধ এবং চাষিদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে 2000টি আধুনিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধন করেন, যার মাধ্যমে প্রতি বছর 1000 মেগাওয়াট হারে 5 বছরে 5000 মেগাওয়াট যোগ করার পরিকল্পনা এবং সব জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে যতটা সম্ভব রুফটপ সোলার প্যানেল ব্যবহার এবং সারা বাংলাদেশ জুড়ে সোলার এনার্জির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। বিএনপি নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ছিল আমাদের রাষ্ট্র সংস্কার ও মানুষের ভাগ্য পরিবর্তনের মহাপরিকল্পনায় অংশীদারিত্বের মাধ্যমে সুনিশ্চিত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইশতেহারের কর্মসূচিগুলো ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এই নির্বাচিত সরকার একটি বৈষম্যহীন, সমৃদ্ধ নতুন বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সরকার আরও একটি বড় অর্জন যেটি আমরা তৃতীয়ত দেখতে পারি, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার সফলতা। বিগত ফ্যাসিবাদের পতনের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্র কাঠামো, ভঙ্গুর অর্থনীতি এবং সামাজিক বিশৃঙ্খলা পুনর্গঠনের এক মহাসংকটকালে বর্তমান জনবান্ধব সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতিকে একটি সুসংহত অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী তীব্র জ্বালানি ও তেল সংকট থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার কারণে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন রাখা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই কার্যকর বাজার মনিটরিংয়ের মাধ্যমে রমজান ও ঈদুল ফিতরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং রেলে নারীদের জন্য পৃথক কামরার বরাদ্দ, শ্রমিক বান্ধব সরকার হিসেবে শ্রমিকদের যথাসময়ে বেতন বোনাস এবং বকেয়া প্রাপ্তি নিশ্চিতের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে ঈদকে উৎসবমুখর করে ফেলা হয়েছে। ঈদুল আজহায় ভারতীয় গরুর অবৈধ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং রেকর্ড 8 থেকে 12 ঘন্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় শতভাগ পশুর বর্জ্য অপসারণ করা। বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র থাকা সত্ত্বেও বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে আয়োজন। 2026-27 অর্থ বছরের জন্য 9.38 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা, অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কারের জন্য থ্রি আর অর্থাৎ রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন কৌশল গ্রহণ। মাত্র 3 মাস 13 দিনের মাথায় জনবান্ধব বাজেট ঘোষণা, অধিকাংশ নিত্য প্রয়োজনীয় ট্যাক্স কমানো, বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব বাজেট প্রণয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বাজেটের বৃহত্তম অংশের বরাদ্দ, এবং এবারেই প্রথম আমরা দেখেছি বাজেটের পর বিশেষভাবে কোনো পণ্যের দ্রব্যমূল্য বাড়েনি এবং জীবনমুখী ও বাস্তবমুখী বাজেটের ফলে নিত্য পণ্যের দাম স্থিতিশীল থেকেছে, যা ইতিপূর্বে সিন্ডিকেট বা কৃত্রিমভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটা সংস্কৃতি ছিল। ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণ ও আর্থিক খাত চাঙ্গা করতে ব্যাংক পুনঃ মূলধনীকরণ বাবদ 40,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। বন্ধ কলকারখানা চালুর জন্য বিশেষায়িত বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং সেই জন্য ঋণ সুবিধা দেওয়া হচ্ছে, যার লক্ষ্য সত্যিকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেন বন্ধ কলকারখানা আবার নতুন করে উন্মুক্ত করে তার মাধ্যমে দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়ার মরণনেশা রুখতে 159 বছরের পুরানো আইন বাতিল করে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে জুয়া প্রতিরোধ আইন পাশ করা হয়েছে। সুশাসন ও পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশি বিদেশি 76,000 কোটি টাকার জব্দ এবং পাচারকৃত অর্থ ফেরাতে 10টি দেশের সাথে চুক্তি সম্পন্ন ও চূড়ান্তকরণ। প্রায় 100% শিশুকে দেশব্যাপী সফলভাবে হামের টিকা প্রদান এবং কর্মজীবী নারীদের সুবিধার্থে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক 3rd টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন চলমান। সরকারের সুদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনায় BPM-6 অনুযায়ী দেশের রিজার্ভ $1.88 বিলিয়ন বৃদ্ধি পেয়ে $31.98 বিলিয়ন উন্নীত। বিগত ফেব্রুয়ারি থেকে জুন 2026 সময়ে $20.05 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে, যেখানে জুন মাসের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 26% বৃদ্ধি পেয়েছে। আমিনবাজার একটি বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন, যেখানে প্রতিদিন প্রায় 3,000 টন ঢাকার বর্জ্য প্রক্রিয়াজাত করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এবং 2028 সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। আমরা দেশব্যাপী ওয়েস্ট টু এনার্জি প্রোডাক্ট কীভাবে বাড়ানো যায় এবং কীভাবে এনার্জি আরও বেশি রিনিউয়েবল এবং রিসাইক্লেবল সোর্স থেকে করা যায় সেগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছি। একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে স্বল্পতম সময়ে স্থিতিশীল ও উন্নয়নমুখী করে গড়ে তোলা যে কোনো সরকারের জন্যই নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার মাত্র 5 মাসের মাথায় প্রমাণ করেছে যে সদিচ্ছার পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতা ও সততা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করে দেশ পরিচালনা ও অর্থনৈতিক সংস্কারের যে ভিত এই স্বল্প সময়ে রচিত হয়েছে তা আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলবার পথে পাথেয় হয়ে উঠবে ইনশাল্লাহ। সরকার একটি বড় অর্জন। আমরা যদি 4th পয়েন্ট দেখি, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব সেটি রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার। বিগত ফ্যাসিবাদী শাসনামলে নতজানু পররাষ্ট্র নীতি ও অভ্যন্তরীণ দমন পীড়নের অধ্যায় পেরিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে দেশের রাজনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার, জাতীয় সার্বভৌমত্ব সুসংহতকরণ এবং অর্থনৈতিক কৌশলগত কূটনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে। সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে পারস্পরিক সমতা, ন্যায্যতা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সীমান্ত আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্র সংস্কারে গতিশীল উদ্যোগ গ্রহণ করেছে। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। মানবাধিকার, বাক স্বাধীনতা এবং আইনের অনুশাসন গত 5 মাসে শতভাগ নিশ্চিত করা হয়েছে। 2 বছর আগে আজকের এই দিনে 18 জুলাই ফ্যাসিবাদী সরকার ইন্টারনেট বন্ধ করে মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। অথচ আজকের বাংলাদেশে গণতান্ত্রিক এই রাষ্ট্র ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সর্বোচ্চ বাক স্বাধীনতা নিশ্চিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতন রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন। তিনি মালয়েশিয়া এবং চীনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কারণে এবং গণ আকাঙ্ক্ষাকে ধারণ করার কারণে অভূতপূর্ব সম্মান, লালগালিচা সংবর্ধনা এবং রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন, যা বিশ্ব দরবারে বাংলাদেশ

কেবল দেশের অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তিকে মজবুত করেনি, বরং দীর্ঘদিনের স্থবিরতা ও বৈষম্য ভেঙে এটি স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিয়েছে। জনগণের ম্যান্ডেটে এগিয়ে চলা এই সরকারের হাত ধরেই বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে একটি দৃঢ় অবস্থানে পৌঁছে গিয়েছে। গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু রাষ্ট্রনায়ক নেতৃত্ব রয়েছে, যেটি বাংলাদেশকে আজকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণ, অংশগ্রহণমূলক রাষ্ট্র এবং সেবামুখী নেতৃত্বের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, দেশপ্রেম, দূরদর্শী পরিকল্পনা, সামাজিক কল্যাণ এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে বার্তা তিনি তুলে ধরেছেন, তা অনেক মানুষের মাঝেই ইতিবাচক প্রত্যাশা এবং গণমানুষের কাছে আশার সঞ্চার করেছে। একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমূলক বাংলাদেশ করার লক্ষ্যে তার উদ্যোগগুলো আমাদের চিন্তার নতুন নতুন দ্বার উন্মোচন করেছে। দেশের কৃষিখাতের উন্নয়ন এবং পানির সমস্যা সমাধানে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে সশরীরে অংশ নিয়ে দেশব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি তিনি আবারও শুরু করেছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো রাষ্ট্রযন্ত্র, স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় মনিটরিংয়ের মাধ্যমে, পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন একযোগে কাজ করে চলেছে। চট্টগ্রাম বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জরুরি নগদ অর্থ সহায়তা দিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্র চালু করেছেন, যেখানে প্রয়োজন দেশব্যাপী চাল বিতরণ করেছেন, খাদ্যপণ্য পৌঁছে দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনকে দুর্গত মানুষের পাশে থাকার, সাথে থাকার নির্দেশনা দিয়েছেন, সেটি মনিটরিং করেছেন। স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও পানিসহ বহুবিধ সহায়তায় জিয়াউর রহমান ফাউন্ডেশন উল্লেখযোগ্য অবদান রেখেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ক্ষুদ্র ঋণের কিস্তি ও সুদের টাকা মকুফ, পরিস্থিতি বিবেচনায় আরও কয়েক মাস বাড়ানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের পাশাপাশি বন্যা কবলিত এলাকার গবাদি পশুকে বিনামূল্যে টিকাদান প্রদান করা হচ্ছে। একই সাথে জেলে সম্প্রদায়ের জন্য বিশেষ প্রমোদনা এবং প্রতিটি শ্রেণীয় পেশার মানুষের জন্য কিভাবে পাশে থাকা যায়, সাথে থাকা যায়, সেটি নিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথাগত প্রোটোকল ভেঙে মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাদের মতামত শুনছেন এবং জাঁকজমক পরিহার করে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে সময় কাটাচ্ছেন। জেলা সফরেও আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে তিনি সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে মিশে যাচ্ছেন, তাদের জীবনযাত্রার খোঁজ নিচ্ছেন, প্রতিনিয়ত আমরা সেটি দেখতে পাচ্ছি। রাস্তায় যাতায়াতের সময় সাধারণ মানুষের মতোই সিগন্যালে গাড়ি থামিয়ে অপেক্ষা করছেন, ট্রাফিক নিয়ম মেনে চলছেন। রাষ্ট্রনায়ক হিসেবে আচরণের একটি নতুন মানদণ্ড তিনি প্রতিদিন সেট করে যাচ্ছেন। দীর্ঘদিনের VIP সংস্কৃতির অবসান ঘটিয়ে তিনি নিজের বহরে গাড়ির প্রোটোকলের সংখ্যা কমিয়েছেন এবং বিদেশ সফরের প্রাককালে বিমানবন্দরে বিদায় জানানো লোক সংখ্যা কমিয়ে এনেছেন এবং বিদেশ সফরের আগে ও পরে সংবর্ধনা করার যে সংস্কৃতি ছিল সেটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। দেশের আইন প্রণয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে ব্যবহারিক ধারণা দিতে শিশুদের জন্য জাতীয় সংসদের অধিবেশনে সরাসরি গ্যালারিতে বসে থাকার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে স্টার্ট আপ ও আইডিয়া কম্পিটিশন, প্রাথমিক শিক্ষা পদক প্রদান এবং শিক্ষার্থীদের সকল পর্যায়ে বৃত্তির সংখ্যা এবং অর্থ বাড়ানো হয়েছে। সংসদ এবং সংসদের বাইরে বিরোধী দলগুলোর স্বাধীন রাজনৈতিক ও গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এমন বাংলাদেশের রূপকল্প দিয়েছেন যেখানে দল মত পথের ঊর্ধ্বে উঠে সবাই দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে একসাথে কাজ করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য থাকতে হবে এবং আমরা দেখেছি বিরোধী দলের নেতাও সমাপনী বক্তব্যে গণতান্ত্রিক সে আকাঙ্ক্ষা অনুরণিত করেছেন। সংসদীয় রীতিনীতির প্রতি বিরল সম্মান প্রদর্শন করে সংসদে আইনমন্ত্রীর বক্তব্য চলাকালীন ফ্লোর ক্রসিং এড়াতে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ আসনের তৃতীয় সারিতে বসে শৃঙ্খলা, সহনশীলতা এবং সংসদীয় সম্মানবোধের নজির স্থাপন করেছেন। রাষ্ট্রীয় নির্দেশনার মাধ্যমে যে কোনো সরকারি বা রাষ্ট্রীয় অনুষ্ঠানের ব্যানার ও ফেস্টুনে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের ছবি ব্যবহারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন।
অবহেলিত প্রাণীদের সুচিকিৎসা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অ্যানিমেল

0: ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটি ফ্রি অ্যানিমেল ক্লিনিক ও চব্বিশ ঘন্টা জরুরি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে এবং দেশ জুড়ে প্রাণীদের রক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। দেশের মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদের দর্শক গ্যালারির নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠদের নামে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 2026-27 অর্থ বছরকে রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। জাতীয় সার্বভৌমত্বের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি মহড়ায় তিনি যখনই সুযোগ হয়েছে অংশ নিয়েছেন, সেনা ক্যাম্পে গিয়ে সাধারণ খাবার গ্রহণ করেছেন এবং এই বাহিনীর মনোবল বৃদ্ধিতে সার্বভৌমত্বের দিক থেকে যথেষ্ট ভূমিকা রেখেছেন। জাঁকজমকপূর্ণ জীবন পরিহার করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় যে অভিনব জনকল্যাণমুখী ও সংবেদনশীল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজ দেশের মানুষের মধ্যে গভীর আস্থা তৈরি করেছে। তার প্রতিটি পদক্ষেপ তা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো হোক বা প্রোটোকলবিহীনভাবে সাধারণ জীবনযাপনের মাধ্যমে হোক, এদেশের প্রতিটি শ্রেণী পেশা ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। মানবিকতা ও ন্যায়পরায়ণতার এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী এই রাষ্ট্রনায়কের চেতনার নেতৃত্ব দেশের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে মাত্র 5 মাসে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা কেবল তখনই সম্ভব হয় যখন সরকারের পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন আস্থা এবং ভালোবাসা থাকে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। বিগত 150 দিনে আমরা কেবল সমস্যার সমাধানই দেখিনি, বরং দেখেছি একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশের মজবুত ভিত্তিপ্রস্তর কিভাবে স্থাপিত হয়েছে। আমরা ভবিষ্যতের দিনগুলোতেও এই অবারিত উদ্যম দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যে কথা সবসময় বলেন, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, সেটিকেই ধারণ করবে। আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনার উপস্থিতি অনেক ধৈর্য ধরে কথাগুলো শুনেছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রেস টিমের সবাইকে, আমাদের দপ্তরের মিডিয়া কোঅর্ডিনেটর আছেন এখানে তারেক ভাই, উনিশ আপনাদের সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
1: আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনা ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মেজবা চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা দেখিয়ে আমরা এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবিহল থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে শোনানো হল। প্রিয় শ্রোতা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে।
3: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
4: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ শুনবেন। শিল্পী ও সুরকার আবু বকর সিদ্দিক, গীতিকার সাবের আহমেদ চৌধুরী।

তোমার মহিমা হে মহামহিম বিরাজ ভুবনময়। মহান আল্লাহ পাকের শানে হামদ শুনলেন আবু বকর সিদ্দিকের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গানটি গীতিকার মোহাম্মদ মামুন আল ফরিদ এবং সুরকার বিশ্বজিৎ সরকার।

সমবেত কণ্ঠে ডেঙ্গু জ্বর বিষয়ক গান শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন ইংরেজি সংবাদ ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has put emphasis on producing bricks using environmentally friendly alternative technologies to prevent air pollution. He laid the importance while chairing a meeting on environment pollution at his Tejgo office in the capital today. The meeting held detailed discussions on a range of measures to prevent air and sound pollution. The Prime Minister emphasized the need for effective initiatives to quickly remove unfit, expired and environment polluting buses, trucks and other vehicles from the streets of the capital. He also directed the authorities to introduce automatic traffic light systems at 50 more locations across Dhaka as quickly as possible. The meeting also discussed ways to control the excessive use of vehicle horns in the capital city, Dhaka. In this regard, the Prime Minister instructed the law enforcement agencies to play a more stringent role in enforcing the law. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said the government wants to further strengthen its geopolitical, economic and commercial relations with China. He said this while addressing a discussion titled Long Live Bangladesh-China Friendship at a hotel in the capital today. The minister said the existing relationship between the two countries had been further reinforced through the recent visit of Prime Minister Tariq Rahman to China. At the discussion, Information and Broadcasting Minister Zahiruddin Shabtan said the Bangladesh's foreign policy is guided by economic priorities rather than geopolitical considerations. Commerce Minister Khandaqar Abdul Muqtadir has urged stronger international support to ensure Bangladesh's smooth, sustainable and stable graduation from the least developed country LDC category and seeking a three-year extension to the country's graduation preparatory period. He made the call during separate bilateral meetings with ECOSOC President and Permanent Representative of Nepal Ambassador Lok Bahadur Thapa and ECOSOC Vice President and Permanent Representative of Algeria Ambassador Amar Benjama, President of the UN Headquarters in New York yesterday. State Minister for Road Transport and Bridges and Railways Habibur Rashid Habib has said the government has launched an extensive drive to repair roads and highways damaged by recent heavy rainfall and floods, with worst affected areas in Chattogram, Cox's Bazar and the Hill districts receiving top priority. He said this in an interview with Bangladesh Sangbad Sangstha. Prime Minister's advisor and Prime Minister's office spokesperson Mahdi Amin has said the current government has been able to gain the trust and confidence of the people in just 150 days of assuming office. He said this while speaking at a press conference to mark the five-month anniversary of the current government led by Prime Minister Tariq Rahman at the Prime Minister's office today. Prime Minister's press secretary Saleh Shibli also spoke on the occasion. Bangladesh Better broadcast the press conference live. The Iranian military has claimed it has attacked U.S. military targets in Kuwait and Jordan in response to recent U.S. attacks on Iran. A statement broadcast on Iranian state television today said the Iranian forces targeted an ammunition depot at the Al-Adiri military camp in Kuwait, the headquarters and ammunition storage at the Ali al-Salem Air Base and several bridges. Earlier, the U.S. military said it attacked Iran for the seventh consecutive night yesterday. At least four people were killed and four others were missing after a flash flood swept through a mountainous village in Vietnam's northern province of Lai Châu, state media reported this today. The flood in Mong Thanh village after days of heavy rains in several parts of northern Vietnam also injured seven people. FIFA World Cup football, and France will take on England in the third place playoff match tonight. The match will be held at Miami Stadium of the US at 3 a.m. Bangladesh time. The highly anticipated FIFA World Cup final between Argentina and Spain will be held at 1 a.m. tomorrow night in New York. Hockey, and Bangladesh will take on Kazakhstan in the final match of the Women's Junior AHF Cup in Muscat of Oman tonight. The match is scheduled to start at 10:15 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places of Rangpur Division till 9 a.m. tomorrow. Dhaka Meteorological Office further says steep pressure gradient lies over North Bay under the influence of steep pressure gradient's squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to hoist local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast by Little Wantana says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Salat. Rain reports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি শামিমা আক্তার খান। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বাংলাদেশের মসৃণ টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সাথে তিনি এলডিসির উত্তরণের প্রস্তুতি পর্ব 3 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেঞ্জামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। ইপিজেড চট্টগ্রামে মিরসরাইলে অবস্থিত বেশপার অর্থনৈতিক অঞ্চলে 3 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করবে যা দেশের বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ বেশপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় এই বিনিয়োগের লক্ষ্যে সম্প্রতি ঢাকার বেশপা কমপ্লেক্স এ বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, পুঁজিবাজারের কারসাজি এবং অনিয়ম ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু, ব্রোকারেজ হাউজের কার্যক্রমের ডিজিটাল সংস্কার এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে বাজারের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএসইসির চেয়ারম্যান আজ রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি মিলনায়তনে পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাসুদ খান বলেন, আগামী 1 বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভিল্যান্স বিভাগকে এআই ভিত্তিক করা হবে। এতে অস্বাভাবিক লেনদেন ও শেয়ার কারসাজি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সাপ্তাহিক পুঁজিবাজার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দর বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সূচক বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে 389টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 216টির, কমেছে 195টির এবং অপরিবর্তিত ছিল 18টির। এ প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে 96 পয়েন্ট। সপ্তাহ শেষ কর্মদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,10,883 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ছিল 7,03,800 34 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 7,049 কোটি টাকা। সপ্তাহের প্রতি কার্য দিবসে ডিএসইতে গড়ের লেনদেন হয়েছে 1,474 কোটি 84 লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ের লেনদেন হয় 1,383 কোটি 85 লাখ টাকা। অর্থাৎ প্রতি কর্মদিবসে গড় লেনদেন বেড়েছে 90 কোটি 99 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিয়োগ হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, ইউরো বিক্রয় 143.32 টাকা, ক্রয় 140.73 টাকা এবং থাই বাত বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.63 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতে ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সোহানা সিরাজ।
3: ফিফা 2026 শেষ হতে তো আর বেশি বাকি নেই, তবে এখনো সামনে কিন্তু বড় বড় দুটো ম্যাচ রয়েছে। কেউ বলছে বড় একটাই বাকি, সেটা ফাইনাল, তবে আমি বলছি বড় দুটো ম্যাচ রয়েছে। বিকজ থার্ড প্লেসের যে ম্যাচটা রয়েছে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ রয়েছে, সেটাও কিন্তু কম বড় নয়, কারণ সেখানে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ড। সেই ম্যাচটা নিয়েই কিন্তু অনেকেরই অনেক ভাবনা চিন্তা থাকবে যে না, এটা তত গুরুত্বপূর্ণ নয়। আবার কেউ কেউ ভাবছেন যে না, এটাই তাদের জন্য একটা চ্যাম্পিয়ন হবার থেকে কম কিছু নয়। সান্ত্বনা পুরস্কার নিয়ে বাড়ি যেতে পারলেও তো মন্দ হয় না, কিছু না পর থেকে একটু হলেও ভালো। এনিওয়ে, বিশ্বকাপ দাওয়া নিয়ে সোহানা আছি সাথে এবং আপনারা আমাদেরকে একই সাথে দেখতে এবং শুনতে পাচ্ছেন। আমরা রয়েছি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে, রয়েছি ইউটিউব চ্যানেল থেকেও লাইভে, তার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও আমরা লাইভে রয়েছি। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে FM 104 এবং তার বাইরে বাংলাদেশ বেতার ঢাকা FM 90 রয়েছি আমরা। এবং আপনারা আমাদেরকে বাংলাদেশ বেতারের যে অ্যাপটা রয়েছে সেখান থেকেও চাইলে শুনতে পাচ্ছেন। আমার সঙ্গে অতিথি থাকেন, আজকেও আছেন দুজন, চলুন পরিচিত হই কারা আছেন আজকে দেখে আসি। আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার এবং অ্যানালিস্ট আলফাজউদ্দিন আহমেদ। কেমন আছেন?
4: ভালো আছি আলহামদুলিল্লাহ।
3: একদম শেষ সময়ে এসে বেশ উত্তেজনাটা কতটুকু আছে সেটা আজকে বোঝার চেষ্টা করবো আপনার এই আয়োজনটা নিয়ে বা এই টুর্নামেন্টটা নিয়ে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার সঙ্গে আরো একজন বিশেষ অতিথি রয়েছেন, রয়েছেন ডালিয়া আক্তার। কেমন আছেন?
5: খুব ভালো আছি, ধন্যবাদ আপনাকে।
3: নিশ্চয়ই চিনতে পারছেন, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং একই সাথে অনেকগুলো স্পোর্টস জন্ডাতে তিনি কাজ করেছেন, এখনো পর্যন্ত করছেন। সো এই বিশ্বকাপ নিয়ে তার কি ভাবনা, কেমন লাগলো, সবটাই জানবো। তবে তার আগে আমরা একটু বলে নিতে চাই, যারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন, নিজের মতামত জানাতে আমাদের এই আয়োজন ঘিরে অথবা টুর্নামেন্টকে ঘিরে যদি কোনো কিছু জানার থাকে বা বলবার থাকে সেই সুযোগ কিন্তু রয়েছে। ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে মতামত লিখুন এবং পাশাপাশি কলও করতে পারছেন 01553841500 এই নম্বরটিতে। চলে যাব একটু অতিথিদের কাছে, সবার আগে আলফাস ভাইয়ের কাছে চলে যেতে চাই। এই যে টুর্নামেন্ট জমে তো উঠেছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে, অনেকে বলছেন যে এটা নিয়ম রক্ষার ম্যাচ, এটা নিয়ে এত কিছু ভাবনা চিন্তার নেই, কেউ খেলতে চাইছি না। অনেক খেলোয়াড়ও বলছে যে এটা তো আসলে কেউ খেলতেই চায় না। কারণটা ডিফারেন্ট, কারণটা হচ্ছে কে চায় যে আমি ফাইনাল ম্যাচ না খেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবো। বাট ফ্রান্সের থেকে তারা বলছে যে তারা তাদের কোচের প্রতি ডেডিকেশনটা প্রমাণ করার জন্য হলো এই ম্যাচটা জিততে চাই। আপনার ভাবনা কি, এটা কি আসলেই গুরুত্ব বহন করে না এই ম্যাচটা?
4: না না, অবশ্যই গুরুত্ব বহন করে, তার কারণ বিশ্বকাপের কোন ম্যাচই এইভাবে ভাবা যাবে না, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, হার্ট ব্রেকিং একটা সিচুয়েশন দুটো দলের জন্য হয়েছে, এটা অবশ্যই বলতে হবে যে দুটো দলই কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তারা কিন্তু টুর্নামেন্ট খেলছিল। আমরা যদি ইংল্যান্ডের কথা বলি, তারা কিন্তু সেমিফাইনালে এগিয়েও গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা শেষ পর্যন্ত গোল পিছিয়ে পড়ে হেরে গেছে। সুতরাং তাদের তো একটা দুঃখ আছেই। একই রকম ভাবে আমরা ফ্রান্সের কথা বলি, ফ্রান্স তো আমার মনে হয় অনেকের কাছে টপ ফেভারিট ছিল। আমার কাছে মনে হয়েছিল যে এবার বোধহয় ফ্রান্সই কাপ নিয়ে যাবে এক সময়, কিন্তু তারাও খুব মানে সহজে হেরে গেল আমার কাছে মনে হলো। তো সুতরাং এই দিক দিয়ে তো কিছুটা হার্টব্রেকিং তাদের সিচুয়েশন হয়েছে, কিন্তু বিশ্বকাপের ফুটবল বলে কথা এবং এখানে কোনো ম্যাচই অগুরুত্বপূর্ণ নয়। তৃতীয় ম্যাচ নির্ধারণের খেলা অবশ্যই বলতে হবে, তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণ হবে। এখানে একটা সম্মানের ব্যাপারও রয়েছে যে সর্বোপরি আমরা তৃতীয় হতে পেরেছি, চতুর্থ হয়েছি এবং সেখানে কিছু পুরস্কারের ব্যাপার রয়েছে, সেগুলোও গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি একটা এক্সট্রা আমি যোগ করতে চাই সেটা হচ্ছে এমবাপ্পে 8 গোল দিয়ে রয়েছেন, ওখানে মেসি 8 গোল দিয়ে রয়েছেন, দুজনের গোলের সংখ্যা সমান। গোল্ডেন বুটের যে প্রতিযোগিতা, দুজনেই একটা করে ম্যাচ পাচ্ছেন, মেসি ফাইনালটা খেলছেন, আজকে এমবাপ্পে খেলে ফেলছেন, আজকে এমবাপ্পে যদি 1টি বা 2টি গোল করে 9 বা 10 পৌঁছে যেতে পারেন তাহলে মেসির উপরে একটা চাপ থাকবে, এই গোল্ডেন বুটে তিনি হয়তো পিছিয়ে পড়তে পারেন। সুতরাং কিছু অ্যাডিশনাল গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছেই। এছাড়া আরো একটা জিনিস আমি বলবো যে এই দলের 24 জন করে প্লেয়ার দলভুক্ত হয়েছেন, এখানে বেঞ্চে যারা রয়েছেন তারাও কিন্তু ইকুয়ালি গুড প্লেয়ার্স, এবং দের আর মেনি প্লেয়ার্স যারা এই বিশ্বকাপে খালি বেঞ্চে বসেই থেকেছেন, মাঠে নামার সুযোগ পাননি। হয়তো বা আজকে ম্যানেজমেন্ট বা কোচ চাইবেন কিছু কিছু প্লেয়ারকে মাঠে নামিয়ে অন্তত পক্ষে কিছুক্ষণ খেলার একটা সুযোগ করে দেওয়ার। তো সেই দিক দিয়েও আমার মনে হয় অনেকের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি। সুতরাং একেবারে এটার কোনো মূল্য নেই, এরকম ভাববার কোনো কারণ নেই, এবং খেলাটা কিন্তু হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার কারণ হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ড দুটো দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী, মাঠে যখন নামবে তখনই কেউ কিন্তু হারার জন্য নামবে না, মাঠে নেমে যাওয়ার পরে টিম কিন্তু জিততেই চাইবে। সুতরাং সেখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, এটা বলতেই পারি।
3: ফিফা র্যাঙ্কিং এ আসলে সেই টপ 4 যেহেতু খেলছে, সো সেই ফাইটটা সেমিফাইনালেও যেমন জমজমাট হবে সবাই এক্সপেক্ট করছিল, এই ম্যাচটাতেও হবে। যদিও ফ্রান্স স্পেনের বিপক্ষে সেমিফাইনালটা একপেশেই হয়েছে যেমন বলছিলেন, ভীষণ রকম। ডালিয়া আপার কাছে যায় একটু, এই ম্যাচটা ইংল্যান্ড এবং ফ্রান্স যে ম্যাচটা খেলবে, এই ম্যাচটাতে আসলে কৌশলগত জায়গায় কাদেরকে একটু এগিয়ে রাখার জায়গা আপনি দেখতে পাচ্ছেন?
6: আমি আলফাস ভাইয়ের সাথে একটা জায়গায় আমি খুবই যে সেটা হচ্ছে যে মন ভেঙেছে দুজনেরই, দুজনেরই যে মন ভেঙেছে। তো এই মন ভাঙা মন নিয়ে এই থার্ড প্লেসটা একটা প্রেস্টিজিয়াস একটা ব্যাপার, টোটাল ওয়ার্ল্ড কাপের যে কোনো ম্যাচই অনেক গৌরবের অনেক বড় একটা ব্যাপার। সেখানে যদি ওয়ার্ল্ড কাপের শেষ, এবং র্যাঙ্কিংটাও কিন্তু এখান থেকে আসবে যে কে কততম র্যাঙ্কিং হচ্ছে, এবং এই র্যাঙ্কিংটাও কিন্তু বিশাল একটা ব্যাপার ওয়ার্ল্ডে, যে 1, 2, 3 এখন তিনের লড়াইটা চলবে যে কে তিন হতে পারে, ব্যাপারটা এরকম। তো কৌশলগত দিক থেকে যেটা সত্যি কথা যে আপনার ফ্রান্স কিছুটা এগিয়ে, ফ্রান্সের স্পিডটা অনেক, ইভেন ইংল্যান্ডের অনেক স্পিডি প্লেয়ার আছে, বেলিংহাম সুপার পারফর্ম করেছে, বাট হ্যাঁ সে খুবই আনলাকি বলবো যে লাস্ট ম্যাচে যেটা সেমিফাইনাল ম্যাচে সে ক্লিক করতে পারেনি ওভাবে। মানে আমার কাছে মনে হয়েছে কৌশলগত যে ব্যাপারটা ছিল সেখানেই তারা মার খেয়েছে। যেমন ফার্স্ট হাফে তারা খুবই অ্যাটাকিং মুডে খেলেছে, খুব অ্যাটাক করেছে, পুরো মানে একদম ডিফেন্স টু অ্যাটাক পর্যন্ত তাদের যে একটা মানে সিঙ্ক্রোনাইজেশন ছিল সেটা খুবই চোখে পড়েছে। কিন্তু আফটার 50 মিনিটস মানে তারা গোল করার পরে,
3: আফটার স্কোরিং দ্য গোল
6: এক্স্যাক্টলি 55 মেবি, তখন তাদের যেই তাদের যে স্ট্র্যাটেজি হলো যে একটা গোল করেছে এবার গোল বাঁচাই, বাট এই স্টেজে এসে গোল বাঁচাই ব্যাপারটা থাকলে আসলে গোল বাঁচানো সম্ভব হয় না, কারণ সে আক্রমণাত্মক খেলাটা চালিয়ে যেতে হতো, তারা সেটা চালাতে পারেনি। স্পেশালি
3: এগেইনস্ট আর্জেন্টিনা,
6: এক্স্যাক্টলি, বিকজ আর্জেন্টিনার বেঞ্চ দেখবেন খুবই স্ট্রং, তারা কিন্তু যতগুলো ম্যাচ জিতেছে লাস্ট মোমেন্টে বেঞ্চের প্লেয়ার গুলো মানে সাবস্টিটিউট প্লেয়ার দিয়ে ক্লিক করেছে,
3: সো
6: তাদের স্ট্র্যাটেজি, তারা স্ট্র্যাটেজির জায়গাটাই কাজ করেছে। ইংল্যান্ড পক্ষান্তরে কি করেছে, যখন সাব করেছে যারা নেমেছে তারা মোটেও মনে হয় মাঠে ছিল না, তাদের বলের সাথে পায়ের সাথে কোনো কোঅর্ডিনেশন ছিল না, তারা মনে হচ্ছে যে জাস্ট নেমেছে ফর দ্য টাইম পাস।
3: স্পষ্টই মনে হয়েছে যে টুখেলের যে প্ল্যানটা সেটা হচ্ছে লিডটা ধরে রেখে খেলাটা শেষ করে ফেলবে, বাট আর্জেন্টিনার এগেইনস্ট এটা পসিবল না। আলফাস ভাই কিছু যুক্ত করতে চান?
4: করতে চাচ্ছি এই জায়গায় যে আসলে আমি যখন এই অনুষ্ঠানের শুরুর দিকে এসেছিলাম তখনই বলেছিলাম যে এই এই টুর্নামেন্টটা খালি খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা নয়, এটা কিন্তু কোচদের জন্যই বড় কথা। এখানে মন্ত্রী আছে, পন আছে, ঘোড়া আছে, হাতি আছে, কাকে কোন সময় নামাতে হবে, কে কতটা কার্যকরী কোন সময় হবে, এই পরিকল্পনা কিন্তু কোচ করবে। এখন সেটা করতে হলে আপনার যে রিজার্ভ বেঞ্চে আপনি যে 10-12 জন প্লেয়ার রয়েছে এরা কে কতটা কি অবস্থায় কতটা ইফেক্টিভ এটা আপনাকে জানতে হবে, এবং আপনার গেম প্ল্যান কি হবে সেটা আপনাকে বুঝতে হবে। সেই জায়গায় আমি বলবো যে টুর্নামেন্ট জুড়ে যতগুলো কোচকে ম্যানেজমেন্ট করতে দেখলাম আমার মনে হয় সবচেয়ে সাকসেসফুল হচ্ছে স্কালোনি, তার কারণ দীর্ঘদিন সময় ধরে তিনি এই দলের সাথে রয়েছেন এবং তিনি তার প্রত্যেকটা খেলোয়াড়ের কতক্ষণ সে দম নিয়ে খেলতে পারবে, কতক্ষণ সে তার পারফরমেন্সের এফিসিয়েন্সি 100% কাছাকাছি থাকবে, এই অঙ্কগুলো খুবই নিখুঁতভাবে তিনি করে রেখেছিলেন এবং সেই কারণে তার প্রত্যেকটা সাবস্টিটিউশন প্রত্যেক দিন ভালো হয়েছে। পিছিয়ে পড়েও তার একাধিক গোল দিয়ে কিন্তু ম্যাচ জিতে বেরিয়ে এসছেন, দ্যাট ইজ বিকজ অফ ডুইং প্রপার সাবস্টিটিউশন এট প্রপার টাইম। পক্ষান্তরে উল্টো বলবো যে ইংল্যান্ড টুখেল এত এক্সপেন্সিভ একজন কোচ, আমি শুনেছি যে আনচলিটির পরেই তিনি নাকি সেকেন্ড হায়েস্ট পেড কোচ, অথচ তিনি সেই ম্যাচটাকে সেদিন ডিপ্রাইভ করলেন জেতা থেকে। আমি বলবো তিনি ম্যাচ কিন্তু জিতে গেছিল, যেটা একটু আগে বলছিল যে ফার্স্ট হাফে ইংল্যান্ড ফাস্ট ফুটবল খেলেছে, গোল করার দরকার ছিল, গোল করেছে, কিন্তু সেই গোল ধরে রাখতে হলে পারে যে তাদের উপর চাপটা অব্যাহত রাখতে হবে, বলটা যে তাদের যে অ্যাটাকিং থার্ড সেখানে খেলতে হবে, সেটা না করে আপনি যদি নিজের লো ডিফেন্সে চলে আসেন,
3: সেই জিনিসটাকে
4: আমন্ত্রণ করে মানে কুমির ডেকে নেওয়ার মতন
3: হয়েছে।
4: অন্য প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি সাকাকে সেকেন্ড হাফে নামিয়েছেন, সাকা অ্যাটাকে খুব ভালো করেছে, সেদিন তিনি সাকাকে নামালেনই না। এই ধরনের ভুলগুলো তো কোনো মার্সি নাই, এই ভুলের কোনো মাপ নাই এই লেভেলে, টিম কিন্তু হেরে গেছে। এর জন্য আমি বলবো যে ইংল্যান্ড প্লেয়ারদের চাইতে ইটস ইউ হ্যাভ টু ব্লেম মোর দি কোচ, সুতরাং কোচের জন্যই কিন্তু এই ম্যাচটা তারা হেরে গেছে।
3: এন্ড ওয়ার্ল্ড ওয়াইড ক্রিটিক্সরাও একই কথা এই কারণেই বলছেন যে জাস্ট পয়েন্টিং টু দা কোচ, দ্যাট ইজ ইট। এবং অ্যাবসলুটলি এরকম একটা ঘটনার পর, এতগুলো মেস আপের পর যেটা দেখতেই দৃষ্টিকটু লাগছেই, সেটার পরে হবে একটা বিষয়। আসলে
4: আরেকটা জিনিস বলতে পারি, প্রত্যেক দিন কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনান প্লেয়াররা মেসিকে অ্যাসিস্ট করছে, মেসিকে দিয়ে গোল করতে চাচ্ছে, কিন্তু ওই দিন যখন দেখলো যে মেসির মার্কিং, জোনার মার্কিং অত্যন্ত বেশি হচ্ছে, মেসি অন্য রোলে চলে গেল, সে অ্যাসিস্ট করা শুরু করলো,
3: যখনই মেসিকে অ্যাসিস্ট করা হলো
4: ফাঁকা দুজনকে দুটো বল দিয়ে দিল, চমৎকার ডেলিভারি, কি ডেলিভারি, ওই রকম মেপে ডেলিভারি বোধহয় অন্য কারোর পক্ষে করা সম্ভব না, যে হেডটা করে সে প্রথমটা গোলটা করলো একদম ফাঁকা, এদিকে একজন এদিকে একজন, এই হাতে এদিকে দশার জায়গায় এদিকে দশার জায়গায় তার মাঝখানে সে বলটা ফেলছে, চমৎকার হেড করছে, আর একজন পেনাল্টি বক্স একটা ডিফিকাল্ট কর্নার অ্যাঙ্গেলে বলটা পেলো, তাকে কেউ ডিস্টার্ব করতে এগিয়ে গেল না, লো ব্লক খেলতে খেলতে একেবারে তারা পেনাল্টি বক্সের কিক নিতে অ্যালাউ করলো, সুতরাং এই জায়গা থেকে তো গোল হবেই।
3: ডেফিনেটলি আরেকটা বিষয় আসলে কি, এই যে প্লেয়ার কোচ এর বাইরেও একটা বড় ভূমিকা একটা মানুষের থাকে, দ্যাটস দ্য অ্যানালিস্ট, যার রোলটাই আমি মনে করি যে আর্জেন্টিনাকে আজকে আসলে স্কালোনিকে হেল্প করছে এবং এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে। আর্জেন্টিনার মেবি গত ওয়ার্ল্ড কাপেও যিনি ছিলেন অ্যানালিস্ট, এবারও একজন ইউনিভার্সিটির টিচার, আমি নাম ভুলে গেছি সামহাও, মানে তার অ্যানালাইসিসে কিন্তু আমরা ওই সময় দেখেছি যে ডি মারিয়ার একটা চেঞ্জ সেই জায়গা থেকে, এই আসরেও আমরা দেখছি যে মেসির যে একটা শিফট করার ব্যাপার উইংয়ে, এটা কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচটা তো ভালো কাজ করেছে, ইংল্যান্ডের বিপক্ষে তো করেছেই,
6: সে লাউতারো মার্টিনেজকে কিন্তু খেলাচ্ছে কি সেকেন্ড হাফে এবং 20 মিনিটস 15 মিনিটস থাকতে এবং নেমে প্রতিটা ম্যাচেই প্রায় যতগুলো ম্যাচে লাস্ট দুইটা তিনটা ম্যাচে লাউতারো গোল করেছে, কিন্তু ওই মানে 10 মিনিট 12 মিনিট সময় বাদে গোল করেছে।
4: আসলে আর্জেন্টিনা সব সময় একটা প্ল্যান বি রেখেছে, অন্য টিম কিন্তু প্ল্যান বি,
6: আমার কাছে মনে হয় শুধু প্ল্যান বি না,
3: আরো আরো প্ল্যান থাকতে পারে, ওদের ইনস্ট্যান্ট অ্যানালাইসিসটা খুব কার্যকর।
6: আপনি যে কথাটা বলেছেন অ্যানালিস্ট, এটা তো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই বড় যত টিম আছে, ক্লাব বলেন কিংবা, এখন সত্যি কথা বলতে রিসেন্টলি আমি ইউরোপ থেকে এসেছি, আমি দেখেছি ইউনিভার্সিটি টিমেও অ্যানালিস্ট থাকে, ইউনিভার্সিটি টিম, আপনি ওই খুব ওয়ার্ল্ড কাপের টিম না বলেন, আপনি ন্যাশনাল একদম বেস জায়গা থেকে, বিকজ এটা একটা চর্চা, এই অ্যানালিস্টরা মানে অ্যানালিসিস করতে করতেই ওনার এক্সপেরিয়েন্সটা গ্যাদার করেন সো, এবং এই ডেটাগুলা কালেক্ট করতে হয়, তো যিনি অ্যানালিস্ট আছেন উনি কিন্তু ডেটা কালেক্ট করেছেন, উনি যখন ওনারা যখন যে মানে গ্রুপে পড়েছে গ্রুপের ম্যাচগুলা মানে ওই তখনই কিন্তু ডেটা কালেক্ট করা হয়ে গেছে, ইভেন তারপরে পরে এটা হলে এরপরে আমি কাকে ফেস করব সেটা নিয়েও তাদের মানে এই যে একটা এই ধরনের সাপোর্ট না হলে একটা কোচ,
3: আমি কন্টিনিউয়াস অ্যানালাইসিস,
6: আই নো যে আমার যদি কোচিং স্টাফ আমাকে যদি হেল্প না করে এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট, সাপোজ আমার গোলকিপার কোচ থাকে বাংলাদেশে, আমি আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন, তাদের হেল্প ছাড়া আমি চিপ কোচ, আমার পক্ষে খুব একটা ভালো কিছু করা পসিবল না, কারণ এত বড় ব্যাপারে এত দ্রুত যেই খেলাটা, যে খেলাটা খুবই ফাস্ট হয়ে যায়, সেটার সব মোমেন্টাম মাথার মধ্যে ধরে রাখাটা খুবই টাফ, এই জন্য অ্যানালিস্ট কিংবা যে কোচিং স্টাফ, এটা আমি মনে করি স্কালোনি ব্লেসড
3: সত্যেন্দ্রনাথ রায় একই কথা জানালেন, এবং সেই সাথে সাথে ইসমাইল হোসেন রয়েছেন, সীমা মাগুরা থেকে জয়েন করেছেন, সম্রাট ফারুক মুঘল রয়েছেন, আলী আহমেদ রয়েছেন, ওয়াসির রহমান মিন্টু রয়েছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে, জাহিদুল আলম রয়েছেন এবং তিনি আলফাজ ভাইকে শ্রদ্ধা জানিয়েছেন, সালাম জানিয়েছেন এবং পৌঁছে দিতে বলেছেন, পৌঁছে দিলাম। ওয়াকিব রয়েছেন সাথে এবং আরো যারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো আয়োজনটা জুড়ে। এখনো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা বাকি, থার্ড প্লেস এর যে ম্যাচটা রয়েছে সেটার বাইরে সব থেকে বড় ম্যাচ ফাইনাল ম্যাচটাও কিন্তু রয়েছে, ওভারঅল টুর্নামেন্ট নিয়েও অনেক আলোচনা বাকি। তবে এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন।
7: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
8: দোস্ত এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
7: তাই নাকি?
8: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
7: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
8: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
7: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
8: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
7: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
8: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
3: বিরতি শেষ হলো এবং এই ছোট্ট বিরতির পর যখন ফিরি আমি জেনারেলি একটা ফোন কল নিয়ে ফিরি, আজকেও তাই। চলুন একটা ফোন কল নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কেমন আছেন?
9: আমি আপনাদের
3: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা এই আলোচনাটাই ইতিমধ্যে করে ফেলেছি, আশা করছি তিনি শুনতে পাবেন, বা মিস করে গেলে পরবর্তীতে আয়োজন শেষেও আবারও যখন থাকবে অনুষ্ঠানটি তখনও দেখে নিতে পারবেন। অ্যান্ড এবারে আসলে মোটামুটি ইংল্যান্ড এবং ফ্রান্স নিয়ে তো কথা হলো, এখন আসি একটুখানি ফাইনাল ম্যাচটা নিয়ে, আর্জেন্টিনা এবং স্পেন। আর্জেন্টিনা এবং স্পেন যে খেলবে, আমি আলফাজ ভাইকে দিয়ে একটু জানতে চাই যে স্পেনকে কি আসলে আশা করেছিলেন আর্জেন্টিনা?

0: অত্যন্ত ভালো এবং সেখানকার টিমটা জাতীয় দলটা নিশ্চিতভাবেই ভালো এবং খেলছেও ভালো, এটা অবশ্যই বলতে হবে। সেই দিক দিয়ে তাদেরকে এগিয়ে রেখেছি। আরও একটা জিনিস আমরা সবসময় দেখেছি যে স্পেনিশ ফুটবল একটা মিক্সচার, টিকি টাকা ফুটবলের সাথে ইউরোপিয়ান স্টাইলটাও মিক্স করে খেলে, সময় পেলে তারা লম্বা পাসে চলে যায়, আবার নিজেদের ভিতরে বল হোল্ড করে তারা খেলে, মিডফিল্ডের ডোমিনেশন তারা আগে নিশ্চিত করতে চায়, নিজেদের কাছে বল থাকবে নিশ্চিত না হয়ে তারা পাস করতেও চায় না, পাসের সংখ্যাও তারা কিন্তু সবচেয়ে বেশি করে, এক একটা ম্যাচে 600-700 পাসও তারা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং বলটা নিজেদের কাছে রাখতে তারা পছন্দ করে,
1: একদম বল দখল ভিত্তিক যে খেলাটা,
0: বলটা নিজেদের কাছে রাখতে পারাই মান হচ্ছে অপোনেন্টকে অ্যাটাক করতে মানে সুযোগ না দেওয়া। তো সেই দিক দিয়ে তাদের এই প্ল্যানটা কার্যকরী হয়েছে এখনো পর্যন্ত আমি বলবো, এবং তাদের অ্যাটাকে এবং ডিফেন্সিভ যে খেলোয়াড়গুলো খেলছে আমি বলবো খুবই কার্যকরী ভূমিকা এখনো পর্যন্ত সকলেই রেখেছে। আমরা অলমোকে এত ভালো সে খেলবে আমি এই টুর্নামেন্টের আগে কিন্তু চিন্তা করিনি, কিন্তু এই টুর্নামেন্টের সাথে দেখলাম হি ইজ ভেরি এফেক্টিভ, চমৎকার খেলেছে। আমার মনে হয় দলীয় অংশ নিশ্চয় একমত হবে। ডিফেন্সও যে দুজন সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলছে তাদের কম্বিনেশনটাও কিন্তু একেবারে পাহাড়ের মতন অটুট,
1: এন্ড রদ্রির স্পেশালি যে ক্যারেক্টারটা, ও মাই গড,
0: ইয়েস। সুতরাং এই টিমকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না। ঠিক একই রকম ভাবে যদি আমি তাদের প্রতিপক্ষ বলি, ইংল্যান্ডও খুব ভালো টিম, আগেও বলেছি ইংল্যান্ডও খুব ভালো খেলেই কিন্তু সেমিফাইনাল পর্যন্ত এসছে, তবে ইংল্যান্ডে হয়তো সেমিফাইনাল থার্ড পজিশন না খেলে আজকে ফাইনাল খেলার কথাও হতে পারত, কিন্তু দে ডু নট হ্যাভ এ ভেরি ক্যালকুলেটিভ কোচ বা অ্যানালিসিস টিম, এটা অবশ্যই বলতে হবে, এটা প্রমাণিত হয়ে গেছে, দলীয় বলেছে। সুতরাং তাদের এই সাবস্টিটিউশনগুলোই কিন্তু তাদেরকে মানে ভুল করিয়ে দিয়েছে এবং সেই ভুলের জন্য তারা কিন্তু পস্তাচ্ছে। সুতরাং আজকেও আমার মনে হয় যদি আমি বলি ওই ম্যাচটা ওরকম হবে। আর এই ম্যাচটা আমি একটা কথা খালি ভয় পাচ্ছি, ছোট হচ্ছে আর্জেন্টিনা কিন্তু অনেক ক্রিটিসিজমের মধ্যে দিয়ে এগোচ্ছিল এবং তাদের প্রতিপক্ষগুলো দুর্বল ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ফাইনালে এসছে এবং আমরা যদি তাদের খেলাগুলো দেখি তারা কিন্তু প্রত্যেকদিনই লাস্ট 15 মিনিটস অসাধারণ ফুটবল খেলেছে,
1: ম্যাজিক্যাল 15 মিনিটস,
0: এই প্রত্যেকদিন লাস্ট 15 মিনিটস এর যে ফুটবল সেটাই তাদেরকে ম্যাচ জিতিয়েছে, এবং এই জায়গাটাকে প্রতিরোধ করার মতন পরিকল্পনা প্ল্যানিং এগুলো তাদের বিরুদ্ধে যে কোচ সঠিকভাবে করতে পারবে তারা হয়তো তাদেরকে আটকাতে পারবে। তা নাহলে এই টিম কিন্তু একটা জেতার যে একটা অভ্যেস হওয়া সেই অভ্যেস তাদের হয়ে গেছে, তারা ইতিমধ্যে স্বপ্ন দেখছে দ্বিতীয়বারের মতন পরপর তারা চ্যাম্পিয়ন হবে, এবং এটা না হওয়াটাই আমি বলবো অস্বাভাবিক।
1: এন্ড ভেরি স্পেশালি তারা বলছে যে গিভ মি জাস্ট 15 মিনিটস আর কিছু দরকার নেই,
0: দে আর ভেরি নিয়ার টু ইট, দে আর ভেরি নিয়ার টু দা কাপ, এবং আমি তাদেরকে পিছিয়ে রাখছি না।
1: আমার আপনার মনে হচ্ছে আপনার কথা কনক্লুশনটা এটাই যে আপনি স্পেনকে আগে থেকে এক্সপেক্ট করছিলেন ফাইনাল খেলতে, এবং ফাইনাল ম্যাচের যে প্রতিদ্বন্দ্বিতা সেই জায়গাটাতে আপনি স্পেনকে নয় আপনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চাচ্ছেন।
0: এখন আর্জেন্টিনা যেভাবে লাস্ট 15 মিনিটস খেলছে তাতে আমার কাছে কেন যে আর্জেন্টিনা ক্যান ডু যেটা আনডু, যেটা অসম্ভব সেটাকে অসম্ভব করার মতন মানে মানসিকভাবে তারা উজ্জীবিত হয়ে গেছে। লেটস সি কি হয় শেষ পর্যন্ত মাঠে।
1: আপনার কাছে আসি যে একদিকে যেমন বলছিলাম আমরা যে আসলে আর্জেন্টিনা এবং মানে স্পেনের খেলার ধরনটা, স্পেনের তো টিকিটাকা ফুটবলের সৌন্দর্যটা এবার এই বিশ্বকাপে মনে হয় বেশি সুন্দর করেই দেখতে পেলাম এবং এতটা ভালো লাগলো দেখতে। সো যাই হোক, তাদের যে বল নিয়ন্ত্রণে রাখার বা বল দখলে রেখে খেলাটার যে প্যাটার্ন তার এগেনস্টে আর্জেন্টিনার আসলে যে কুইক অ্যাটাকের যে প্যাটার্ন, এই যে কৌশলগত দুই ধরনের ভিন্নতা, এই ফাইনাল ম্যাচটাতে আপনি আসলে কোনটাকে বেশি স্ট্রং হিসেবে দেখছেন?
2: অ্যাকচুয়ালি ফাইনাল ম্যাচটা মানে ডাগ আউট থেকেই হবে, মানে কোচ এক,
1: রাইট।
2: দুই নাম্বার যেটা হবে সেটা হচ্ছে যে এক্সপেরিয়েন্স ভার্সেস ইয়াংস্টার লাইক মেসি আর ইয়ামাল। তো এখানে আমি দুইটা দলের খেলা আমি আশা করব যে খেলাটা খুবই চমৎকার হবে, এক পেশে না হোক, কারণ ওয়ার্ল্ড কাপ ফাইনাল একটা ভালো লাগে না, যেমন সেমিফাইনালটা ফ্রান্সের সাথে স্পেনের খুবই এক পেশে ছিল, কারণ আমরা ভেবেছিলাম যে একটা ভালো ম্যাচ খেলে হয়তো ফ্রান্সই এগিয়ে যাবে। আমার অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ছিল ফ্রান্স অ্যান্ড আর্জেন্টিনাই আসবে, এটা আমার এক্সপেকটেশন ছিল। আমি ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিলাম না, যেটা সত্যি কথা, বিকজ অফ তাদের গোলকিপারটা বেশ এক্সপেরিয়েন্স, এবং লাস্ট ইয়ার সে মানে সে বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছে, এবং হাইটের দিক থেকেও দেখবেন যে খুব, হ্যাঁ পিকফোর্ডের হাইট অনেক ভালো ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার গোলকিপার এবং মেসি অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে। তারপরে আর্জেন্টিনার লাউতারোরও এক্সপেরিয়েন্স অনেক হয়েছে, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপে সে খেলেছে, ডিমারিয়ার সাথেও খুব ভালো ইয়ে ছিল, বাট ডিমারিয়া এবার নেই। তারপরও যে ব্যালেন্স মেসির সাথে তাদের বোঝাপড়ার যে জায়গাটা চমৎকার, সেই জায়গাটায় ইয়ামাল অনেক স্পিড,

0: এবং সে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটিয়েও ফেলতে পারে। কিন্তু আমি মনে করি যে আজকে কেউই এত বেশি ডিফেন্সিভ, মানে ওদের ম্যাচে এত বেশি কেউই ডিফেন্সিভ খেলবে না। সবাই চাইবে, স্পেন চাইবে নিজের এরকম যে স্টাইলটা, যে বল রেখে যত বেশি পারা যায়, যখনই ওদের দখলে বল থাকবে অপোনেন্ট কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে, যখন বল গেইন করতে পারবে না তখন কিন্তু অপোনেন্ট এমনি ফ্রাস্ট্রেশন চলে আসে। তো ওই ফ্রাস্ট্রেশনকে কাজে লাগিয়ে, যে আপনি যেটা বলছেন কুইক খেলার যে আর্জেন্টিন প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে আমার কাছে মনে হচ্ছে উল্টো স্পেন করবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে বলটা রেখে ওদের কাছে, ওদের ফ্রাস্ট্রেশনে এনে ওদেরকে,
1: ওদের স্ট্র্যাটেজিতে ওদেরকে বধ করার,
0: আমার কাছে মনে হচ্ছে যে স্পেন এটা করবে বিকজ অফ ইয়ামাল। ইয়ামাল খুবই কুইক প্লেয়ার, তো তাকে এই জায়গাটায় মানে বল ধরে রেখে ইয়ামালকেই থ্রু করার চেষ্টা করবে। বাট এটাও ঠিক যে ইয়ামাল যেই সাইডে খেলছে মেসিও ওই সাইডটাতেই আজকে বেশিরভাগ সময় থাকবে। সো যেমন গত দিনে এমবাপ্পে এবং ইয়ামাল সেম সাইডে ছিল, যে কারণে আপনি ইয়ামাল এবং দেখবেন এমবাপ্পের সাইডটা সবচেয়ে বেশি নজরে ছিল, যে ওই সাইডটাতে একই সাইডে দুজনে ছিল। সো আমার কাছে মনে হয় খেলাটা উপভোগ হোক, যে ম্যাচটাই আছে ওয়েল ডিজার্ভিং টিমটাই জিতুক, কারণ যে দুটো দল এসছে তারা ডিজার্ভ করে বিধায় এসছে
1: এই পর্যন্ত।
0: তবে হ্যাঁ, কিছু কন্ট্রোভার্সি ছিল না যে এটা আমি বলবো না,
1: ছিল,
0: ডেফিনেটলি ছিল। ইভেন লাস্ট ম্যাচেও আপনি দেখবেন যে অনেকগুলো, প্রথমে মনে হচ্ছে দুইটা দল মারামারি করতেই নেমেছে, দুটো দল মানে সেকেন্ড সেমিফাইনালে দুটো দল
1: নেমেছে,
0: মানে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা ইভেন দক্ষিণ আমেরিকার দলগুলো, আমি আলফাস ভাই আমার সাথে হয়তো একমত হবেন, হ্যাঁ, যে ওরা একটু বেশি এগ্রেসিভ খেলে এবং মানে বডি কন্ট্যাক্টে বেশি যায়, যেটা ইউরোপিয়ানরা খেলে না, এটা আমার কাছে মনে হয়। তো ওদের প্যাটার্নটা আপনি উরুগুয়ে দেখেন, প্যারাগুয়ে দেখেন, আর্জেন্টিনা দেখেন, যে দেখবেন যে ওরা বেশি ফাইট করে খেলে, হাত পা চালিয়ে দেয়, মুখের মধ্যে মেরে দেয়। হ্যাঁ, ইভেন বল অন্যদিকে গেলেও মানে ক্যামেরাটা তো বলের দিকেই যায়, আপনি দেখবেন যে অবজেক্ট বলটার দিকে ক্যামেরাটা থাকে, যেখানে বল থাকে, তো মানে ক্যামেরার বিহাইন্ডে একটা প্লেয়ারকে শুধু হাত মেরে দেয়।
1: এটা এইটা ঘটছে, এটা সব সময় হয়ে আসছে, সেটাই হয়েছে, আমরা আসবো। তবে এই মুহূর্তে একটু শ্রোতা এবং দর্শকদের জন্য বলতে চাই, আমরা ফ্রিকোয়েন্সি গুলো থেকে বিদায় নিচ্ছি, বাকি আলোচনায় আমাদের সাথে থাকতে হচ্ছে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজটাতে।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতারে আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দা মামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। অনুষ্ঠানটি সার্বিক নির্দেশনা মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনা এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শোনাব একটি কৃষক কার্ডের গান। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মাকসুদ জামিল মিন্টু। গানটি গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটি।

0: এতক্ষণ শুনলেন কৃষক কার্ডের গান।
1: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস সৃষ্টি হয়। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে প্রত্যেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বৃক্ষ মানুষের বন্ধু, একে বাঁচতে দিন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব, হয়।
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই

0: দিককে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
1: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই।
1: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
0: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ৬ মাস থেকে ১০ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: নৈতিক গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্যকে বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। সামাজিক অবক্ষয় ঘটে নৈতিকতার অভাবে, যেখানে নৈতিকতা অনুপস্থিত সেখানে নেতিবাচক বৈশিষ্ট্যের আগমন ঘটে, যেমন পারিবারিক ভাঙন, নৈতিক শিক্ষার অভাব, বেকারত্ব এবং অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব। সামাজিক অবক্ষয় রোধে সুস্থ পারিবারিক পরিবেশ, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করা জরুরি, এবং এই সমস্যা সমাধানে সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আসুন আমরা সবাই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নৈতিকতার আলোকে সামাজিক আন্দোলন গড়ে তুলি, সুস্থ ও সুন্দর সমাজ করি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন লালন গীতি, কণ্ঠ দিয়েছেন সুফিয়া মনোয়ার। প্রথম গানটির কথা, আপনার আপনি ফানা হলে সেই ভেদ জানা যাবে।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি লালন গীতি শুনলেন সুফিয়া মনোয়ারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীনা মমতাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সারা দেশে বিশেষ করে রাজধানীর পরিবেশগত পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দ দূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইট ভাটার দূষণ রোধ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব আরোপ করেন। তিনি ইট উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার সহ ইট ভাটা থেকে সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। সভায় গেস্ট অব অনারের বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনৈতিক নয় বরং আমদানি রপ্তানি, রেমিটেন্স এবং জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়ামকগুলোই বাংলাদেশের কূটনীতির মূল লক্ষ্য ভিত্তি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র 150 দিনের মধ্যেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় করবি হলে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মাহদী আমিন বলেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 773টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 784 জনে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 3টায় খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় মধ্যরাত 1টায় নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনে পরস্পরের মোকাবেলা করবে। হকি। ওমানের মাস্কাটে উইমেন্স জুনিয়র AHF কাপের ফাইনাল আজ বাংলাদেশ কাজাকিস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 10:15 খেলাটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: কি আমার বউরা?
2: হ্যাঁ কো।
0: হ্যাঁ সব ঠিক আছে তো?
3: হ্যাঁ আছি, আল্লাহর মর্জি ভালোই আছি।
0: আমরা হয়তো ভালো আছি, কিন্তু কোথাও কোথাও কেউ কেউ ভালো নেই।
2: কথা আছে না বলবাই, যে তুমি কি আর আমি কি আর আরো অনেকে কি, যে সুখ দুঃখ দুই ভাই, কেউ রে ছাড়া কেউ নাই।
0: তোমার জন্য যেটা খবর, মানে তুমি এবং তোমার যারা বন্ধু যারা
3: মৎস্যজীবী,
0: খবরটা হলো যে এই যে অস্বাভাবিক পানি প্রভাব হঠাৎ করে আকস্মিক ভাবে কোন এলাকায় আঘাত হানাকে কি বলে জানো? আকস্মিক বন্যা বলে। এই আকস্মিক বন্যায় প্রাকৃতিক ও ভৌত অবকাঠামো সহ মৎস্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই ক্ষয়ক্ষতি যাতে না হয় বা ক্ষয়ক্ষতি যাতে রোধ করা সম্ভব হয়, তার জন্য কিছু পরামর্শ আছে। এই পরামর্শগুলি হলো যে পুকুর বা জলাশয়ের চারদিক বাঁশের বা ঘন জাল দিয়ে ঘেরে দিতে হবে। তারপর ধরো এপ্রিল থেকে অক্টোবর মাসে আকস্মিক বন্যার আগাম সতর্কতা, এটা আমাদেরকে জানতে হবে। আগাম সতর্কতা সম্পর্কে কিন্তু অবহিত থাকতে হবে, এই জন্য তোমাদেরকে নিয়মিত আবহসংবাদ শুনতে হবে, রেডিও শুনতে হবে, বুঝছো? তাছাড়া বার্তা শোনার পাশাপাশি তোমরা 1090 নম্বরে ফোন করে হোক বন্যা বা বন্যার পূর্বাভাস সম্পর্কে তোমরা জানতে পারবা। আবার ধরো পুকুর অথবা জলাশয়ে অপেক্ষাকৃত বড় মাছগুলা কিন্তু ধরে বিক্রি করে ব্যবস্থা করতে হবে, যদি মনে করো বন্যার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা বন্যা আসতেছে, তাই না? এরপর ধরো বন্যা কবলিত হতে পারে এমন পুকুরের প্রজনন মাছ ও ছোট মাছগুলিকে সতর্কতার সাথে পুকুরে নেটের তৈরি হাপা বা খাঁচা স্থাপন করে তাতে সংরক্ষণ করার ব্যবস্থা নিতে হবে।
1: আচ্ছা,
0: এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে।
2: আচ্ছা
0: এবার আসো একটা অন্য একটা বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা তো আখ খাও না?
3: অবশ্যই।
0: আখ কেন খাও?
3: মজা লাগে,
4: মজা লাগে, মিষ্টি লাগে আখের রস, এই জন্য খাই, খেতে আসে যখন মনে হয় যে একটা খাই।
0: এটা তো খাইলে, কিন্তু এটার একটা লাভজনক দিক আছে, সেটা হচ্ছে দারিদ্র বিমোচনে আখ চাষ ও আত্মকর্মসংস্থানে চিবিয়ে খাওয়া আখের গুরুত্ব।
3: আচ্ছা,
0: কতগুলি বিষয় খেয়াল করছো? আচ্ছা, কি গুরুত্ব আসো আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে শুনে নিই।
1: আচ্ছা শুনি।
5: আখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাদ্য, অর্থকরী এবং শিল্পজাত ফসল এবং দেশের চিনির একমাত্র প্রধান উৎস। চিনি ব্যতীতও আমরা আখ বিভিন্ন কাজে লাগাতে পারি, যেমন গুড় উৎপাদনে আমরা আখ ব্যবহার করতে পারি এবং চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে আমরা আখ ব্যবহার করতে পারি। এটি একটি দুর্যোগ সহনশীল ফসল হিসেবে পরিচিত। আমরা সকলেই জানি বাংলাদেশে প্রায় 30টি কৃষি পরিবেশ অঞ্চল রয়েছে, এর মধ্যে প্রায় 12টি অঞ্চলে আখের চাষাবাদ হয়ে থাকে। আখ চাষাবাদের সাথে জড়িত প্রায় 16 লাখ কৃষক জড়িত এবং এতে প্রায় 50 লাখ মানুষের জীবিকা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফসলের উপর নির্ভরশীল। কৃষি শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন এবং গ্রামীণ অর্থনীতি চাকা সচল রাখতে আখ চাষের গুরুত্ব অপরিসীম। আখ চাষ করা থেকে শুরু করে আখ কাটা পর্যন্ত বিভিন্ন ধাপে প্রচুর পরিমাণ কৃষি শ্রমিকের প্রয়োজন হয়। এর ফলে সারা বছরই আমাদের দেশে কৃষি শ্রমিকের কাজের সুযোগ সৃষ্টি হয়ে থাকে, বিশেষ করে আশ্বিন কার্তিক মাসে যখন কর্মসংস্থান এবং খাদ্যের চরম সংকট দেখা যায়। তখন চিবিয়ে খাওয়া আখের জাত চাষ করে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারেন, যা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে থাকে। আমরা সকলেই জানি আখ একটি 12 মাসিক ফসল, এর ফলে এটি দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং দারিদ্র হ্রাসে কার্যকর ভূমিকা পালন করে। আমাদের দেশে গ্রাম এবং শহর সর্বত্র চিবিয়ে খাওয়া আখ চাষে ব্যাপক চাহিদা রয়েছে। যেসব পরিবার দিনমজুরির উপর নির্ভরশীল এবং বসত ভিটা ছাড়া অন্য কোনো আবাদি জমি নেই, তারা যদি বসত বাড়ির আশেপাশে আখের চারা রোপণ করে থাকেন, সেখান থেকে প্রায় একটি চারা থেকে প্রায় 6 গুণ আখ উৎপাদন করা সম্ভব এবং বাজার দরে এটি বিক্রি করে তারা প্রচুর টাকা আয় করতে পারেন। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে যখন অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং খাদ্যের চরম সংকট দেখা যায়, তখন আখের রস একটি পুষ্টিকর এবং শক্তিদায়ক পানীয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণভাবে এক গ্লাস আঁশের রস থেকে প্রায় 27 কিলো ক্যালোরি খাদ্য শক্তি আমরা পেয়ে থাকি। চিবিয়ে খাওয়া আখ আমাদের দেশে প্রায় সব বাজারে বিক্রি হয় এবং বিভিন্ন দামে এটি বিক্রি হয়ে থাকে। আমরা যদি এক বিঘা জমিতে প্রায় 3000টি আখের চারা রোপণ করতে পারি এবং সেটি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে পরিচর্যা করতে পারি, সেক্ষেত্রে একটি মাটি চারা থেকে প্রায় 4-5 গুণ আখ উৎপাদন সম্ভব হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এক বিঘা জমি থেকে যে পরিমাণ টাকা আয় করতে পারি সেটার পরিমাণ হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। অন্যদিকে জমি প্রস্তুতি থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, আগাছা দমন, আন্তঃপরিচর্যা ও বিপণন সহ আমাদের যে উৎপাদন খরচ হয় সেটি প্রায় আমাদের আয়ের তুলনায় অনেক কম। আমরা আখ চাষ করে প্রায় 1 টাকার বিপরীতে প্রায় 3 টাকা আয় করা সম্ভব। দেশে প্রায় প্রতিটি উপজেলা এবং শহরে আখের রস বিক্রেতাদের দেখতে আমরা পাই। তারা মূলত হস্তচালিত যন্ত্রের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আখের রস মাড়াই করে বিক্রি করে থাকেন। আমরা একটি আখ থেকে সাধারণত 6-8 গ্লাস রস পেতে পারি এবং প্রতি রস আমরা বিভিন্ন দামে বিক্রি করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে একটি আখ থেকে আমরা যে পরিমাণ টাকায় আখ কিনে থাকি সেটার থেকে প্রায় 3 গুণ টাকা আমরা লাভ করতে পারি। চিবিয়ে খাওয়া আখের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পেলে আখের রস বিক্রির সঙ্গে যুক্ত আরও বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একই সঙ্গে জনগণের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। চিবিয়ে খাওয়া আখ চাষ অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক এবং সম্ভাবনাময় একটি কৃষি উদ্যোগ। এটি কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি উপযুক্ত প্রযুক্তি সম্প্রসারণ করতে পারি, উন্নত জাতের ব্যবহার করতে পারি এবং বাজার সুবিধা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে চিবিয়ে খাওয়া আখের বাণিজ্যিক চাষ আমরা আরও সম্প্রসারণ করতে পারব এবং দেশের কৃষকদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবো বলে আশা করি।
0: তো আমরা তো এখন ওইসব তোমরা দরিদ্র, আমি খুশি দেখতেছি কি তোমাদের মধ্যে দরিদ্র আছে কিনা, কারণ দরিদ্র তোমরা ছিল, মানে দরিদ্র না ঠিক একটু কমতেছিল, এখন তোমরা সবাই মোটামুটি বেশ স্বাবলম্বী হয়েছ। তারপরে ওই যে নয়নতারা তো সে তো আগে মানে যাইতো স্কুলে চলে যেত হাটে,
2: একদম ঠিক কথা বুঝছো,
0: স্কুলে যাওয়ার প্ল্যান নিয়ে বাড়িতেও কিন্তু হাটে চলে যেত, এখন সে হাটে যায় না, স্কুলে যায় এবং সে কিন্তু পড়ালেখা করে ভালো এগিয়েছে,
3: অনেক কিছু শিখবে।
2: এগুলি তো তোমার ওই সব পরামর্শ।
0: তো দারিদ্র বিমোচনে আখ চাষ ও আত্মকর্মসংস্থানে চিবিয়ে খাওয়া আখের গুরুত্ব, আখ তো চিবিয়ে খাইতেই হবে,
3: চিবিয়ে তো খাইতে হবে, ওইটাই ভাবতেছিলাম।
0: এই যে মনে করো ওই যে কি জানি একটা প্রবাদ আছে যে হয়তো তোমার কি মুরব্বী কেউ একজন দাঁত মাঝে না তাকে বলতে যাও যাক, আমরা একটা মজার আইটেম শিখলাম যার মাধ্যমে আমরাও অনেক লাভবান হবো। এবার চলো একটা গান শোনাই তোমাদের।
3: হ্যাঁ,

0: আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিষয়ে একটা গান শুনলাম। শিল্পী ছিলেন মনির খান, গীতিকার হেলালুদ্দিন আহমেদ, চুরুকার আবু বকর সিদ্দিক। হ্যাঁ, তবে আমরা আছি, অনেক ভালো আছি। এখন আমরা একটা সম্পর্কের ভিত্তিতে আমাদের বাংলাদেশ এগিয়ে চলেছে।
1: ঠিক কথা।
0: এই সম্পর্কের মধ্যে দেখো, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, মাঠে ঘাটে কাজ করতে হয়। ঝড় থাকবে, ঝঞ্ঝা থাকবে, বৃষ্টি থাকবে, সবকিছুই থাকবে,
2: যখন যেটা থাকবে মোকাবেলা করে চলতে হইব।
0: হ্যাঁ, কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন দুর্যোগ। আমরা জানি দুর্যোগ আছে, দুর্যোগ আসবে,
1: মোকাবেলার
0: কিন্তু পদ্ধতি আছে। এখন পদ্ধতি যদি না করে এখন খালি হাত তুলে বসে থাকি,
2: আলস্যতা
0: করো, সব তোমরা জানো, কিন্তু বললে ও এটা তো আমি জানি, জানো না। সেটা হচ্ছে দুর্যোগ প্রশমনে বনের ভূমিকা। বন চিনো? যেখানে গাছপালা থাকে, যেখানে মানুষ থাকে না। কিন্তু আমাদের এই আশেপাশে গাছপালা লাগে, যেখানে মানুষ থাকা যায়।
2: আচ্ছা,
0: তোমার বাড়ির আশেপাশে লাগালে এখানে থাকতে পারবো তোমরা। তো এই দুর্যোগ প্রশমনে বনের ভূমিকা কি, এটা আমাদের জানা দরকার। জানলে হয়তো আমাদের সবার মধ্যে গাছ লাগানোর আগ্রহটা বাড়বে। চলো আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে এটা জেনে নিই।
2: আচ্ছা
1: আচ্ছা, শুনি।
3: শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। নদীমাতৃক এই বাংলাদেশ, অপরূপ রূপের অধিকারী আমাদের এই বাংলাদেশ। আজ আমরা কথা বলবো এই দুর্যোগ প্রশমনে বনের ভূমিকা সম্পর্কে। এ বিষয়ে কথা বলবেন শাকিলা নার্গিস, বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
4: আপনাকে অনেক ধন্যবাদ।
3: আমরা আপনার কাছে জানতে চাই, দুর্যোগ প্রশমনে বন কিভাবে ভূমিকা রাখে?
4: যে আপনি একটি হচ্ছে আসলে ভালো একটি বিষয় প্রসঙ্গ আজকে তুলে নিয়ে এসেছেন। দুর্যোগ প্রশমনে বন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে বহুমাত্রিক ভূমিকা পালন করে। প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা এবং হচ্ছে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। আমরা সকলেই জানি যে বনভূমি হচ্ছে বায়ুর গতি কমিয়ে ঝড় এবং যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটাকে হ্রাস করে দেয়। ঘন গাছপালা হচ্ছে প্রাকৃতিক একটি বাধা হিসেবে কাজ করে, ফলে হচ্ছে ঝড়ের যে সরাসরি আঘাতটা জনবসতি এবং হচ্ছে অবকাঠামোর উপর পড়তে পারে সেটাকে অনেকটা কমিয়ে দেয়। ঝড় বনকে যদি আমরা আরেকটা হিসেবে বলি, যে বন হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। গাছপালা এবং হচ্ছে মাটির যে জৈব স্তর সেটা হচ্ছে বৃষ্টির পানি শোষণ করে এবং ধীরে ধীরে তা ছেড়ে দেয়, ফলে আকস্মিক যে বন্যার যে একটা ঝুঁকি সেটা অনেকটাই কমে যায়। এছাড়াও গাছের যে শিকড় থাকে সেটা হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং হচ্ছে পানির প্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করে। একই সাথে বন হচ্ছে নদীর তীরে যে ভাঙ্গন সেটা কমাতে সাহায্য করে, এবং কারণ হচ্ছে শিকড় যেটা থাকে গাছের সেটা মাটিকে হচ্ছে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে হচ্ছে বন ভূমিধস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে, কারণ হচ্ছে গাছের যে শিকড় সেটা মাটিকে দৃঢ়ভাবে আঁকড়ে রাখে, ফলে অতিবৃষ্টি বা ভূমিকম্পের সময় মাটি ধসে পড়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। বন উজাড় হলে এই সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং ভূমিধসের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। এছাড়াও হচ্ছে বন হচ্ছে খরা মোকাবেলায় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে। বনভূমি মাটির আর্দ্রতা ধরে রাখে, জলচক্র বজায় রাখে এবং স্থানীয় আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে, ফলে খরার যে প্রকোপ থাকে সেটাও অনেকটা কমে যায়। নগর এলাকার কথা যদি আমরা বলি, নগর এলাকায় হচ্ছে বন এবং সবুজায়ন, জলবদ্ধতা কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বায়ু দূষণ ও হ্রাসের মাধ্যমে নগর দুর্যোগ প্রশমনে ভূমিকা পালন করে। সুতরাং আমরা বলতেই পারি যে বন একটি প্রাকৃতিক সুরক্ষা বল হিসেবে কাজ করে, যা মানুষের জীবন, সম্পদ ও পরিবেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে।
3: আপনি খুব সুন্দরভাবে জানালেন দুর্যোগ প্রশমনে বন কিভাবে ভূমিকা রাখে। এবার আপনার কাছে জানতে চাই, উপকূলীয় এলাকায় বন কিভাবে সুরক্ষা দেয়?
4: যে উপকূলীয় এলাকায় আসলে হচ্ছে বন খুব ভালোভাবে সুরক্ষা দেয়, এবং যেটার হচ্ছে যেটা আমরা প্রতি বছর বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়ের সময় দেখতে পাই, যেমন হচ্ছে আইলা ছিল, সিডর ছিল, সে সময় আমরা দেখতে পেয়েছি যে বনটা কিভাবে সেই এলাকার হচ্ছে সম্পদগুলোকে রক্ষা করেছে, মানব সম্পদ এবং হচ্ছে বিভিন্ন পশু পাখির জীবন রক্ষা করেছে। তো উপকূলীয় এলাকায় বন, বিশেষ করে হচ্ছে ম্যানগ্রোভ বন, একটি হচ্ছে শক্তিশালী প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে এবং বিভিন্নভাবে হচ্ছে মানুষ এবং সম্পদকে সুরক্ষা দেয়। সুন্দরবন বাংলাদেশের উপকূলকে ঘূর্ণিঝড় থেকে অনেকাংশে রক্ষা করছে, যা একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় ম্যানগ্রোভ বন ঢেউয়ের শক্তি শোষণ করে এবং হচ্ছে যে হচ্ছে ঢেউয়ের যে শক্তিটা থাকে সেটাকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়। গাছের ঘন কাণ্ড, শিকড় এবং পাতার স্তর বাতাস এবং পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে, ফলে জলোচ্ছ্বাসের যে উচ্চতা এবং গতি অনেকাংশে কমে যায়। এর ফলে উপকূলীয় জনপদ, ঘরবাড়ি, অবকাঠামো ক্ষয়ক্ষতি অনেকাংশে কম হয়। এছাড়া হচ্ছে বন উপকূলীয় ভাঙ্গন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যানগ্রোভ গাছের জটিল যে শিকড় থাকে সেটা মাটিকে শক্তভাবে ধরে রাখে এবং পলি জমাতে সাহায্য করে। এতে নতুন নতুন ভূমি গঠন হয় এবং উপকূল স্থিতিশীল থাকে। এছাড়া আমরা যদি বলি যে বনের ম্যানগ্রোভ বনের যে লবণাক্ততা, সেই লবণাক্ত পানির অনুপ্রবেশ নিয়ন্ত্রণে বন সহায়তা করে। ম্যানগ্রোভ বন একটি প্রাকৃতিক বাফার হিসেবে কাজ করে, যা লবণাক্ত পানি ভেতরের কৃষি জমি এবং হচ্ছে মিঠা পানির উৎস ঢুকতে বাধা দেয়। ফলে হচ্ছে কৃষি এবং জীব সম্পদ যেটা আছে আমাদের জীব বৈচিত্র্য সেটা অনেকটাই রক্ষা পায়। এছাড়া হচ্ছে বন হচ্ছে ঝড়ের বেগটা কমিয়ে দেয়, ঘন গাছপালা বাতাসের গতিকে ধীর করে দেয়, ফলে ঝড়ের ধ্বংসাত্মক শক্তি অনেকটাই কমে যায়। উপকূলীয় বন জীব বৈচিত্র্যের আবাসস্থল হিসেবে কাজ করে এবং মাছ, কাঁকড়া, চিংড়ি প্রভৃতি জলজ প্রাণীর প্রজনন ক্ষেত্র তৈরি করে। এর ফলে স্থানীয় মানুষের জীবিকা সুরক্ষিত থাকে, যা দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরবনের মতো উপকূলীয় বন বাংলাদেশকে বহুবার ঘূর্ণিঝড়ে ভয়াবহতা থেকে আংশিকভাবে রক্ষা করেছে, যা প্রমাণ করে যে উপকূলীয় বন শুধু পরিবেশ নয়, মানুষের নিরাপত্তার জন্য অত্যন্ত অপরিহার্য।
3: আমরা জানি যে জলবায়ু পরিবর্তন আমাদের নানান রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। এবারে আপনাকে জানতে চাচ্ছি, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় বন কিভাবে সহায়তা করে?
4: জি, আসলে হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ যে মোকাবেলা, সেটার মধ্যে হচ্ছে বন হচ্ছে একটি কার্যকর এবং টেকসই প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। এর ভূমিকা সরাসরি, যেমন আমরা বলতে পারি যে দুর্যোগের তীব্রতা কমানো, এবং পরোক্ষভাবে যদি বলি তাহলে হচ্ছে জলবায়ু পরিবর্তন প্রশমন, উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি বন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং দীর্ঘ সময় তা সংরক্ষণ করে রাখে। এর ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমে, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রিত হয় এবং দীর্ঘমেয়াদে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা ও তাপপ্রবাহের মতন দুর্যোগের তীব্রতা হ্রাস পায়। বন স্থানীয় এবং আঞ্চলিক জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে। গাছের বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে আর্দ্রতা যোগ হয়, মেঘ গঠন এবং বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করে। এতে চরম আবহাওয়ার ওঠানামা কিছুটা ভারসাম্যে থাকে। এছাড়াও হচ্ছে আমরা যদি বলি যে বন পানি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিমাণ গুরুত্ব ভূমিকা পালন করে। বনভূমি বৃষ্টি পানিকে শোষণ করে, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়ায় এবং ধীরে ধীরে পানি ছেড়ে দেয়, ফলে আকস্মিক বন্যা কমে যায়, খরার সময় পানি প্রাপ্যতা কিছুটা বজায় থাকে। এছাড়া বন স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা, যেমন হচ্ছে ফল, কাঠ, ঔষধি উদ্ভিদ ইত্যাদি হচ্ছে সরবরাহ করে থাকে, ফলে দুর্যোগ পরবর্তী সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতাও বজায় রাখতে সাহায্য করে। তাই জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় বন সংরক্ষণ, বন বনায়ন এবং টেকসই বনায়ন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3: আপনি খুব সুন্দরভাবে বনের ভূমিকা সম্পর্কে বললেন, নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা এই বিষয়ে জেনে উপকৃত হলো। আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, বনকে সংরক্ষণ করি। আবার কথা হবে আগামী কোন আয়োজনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: কামলি, কি শুনলা?
1: শুনাইলে তো কত কিছুই, মানে কোনটা দুর্যোগপূর্ণ যে অবস্থা, সেখানে আমাদের বনের কি ভূমিকা, কেন আমরা এত এত গাছ লাগামু, গাছ লাগালে কি সুবিধা, এগুলাই তো শুনাই।
4: কি উপকার আছে?
0: শুধু দুর্যোগের কথা চিন্তা করলে হবে না, গাছের মানে তোমার একটা বন্ধুর যে উপকার, ঘনিষ্ঠ বন্ধুর যে উপকার, একটা গাছের কিন্তু তার চাইতে বেশি উপকার,
1: বেশি উপকার। আবার অক্সিজেনের
2: থেকে আমরা অক্সিজেন পাই, এটা তো জানি,
0: আমরা তো বাঁচে আছি গাছ গাছের কারণে। হ্যাঁ, গাছ না থাকলে বাঁচবে কেমনে?
2: আশেপাশে বেশি করে আমরা গাছ লাগামু,
0: আশেপাশে গাছ না থাকলে বাঁচতে পারবা, তখন ধুকে ধুকে বাঁচবে, ধুকে ধুকে বাঁচার সাথে একটু ভালোভাবে বাঁচা ভালো। যে গাছ বৃষ্টি মানে কি বলে দুর্যোগ থেকে বাঁচায়, ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচায়, আবার গরম থেকে বাঁচায়, হ্যাঁ, কত উপকারী,
2: পরিবেশ ঠিক রাখে,
0: এত উপকারী একটা গাছ, কোন খুব একটা বেশি পরিশ্রম লাগে না। ছোট যখন গাছটা ছোট তখন একটু খেয়াল রাখতে হয়, যাতে যাতে ছাগলে খেয়ে না, একটু বড় হয়ে গেলে কিন্তু আর সে নিজের যত্নে কিন্তু নিজে বড় হয়। এত বড় একটা উপকারী বন্ধু, নিঃস্বার্থবান বন্ধু, তার উপকার করা আমাদের উচিত, আমাদের সাথে
2: অবশ্যই।
1: আবার মনে করো যে কোনো গাছই লাগানো যায়, ফলের গাছ লাগালে তো আরো সুবিধা, ফলও খাওয়া যাইতেছে, অন্যান্য
2: সুবিধা। আমার ঘরের আশেপাশে কিন্তু মেলা ফলের গাছ
0: লাগানো, ঔষধি গাছও আছে, এবং গাছের একটা মানে গাছের তুমি একটা বাণিজ্য করতে পারো, বাণিজ্য বুঝো, হ্যাঁ সেটা করতে পারো। তাছাড়া মনে করো তুমি একটা গাছের বাগান করলা, গাছ যখন বড় হবে সেগুলো বিক্রি করে লাভ হলো, আবার গাছ লাগালা, এটা একটা বাণিজ্য ব্যবসা হতে পারে। মাথা রাখবে। তো চলো আমরা এবার অন্যরকম একটা আয়োজন শুনি।
1: আচ্ছা শুনি।

0: কিরে রাতুল, মুখ ভার করে বসে আছিস কেন?
1: বাবার সাথে একটু রাগারাগি হয়ে গেছে।
2: কেন, কি করেছিস তুই?
3: চাচাকে যতটুকু জানি তিনি তো রাগ করার মানুষ না।
1: পড়ালেখা শেষ করে বসে আছি, কোনো কাজকর্ম পাচ্ছি না। কেন আমি কাজকর্ম পাচ্ছি না এটা নাকি আমার দোষ। আচ্ছা তোরা বল, বেকার জীবন কারো ভালো লাগে?
0: আমি তো দেখছি তোর মনটাই হচ্ছে বেকার, তোর কাজ করার কোনো ইচ্ছা নাই।
1: হ্যাঁ, আমার তো জমিদারি আছে।
0: তাহলে কি করবি?
1: ভাবছি শহরে চলে যাব, সেখানে অনেকগুলো অপশন আছে, কোনো না কোনো একটা ব্যবস্থা পেয়ে যাব।
0: কিন্তু গেলেই তো হবে না, সব কিছুর একটা পরিকল্পনা লাগে, না হয় বিপদে পড়ার সম্ভাবনা আছে।
4: বিপদে পড়লে পড়বে, তাতে তোর কি করার আছে?
1: না, তোরা সামান্য একটা কথা নিয়ে যা শুরু করছিস। আচ্ছা যা, আমি কোথাও যাব না।
0: শোন, আমি বেকার জীবনের অবসানের পথ পেয়ে গেছি, ইচ্ছে করলে তোরাও আমার সাথে থাকতে পারিস।
3: আরে আরে আরে, কথা না ঘুরিয়ে আসল কথা বল, কি পথ পেয়েছিস?
0: চাকরির আশায় না থেকে নিজেরাই যদি উদ্যোক্তা হই, নিজেদের যেমন উন্নতি হবে, পাশাপাশি আরো অনেককে স্বাবলম্বী করা যাবে।
2: আরে কি করবি সেটা বল।
0: হাতের কাছেই আছে সবকিছু, এত ভাবনার কি?
3: তোর কথাই মনে হচ্ছে আলাদিনের চেরাগ আমাদের সামনে ঘুরছে।
4: ঘষা দেব আর ফুলফুল করে ভাগ্য গড়তে শুরু করবে।
0: রূপকথার গল্প কোনো নিছক ঘটনা নয়, তারও একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যগুলো গল্পের পাতা থেকে এখন বাস্তবে রূপ লাভ করেছে। সমস্যা হচ্ছে উদ্যোগগুলো আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
2: ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে আসল কথাটা বল।
0: আমি আগেই বলে রাখছি, উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে ধৈর্যশীল হতে হবে।
4: আচ্ছা ধৈর্য ধরলাম, এখন আমরা কিভাবে কি করব সেটা বল।
0: এখানে আমরা পাঁচজন আছি, প্রত্যেকে একটা করে কাজ যদি করি, ধর আমি একটা গরুর খামার দিলাম,
1: আমি মাছের চাষ করলাম,
2: আমি সবজি বাগান করলাম,
3: আর আমি হাঁস মুরগির খামার দিলাম,
4: আমি ফল ফলাদের বাগান করলাম,
0: এরকম অনেক কিছু আছে। আমরা প্রত্যেকে একটা করে উদ্যোগ নিলে এই উদ্যোগকে সফল করতে আরো কমপক্ষে 10 জন লোক জড়িত করতে হবে। তাহলে দেখ, আমাদের সাথে আরো 10টি পরিবার স্বাবলম্বী হলো।
4: হ্যাঁ তাই তো, বুদ্ধিটা খারাপ না,
3: কাজ নিয়ে আর টেনশন করতে হবে না,
1: নিজেদের উৎপাদিত পণ্য নিজেরা খেলাম, বিক্রি করে পরিবারের উন্নতি করলাম।
0: তবে কাজ শুরু করার আগে আমাদের কাজের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, যাতে করে কাজ শুরু করার পর সমস্যায় পড়তে না হয়।
4: কাজ করতে সমস্যা তো হবে, আমরা সমাধান কোথায় পাবো?
0: শুধুমাত্র সমাধান নয়, আমাদের এই উদ্যোগ সফল করতে যদি কোনো সহযোগিতা লাগে তারও ব্যবস্থা আছে।
1: বাহ, বুদ্ধি তো ভালো দিয়েছিস, এখন সঠিক পরিকল্পনাটাও বলে দে।
0: জানিস, উদ্যোক্তা হওয়ার জন্য সরকার যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
3: তার মানে আমাদের পেছনে বড় একটা শক্তি আছে।
2: তাহলে আর চিন্তা করছি কেন, সবাই চল কাজে নেমে পড়ি।
0: আমাদের এই কাজগুলো সঠিকভাবে করার জন্য অনেকগুলো অধিদপ্তর আছে, আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরা এগিয়ে যাব।
1: এখন মনে হচ্ছে আমি একটা বোকা।
0: আমরা কেউ বোকা না, শুধুমাত্র ইচ্ছা আর পরিকল্পনার অভাবে বোকা বনে যাই।
4: হব না হব না, আমরা আর হব না বোকা,
5: আমরা হব উদ্যোক্তা, ভাগ্য গড়তে নেই কোনো বাধা।
6: আমরা একটা নাটিকা শুনলাম, ছোটখাটো নাটিকা হলো, বক্তব্যগুলো খেল করেছো?
7: হ্যাঁ, অনেক কিছু শিক্ষা নিয়েছিল।
6: যেমন আসলে
7: মন দিয়ে শুনছি,
6: উদ্যুক্ত হওয়া কিন্তু একটা গর্বের ব্যাপার।
7: অবশ্যই,
6: নিজের চাকরির নিজে করলাম, নিজের বস নিজে,
7: নিজের স্বাধীনতা নিজের কাছে,
3: আবার কয়জন চাকরিও দিল,
6: হ্যাঁ কত যুগে কাজ দেওয়া যায় এবং অনেককে স্বাবলম্বী করা যায়।
7: অবশ্যই,
6: আমরা এটা এটা বলা রাখে না, অপেক্ষা রাখে না, আমরা কিন্তু যারা এখন এই যে কৃষি কাজ করি তারা কিন্তু উদ্যোক্তা। এই যে মনে করো রূপালীর পুকুর, হ্যাঁ মাছের চাষ করে সে, তার কয়েকটা পুকুর, এটা একটা কিন্তু উদ্যোগের পর্যায়ে পড়ে।
3: উদ্যোক্তা না হলেও ছোটখাটো উদ্যোক্তা তো বলাই
6: যায়। বাগানে
7: আমি বাগানের কাজ করি,
6: এক পা আগাও তিন পা পিছাও নাকি
7: অবস্থা? না না না, আমার বাগান তোমার একবার দেখাবো, দেখো অনেক সুন্দর বাগান আমার, আমি নিজের চেষ্টায় নিজে করছি।
3: তারপরে
6: সে তো আমাদের নয়নতারা মোটামুটি এখন শিক্ষিত, এখন পরিকল্পনা কি নয়ন তোমার?
7: কিছু জানার জন্য, শিখার জন্য, বুঝার জন্য।
3: এতদিন তো আর শিক্ষিত ছিল না, হিসাব নিকাশ জানতো না,
7: এখন
3: তো হিসাব নিকাশ জানে,
7: এখন বুদ্ধিমান হইছে।
3: এখন তো আর যাতা করলে চলবো না, এখন তোমাকে পরামর্শ নিয়েই করবো।
6: এখন হিসাব হিসাব করে কাজ করতে হবে। হ্যাঁ, আমাদেরকে প্রতিটা কাজ খুব হিসাব করে করতে হবে, কিন্তু অপচয় করা যাবে না,
7: ভাবনা চিন্তা করিয়া।
6: কারণ অপচয় হলে কিন্তু আমাদের লস। এখন কিন্তু অপচয় যুগ না, আমাদের হাতে প্রযুক্তি আছে, যেকোনো কোনো যেকোনো জিনিস সম্পর্কে আমরা তাৎক্ষণিকভাবে নেটের মাধ্যমে আমরা জানতে পারি। তো ভুল করার মানে ভুলও এখন ভুল করার সুযোগ নেই
7: না, আর ভুল তো মানুষের হইতেই পারে।
6: তাও তবুও কিন্তু এখনকার এমন বড় ভুল তুমি করতে পারবা না যে ভুলটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সুযোগ নেই তো। তুমি যে কোনো কাজ করার আগে এখন সবকিছু তোমার মানে চোখের সামনে, সবকিছু তুমি জানতে পারো যে এই কাজটা এভাবে করলে এভাবে হবে, এভাবে করলে এভাবে হবে। এখন তো অন্ধ না কেউ, অশিক্ষিত না কেউ, তাহলে তুমি ভুল করবা কেন? ছোটখাটো ভুল হইতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বড় ধরনের ভুল করা যাবে না। এখন
7: বাবুল ভাই, এই ভুল ওই ভুল দেখে তো আমরা তোমার কাছে আসি, তারপরে পরামর্শ দাও, ওই কাজটা করলে সঠিকভাবে আমরা কোনো ভুলে কাটাই
6: না। আমার পরামর্শ দিকে তাকিয়ে থাকো না, আমাদের সবচেয়ে বড় পরামর্শ দাতা হচ্ছে
3: কৃষি অফিস। হ্যাঁ, কত রকম ট্রেনিং এর
7: ব্যাপার, ওই তো তোমার কাছেই সব খবর পাওয়া যায়।
6: আমারে খালি আমারে খালি দিও মানে পরামর্শ দিবা যে ওই যে ওই
7: না, তুমি তো আছোই, তুমি আবার যে বড় বড়
6: বিশেষজ্ঞ জানো না, দাওয়াতের ওই যে খাওয়া দাওয়াটা হবে ওই পরামর্শ আমি ভালো দিতে পারবো। আচ্ছা,
7: হ্যাঁ হ্যাঁ,
6: ঠিক আছে, তাহলে চলো, আজকে আমরা বেশ কয়েকটি ভালো কিছু কথা শুনলাম, অনেক কিছু শিখলাম। আর এই আমাদের এই বিষয়গুলি শেখার জন্য যিনি চেষ্টা করেছেন, আমাদেরকে এই আজমগুলি শিখিতে শিখিয়েছেন, জানতে দিয়েছেন, তিনি হচ্ছেন অনুষ্ঠানের প্রযোজক রানিয়া সুলতানা। চলো আজকে সবাই মিলে, তোমাদেরকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আর আমাদের কাছে যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। চলো বাড়ি যাই,
7: চলো যাই।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শোনাব দুখানি নজরুল সঙ্গীত। শিল্পী মোহাম্মদ মাহমুদুল হাসান। প্রথম গানের কথা ভুলিতে পারিনি তাই।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ মাহমুদুল হাসান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার, রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 79% এবং সন্ধ্যে 6টায় 71%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 6টা বেজে 48 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river pools well until 1 a.m. says that rain or thundershower accompanied by temporary southeasterly gusts or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Rangpur, Mamasing, Chattogram and Sylhet divisions and many places of Rajshahi, Dhaka, Khulna and Borishal divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Heavy to very heavy shower is also expected at places of Rangpur, Mamasing and Sylhet divisions. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rajshahi, 35 degrees Celsius, and the minimum was at Sylhet, 23.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 32.4 degrees Celsius and minimum 27.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 79% and at 6 p.m. 71%. Sunrise over Dhaka tomorrow at 5:22 a.m. and sunset at 6:48 p.m. And that's all for weather for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান সই পেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লিকানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এছাড়াও রয়েছে FM এর অনুষ্ঠান। FM 92 MHz-এ সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

পাহাড় বা ঢালু জায়গার মাটি নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প এবং মানব সৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস ঘটে থাকে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ। নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ তার কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপরও গুরুত্ব আরোপ করেন। নরসিংদীর শিবপুরের এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার ইটাখোলা মনোহরদি সড়ক এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় একটি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। উল্লেখ্য, সারা দেশে প্রায় ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নারায়ণগঞ্জ শহরে ৩০০ সজা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের চিকিৎসা সেবা, রোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, জনবল ব্যবস্থাপনা এবং সার্বিক সেবার মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হাওড় ও ঐতিহ্যের কিশোরগঞ্জে পর্যটকদের ভ্রমণ নিরাপত্তায় জেলার ইটনা, মিঠামন, অষ্টগ্রাম ও নিকলি উপজেলার গুরুত্বপূর্ণ নৌপথে জেলা পুলিশের নৌটহল পরিচালনা অব্যাহত রয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তারা ডাকাতি, ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌযাত্রী, জেলে সহ স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। পুলিশ সুপার বলেন, হাওড় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নৌটহল নিয়মিতভাবে পরিচালনা অব্যাহত থাকবে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ব্লকে সরকারি নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক ও কৃষি জমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে জেলার সব ব্লকে তা সম্প্রসারণ করা হবে। চলতি মৌসুমে নরসিংদীতে লটকনের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে নরসিংদীতে প্রায় ২,০০০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। লটকন এখন শুধু মৌসুমি ফল নয়, হাজারো কৃষকের জীবিকা ও সম্ভাবনাময় অর্থকরী ফসল। কম খরচ ও তুলনামূলক বেশি লাভ হওয়ায় লটকন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপে তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনরাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 79% এবং সন্ধে 6টায় 71%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:22 এবং সূর্যাস্ত সন্ধে 6:48। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু
4: আলাইকুম।
5: এসো এসো বসো, এই তো দেখো যে মাঝে মাঝে যে অতি বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আবার গরমও পড়তেছে, বিশেষ করে এই অতি বৃষ্টিতে আমারে কিন্তু কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠানে দেশ আমার মাটি আমার যে হচ্ছে, আমাদের আমরা যা করতেছি এখানে কিন্তু এই বিষয়ে পরামর্শ দিতে হবে, কারণ আমরা যা জানি তা আমার সামনে যারা আছেন তাদেরকে জানাতে হবে, সতর্কতা জানাতে হবে, তারা যাতে ভালোভাবে তাদের ফসলটা মাঠ ফসলটা রাখতে পারে সে ব্যাপারে কথা বলতে হবে, নিজেদেরও সতর্ক থাকতে হবে। তো কাউ দেখি সাধু ভাবি
4: অতিবৃষ্টি হইতে
6: আসছে, এর
5: ফলে
6: আমি বলছি গবাদি পশু যে আছে
5: বন্যার সময় বন্যা
6: হয়েই যায়, যে মরেই যায় পানিতে পড়ে টরে, তাদের কিন্তু এদেরকে হাঁস মুরগি যাই হোক মাটির নিচে পুঁতে ফেলার কিন্তু ব্যবস্থা করতে হবে। তারপরে আরো খড় সহ যে অন্যান্য পশুর যে খাদ্য আছে সেগুলোরও কিন্তু আমাদের উঁচু স্থানে রাখার ব্যবস্থা নিতে হবে।
4: আবার পানিও তো বন্যার পানি খাওয়ানো যায়, বন্যা নিরাপদ পানি
6: খাওয়াতে হবে।
3: অতিবৃষ্টির পর ছত্রাকজনিত রোগের ঝুঁকিটা বাড়ে, বুঝছো? লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে
5: হবে। আচ্ছা, খুব ভালো কথা বলেছো। তাই দেখো যদি অতিবৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের মাঠ ফসলে আমরা কিছু কিছু কাজ করব, আমরা একটু উঁচা জায়গায় কিন্তু ওই গাছগুলা রাখার চেষ্টা
4: করব, ব্যবস্থা নিতে হবে।
5: তো চলো আমরা এই যে বর্ষাকালে গাছ ও ঘরের চালে শাকসবজির চাষ এই বিষয়ে আমরা শুনি, তাহলে এই ব্যাপারে বলতেছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ ক্রপস উইং DAE খামারবাড়ি ঢাকা। আর তার সাথে এই বিষয়ে কথা করেছেন ফাতেমা জেবুননেসা। চলো শোনা যাক।
6: আচ্ছা শুনি।
7: সবজি আমাদের খাদ্য তালিকার অন্যতম প্রিয় উপাদান। প্রতিদিনের মিনারেল এবং ভিটামিনের চাহিদা পূরণ করতে সবজির জুড়ি নেই। সবচাইতে বেশি সবজি শীতকালে উৎপাদিত হলেও বর্ষাকালেও কিন্তু অনেক সবজির চাষ হয়। তবে জলাবদ্ধতা, অতিবৃষ্টি কিংবা নিচু জমিতে সবরকম সবজির চাষ সম্ভব হয় না বলে অর্থনৈতিকভাবে আমাদের কৃষক ভাইয়েরা অতটা লাভবান হতে পারেন না। আর তাই আজ আমরা আলাপ করব বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ বর্ষাকালে গাছ এবং ঘরের চালে শাকসবজি চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। প্রথমেই জানতে চাচ্ছি বর্ষাকালে সবজি চাষে কি কি সমস্যা হতে পারে।
8: আমাদের দেশে সবথেকে বেশি সবজি উৎপাদিত হয় শীতকালে, কারণ শীতকালে সবজি চাষের যে অনুকূল পরিবেশটা বিরাজ করে। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে থাকার কারণে সবজি গাছের যে শিকড়টা পচে যেতে পারে, আর বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের আক্রমণটাও কিন্তু অনেক বেড়ে যায়। বর্ষাকালে আগাছা দ্রুত বৃদ্ধি পায়, আলো বাতাস পানি এবং মাটির পুষ্টি উপাদানের জন্য গাছপালা ও আগাছার মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়। এসব কারণে বর্ষাকালে সবজির আবাদটা কম হয় এবং ফলন অনেক কমে যায়। তবে বর্ষাকালে গাছ এবং ঘরের চালে অথবা মাচায় শাকসবজি চাষ করে চাহিদা অনেকটা পূরণ করা যেতে পারে।
7: এই বিষয়টি খানিকটা নতুন আমাদের কাছে, এই যে গাছ এবং ঘরের চালের শাকসবজি চাষ করা, সেক্ষেত্রে স্থান নির্বাচন কিভাবে করবে আমাদের কৃষক ভাইয়েরা?
8: দেখেন, বর্ষাকালে পানি জমি থাকার কারণে অনেক জমিতে শাকসবজি চাষ করা যায় না, এই জন্য আমাদেরকে উঁচু এবং মাঝারি উঁচু জমি যেখানে দিনে কমপক্ষে 5-6 ঘন্টা সূর্যের আলো পাওয়া যাবে এবং বর্ষার যে পানিটা জমা থাকবে না এমন জায়গাটা নির্বাচন করতে হবে। আর যে মাটিটা আমরা নির্বাচন করব সেটা অবশ্যই দোআঁশ মাটি হতে হবে এবং তাতে বালির ভাগটা একটু বেশি থাকতে হবে। আর বর্ষাকালে বেড পদ্ধতিতে প্রায় 15-20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে গাছ এবং ঘরের চালে অথবা জলাবদ্ধ এলাকায় বস্তাতে সবজি চাষ করে উপরে মাছ চাষ করে সবজি উৎপাদন বাড়ানো যেতে পারে। আর আলো আসার পথে যেন বাধা সৃষ্টি না হয় এই জন্য বড় গাছের ডালপালাটা কেটে দিতে হবে। ভালো ফলন পাওয়ার জন্য উচ্চ ফলনশীল জাতের সবজি বীজটা সংগ্রহ করতে হবে এবং মৌসুমে যে সবজিটা উৎপাদন করব তার কিন্তু একটা তালিকাও করে রাখা ভালো।
7: এই পদ্ধতিতে কি কি সবজি চাষ করা যায় এবং কিভাবে করা যায় এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন?
8: ঘরের চালের সবজি চাষ এটা সাধারণত বেশিরভাগ বসতবাড়িতে করা হয়। তা বসতবাড়ি উঁচু জায়গায় তৈরি করা যেখানে সাধারণত পানি জমা থাকে না। বসতবাড়ির উঁচু জমিতে প্রায় 15-20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে বেডে মাদা তৈরি করে লতানো সবজি, উদাহরণস্বরূপ মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, করলা, ঝিঙ্গা, কাকরোল, চিচিঙ্গা, শশা, সিম, বরবটি, পুঁই শাক চাষ করা যায়। আর লতানো সবজি ঘরের চালে তুলে দিয়ে চালে বাঁশের কঞ্চি অথবা গাছের শুকনো ডালপালা দিলে লতানো সবজিটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বসতবাড়ির আশেপাশে সচরাচর কিছু ফল গাছ বা অন্য গাছ থাকে যেখানে লতানো সবজি চাষ করে গাছে উঠিয়ে দেওয়া যায়। আর বসতবাড়ির আশেপাশে নিচু জায়গায় পানি জমা থাকে পানির উপরে মাচা তৈরি করে মাচায় বর্ষাকালে লতানো সবজি চাষ করা যায়। তবে মাচাটা এমন ভাবে তৈরি করতে হবে যেন সূর্যের আলো ভালোভাবে সেখানে প্রবেশ করতে পারে।
7: বর্ষাকালে গাছ এবং ঘরের চালে সবজি চাষ করতে বাড়তি কি কি পরিচর্যা প্রয়োজন?
8: সবজি চাষ করে বেশি ফলনের জন্য আমাদেরকে মাদায় এবং জমিতে জমির ধরন অনুযায়ী শতাংশ প্রতি প্রায় 60-100 কেজি জৈব সারটা প্রয়োগ করতে হবে এবং জৈব সার হিসেবে আমরা গোবর সার, কম্পোস্ট সার, আবর্জনা পচা সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। প্রয়োজনে অল্প পরিমাণে ইউরিয়া সার, টিএসপি সার, এমওপি সারও প্রয়োগ করতে হবে। আর সবজি গাছে গুড়ায় লতা পাতা, খড়কুটা, আবর্জনা পচা সার অথবা পলিথিন দিয়ে মালচিং প্রদান করতে হবে। সবজি গাছের গুড়ায় মালচিং প্রদান করা হলে মাটির আর্দ্রতা সবসময় থাকে, ফলে গাছের সতেজতা বিরাজ করে, আগাছা কম জন্মায় এবং মালচিং উপকরণ হিসেবে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় সেগুলো পচিয়ে মাটিতে জৈবতা সরবরাহ করে। আর আগাছা কিন্তু শাকসবজির একটা অন্যতম শত্রু। আগাছা একদিকে খাদ্যে ভাগ বসাবে, অন্যদিকে যে ক্ষতিকারক পোকা তার আশ্রয় দিয়ে পরিবেশটা নষ্ট করবে, তাই আগাছা দেখা মাত্র তুলি ফেলতে হবে। আর বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশন করার জন্য সুনিষ্কাশিত নালার ব্যবস্থা থাকতে হবে। আর কোনো কারণে যদি বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু সে গাছের গোড়ায় সেচ দিতে হবে।
7: শুনছিলাম পরিচর্যার কথা, এবারে জানতে চাই বালাই ব্যবস্থাপনার কথা।
8: শাকসবজির প্রধান ক্ষতিকারক পোকার মধ্যে কুমড়া জাতীয় সবজি ফলের মাছি পোকা, লাউ, শশা, কুমড়া, জাপ পোকা কিন্তু উল্লেখযোগ্য। আর বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, এই কারণে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের উপদ্রবটা অনেক সময় বেড়ে যায়। তাই নিয়মিত আমাদের গাছের পাতা এবং ফলটা পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং IPM পদ্ধতি অর্থাৎ সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পোকামাকড় দমন করতে হবে। এক্ষেত্রে পোকা ধরে মেরে ফেলা যেতে পারে, ফেরোমন ফাঁদ এবং বিষ্ট ব্যবহার করে পোকা দমন করা যেতে পারে। আর পোকার আক্রমণটা যদি বেশি হয় সেক্ষেত্রে অনুমোদিত জৈব কীটনাশক সঠিক সময়, সঠিক মাত্রায়, সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে হবে।
7: বাহ, চমৎকার ভাবে আপনি জানাচ্ছিলেন প্রত্যেকটি বিষয়। পরিচর্যা এবং বালাইনাশক সম্পর্কে সবশেষে জানতে চাইছি, বর্ষাকালে গাছ এবং ঘরের চালের সবজি চাষ করে আমাদের কৃষক ভাইয়েরা কি কি উপকার পেতে পারেন?
8: দেখেন, বর্ষাকালে গাছ এবং ঘরের চালে অথবা সমতল জমিতে মাছা করে যদি আমরা সবজি চাষ করি, তাই এই যে সবজিটা এখানে সবজিটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেহেতু উঁচু স্থানে তৈরি করা আছে। আর গাছে লতা উপরে উঠে যায় এবং আলো বাতাসে ভালোভাবে চলাচল করতে পারে, ফলে কিন্তু গাছের ফলনটাও বৃদ্ধি পায়। গাছ এবং ঘরের চাল অথবা মাছা তৈরি করে সবজি চাষ করাতে জায়গাটা কম লাগে, ফসল সংগ্রহ করা অত্যন্ত সহজ হয়, আর এই সব সবজি কিন্তু বাজারে দামও বেশি পাওয়া যায়। আর একটা বড় কথা হচ্ছে জমি সর্বোত্তম ব্যবহার আমি নিশ্চিত করতে পারতেছি, আর মাছাই সবজি চাষ করলে বৃষ্টির সময় গাছের তেমন ক্ষতি হয় না। তা বর্ষাকালে বসতবাড়ির আশেপাশে গাছ এবং ঘরের চালে সবজি চাষে বাড়তি শ্রমিকের প্রয়োজন হয় না, পরিবারের যে সকল সদস্য আছে তাদের অংশগ্রহণে সবজি চাষ করা যায়। আর উৎপাদিত সবজি সাধারণত বিষমুক্ত এবং নিরাপদ হয়, এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে বাড়তি সবজি বিক্রি করে আয় বাড়ানো যায়।
7: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
5: কি শিখলে তো, জানলে তো, এই যে বর্ষাকালে গাছ ও ঘরের চালে শাকসবজি চাষ, এটা যে কত ভালো। তো এই যে এইসব লাগাইছে, তারপর চাল কুমড়া, লাউ, মিষ্টি কুমড়া, তুমি আবার কি বলবা রাজা ভাই, কি হয়েছে?
3: ওই যে সকালবেলা আমি যখন আসি বুঝছো, তখন দেখি যে জরিনাবুর ছোট মামু জরিনাবুর বাসায় ঢুকলো, সারতে পারলাম
5: না।
3: কেন গেছিল কো দেখি?
6: কেন গেছিল শুনবা?
5: কও কও।
6: সে নাকি লাউ গাছ লাগাইছে, লাউ গাছ লাগাইছে, লাউ গাছ এখন মরে যাচ্ছে। তা আমি তারে বললাম যে তোমারে যে আমি বলেছিলাম তোমার লাউ গাছের গোড়ায় পানি জমিছে, তুমি ও নালি কেটে দাও। দেয়নি,
5: একই রকম পরিবেশ নষ্ট করার সময় তাই, ওই বাজারে গেলি পারে পলিথিন পকেটে করে নিয়ে যায়, সেটাও একটা সমস্যা
3: ভাই। এখন পলিথিন আর বোঝা
5: যায় না, যাক ভালো হয়েছে, ভালো। তা চলো যাই, এই এই খুশিতে চলো আমরা সবাই মিলে একটা গান শুনি, শিল্পী আব্দুল আলীম, গানটা সবাই মিলে শুনি। বেতার যন্ত্রের সামনে যারা আছেন, খুব বিখ্যাত একজন ব্যক্তির গান, গানটাও খুব ভালো, শোনেন মনোযোগ দিয়ে।
6: আচ্ছা।
9: মধুর বাড়ি মধুপুর আমার বাড়ি।

0: হ্যাঁ, গানটা কেমন লাগলো?
1: ভালোই লাগলো,
2: ভালো গান, ভালো লাগলো।
0: বিখ্যাত বিখ্যাত শিল্পী আব্দুল আলীম, হ্যাঁ, তার গান, তার গলা, তার গান, গলায় গান শুনলি এমনি
1: মনটা ভালো হয়ে
0: যাবে। হ্যাঁ, তো শোনো, ওই যে আমারে যারা চিঠিপত্র লেখে, আসরে যারা ফোন করে, তারা একটা ধন্যবাদ দিতে হবে না?
1: আজকে তো সমস্যা সমাধানের দিন।
0: হ্যাঁ, তাহলে যারা যারা চিঠি লিখেছেন তাদের চিঠির জবাব তোমাদের দিতে হবে। এই যে দেখো দেখিনি, আমাদের যে তারিকুল বলো, তারপরে ছোট মিয়া বলো, তারপরে রেজা বলো, আরো যারা যারা আছে, তুর্জু মুর্জু, সবাই কিন্তু খুব গাছ গাছালি নিয়ে চিন্তা ভাবনা করে। সবারই সমস্যা আছে,
1: সমস্যা
0: তো সমস্যা থাকবে বলেই তো কৃষি অফিসাররা আছে। রোগ বালাই হলি, রোগ বালাইয়ের ওষুধ আছে, হ্যাঁ, তারপরে জৈব সার আছে যাদের অসুবিধা হলি। তো এইসব বিভিন্ন প্রশ্ন করেন আপনারা, এবং সেই প্রশ্নের আমাদের কাছে লেখেন প্রশ্নগুলো,
1: যেখানে সমস্যা ওখানে সমাধান।
0: তো আপনারা লিখবেন, আজকে আপনাদের কয়েকজনের চিঠিপত্রে জবাব দেওয়া হবে। আর জবাব দিচ্ছেন হচ্ছে কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। তো চলো শোনা যাক।
1: আচ্ছা শুনি।
3: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ মঈনউদ্দিন, সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন আপনি এবার বরবটি চাষ করেছেন, আপনার বরবটি ক্ষেতের বরবটির পাতায় এবং বরবটির গায়ে মরিচার মতো দাগ দেখা যাচ্ছে, পুরো পাতা এবং বরবটি সবজি নষ্ট হয়ে যাচ্ছে, এখন করণীয় কি এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। বরবটির মরিচা রোগ, যা এক ধরনের ছত্রাক দ্বারা সংঘটিত হয়ে থাকে, এ রোগের হাত থেকে রক্ষা পেতে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত ফল পাতা ডগা তুলে ফেলতে হবে, খুব বেশি আক্রমণ করলে সঠিক কীটনাশক সঠিক নিয়মে গাছে স্প্রে করতে হবে, পরন্তু বিকাল বেলায় গাছে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়, আর কীটনাশক স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বিক্রি করা যাবে না। পরবর্তী মৌসুমে বরবটি লাগানোর সময় আপনি অবশ্যই রোগমুক্ত বীজ ব্যবহার করবেন, বীজ লাগানোর আগে বীজ শোধন করে নিতে হবে। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আবাল্লি। এর পরে চিঠিটি লিখেছেন জনাব রায়হান উদ্দিন, মোহনপুর রাজশাহী থেকে। আপনি এবার টমেটো লাগিয়েছেন, কিন্তু টমেটোর ফল ফেটে যাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে, এতে টমেটোর খাবারের অযোগ্য হয়ে পড়ছে, এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। তাপমাত্রার দ্রুত পরিবর্তন, অতি পানি ঘাটতির পর হঠাৎ যদি সেচ দেয়া হয় বা গাছের শারীরবৃত্তীয় কারণে কখনো কখনো টমেটোর ফল ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়, এর হাত থেকে রক্ষা পেতে আপনাকে যা করতে হবে, জমিতে নিয়মিত সেচ দিতে হবে, সুষম সার ব্যবহার করতে হবে, সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে, খরার সময় হঠাৎ জমিতে সেচ দেওয়া যাবে না, আগাম বীজ বপন করতে হবে, নিয়মিত জমির আর্দ্রতা পরীক্ষা করে তারপরে জমিতে সেচ দিন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আবাল্লি। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব তাজউদ্দিন মিয়া, শ্রীপুর গাজীপুর থেকে। আপনি এবার শশা চাষ করেছেন, কিন্তু এক ধরনের পোকা ক্ষেতের সব শশা, গাছের কচি ফল ডগা ছিদ্র করে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে, সব পাতায় ও গাছের গায়ে কালো রঙের কালির মতো ময়লা দেখা যাচ্ছে, আর ফলন আশানুরূপ হচ্ছে না, এ ব্যাপারে কি করতে হবে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার ক্ষেতে শশার ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে, এই পোকার হাত থেকে রক্ষা পেতে আপনাকে যা যা করতে হবে, ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে, আর চারা রোপণের 15 দিন পর থেকে শশা ক্ষেত ঘন ঘন পরিদর্শন করতে হবে। সাধারণত শশা আমরা সরাসরি সালাদ হিসাবে খেয়ে থাকি, সেজন্য জৈব বালাই নাশক সঠিক হারে যদি পানিতে মিশিয়ে শশা ক্ষেতে স্প্রে করা হয় তাহলে ভালো হয়। শতকরা 10 ভাগের বেশি ক্ষতি হলে সঠিক কোনো একটি রাসায়নিক কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন, আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বিক্রি করা যাবে না। আগামী মৌসুমে যদি চাষ করতে চান তাহলে আগাম বীজ বপন করলে শশার এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ অনেকটাই কম হয়, এছাড়া সুষম সার ব্যবহার করতে হবে। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আবাল্লি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন, আমাদের বিশেষজ্ঞগণ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর ঢাকা 1207। আমাদের কাছে ইমেলও করতে পারেন বেতার ডট কৃষি @gmail.com।

0: এই যে, তুমি মন খারাপ করে আছো কেন?
1: আরে এত কিছু থাকতে, তোমাগো বাড়ি থেকে রকমারি লেবু পাঠাইছে
0: তাই।
1: শুন না, আমার বন্ধুরা হাসাহাসি করতেছে।
0: আরে খালি লেবুর কথা কইলা কেন? গত সপ্তাহে যে বড় রুই মাছ পাঠাইছিল তার কথা তো কও নাই।
1: না, রুই পাঠাইছে ভালো কথা, তাই বললে হরেক রকম লেবু।
0: আর দূর পাঠাইছে যখন বন্ধুকে দিয়া দাও, যা।
1: এরা কি তোমাকে বাড়ির লেবু খাওয়ানোর লেগে পয়সা রয়েছে? হ্যাঁ, তোমাকে বাড়ির লেবু তুমি ফেরত দিয়ে আসো।
2: তোমাকে বাড়িতে লেবু পাঠানোর কারণে তুমি যে মন খারাপ করবা সেটা আমি জানি মজিদ।
0: আরে ভাইজান, আসেন আসেন ভাইজান।
1: ভাইজান আপনি আসবেন আগে কোন নাই তো?
2: আরে ছোট বোনের বাড়িতে আসুন বইলা কই আসতে হইব নাকি?
1: না মাইনে, আমি তাহলে বাজারে যাইতাম।
2: বাজার করতে হইব না?
1: যে এত লেবু কেন পাঠাইছেন ভাইজান? আমরা তো কেউ লেবু খাই না।
2: আরে খাও না বলি তো নিজের গাছের লেবু পাঠাইছি। লেবুর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানে, তবে পুরোপুরি গুণের কথা সবার জানা নাই।
1: কিরকম?
2: সারা বছর বাজারে নানান রকমের লেবু পাওয়া যায়, যেমন ধরো এই পাতি লেবু, কমলা লেবু, মুসাম্বি লেবু, গন্ধরাজ লেবু, বাতাবি লেবু, কাগজি লেবু, আরো ছোট বড় অনেক রকম লেবু।
0: ও ভাইজান, এইসব লেবুর নাম অনেকেই জানে।
2: নাম জানে কিন্তু লেবুর গুণাগুণ সম্পর্কে কিছুই জানে না।
1: লেবুর কোন গুণের কথা কইতেছেন ভাইজান?
2: 100 গ্রাম কাগজি লেবু বা পাতি লেবু টিকা ভিটামিন সি 63 গ্রাম পাওয়া যায়, যা আপেলের 32 গুণ আর আঙুরের 2 গুণ, মানে হইল গিয়া ডাবল ডাবল।
1: কোন কি ভাইজান, লেবুর এত গুণ?
2: আরে শুধু ভিটামিন সি নয়, ভিটামিন বি, ফসফরাস, লৌহ জাতীয় উপাদান লেবু থেকে পাওয়া যায়।
0: শুনল তো, লেবুর কত রকম পুষ্টি গুণ।
2: এছাড়াও টাটকা লেবুর খোসাতেও পুষ্টি রয়েছে, প্রচন্ড গরমে বুঝলা এক গ্লাস লেবুর শরবত দেহের জন্য অত্যন্ত উপকারী। এই শিশু থেকে বৃদ্ধ সবাইকে প্রতিদিন ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়ানো দরকার, যা লেবু থেকে পাওয়া সম্ভব।
1: আর কি কি উপকার লেবুতে?
2: জ্বর, সর্দি, কাশি আর ঠান্ডা জনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর। লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি যা রোগ প্রতিরোধে সাহায্য করে, রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়। লেবুতে পর্যাপ্ত ভিটামিন সি থাকায় অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, দেহকে ক্যান্সার সহ নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে।
1: কোন কি ভাইজান, ভাইজান আমি না বুঝিয়া আপনার পাঠানো লেবু নিয়ে কত যে কথা কইছি।
2: আরে হনো হনো, শিশুদের দৈনিক 20 মিলিগ্রাম ভিটামিন সি আবশ্যক। ভিটামিন সি এর অভাব হইলে শিশুর উপর প্রভাব পড়ে, ফলে শিশুর দাঁত, মাড়ি, পেশি মজবুত হয় না।
1: অহন টিকে আমাগো মাইয়ারে আমি লেবুই খাওয়ানো,
2: সে কারণেই ওই লেবু পাঠানোর উদ্দেশ্য। এখন থেকে প্রতিদিন খাবারের সঙ্গে লেবু রাখবা।
1: আমি কালি ওই লেবুর চারা বাড়িতে লাগামুই।
2: সেটাই হবে লেবুর পুষ্টিগুণ পাবার সহজ উপায়।
0: হ্যাঁ, প্রতিদিন পরিমাণ মতো লেবু খান,
1: পুষ্টিগুণে শরীরকে ভালো রাখুন।
3: তাহলে মনে রাখতে হবে যে খাবারের সাথে প্রতিদিন লেবু খেতে হবে। আর এমনি যে এভাবে ধর বৃষ্টি না হলে পরে যে গরম হচ্ছে, গরম পড়তেছে, আমরা
4: কৃষক
3: খাওয়া লাগবে। আর ওই তোমরা তো কইলে যে বর্ষা যদি হয়ে যায় বর্ষাকালে তোমার ওই যে গাছগাছালির ব্যাপারটা যত্ন করা, কিন্তু পুকুর আছে আমারে যারে, পুকুর ডাঁড়ার কিন্তু চারিদিকে ঘের দেওয়া লাগবে মাছ যাতে মারা না যায়, এটা খেয়াল রাখতে হবে আগে থেকে। কিন্তু ওই যদি বেশি বৃষ্টি হচ্ছে মনে হয় তার আগেই চিন্তা ভাবনা করে এখনই সময় পুকুরের চারিদিকে পার বাইরে ফেলার
4: ব্যবস্থাগুলি আগেই নিতে
3: হবে। ঠিক কথা কইছে জরিন বাবু, আসলে ভালো মানুষের ভাগ্নি ভালোই হয়, কিন্তু মামাটা একটু
1: মাঝে মাঝে
3: তাহলে ঠিক আছে। থাক থাক, ওই যে তোমরা জানি কি গাছের কথা কইছিলে যে গাছগুলো লাগাইছো
4: যত্ন করতে হবে, আর হন গাছের দিকে তাকাইলে পরান জুড়ায় যায়, কি সুন্দর হইছে দেখো আমার গাছ।
3: ঠিক ঠিক, এই যে দেখো বর্ষার সময় যাই কও গাছগুলা কেমন লক লক করে ওঠে, তাই না?
4: খুব সুন্দর লাগে,
3: সবুজে সবুজে মনে হয় যে প্রাণটা যেমন জুড়ায় চোখ ডাও জুড়ায়।
4: কিন্তু গাছের প্রাণটা ঠিক রাখার জন্য তো ব্যবস্থা রাখতে
3: হবে,
4: যাতে পানি জমে গাছ গাছালি নষ্ট না হয়, মরে না
3: যায়। ওই যে তোর তার ছোট মেয়ের মতন লাউ লক লক করে ওঠেছে কিন্তু গেল সে। যাই হোক, আমরা এই ব্যাপারে সবাই সচেতন থাকব। আমরা বর্ষাকালে যে শাকসবজি চাষটা ভালো মতন করব, যত্নার্তি করব। এই চিন্তা ভাবনা করে নিয়ে চলো আজকের মতো যাই। যাওয়ার আগে জানাই দেই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। চলো উঠা যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছে সুপা সাদিয়া, তাসমিয়া রহমান খান, আজহারুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, কে এম মুনির হোসাইন এবং আমি শেখ মুরসালিন রহমান।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ, মোহাম্মদ শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, যে যেখানেই থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দরবার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রানি
1: এবং আমি তাসমিয়া রহমান খান। দরবারে রয়েছে আজ রকমারি গানের অনুষ্ঠান চাও পাওয়া। শুরু করছি আমরা দেশের গান দিয়ে। শুনবেন শিল্পী রুনা লায়লার কণ্ঠে গান, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুরকার দেবু ভট্টাচার্য।

আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এখন রয়েছে ভাওয়াইয়া, গীতিকার ও সুরকার হরলাল রায়, শিল্পী যথীন্দ্রনাথ রায়।

এবারে শুনবেন ছায়াছবির গান। ছায়াছবি সবাই তো সুখী হতে চায় থেকে, শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চোপড়া।

0: এই গানের সাথে শেষ হল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় শেষ করছি সৈনিকদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ফিফা বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ইংল্যান্ডের মোকাবেলা করবে। আজ বাংলাদেশ সময় রাত 3টায় মিয়ামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
1: বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026 এবার রূপ নিয়েছে এক চরম নাটকীয়তায়। ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলেও বিশ্ব মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স এবং ইংল্যান্ড। আজ রাতে তৃতীয় স্থান জয়ের লড়াইয়ে মাঠে নামছে কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহামের দল। যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সে বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ ম্যাচটি। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর 3টায়। সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স। অন্যদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরে ফাইনালের টিকিট হাতছাড়া হয় থ্রি লায়ন্সদের। পরিসংখ্যান বলছে এই ম্যাচটি দুই দলের জন্যই মর্যাদার লড়াই। হ্যারিকেনের ইংল্যান্ড যদি জয় পায় তবে 1966 সালের বিশ্বকাপ জয়ের পর এটি হবে বিশ্বমঞ্চে তাদের সেরা ফুটবলীয় অর্জন। যদিও দুই শিবিরের খেলোয়াড়দের মধ্যেই ফাইনাল মিস করার কিছুটা হতাশা রয়েছে, তবুও টুর্নামেন্টটি একটি পজিটিভ নোট বা জয় দিয়ে শেষ করতে মরিয়া দিদিয়ের দেশমের ফ্রান্স এবং থমাস টুখেলের ইংল্যান্ড। কাগজে কলমে আক্রমণ আর মধ্য মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ হাসি কারা হাসবে, ফ্রান্স নাকি ইংল্যান্ড? অপেক্ষায় বিশ্ব। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামীকাল রাত 1টায় নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। আজ রাজধানী মিরপুর শহীদ সরদি ইন্ডোর স্টেডিয়ামে দশম ক্যাডেট জুনিয়র অনুর্ধ 21 এবং সিনিয়র দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দক্ষিণ এশীয় অনুর্ধ 14 কারাতে কাপ শুরু হয়েছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে অনুর্ধ 21 পুরুষদের কাতা ইভেন্টে নেপালের থোকার অমৃত স্বর্ণপদক জয় করেন। বাংলাদেশের তারিক জুবিন রৌপ্যপদক এবং ভারতের টিপন গিরণ ও শ্রীলঙ্কার শ্যামল যৌথভাবে ব্রোঞ্জ পদক লাভ করেন। নারীদের ব্যক্তিগত কাতা ইভেন্টে নেপালের খিং আলিনা স্বর্ণপদক লাভ করেন। এছাড়া জুনিয়র মেয়েদের দলগত কাতায় শ্রীলঙ্কা স্বর্ণপদক লাভ করে এবং বাংলাদেশ রৌপ্যপদক পায়। নারায়ণগঞ্জের উসমানী স্টেডিয়ামে আজ বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন সারা দেশে 10টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। ওমানের রাজধানী মাস্কাটে জুনিয়র AHF কাপ নারী হকির ফাইনালে আজ বাংলাদেশ কাজাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত 10:15 ম্যাচটি শুরু হবে। উল্লেখ্য, বাংলাদেশ নারী হকি দল লীগ পর্বের সবকটি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উন্নীত হয়। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এখন হংকং চায়না উজবেকিস্তানের মোকাবেলা করছে। গাজীপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্টে শাপলা সংঘ ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শাপলা সংঘ ফুটবল একাদশ 2-1 শহীদ ওসমান হাদি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। শাপলা সংঘ ফুটবল একাদশ এবং বন্ধু মহল ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের মধ্যে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে। 3 ম্যাচের সিরিজ, এখন 1-1 সমতা বিরাজ করছে। আগামীকাল লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 ম্যাচটি শুরু হবে। 3 ম্যাচের সিরিজে এখন 1-1 সমতা বিরাজ করছে। এদিকে আগামীকাল ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 8:00 খেলা শুরু হবে। এদিকে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: তারুণ্য মানেই সম্ভাবনা। আমাদের তরুণ প্রজন্ম কেবল শিক্ষায় নয়, সমাজ সচেতনতায়ও অগ্রণী। তারা চায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়তে। তাদের মধ্যে রয়েছে সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য এবং নেতৃত্ব দেওয়ার স্পৃহা। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চায়। স্বাস্থ্য ও মানসিক সুস্থতা রক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা বজায় রাখা, নারী শিক্ষা ও সম অধিকারের পক্ষে অবস্থান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ইত্যাদি নানা বিষয়ে আমাদের তরুণরা আজ অগ্রগামী। এগিয়ে যাক আমাদের তরুণ সমাজ, গড়ে তুলুক সাম্য, ঐক্য, বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ আমাদের প্রথম আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান এটি। তারুণ্যের কণ্ঠ আমাদের একটি সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের তরুণ প্রজন্ম, বিশেষত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা, চাহিদা, উদ্বেগ ও স্বপ্নের কথা। এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের জীবনের নানা দিক, যেমন শিক্ষার প্রতি মনোযোগ, স্বাস্থ্য সচেতনতা, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও সমাজ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের ক্ষমতা, সবকিছুরই একটি বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে। চলুন শুনি সেই প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত। চলুন তবে শুনে আসি।
2: ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দুচোখে, সাত ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্পকুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ঝরে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চাই না কোন ফুল ঝরে যাক, আমরা চাই প্রস্ফুটিত হোক। এবং এই যে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমাদের বন্ধুরা যারা অংশ নেয়, তারা এক একটি ফুল আমাদের কাছে, তারা প্রস্ফুটিত হবে, নিজের পরিবারকে, নিজের সমাজকে তথা দেশকে তারা আলোকিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এ পর্যায়ে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায়, উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা পেয়েছি গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এ পর্যায়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো।
3: আমার নাম থরাচিং মারওয়া, আমি দশম শ্রেণীর একজন ছাত্র।
2: বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
3: বাল্য বিবাহ বলতে 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলেদের যে বিবাহ করা হয় তাকে বাল্য বিবাহ বলে।
2: অনেক ধন্যবাদ, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো।
4: আমার নাম খাদিজা তার, আমি দশম শ্রেণীতে পড়ি।
2: খাদিজা, বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে তোমার কাছে মনে হয়?
4: আমার কাছে এখানে মেন কারণ হিসেবে আমি দারিদ্রতাকে চিহ্নিত করি, তারপর উপযুক্ত শিক্ষার অভাব, সচেতনতার অভাব, বাবা মায়ের অসচ্ছলতা, তারপর ধর্মীয় বিভিন্ন কুসংস্কারও এর ভিতরে দায়ী।
2: অনেক ধন্যবাদ খাদিজা তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন করছে তোমার কোনো বন্ধু বা কাউকে, তুমি তখন কি করবে?
4: আমি আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব এটার যথাযথ প্রতিরোধ করার জন্য, বিশেষ করে আমাদের পুলিশ মহোদয়দেরকে, ইউনো স্যারদেরকে জানানোর চেষ্টা করব।
2: তোমাদের স্কুলে শিক্ষকরা কি বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা নিয়ে কখনো কাজ করেন?
4: হ্যাঁ করেন, তারা যতটুকু পারেন চেষ্টা করেন, আমাদেরকেও সবসময় ইন্সপায়ার দেন, আমাদেরকে বোঝান কিভাবে আমরা বাল্য বিবাহ থেকে আমরা দূরে থাকতে পারি, কিভাবে এটার প্রতিরোধ করতে পারি সব আমাদেরকে বোঝান।
2: তোমার জীবনে বড় হয়ে কি হবার ইচ্ছে আছে?
4: অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক বড় হওয়ার অনেক ইচ্ছা আছে।
2: অনেক ধন্যবাদ, আমাদের পরের বন্ধুর কাছে আমরা যাব। আমরা চলুন কথা বলি, তোমার কি নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো?
5: আমার নাম নেওচিং মারমা, আমি দশম শ্রেণীতে পড়ি, একজন ছাত্রী।
2: তুমি বড় হয়ে কি হতে চাও?
5: একজন ইঞ্জিনিয়ার হতে চাই।
2: বাহ, অনেক ধন্যবাদ, তোমার স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। তুমি যে পড়াশোনা করছো, পড়াশোনা করে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাও, তোমার স্বপ্নের পথে তুমি এগিয়ে যেতে চাও, এই সময়ে যদি বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করেন তোমার পরিবার তোমাকে, তুমি কি করবে?
5: আমি আমার মা বাবাকে বোঝাবো যে আমাকে বাল্য বিবাহ না দেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে আমি বর্ডে অনেক ইউএনএসআর ওদের সাথে হেল্প নিব আর আইনের ব্যবস্থা করব, আইনের হেল্প নিব।
2: বাল্যবিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে আর বাল্যবিবাহের কুফল আসলে কি?
5: বাল্যবিবাহের কুফল একটি মেয়ের স্বপ্ন ধ্বংস করে দেয় আর পরবর্তীতে প্রজন্ম নেওয়ার সময় মারও মৃত্যুর ঝুঁকি থাকে, শিশুরও মৃত্যুর ঝুঁকি থাকে। একজন গর্ভবতী মা আর শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুর বিকলাঙ্গ দেখা দিতে পারে আর অপুষ্টিহীনতা ওটাও দেখা দিতে পারে।
2: অনেক ধন্যবাদ তোমাকে। এই বাল্যবিবাহের যে কুফল আমরা জানি, এটি কি আমাদের আশেপাশে যারা জানেন না বা অসচেতন যারা, তাদেরকে আমরা কিভাবে জানাতে পারি?
5: প্রথমত সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে উত্থান বৈঠক দিতে হবে আর প্রত্যেক স্কুল প্রতিষ্ঠানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে পোস্টার দিতে হবে আর যতদূর পারি সবার জন্য ওইটা নিয়ে আলোচনা সভা করা দরকার আমার কাছে মনে হয়। এটা
2: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভকামনা। আমরা এবার একজন বন্ধুকে পেয়েছি, চলুন তার সঙ্গে কথা বলি। তুমি কোন ক্লাসে পড়ো, কি নাম তোমার?
6: আমি দশম শ্রেণীর ছাত্র, আমার নাম মোহাম্মদ রাব্বি রহমান রবি।
2: রাব্বি, বাল্যবিবাহ একটি ছেলের কি ধরনের ক্ষতি করে থাকে?
6: বাল্যবিবাহ একটি ছেলের ভবিষ্যতের স্বপ্ন, তার চিন্তা চেতনাকে আঘাত হানে। যখন সে বাল্যবিবাহে জড়িয়ে পড়ে তখন তাকে সংসারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, এজন্য তাকে কঠিন পরিশ্রম করতে হয়। অনেক সময় তারা হতাশাগ্রস্ত হয়ে মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অসাংস্কৃতিক কাজে সংযুক্ত হয়ে পড়ে।
2: অনেক ধন্যবাদ তোমাকে। এই যে বাল্যবিবাহ শুধু মেয়েদের নয় ছেলেদেরও ক্ষতি করে থাকে বা এটির যে কুফল রয়েছে, এটি আমরা আরো মানুষের মাঝে কিভাবে ছড়িয়ে দিতে পারি?
6: এটি আমরা বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, উঠান বৈঠক এবং বিভিন্ন ক্লাব গঠন করে মানুষের কাছে পৌঁছাতে পারি।
2: অনেক ধন্যবাদ তোমাকে। আজকের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, তুমি কোনাকে ভয় পাও?
6: জি না।
2: তোমার কোথাও যদি কোনো অসঙ্গতি দেখো, বাল্য বিয়ে হচ্ছে দেখো, তুমি কোনাকে জানাতে পারবে সহজেই?
6: জি স্যার।
2: অনেক ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ আছেন, চলুন শ্রোতা বন্ধুরা তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করি। এ পর্যায়ে আমরা প্রধান শিক্ষক গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় আমরা পেয়েছি, চলুন কথা বলি। আপনারা শিক্ষার্থীদের সচেতন করবার লক্ষ্যে কিভাবে কাজ করছেন?
7: আমরা ইতিমধ্যে আমাদের স্কুলে কিশোর কিশোরী ক্লাব আছে, যেখানে বয়সন্ধিকালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং সমাধানের উপায় দেওয়া হয়, আবার তাদেরকে গাইড হিসেবে টিচার দেওয়া আছে, মহিলা টিচার, পুরুষ টিচার। কাজে আমার স্কুল বলে কথা না, আমার আশেপাশে ইউএনও স্যারকে, প্রশাসনকে আমরা সহযোগিতা করি, কোথাও বাল্য বিভাগের সংবাদ পাইলে আমরা সাথে সাথে সেখানে চলে যাই এবং সেটা বন্ধের চেষ্টা করতেছি।
2: আন্তরিক ধন্যবাদ। আমরা চাই যে আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ ওনারা বাল্যবিবাহ প্রতিরোধে এভাবেই কার্যকরী ভূমিকা পালন করবেন। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা। একটু বিশদে আমরা জানার চেষ্টা করি যে প্রশাসন কিভাবে বাল্য বিয়ে বন্ধে সজাগ রয়েছে, কিভাবে বাল্য বিবাহ বন্ধ করছেন তারা প্রান্তিক পর্যায়ে। আপনাকে স্বাগত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কিভাবে সজাগ রয়েছে?
8: যেমন জানেন যে বাল্য বিবাহ একটা সামাজিক সমস্যা, প্রতিটি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে আমাদের কিশোর কিশোরী ক্লাব রয়েছে, বা যখনই আমরা যে কোনো অনুষ্ঠান আয়োজন করি না কেন, বা বিভিন্ন উঠান বৈঠক বলেন বা যে কোনো সভাতেই আমরা সচেতনতার জন্য আমরা কাজ করে থাকি এবং প্রতিটি শিক্ষার্থী এবং তাদের পরিবার পরিজনকে আমরা বলে থাকি বাল্য বিবাহের যে কুফলগুলো রয়েছে সেগুলো জানিয়ে থাকি। আমি মূলত মনে করি যে সচেতনতাটাই হচ্ছে মুখ্য, আইন প্রয়োগটা তারপরে আমাদের দেখা উচিত।
2: আন্তরিক ধন্যবাদ আপনাকে। এভাবেই সচেতন থাকবে গুইমারার শিক্ষার্থীরা, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমান সময়ে তরুণদের সঙ্গে আপনাদের একটি নিবিড় সংযোগ হয়েছে আমরা দেখতে পাই। এখন কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই বাল্য বিবাহ বন্ধে আপনাদের কাছে আসেন, হটলাইন নম্বরগুলোতে ফোন করেন, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?
8: এখনকার যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা খুবই বেশি অ্যাক্টিভ, তারা খুব সহজেই প্রশাসনের সাথে তারা যুক্ত হচ্ছেন এবং যে কোনো সমস্যা, শুধু বাল্য বিবাহ নয়, যে কোনো সামাজিক সমস্যা হোক না কেন, তারা কিন্তু আমাদের ইনফর্ম করেন, প্রশাসনকে জানান এবং আমাদের সেক্ষেত্রে এই বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে খুবই সুবিধা হয়।
2: বাল্য বিবাহ প্রতিরোধে কয়েকটি হটলাইন নম্বর রয়েছে আমরা জানি, 333-তে বাল্য বিবাহ সহ আরো বেশ কিছু বিষয়ের সমাধান হয়ে থাকে, সেবা পেয়ে থাকে আমাদের জনসাধারণ। এছাড়া 109-1098 আমাদের এই যে 333-র মাধ্যমে বা হটলাইন নম্বরের মাধ্যমে বাল্য বিবাহ যে বন্ধ হয় বা আপনারা অনেক ক্ষেত্রে করে থাকেন, এই প্রক্রিয়াটা আমাদেরকে যদি একটু জানান।
8: সেক্ষেত্রে যে বাল্য বিবাহ শিকার হয় সে মতো ফোন দিয়ে থাকে, সেই ফোন কাকে দিচ্ছে তাকে হচ্ছে ফরওয়ার্ড করা হয়। যদি ইউনোকে তারা চায় তাহলে ইউনোর কাছে ফরওয়ার্ড করে এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা সেই স্পটে চলে যাই এবং হচ্ছে বাল্য বিবাহ বন্ধের জন্য কাজ করে থাকি।
9: আপনারা শুনছিলেন সুখী সংসার। এর পরবর্তী অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
10: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কুরআন বাংলাদেশ বেতার, এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
11: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقامًا محمودًا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: অনুষ্ঠানের সবশেষে সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি আহ্বান রাখবেন?
4: একটাই কথা থাকবে, স্বপ্নের শুরু হচ্ছে এখানে আমাদের স্টুডেন্টদের জন্য, আর ডেমোগ্রাফির একটা অংশ হচ্ছে আমাদের নারী। তো সেই নারীকে যদি আমরা পিছিয়ে রাখি তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে বেনিফিট আমরা পাওয়ার কথা, মানে মূলত 15 থেকে 64 বছর বয়সের যারা তারাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি, তাদের মাধ্যমে আমাদের আগামী দিনের উন্নয়নের যে মহাসড়ক আমরা রয়েছি যে আমরা এগিয়ে যাব। তো আমি চাইবো তারা বেশি সচেতন হোক এবং যে কোনো সমস্যায় আমাদের প্রশাসনকে তারা জানাক, তাতে সহজেই আমরা
3: খাগড়াছড়ি পার্বত্য জেলা তিনি যেমনটি বললেন, আসুন আমরাও বাল্য বিবাহ প্রতিরোধে জাতির অবস্থান থেকে সচেতন হই, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি। সজীব দত্ত আগামী সপ্তাহে দেশের অন্য কোন জেলার অন্য কোন উপজেলা শিক্ষার্থীদের নিয়ে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
5: শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা। এই প্রামাণ্য অনুষ্ঠান শুধু তাদের কণ্ঠস্বরকে তুলে ধরেছে তা নয়, বরং সমাজ ও নীতি নির্ধারকদের জন্য একটি বার্তা দিয়েছে। তরুণদের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব না দিলে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারুণ্যের কণ্ঠ তাই শুধু একটি প্রামাণ্য অনুষ্ঠান নয়, বরং একটি সচেতনতার আন্দোলন, একটি অনুপ্রেরণার বাতিঘর। সুপ্রিয় বন্ধুরা, এবারে শুনব একটি জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও পায়েল সরকার। গানের কথা সাজিয়েছেন এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন নবীন কিশোর গৌতম।

0: জনসংখ্যার গান শুনছিলাম। আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে বলবো শেষের কথা। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় সিদ্ধান্ত। বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় আসার 150 দিনের মধ্যেই জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে সরকার। সরকারের 5 মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহদী আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। ভূ রাজনীতি নয় বরং অর্থনীতি বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত। আগামী 3 দিনের মধ্যে 7 জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত 8 জন নিহত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে। প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ধরনের আর্থিক, ভ্রমণ ও সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে একটি দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন বলেন, এর উদ্দেশ্য হল প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা এবং একটি দ্বৈত মুদ্রা কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা সহজ করা। প্রবাসী কার্ড সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে উপপ্রেস সচিব বলেন, প্রথম পর্যায়ে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50,000 এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের জুনের মধ্যে 2 লাখ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কার্ড সংক্রান্ত সকল পরিষেবা প্রবাসী কল্যাণ ব্যাংকে ন্যস্ত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সারা দেশে বিশেষ করে রাজধানীতে পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দদূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইটভাটার দূষণ রোধ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি ইট উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার সহ ইট ভাটা থেকে সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বা অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র 150 দিনের মধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন BNP সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ডক্টর মাহদী আমিন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
2: জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ় বার্তা।
0: মাহদী আমিন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সরকার দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে।
2: বিশ্বব্যাপী তীব্র জ্বালানি ও তেল সংকট থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার কারণে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন রাখা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই কার্যকর বাজার মনিটরিং এর মাধ্যমে রমজান ও ঈদ উল ফিতরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং রেলে নারীদের জন্য পৃথক কামরার বরাদ্দ, শ্রমিক বান্ধব সরকার হিসেবে শ্রমিকদের যথাসময়ে বেতন বোনাস এবং বকেয়া প্রাপ্তি নিশ্চিতের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে ঈদকে উৎসব মুখর করে ফেলা হয়েছে।
0: তিনি বলেন, পাঁচ মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে। তিনি মোবাইল সাংবাদিকতার নামে সাম্প্রতিক আন্দোলনকে উস্কে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, সর্বস্তরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্যের বিকেন্দ্রীকরণে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন অপসাংবাদিকতা বা অপপ্রচার থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চীনের সঙ্গে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
3: এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসে। ইতিমধ্যে অনেক দূর কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগোবে।
0: সভায় গেস্ট অফ অনারের বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বাংলাদেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা ও সিলেটকে চীনে বিদ্যমান হাইস্পিড ট্রেন প্রযুক্তির আওতায় আনার সম্ভাবনার কথা তুলে ধরেন। চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতি নয়, বরং আমদানি রপ্তানি, রেমিটেন্স ও জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়ামকগুলোই বাংলাদেশের কূটনীতির মূল ভিত্তি।
4: Economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe, we export manpower to Middle East and Malaysia, and we earned our remittance from Middle East and Malaysia. So this is the structure. On that basis we will decide our all diplomatic relation. And thanks to Chinese government that they understand very properly, and that's why they are one of the closest friend of us.
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দুর্যোগের সময় সরকারের সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি আজ কক্সবাজারে পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় গৃহহীন পরিবারগুলোর জন্য ঘর হস্তান্তর কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের রাজনীতির প্রধান লক্ষ্য হল জনগণের কল্যাণ নিশ্চিত করা। এর আগে সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই। 1952 থেকে 2024 বাংলা ভাষা আর বাংলার স্বাধীনতার রক্তিম পথ ধরে এদেশের তরুণরা বারবার বুক পেতে দিয়েছে বুলেটের সামনে। 2024 সালের জুলাই আগস্টের সেই গণ অভ্যুত্থানেও বাংলার আকাশ কেঁদেছিল ঝাঁঝরা হওয়া তরুণ বুকগুলোর জন্য। সেই দ্রোহের আগুনে মহৎ এক আত্মাহুতি তরুণ শিক্ষার্থী আনাসের। 2026 সালের এই জুলাইয়ে আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে আনাস নেই, কিন্তু তার স্মৃতি আজও অম্লান। আরও শুনুন প্রতিবেদনে।
1: শ্রাবণের বৃষ্টি আর বুলেটের শব্দ সেদিন একাকার হয়ে গিয়েছিল রাজপথে। যে বয়সে শাহরিয়ার খান আনাসের বুকে থাকার কথা ছিল আগামীর স্বপ্ন, সেই বুকে এসে বিঁধেছিল ঘাতকের নির্মম বুলেট। আনাস চলে গেছেন নক্ষত্রের দেশে, কিন্তু পেছনে রেখে গেছেন এক শূন্যতা যা কোনো সান্ত্বনাতেই মেলার নয়। চব্বিশের জুলাইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজধানীর চানখার পোলে সন্তান হারানোর বুক ভাঙা আরতি নিয়ে স্মৃতিচারণ করছিলেন শহীদ আনাসের মা সানজিদা খান।
2: ও আমার বন্ধু ছিল এক কথায়, কারণ আমার যখনই কোনো সমস্যা হইত ওর বাবার সাথে রাগ হইতাম, বা আমার আম্মুর সাথে রাগ হইতাম, বা কোনো ব্যাপার নিয়ে আমি ডিস্টার্ব থাকতাম, আমি সেই বিষয়গুলা ওর সাথে শেয়ার করতাম। ও আমার একটা আস্থাভাজন জন ছিল, যার সাথে আমি খুব ফ্রিলি ওই বিষয়গুলা শেয়ার করতে পারতাম।
1: মায়ের ভেজা চোখের জল যেন মিশে যায় জুলাইয়ের সেই রক্তাক্ত স্মৃতির পাতায়। সন্তান হারানোর গভীর ক্ষত বুকে চেপেও পিতা যখন সন্তানের বীরত্বের কথা ভাবেন, তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে কান্নায়, আবার বুক ভরে ওঠে এক অদ্ভুত গৌরবে। আনাসের বাবার কণ্ঠ জুড়ে এখন এক চিরন্তন হাহাকার। আন্দোলনে যোগ দেওয়ার আগে বাবা মায়ের উদ্দেশ্যে লেখা চিঠি পড়ে শোনাচ্ছিলেন শহীদ আনাসের বাবা শাহরিয়া খান।
3: মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, তরি আব্বুজান তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী, একটি কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় না করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃতিক মানুষ। আমি যদি বেঁচে না ফিরি কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ওহো, আমাদের কাছে তো ক্ষমা চেয়ে গেছে, কিন্তু আমরা ওর কাছে ক্ষমা চেতে পারি নাই।
1: আনাসদের রক্ত বৃথা যায়নি। 2024-এর সেই জুলাই আগস্ট আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। কবির ভাষায় বলতে হয়, মৃত্যু তোমায় ছুঁতে পারে না, তুমি মিশে আছো এদেশের ঘাসে, বাতাসে আর লাল সবুজ পতাকায়। আনাস বেঁচে থাকবে নতুন বাংলাদেশের প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।

0: উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 7 জেলায় আগামী 3 দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। আজ কেন্দ্রটির এক পূর্বাভাসে বলা হয়, পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এ অবস্থা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে, ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 773টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 784 জনে। বাংলাদেশে বিনিয়োগ সেবায় আসছে বড় ধরনের প্রাতিষ্ঠানিক পরিবর্তন। আলাদা 3টি সংস্থার পরিবর্তে এক ছাতার নিচে গড়ে উঠছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ। সরকারের প্রত্যাশা, এতে বিনিয়োগকারীদের সেবা হবে আরও দ্রুত, সহজ ও সমন্বিত। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে বিনিয়োগের পথ আরো সহজ ও গতিশীল করতে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপিএ কে একীভূত করে গঠিত হচ্ছে দেশের নতুন শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ। এর মাধ্যমে বিনিয়োগ ব্যবস্থাপনার বিচ্ছিন্ন কাঠামো একীভূত হচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা ও ফোকাল পারসন মোহাম্মদ আবু,
3: বিডা, বেজা এবং পিপিপিএ কে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ সেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। জাতীয় সংসদে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ হওয়ার ফলে এখন বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব কার্যক্রম একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় পরিচালিত হবে। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আরো সহজ, দ্রুত এবং সমন্বিতভাবে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
2: ইনভেস্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত হবে, যা ব্যবসা বান্ধব পরিবেশকে আরো শক্তিশালী করবে।
3: একই সঙ্গে ওয়ান স্টপ সার্ভিস, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ডিজিটাল অনুমোদন ব্যবস্থা এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবাকে একটি একক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এবং শিল্পায়ন, কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: সংশ্লিষ্টদের বিশ্বাস, এই উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে, ব্যবসা বান্ধব পরিবেশ শক্তিশালী করবে এবং শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনবে। পাশাপাশি বাংলাদেশকে আরও আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরবে ইনভেস্ট বাংলাদেশ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত ও 62 জন আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা আজ এ তথ্য জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলায় ড্রোন তৈরির নিষিদ্ধ যন্ত্রাংশ ও দিক নির্ণায়ক সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছে। ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাইচাও প্রদেশের একটি পাহাড়ি গ্রামে আকস্মিক বন্যায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়। ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় বিভিন্ন অংশে কয়েকদিনের ভারী বর্ষণে এই বন্যা দেখা দেয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বাংলাদেশ সময় রাত 3টায় মিয়ামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
1: বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026 এবার রূপ নিয়েছে এক চরম নাটকীয়তায়। ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলেও বিশ্ব মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স এবং ইংল্যান্ড। আজ রাতে তৃতীয় স্থান জয়ের লড়াইয়ে মাঠে নামছে কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহামের দল। যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সের বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ ম্যাচটি। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর 3টায়। সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স। অন্যদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরে ফাইনালের টিকিট হাতছাড়া হয় থ্রি লায়ন্সদের। পরিসংখ্যান বলছে এই ম্যাচটি দুই দলের জন্যই মর্যাদার লড়াই। হ্যারিকেনের ইংল্যান্ড যদি জয় পায় তবে 1966 সালের বিশ্বকাপ জয়ের পর এটি হবে বিশ্ব মঞ্চে তাদের সেরা ফুটবলীয় অর্জন। যদিও দুই শিবিরের খেলোয়াড়দের মধ্যেই ফাইনাল মিস করার কিছুটা হতাশা রয়েছে, তবুও টুর্নামেন্টটি একটি পজিটিভ নোট বা জয় দিয়ে শেষ করতে মরিয়া দিদিয়ের দেশমের ফ্রান্স এবং থমাস টুখেলের ইংল্যান্ড। কাগজে কলমে আক্রমণ আর মধ্য মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ হাসি কারা হাসবে, ফ্রান্স নাকি ইংল্যান্ড? অপেক্ষায় বিশ্ব। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামীকাল রাত 1টায় নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় সিদ্ধান্ত। বায়ু ও শব্দ দূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। ক্ষমতায় আসার 150 দিনের মধ্যেই জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে সরকার। সরকারের 5 মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহদি আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। ভূ রাজনীতি নয় বরং অর্থনীতি বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এবং দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত। আগামী 3 দিনের মধ্যে 7 জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদদের স্মরণ করছে দেশ। 2 বছর আগের এই জুলাই মাসেই দেশের শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণজাগরণ রচনা করে জাতিকে মুক্তির স্বাদ দেয়। সেই বিবেচনায় জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, জনতার জাগরণ, যার মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। 24-এর 1 জুলাই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সূচনা ঘটে তার জবনিকা পাঠ ঘটে 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন ও পলায়নের মাধ্যমে। তার আগের 36 দিনের প্রতিটি দিনে আইনশৃঙ্খলা বাহিনীর চরম নির্যাতন, নিপীড়নের শিকার হয় ছাত্ররা। এতে ছাত্রদের দমানো তো সম্ভব হয়নি, বরং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়। আন্দোলন উত্তাল থেকে উত্তালতর হয়, পরিণত হয় সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে স্বৈরতন্ত্র অবসানের লড়াইয়ে। ছাত্র আন্দোলন নতুন গতি পায় 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মিছিলে পুলিশের গুলিতে আবু সাইদের আত্মদানের মধ্য দিয়ে। আবু সাইদ ছিল জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। এরপর গণবিক্ষোভে রাজপথে অনেক রক্ত ছড়ে। হাসিনার পুলিশের গুলিতে হাজার হাজার ছাত্র, যুবক, শ্রমজীবী, দিনমজুর, পেশাজীবী, সাংবাদিক প্রাণ হারায়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের হিসেবেই এই মৃত্যুর সংখ্যা 1400-এরও বেশি। এত মৃত্যুর পরও আন্দোলন থামেনি, নতুন নতুন কর্মসূচি দিয়ে বুক চিতিয়ে রাজপথ দখলে রাখে ছাত্র সমাজ, যার জবনিকা ঘটে স্বৈরাচার পতনের মাধ্যমে। তবে 2024 সালের 16 জুলাই মৃত্যু অবধারিত যেন দুই হাত প্রসারিত, বুক খোলা, সামনে এগিয়ে যাওয়ার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের দেহভঙ্গির সেই ছবি সাহসের দৃশ্যমান রূপ হিসেবে স্থান করে নিয়েছিল আন্দোলনকামী ছাত্র জনতার মনে, ফাটল তৈরি করেছিল স্বৈরাচারের আধিপত্য আর অহমিকায়। রাষ্ট্রের সহিংসতার সামনে সাহস, আত্মত্যাগ আর ন্যায় বিচারের প্রত্যাশায় একজন নিরস্ত্র তরুণের উন্মুক্ত দুই হাত এমন এক নৈতিক প্রশ্ন ছুড়ে দিয়েছিল বন্দুকের গুলি দিয়ে যার জবাব দেয়া যায় না। সশস্ত্র রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে আবু সাইদ ও তার মতো অসংখ্য বীর জুলাই যোদ্ধার জীবনাবসানের মধ্য দিয়ে দেশে 16 বছরের স্বৈরশাসনের অবসান হয়। অকুতোভয় আবু সাইদ সহ 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে গত বৃহস্পতিবার 16 জুলাই দেশে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হল ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। জুলাই শহীদদের আত্মদান জাতিকে আরও স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ। জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা ও ন্যায় বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। জুলাইয়ের চেতনা একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা যোগায়। জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থার। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবারে শুনবেন দেশের গান, কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মোহিনের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি এবং সুরকার ইবনে খালদুন রাজন।

শুনছেন দেশের গান। এবারের গানের শিল্পী তানজিনা করিম স্বরলিপি, সুরকার সুব্রত পাল এবং সুরকার শেখ সাদী খান এবং গীতিকার সুব্রত পাল।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরের উপর ভিত্তি করে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা। কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ এবং নতুন হাসির অঙ্গীকার শীর্ষক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ঐতিহাসিক চীন সফরের উপর ভিত্তি করে আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
2: বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক, পুরোদিন থেকেই এই সম্পর্ক অতি।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: আষাঢ়ের অবিরাম বর্ষণে ভিজছে নগর থেকে গ্রাম, চারদিকে থই থই পানি। বৃষ্টি সবসময় ভালো লাগার, তবে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বাড়ছে ভোগান্তি আর অসহায় পরিবারের হাহাকার। দেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে ডুবে আছে। আসুন যে যার অবস্থান থেকে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াই, তাদের সাহায্য করি, সকলে মিলে ভালো থাকি। শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের সমীপেশু অনুষ্ঠান। চিঠি ও ইমেইল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করছি ইমেইল দিয়ে। ইমেইল করেছেন এম বিল্লাল শেখ এবং শেখ বেলাল মাহমুদ, ছায়াপথ বেতার শ্রোতা সংঘ, সি অ্যান্ড বি পাড়া, চুয়াডাঙ্গা থেকে। লিখেছেন, আমাদের একান্ত রিকোয়েস্ট, দর্পণ, উত্তরণ, মহানগর এবং ম্যাগাজিন অনুষ্ঠানগুলো ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড দেয়া হোক, কারণ অনেক সময় জরুরি প্রয়োজনে রেডিও অথবা মোবাইল ফোনে অনুষ্ঠানসমূহ শোনা হয়ে ওঠে না, বিধায় যাতে পরবর্তীতে শুনে নেওয়া যায়। এই আপলোড দেওয়ার বিষয়টি জরুরি। ছুটির দিন যদি থাকে তবে পরের দিন আপলোড দেবেন। অনুগ্রহ করে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমাদের অনুষ্ঠান শোনার সুযোগ করে দেবেন। যেমন গত 4/7/2026 তারিখে আমরা জাস্ট 9:07 রেডিও টিউন করতে পেরেছি, মাত্র কয়েকটা চিঠির উত্তর শুনলাম, তবে আমার চিঠির কোনো জবাব শুনিনি। আমার চিঠির উত্তর কি দিয়েছিলেন? কারণ প্রাপ্তি স্বীকার পর্বেও ছিল না আমার চিঠি। আমার বন্ধু এবং ছোট ভাই শেখ বেলাল মাহমুদ আগামী 22 জুলাই 2026 তারিখে পুনরায় লন্ডনে চলে যাবেন, ওখানে সেটেলও হবেন। পবিত্র কোরবানির ঈদে একসাথে রেডিও প্রোগ্রামগুলো শুনতাম, তবে লন্ডনে যাবার পরও ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শুনে আমার ভাইয়ের জন্য সকল শ্রোতা বন্ধুদের নিকট দোয়া চাই এবং সমীপেশুর নিকট দোয়া চাই।
1: ভাই এম বিল্লাল শেখ এবং শেখ বেলাল মাহমুদ, আপনাদের মেইলের জন্য ধন্যবাদ। আপলোডের বিষয়টি আসলে তো আমাদের উন্নয়নের সাথে সাথে এই প্রক্রিয়াটা সংযুক্ত হয়েছে এবং আমাদের অনুষ্ঠানসমূহ আপলোডের বিষয়টি পরিপূর্ণ বিবেচনাধীন আছে। আপনি শ্রোতাদের পক্ষ থেকে এবং সমীপশুর পক্ষ থেকে আপনার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, আমরা সবাই দোয়া করছি তাদের জীবন ভালো হোক এবং রেডিওর গুরুত্ব তারা ওখান থেকে আসলে ভালোভাবে বুঝতে পারবে। আর এই যে আপলোডের বিষয়টি, এটার জন্য বাংলাদেশ বেতারে এখন নিউ মিডিয়া সেকশন কাজ করছে, আশা করি খুব দ্রুতই আপলোড হবে। একই সাথে আপনার অবগতির জন্য জানাচ্ছি, 4 তারিখে আপনার কোনো চিঠি আমাদের হাতে ছিল না। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আরপাড়া আমজালা শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, একসময় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বিভিন্ন খেলার সরাসরি ধারা বিবরণী প্রচার করা হতো। বর্তমানে অবশ্য বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে সেই ধারা বিবরণী প্রচার করা হয়। আমি জানতে চাই, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে খেলার ধারা বিবরণী প্রথম কত সালে প্রচার শুরু হয়েছিল? পরবর্তীতে ঢাকা কেন্দ্রের পরিবর্তে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে খেলার ধারা বিবরণী কত সাল থেকে প্রচার শুরু হয়?
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার মেইলের জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়নের সমস্ত প্রক্রিয়ার সাথেই বাংলাদেশ বেতার সবসময় জড়িত এবং এই জড়িত থাকার অংশ হিসাবেই 2002 সাল থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে নিয়মিত খেলার ধারা বিবরণী প্রচার করা শুরু হয়। পরবর্তীতে বাণিজ্যিকের প্রচার প্রচারণার সুবিধার্থে এটা 2008 সাল থেকে বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রচারিত হয়ে আসতেছে এবং শ্রোতারা বিপুল পরিমাণ সাড়া দিচ্ছেন এবং নিয়মিত অনুষ্ঠান আপনারা শুনবেন, মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ আমিনুর রহমান দেল্লা পংবাই জোড়া নাগরপুর টাঙ্গাইল থেকে লিখেছেন, অনুরোধের আসর নিবেদন অনুষ্ঠানে ইমেইল করে যখন নতুন অবস্থায় গানের অনুরোধ করেছি প্রতি সপ্তাহে জবাব পেয়েছি, আর এখন পুরনো হয়ে গেছি, শ্রোতা হিসেবে মূল্যায়ন কমে গেছে, কিন্তু কেন?
1: ভাই মোহাম্মদ আমিনুর রহমান, প্রথমে আপনার মেইলের জন্য ধন্যবাদ। আর আমাদের কাছে শ্রোতাদের মূল্যায়ন কখনোই কমে না, আমরা সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। এটা আপনি আপনার অনুভূতি থেকে হয়তো বলছেন, তবে একটা বিষয় প্রায়শই দেখা যায় যে আপনার মেইলের সাথে বা চিঠির সাথে আপনার নাম লেখা থাকে না। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা রাখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: সম্রাট এম ডি ফারুক মোঘল নলমা মোঘলবাড়ি ছনখোলা ঘাটাইল টাঙ্গাইল থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের উত্তরণ, দর্পণ ও মহানগর এই তিনটি ম্যাগাজিন অনুষ্ঠানে নিজস্ব বৈশিষ্ট্যে সমৃদ্ধ এবং শ্রোতাদের জন্য এক একটি জ্ঞান, সচেতনতা ও বিনোদনের পাঠশালা, প্রতিটি অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি, নাগরিক জীবন, সামাজিক মূল্যবোধ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য সমৃদ্ধ আলোচনা উপস্থাপন করা হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতারা যেমন নতুন নতুন তথ্য জানতে পারেন, তেমনি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতেও অনুপ্রাণিত হন। বলা যায় উত্তরণ, দর্পণ ও মহানগর প্রতিটি অনুষ্ঠানে শ্রোতাদের জন্য এক একটি জীবন্ত পাঠশালা, যা জ্ঞান চর্চা ও ইতিবাচক চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এমন শিক্ষামূলক, জনকল্যাণমূলক ও মানসম্মত অনুষ্ঠান নিয়মিত প্রচারের জন্য বাংলাদেশ বেতারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
1: ভাই সম্রাট এমডি ফারুক মোগল, আপনার ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা গ্রহণ করলাম। এবং আমরা তো এই অনুষ্ঠান সমূহ আপনাদের সমস্ত শ্রোতাদের প্রয়োজনে থাকি, তেমন অনুষ্ঠানগুলো করে থাকি। আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত মেইল করবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ত্রিবেণী রানী দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন, নারীর ক্ষমতায়ন নিয়ে ঢাকা কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান প্রচার করা হয় কি?
1: হ্যাঁ, নারীর ক্ষমতায়ন নিয়ে প্রতি শনিবার দুপুর 2:20 নারী কণ্ঠ নামে একটি অনুষ্ঠান প্রচারিত হয়। আশা করে শুনে থাকবেন। ত্রিবেণী রানী দাস, আপনার মেইলের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।
0: মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা নেবেন। আজ দুটি বিষয়ে লিখছি, বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করব এগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন। অনেকদিন যাবতই বাংলাদেশের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রগুলোতে ঢাকা কেন্দ্রের আঞ্চলিক শ্রোতাদেরকে বিজয়ী করা হয় না, কিন্তু ঢাকা আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে ঢাকার তুলনায় অন্যান্য আঞ্চলিক কেন্দ্রের শ্রোতাদেরকে বেশি বিজয়ী করা হয়। এ বিষয়ে ইতোপূর্বে সমীপেশুতে লিখলেও একটি জবাব আসছে, ঢাকা কেন্দ্র সবার জন্য। বেতারের সবগুলো কেন্দ্র এখন সবার জন্য, কেননা এখন সব অনুষ্ঠানই অনলাইনে প্রচারিত হয়, সবাই সব জায়গা থেকেই শুনতে পারে এবং অংশ নিতে পারে। তবে কেন বিজয়ী করার ক্ষেত্রে শুধু আঞ্চলিক কেন্দ্রগুলোতে আঞ্চলিক শ্রোতাদেরকে বিজয়ী করা হচ্ছে? এক্ষেত্রে ঢাকা কেন্দ্রের শ্রোতারা সবসময়ই সব কেন্দ্রে অবহেলিত। এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত আশা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। বাংলাদেশের প্রতিটি কেন্দ্রেই শ্রোতা ক্লাবের অংশগ্রহণে সেতু অনুষ্ঠান পরিচালিত হয়। আঞ্চলিক কেন্দ্রের শ্রোতারা স্ব স্ব কেন্দ্রে অংশ নিয়ে থাকে, কিন্তু ইদানিং দেখছি ঢাকা কেন্দ্রের সেতু অনুষ্ঠানে ঢাকার আঞ্চলিক শ্রোতাদের উপেক্ষা করে অন্যান্য আঞ্চলিক কেন্দ্রের শ্রোতাদেরকে ঢাকার সেতু অনুষ্ঠানে প্রোগ্রাম দেওয়া হচ্ছে। তবে কি ঢাকা কেন্দ্রের অধীনে ক্লাবগুলো নিষ্ক্রিয় বা তারা অনুষ্ঠানের যোগ্য নয়? সেতু অনুষ্ঠানের দায়িত্বে যারা থাকেন তাদের কি উচিত নয় ঢাকা আঞ্চলিক কেন্দ্রের নিজস্ব ক্লাবগুলোকে আগে সুযোগ দেয়া? যেহেতু সরকারি বাজেট সব কেন্দ্রেই আছে এবং সব কেন্দ্রে আঞ্চলিক শ্রোতাগণ সরকারি বাজেটেই সেতু অনুষ্ঠানে ডাক পাচ্ছে, তাহলে ঢাকা কেন্দ্রে আলাদাভাবে রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, ময়মনসিংহ কেন্দ্রের আঞ্চলিক শ্রোতাদেরকে কেন সুযোগ দেয়া হচ্ছে? তারা তো সেসব কেন্দ্রেও সেতু করছে, আবার ঢাকা কেন্দ্রের সেতুতেও অংশ নিয়ে সরকারি বড় একটি বাজেট সম্মানী হিসেবে পাচ্ছে। এক্ষেত্রে ওই ক্লাবগুলো ডাবল সুযোগ পাচ্ছে, কিন্তু ঢাকা কেন্দ্রের অধীনে ক্লাবগুলো একবারও সুযোগ পাচ্ছে না। এই সমস্যার সমাধানে আমার মতামত, ঢাকা কেন্দ্রের সেতু অনুষ্ঠানে কর্তৃপক্ষ শুরুতে সিরিয়ালি ঢাকার আঞ্চলিক ক্লাবগুলোকে ফোন করে শিডিউল দেবেন। নারী শ্রোতার অংশগ্রহণ বাধ্যতামূলক না করে ক্লাবের পক্ষ থেকে যারাই অংশ নেবে তাদেরকে সুযোগ দেয়া, এক্ষেত্রে 4 অথবা 5 জন মেম্বার হলেই যথেষ্ট। নারী শ্রোতা বাধ্যতামূলক করাতে অনেক ক্লাবই অংশ নিতে পারছে না। আপনারা রংপুর, ঠাকুরগাঁও থেকে আসা ক্লাবকে যে টাকার সম্মানী দিচ্ছেন সেই সম্মানীতে ঢাকার দুটি ক্লাবকে সুযোগ দিতে পারেন। আগে ঢাকার অধীনে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলার ক্লাবগুলোকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানিয়ে অতঃপর অন্যান্য আঞ্চলিক কেন্দ্রের শ্রোতাদের আমন্ত্রণ জানানো যেতে পারে। শ্রোতাদের যোগাযোগ করার অপেক্ষা না করে সেতু কর্তৃপক্ষ যেন যোগাযোগ করেন। যেহেতু সেতুর জন্য বাজেট মাঝে মাঝে আসে, উল্লেখ্য কয়েক মাস বন্ধ থাকে মাঝে মাঝে, তাই যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তাদের তালিকাগুলো সংগ্রহে রেখে প্রযোজক পরিবর্তন হলেও যেন একই ক্লাব বারবার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখা দরকার। ঢাকা কেন্দ্রে অনলাইন আবেদন করে সারা দেশের অনেক ক্লাবই নিবন্ধিত হয়েছে। তারা আবার তাদের আঞ্চলিক কেন্দ্রেও আলাদাভাবে নিবন্ধিত হয়েছে। এক্ষেত্রে যে কোনো এক জায়গাতে তাদের নিবন্ধন রেখে বাকি জায়গা থেকে নিবন্ধন বাতিল করা হোক। আঞ্চলিক শ্রোতারা আঞ্চলিক কেন্দ্রেই নিবন্ধিত থাকবে। এতে করে সারা দেশে ক্লাবের মোট সংখ্যার ধারণা পাওয়া যাবে।
1: ভাই মেহেদি হাসান মামুন, আপনার দীর্ঘ মেইলের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পুরো মেইলটি আমরা পড়ে শুনিয়েছি এবং আপনার লেখার ভিতরে কিন্তু উত্তর দেওয়া আছে, এবং সেটা আপনি নিজেও এখানে উল্লেখ করেছেন যে ঢাকা কেন্দ্র সবার জন্য। এই বক্তব্যটি এখন এস্টাবলিশড এবং এটা এখনও আমরা বিচ্ছিন্ন করি নাই, কারণ ঢাকা কেন্দ্রের কভারেজ এরিয়া সারা বাংলাদেশের প্রায় 95% এরিয়া কভার করে। আপনি যেগুলো প্রস্তাব দিয়েছেন সেটা প্রতিটি আঞ্চলিক কেন্দ্র তার যেহেতু সীমাবদ্ধ এরিয়া আছে সে এরিয়ার শ্রোতাদেরকে সে অগ্রাধিকার দিয়ে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার শ্রোতা তো সবাই, আমরা সেভাবে এটা করব। আপনি যতগুলো জেলার নাম উল্লেখ করেছেন আমরা শুধু ওই কয়টি জেলাকেই এখানে প্রাধান্য দিব, এটা বর্তমান পদ্ধতিগতভাবে নাই। তারপর আপনার মতামতগুলো আমরা পড়ে শোনালাম এই কারণে যে আমাদের অন্যান্য শ্রোতারা এক্ষেত্রে কথা বলতে পারবেন। আপনার দীর্ঘ মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আবুল কাশেম বুলনপুর রাজপাড়া রাজশাহী থেকে লিখেছেন, গত পয়লা জুলাই দেনা পাওনা নাটকটি ভালো লেগেছে। ঐতিহ্য ধ্বনি নামে একটি অনুষ্ঠান চালু করা উচিত। বাংলাদেশ বেতারের আর্কাইভ থেকে বিশেষ অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ বেতার সম্পর্কে তরুণ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে।
1: ভাই আবুল কাশেম, অবশ্যই আপনার মেইলের জন্য ধন্যবাদ, এবং তরুণ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে আর্কাইভের অনুষ্ঠান থেকে। তবে এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে আপনি চিঠি লিখতে পারেন, তাহলে তারা এগুলো নিয়ে বিশেষভাবে বিবেচনা করে থাকেন, সেখানে আপনি চিঠি লিখলে বেশি উপকার পাবেন। আপনার মেইলের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।
0: আলী আহমেদ আরিফ জননী বেতার শ্রোতা সংঘ তিলনা সাপাহার নওগাঁর বন্ধু লিখেছেন, গত 6 জুলাই আমার আব্বা এবং আমি কচু ক্ষেতে কাজ করছিলাম আর প্রিয় দর্পণ শুনছিলাম। সেই দিন দর্পণ অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে।
1: ভাই আলী আহমেদ আরিফ, আপনাদের দর্পণ অনুষ্ঠান খুব ভালো লেগেছে, এজন্য আমাদের পক্ষ থেকে আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে আপনার আব্বাকেও শুভেচ্ছা জানাচ্ছি, নিয়মিত শুনবেন এবং মতামত জানাবেন।
0: তাসলিমা খানম সুমি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু লিখেছেন, 4 জুলাই প্রচারিত নারী কণ্ঠ অনুষ্ঠানে জীবনের জন্য জানা পর্বে বর্ষাকালে চুল ও ত্বকের ঘরোয়া পরিচর্যা বিষয়ে সময়োপযোগী অনেক তথ্যই জানা হল। প্রতিটি ঋতুই আমাদের জন্য কিছু ভালো নিয়ে আসে। গ্রীষ্মের দাবদাহের পরে এই বর্ষা আসলে আমাদের জন্য আশীর্বাদ। শুধু দরকার একটু যত্ন, তাহলে এই বর্ষায় আমরা থাকতে পারি প্রকৃতির মতো একদম সতেজ। জীবন জয়ের গল্প পর্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকায় এগিয়ে থাকা মালালা ইউসুফজাইকে নিয়ে প্রতিবেদনটির জন্য ধন্যবাদ। বন্ধুর পথ মাড়িয়ে সারা বিশ্বে শান্তির জন্য উপমা হয়ে ওঠা মালালা পৃথিবীর ইতিহাসে এখনও সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। এছাড়া নজরুলের কবিতা ও নজরুল সঙ্গীত প্রচারও ছিল ভীষণ উপভোগ্য। সংশ্লিষ্টদের ধন্যবাদ। একই ক্লাব থেকে আফিয়া খানম জুলি লিখেছেন, 5 জুলাই প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও মুনাফা বিষয়ে ইসলামের আলোকে জেনেছি। ইসলামে ব্যবসায় মুনাফার নির্দিষ্ট কোনো পরিমাণ নির্ধারিত নেই, কারণ মুনাফার নির্ণয়ের বিষয়টি নির্ভর করে স্থান কাল পাত্রভেদে, পরিবেশ পরিস্থিতি, সাধারণ বাজার দর, ক্রেতা বিক্রেতার সন্তুষ্টির উপর। ক্রেতা বিক্রেতা যে মূল্যের উপর সন্তুষ্ট চিত্তে রাজি হবে সেটাই মূল্য হিসেবে ধর্তব্য হবে। ধন্যবাদ।
1: বোন তাসলিমা খানম সুমি এবং আফিয়া খানম জুলি, আপনাদের দুজনের মেইলের জন্য ধন্যবাদ। অবশ্যই আপনার অনুষ্ঠান নিয়মিত শুনবেন এবং মতামত জানাবেন। একই সাথে আপনি ব্যবসা বাণিজ্য ও মুনাফা বিষয় ইসলামের আলোকে যারা জেনেছেন এবং যে বিষয়গুলো আপনি আলাদাভাবে উপস্থাপন করেছেন এজন্য আমাদের পক্ষ থেকে আলাদা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন।
0: সৈকত কুমার দাস গছাহার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে লিখেছেন, আমাদের গছাহার বেতার শ্রোতা ক্লাব সেতু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, কিভাবে অংশগ্রহণ করব আশা করি জানাবেন।
1: সৈকত কুমার দাস, আপনারা পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা বরাবর আবেদন করতে পারেন। যদি আপনার ক্লাব রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ পূর্বক আবেদন করেন, কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব পূর্ব ইসদাইর ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, বেতার আমার নিঃস্বার্থ বন্ধু, বেতার শুনে অনেক উপকার পেয়েছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। যেমন গাছ ছায়া দেয়, কাঠ দেয়, অক্সিজেন দেয়, তেমনি বেতার আমাদের সুপরামর্শ দেয়। তাই বেতার ও বেতার কর্মীদের জানাই সালাম। গত 4 জুলাই আবহমান বাংলা অনুষ্ঠানে নাক ফজলি আম সম্পর্কে জানলাম। পর্বটির আলোচনা খুবই ভালো লেগেছে। আগামীতে জাম্বুরা নিয়ে আলোচনা করলে খুশি হব। বেদের মেয়ে নাটকটি অনেকদিন ধরে শুনছি না, তা যেন তাড়াতাড়ি শুক্রবার বেলা 3:05 অথবা নিশুতিতে শোনানো হয়। সবার কাছে বিনীত ও জোরপূর্বক অনুরোধ, যার যেটুকু খালি জায়গা আছে সেই জায়গায় 3টি করে গাছ লাগাবেন।
1: ভাই মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফ, আসলে এখন গাছ লাগাবার উপযুক্ত সময়। সবাই গাছ লাগাবেন এবং পরিবেশকে উন্নত করতে সহায়তা রাখবেন। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মতামতের জন্য। আর যে সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছেন, বিশেষ করে নাটকের বিষয়ে, আমরা সংশ্লিষ্ট সেকশনকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পাঠ করছি। চিঠি পাঠিয়েছেন মিস সুমা শরীফ, বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মহির খারুয়া, গফরগাঁও, ময়মনসিংহ থেকে। লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা। সকল ব্যস্ততার মাঝেও বেতারে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানগুলো শোনার লোভ সামলাতে পারি না। গত 24 জুন শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠান সেতুতে প্রচারিত বৈশাখী বেতার শ্রোতা সংঘের আলাপচারিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ক্লাবের সেবা কার্যক্রম, জনসচেতনতামূলক বিভিন্ন কাজের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গান গল্পে আড্ডায় মুখরিত ছিল পুরো আয়োজন। বেতার কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ সেতু অনুষ্ঠানে বৈশাখী বেতার শ্রোতা ক্লাবকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ বেতার ময়মনসিংহ নিয়ে কিছু মতামত ব্যক্ত করছি। আমরা বাংলাদেশ বেতার ময়মনসিংহের আঞ্চলিক শ্রোতা। ময়মনসিংহ বেতার কেন্দ্র নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ বেতার কেন্দ্র তার জনপ্রিয়তা ক্রমশ হারিয়ে ফেলছে। শ্রোতাদের ইমেইল ও চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান মতামত এখন আর প্রচারিত হচ্ছে না। শ্রোতাদের সাথে সরাসরি অংশগ্রহণের আর কোনো মাধ্যম থাকল না। শ্রোতাপ্রিয়তা ধরে রাখতে হলে অনুষ্ঠানের মানোন্নয়নের প্রতি আরও অধিক গুরুত্বারোপ করা যেতে পারে। আমি আশা করি নিকট ভবিষ্যতে বাংলাদেশ বেতার ময়মনসিংহ শ্রোতাদের মতামতের প্রতি অধিক গুরুত্ব দিয়ে অনুষ্ঠান সাজাবে।
1: বোন মিজ সুমা শরীফ, আপনার পত্রের জন্য ধন্যবাদ এবং ঢাকা কেন্দ্রে অনেকগুলো অনুষ্ঠান সম্পর্কে মতামত দিয়েছেন। একই সাথে বাংলাদেশ বেতার ময়মনসিংহের ব্যাপারে আপনি কিছু মতামত দিয়েছেন, আমরা পাঠ করে শোনালাম। বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্র আপনি বিষয়টি লিখতে পারেন। আপনার পত্রের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি, বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু লিখেছেন, শুভেচ্ছা জানিয়ে দু কলম লিখলাম। শনিবার রাত 10টায় বৈচিত্র্যময় গান আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় রাজশাহী চাপাই নবাবগঞ্জের আলকাপ গানগুলো খুবই ভালো লাগল। গানের কথাগুলো রস, নাম, সুর, যন্ত্রসঙ্গীত সবই আলাদা হয়েছে। আমি অনুষ্ঠানটি খুবই পছন্দ করি। অনুষ্ঠানটি চলমান থাকুক, তারপর আবহমান বাংলা, পরাণের গান, প্রিয় গান, এই অনুষ্ঠানগুলো জনপ্রিয়তায় চলতে থাকুক।
1: ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনার পত্রের জন্য ধন্যবাদ। বিশেষ করে আপনি রাজশাহী চাওয়াগঞ্জের আলকাপ গান নিয়ে মতামত দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত লিখবেন, আপনার পত্রের জন্য ধন্যবাদ।
0: শিকদার ইসহাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু, আপনার বেশ কয়েকটি চিঠি পেয়েছি আমরা। আপনি লিখেছেন, দীর্ঘ প্রত্যাশার পর সুরের মেলা অনুষ্ঠানে সূচক ধ্বনি যুক্ত করা হয়েছে। ভাবতেই ভালো লাগছে, মনে হচ্ছে কোনো পুষ্পমালা গেঁথে রাখা হয়েছে। সূচক ধ্বনিটি অসাধারণ লেগেছে। সূচক ধ্বনি বিন্যাস করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। সুরের ভুবন অনুষ্ঠানটি সঙ্গীত বিভাগের এক অভিনব সংযোজন। এটি শিল্পী, গীতিকার, সুরকারের একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে অতিথি হয়ে এলে মনের কথাগুলো অকপটে বলা যায় এবং সঙ্গীত পরিবেশন করা যায়। এই অনুষ্ঠানটি চলমান থাকলে শ্রোতারা নতুন করে তথ্য জানতে পাবে। যেহেতু আমি একজন গীতিকার, সেহেতু সুরের ভুবন অনুষ্ঠানে আমি সাক্ষাৎকার দিতে ইচ্ছুক। বিষয়টি কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও গত 28 মে প্রচারিত অনুষ্ঠানের ব্যাপারে আপনি আপনার মতামত তুলে ধরেছেন।
1: ভাই শিকদার মোহাম্মদ ইসহাক আলী, প্রতিটি অনুষ্ঞানে প্রায় আপনার চিঠি পেয়ে থাকি, আজকেও 3টা চিঠি আমরা এখানে পড়ে শোনালাম। দীর্ঘ প্রত্যাশার পরে সুরের মেলা অনুষ্ঠানে আপনার সূচক ধ্বনি যুক্ত করা হয়েছে, এজন্য আপনি আপনার সন্তুষ্টি প্রকাশ করেছেন। এতে দুটো জিনিস প্রকাশ পায়, একটি হলো যে আপনাদের প্রত্যাশাকে আমরা মূল্যায়ন করি, আর দ্বিতীয় কথা হয়েছে যে আপনারা প্রত্যাশা করতে থাকবেন, তবে অধৈর্য হবেন না। এছাড়া আপনি গীতিকার হিসাবে অনুষ্ঠানে আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, আমরা সংশ্লিষ্ট সেকশনকে জানিয়ে দিলাম। আর 28 তারিখের ব্যাপারে আপনি বলেছেন যে অনুষ্ঠান ভালো লেগেছে, আপনাদের ভালো লাগার জন্যই আমি অনুষ্ঠান সময় করে থাকি, নিয়মিত লিখবেন ও মতামত জানাবেন। আপনার পত্রের সময়ের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। মোহাম্মদ তানভীর সাফি, বিদ্যাধরপুর, দারিয়াপুর, মেহেরপুর, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা, মোহাম্মদ আজমাইন হোসেন, মঙ্গলবাড়ি, পলাশতলী, জয়পুরহাট সদর, মোহাম্মদ শাহাদাত হোসেন, মধুমালা রেডিও ক্লাব, জয়নালপুর, চর হরিশপুর, চাঁপাই নবাবগঞ্জ, মোহাম্মদ শামীম হোসেন, মাগুরা, গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া, আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকি বাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া, হিরামন শেখ, রবিন্দা এবং রেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গে, মোহাম্মদ সেলিম হোসেন, বিএসসি মেরিন ওয়ার্কশপ, সল্টগুলা রোড, বন্দর, চট্টগ্রাম। এবারে জানাবো আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা। আমাদের কাছে চিঠি লিখুন সমীপেশু, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শের বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন isomipeshu@gmail.com এই ঠিকানায়, isamipeshu@gmail.com। প্রিয় শ্রোতা, এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা অনেকেই আপনাদের ইমেল অথবা চিঠি লিখবার সময় আপনাদের ফোন নম্বর অথবা মোবাইল নম্বর যুক্ত করেন না কিংবা উল্লেখ করেন না। এতে করে আপনারা যারা সেরা পত্রলেখক নির্বাচিত হন তাদের প্রাপ্ত পুরস্কার আমরা পৌঁছাতে পারছি না। তাই আপনাদের লেখা পাঠানোর সময় অবশ্যই আপনাদের ফোন নম্বর উল্লেখ করবেন। ফোন নম্বর উল্লেখ না করার কারণে আমরা এখন পর্যন্ত পুরস্কার পাঠাতে পারিনি কুষ্টিয়ার বন্ধু এম নাসিম রেজা এবং ময়মনসিংহের বন্ধু মোসাম্মত মনিরা খাতুনকে। আশা করছি আপনারা খুব দ্রুতই ইমেল করবেন অথবা চিঠি লিখবেন, সেই সাথে আপনাদের সাথে যোগাযোগের ফোন নম্বরটি উল্লেখ করবেন। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু। চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন ইংরেজি সংবাদ এবং সংবাদ পর্যালোচনা।

0: July 16th on, till the tyranny fell on 5th August, every day was marked by heroic events somehow or other. For instance, a countrywide complete shutdown program was carried out on 18 July in protest of the brutal attacks, killing by police and other law enforcing forces on peaceful student protesters. On this day, a total of 27 people were martyred in clashes across the country. The following days, till the ouster of the fascist government, the nation saw, in effect, a massacre. On July 19, law enforcers, bored by the then government's policy to shoot at sight, killed at least 67 people across the country. However, the death of killing Abu Sayyid on 16 July propelled the movement, never abated. Instead, the more the scale of killings increased, the more the movement got momentum and finally got the nation rid of long-standing tyranny. July 16th, or the July Shahid Dibosh, is the day to recall the courage, sacrifice and struggle of the martyrs of the 2024 July movement for establishing democratic rights. The sacrifices of the July martyrs would remain an important chapter in the country's history. The historic day teaches the whole nation to work together to build a discrimination-free, just and democratic Bangladesh by upholding the ideals of the July movement. We should take care to ensure the rehabilitation of injured July fighters, support for martyrs' families, and present the history and significance of the movement to the new generation. That is the end of the news commentary.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরের উপর ভিত্তি করে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা। কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ এবং নতুন হাসির অঙ্গীকার শীর্ষক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ঐতিহাসিক চীন সফরের উপর ভিত্তি করে আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
3: বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক। পুরোদিন থেকেই এই সম্পর্ক অতিষ্ঠ বঙ্কর, তার আগে থেকে এই সম্পর্ক চলে এসেছে। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে, আমরা যখন বাংলাদেশের যুদ্ধ করে বাংলাদেশ সৃষ্টি হলো, তারপরে এই সম্পর্কটাকে আরো দৃঢ় করেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার সময়ই আমাদের এই চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো বেশি বেড়ে যায়। এটাকে আরো কংক্রিট করে, এটাকে আরো আপনার দৃঢ় করতে পেরেছিলেন আমাদের দেশের বেগম খালেদা জিয়া যখন চীন সফরে যান, তার সাথে আরো বৃদ্ধি পেয়েছে। আমাদের মূল সম্পর্কটা হচ্ছে আমাদের পারস্পরিক যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকে হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। চীন বাংলাদেশ সম্পর্ককে আরো উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার, আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের ইয়াং ছেলেরা, আমাদের যুবকেরা, তারা চীনে যাচ্ছে, ব্যবসা করছে, চীনের প্রযুক্তি আনছে এবং এখানে তারা চীনের সঙ্গে বড় ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত প্রিয় নেতা, ডাইনামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন। তারেক রহমানের সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ দীর্ঘদিনের, বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সঙ্গে নিতে চায়। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক, সমন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে

0: এ নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে, এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাকে সঙ্গে নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্যে দিয়ে যে বিষয়গুলো চলে এসেছে, এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে আছে। বাস্তবায়ন করতে চাই, আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগোবে। আমরা যেটা বারবার তাদের কাছে গেছি, যতবার এর মধ্যে গেছি, আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করি। তার মধ্যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষায় তারা শিক্ষিত করে তুলবে, যাতে করে আমাদের ছেলেরা বাইরে কাজে পায়, বাইরে কাজ করে সুযোগ সুযোগ করতে পারে। প্রযুক্তিগুলো নিয়ে আসবে আমাদের, যেমন আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এর প্রযুক্তি আনা দরকার। আমাদের তো একমাত্র আমরা গার্মেন্টস এর দিকে আছি, কিন্তু গার্মেন্টস ছাড়াও আমাদেরকে এখন বাইরে যেতে হবে, আরো অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চীন সেই ক্ষেত্রে কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকেই আমরা আপনার যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা, এইটাতে আমরা কাজ অনেক দূর এগিয়েছে, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি যে এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। তাহলে হবে কি, আমাদের যে আমদানি নির্ভরতা অনেকটা কমে আসবে আমাদের এনার্জির ক্ষেত্রে। আমরা যে সোলার এনার্জি তাদের কাছে এনার্জি আমরা বলছি, এটাও আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। তো গ্রেটার রিসেপশনের সময় যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে তার ডেলিগেশন মেম্বারদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, সেই সময়ে পাশাপাশি দাঁড়িয়েছিলাম, আমরা ছিলাম আমার পাশেই, আমাদের আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। ম্যাডাম যখন পাশে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন যে হি ইজ মাই সান তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রী তার হাতটা শক্ত করে ধরলেন, ধরে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইয়র ফাদার এন্ড মাদার। সেই শহীদ হোসেন জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, নিজের দেশকে তুলে ধরার যে পতাকা, উন্নয়নের যে পতাকা, সেই একই পতাকা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহন করেছেন। এবং সেই ফ্ল্যাগটি তারেক রহমান আজকে এত সংগ্রাম যুদ্ধ লড়াই করে সেই পতাকা আবার তুলে ধরেছেন। দ্যাট ইজ দ্য সাকসেস, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমি যে জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক।
1: বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
2: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অত্যন্ত সৌভাগ্যবান, চীন সরকারের বিএনপি চেয়ারম্যানের এই আমন্ত্রণ আমাদের চেয়ারম্যান গ্রহণ করেছেন, যখন তখন তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে পেরেছেন। এবং সেই কারণে জনাব তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি, বাংলাদেশের প্রতি চীন সরকারের এই আগ্রহকে আমরা পরিপূর্ণ মাত্রায় কাজে লাগাতে পেরেছি। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সফরে আমার সৌভাগ্য হয়েছে 2টি প্রতিনিধি দলেরই সদস্য হিসাবে বেজিং এ এই মিটিং গুলিতে উপস্থিত থাকার। আজকের বাংলাদেশের প্রেক্ষাপট, আজকের আঞ্চলিক ভূ রাজনীতির যে প্রেক্ষাপট এবং বৈশ্বিক রাজনীতির যে প্রেক্ষাপট, তা বেশিরভাগই অর্থনীতিকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে, এবং পৃথিবীর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং উৎস হিসাবে চীন তারা পৃথিবীতে আজকে আলোচিত। সঙ্গত কারণেই আমাদের দেশের অর্থনীতিও, বিশেষ করে আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবেই চীন নির্ভর হয়ে পড়েছে, এবং সে কারণে আমরা চীনকে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যের প্রেক্ষাপটেই যেমন বাধ্যবাধকতা আছে বন্ধুত্ব তৈরি করার, তেমনি আমাদের মধ্যে আন্তরিক আগ্রহ আছে। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে, যা আমাদের নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই বারবার করে বলেছেন। এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। আমাদের দেশের যে FDI স্টক, তার মধ্যে চীনের অবস্থান হচ্ছে দ্বিতীয়। আমাদের দেশের যে বাণিজ্য ঘাটতি, তার মধ্যে চীনের উপরে নির্ভর করে সবচেয়ে বেশি ঘাটতি আমাদেরকে বহন করতে হচ্ছে, কেননা চীন থেকে আমাদের বাণিজ্যের চিত্র প্রায় $20 বিলিয়ন, এবং এই $20 বিলিয়নের মধ্যে প্রায় সবটাই আমাদেরকে আমদানি করতে হয় চীন থেকে। আমাদের এখান থেকে আমরা $1 বিলিয়ন রপ্তানি করতে পারি না। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশ দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট।
1: সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস সম্মানিত অতিথির বক্তৃতায় বলেন,
3: বাংলাদেশে যারা অতীতে বারবার আমাদের জাতীয় ঐক্যকে যারা ভুলুণ্ঠিত করেছে, যারা আমাদের স্বাধীনভাবে আমাদের দেশ গঠনে বাধা সৃষ্টি করেছে, যারা এই জনপদ লুণ্ঠন করেছে, আমাদের ভাগ্য বিলম্বিত করেছে, তাদের বিরুদ্ধেই জাতীয় ঐক্যের যে অপরিহার্য প্রয়োজন, যে জাতীয় ঐক্যে চীন নিঃশর্তভাবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে, এই বাস্তবতা নিরীক্ষে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ আমাদের জন্য অপরিহার্য। এই জনপদে লুঠের জন্য আসছে, মগ এসেছে, হুন এসেছে, বর্গী এসেছে, মারাঠিরা এসেছে, ইংরেজ স্পেনরা এসেছে এই জনপদ লুট করার জন্য, এই জনপদের সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করেছে, এই জনপদকে যারা সমর্থন করেছে, তাদের সাথে ফ্রেন্ডশিপ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের এখানে অমিত সম্ভাবনা রয়েছে। আপনারা 500 বছর আগে এই জনপদ পৃথিবীর সবচেয়ে সম্ভাবনাময় জনপদ ছিল, পৃথিবীর অর্থনীতির প্রথম অথবা দ্বিতীয় অর্থনীতি হতো। ঐতিহাসিকভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসেছে, ভৌগোলিক গুরুত্বের কারণে পৃথিবীতে যে জনপদ ইম্পর্টেন্স পেয়েছে, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জনপদ। 80% জ্বালানি এখন এশিয়ার ডিমান্ড, এবং এই 80% জ্বালানি যাতায়াতের গেটওয়ে বাংলাদেশ। এই বাংলাদেশকে নিরাপদ রেখে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, একটা নিরাপদ, বৈষম্যহীন, উন্নত বাংলাদেশ, এই উন্নত বাংলাদেশ গঠনের জন্য এখানে মুক্তিযুদ্ধ হয়েছে, অতীতের সকল আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের স্বপ্ন পূরণের জন্য চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ, চায়না তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
1: আজও কক্সবাজারের বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি। এই সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,
4: নদী উপকূল, সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে, আমরা বেড়িবাঁধগুলো মোটামুটি শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায়, সেই ব্যবস্থা বিভিন্ন উপকূলীয় জেলাতে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো লবণাক্ততার কারণে বিভিন্ন সময় নষ্ট হয় এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। এগুলো সময়ে সময়ে নির্ধারিত যে মন্ত্রণালয় এবং বিভাগ আছে, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য মন্ত্রণালয়, সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করে। এটা একটা নিয়মিত ব্যাপার যে পানি উন্নয়ন বোর্ড কোন রকমের কোন সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না, এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয় ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনের সময় যাতে সুইচ গেট খোলা থাকে এবং প্রয়োজনের সময় যাতে সুইচ গেট বন্ধ থাকে, লবণাক্ততা যাতে না আসে, আর পানি নিষ্কাশনের সময় যাতে সুইচ গেট খোলা রাখে, এই ম্যানেজমেন্ট স্থানীয় প্রশাসনের কাছে থাকবে।
1: আজ রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে 5 দিন ব্যাপী বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীদের অস্ত্রোপচার কার্যক্রম নতুন হাসির অঙ্গীকার শীর্ষক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন,
5: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তাহের রহমানের নির্দেশনায় সরকার চলতি অর্থ বছরে স্বাস্থ্য খাতে 49,387 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যেটা জিডিপি 1.1% এবং আগামী 5 বছরে জিডিপির 5% অর্থ এই খাতে ব্যবহার করা হবে। সরকার একই সঙ্গে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় উঠে দেওয়া যায়। এরই মধ্যে প্রতি উপজেলা হাসপাতালকে 101 বেডে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে, ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার চিকিৎসক সমাজ, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং সামাজিক সংগঠন সবাইকে পার্টনার হিসেবে এই অংশীদারিত্ব, সেই সহযোগিতার একটি সফল উদাহরণ। সম্প্রতি চীনের কুনমিং শহরে বাংলাদেশের রোগীদের জন্য একটি হাসপাতালে একটি সম্পূর্ণ ফ্লোর বরাদ্দ দেওয়া হয়েছে, যা দুই দেশের বন্ধুত্বের একটি ইতিবাচক প্রতীক। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের নিজ দেশেই এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, যাতে বাংলাদেশের মানুষ আস্থার সঙ্গে দেশের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে বিদেশ থেকেও রোগীরা চিকিৎসার জন্য বাংলাদেশে আসতে আগ্রহী হন। আমাদের স্বাস্থ্য সচিব ইতিমধ্যেই বলেছেন, আমাদের সরকার এখানে 2 স্পেশালাইজড হসপিটাল করেছেন এবং খুব দ্রুত এগুলো বিশেষভাবে কার্যক্রম শুরু করবে, তাতে আমরা আশা করছি বিদেশে যাওয়ার যে প্রবণতা আমাদের রোগীদের রয়েছে সেটা কমে আসবে। চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই গবেষণা, কন্টিনিউয়াস এডুকেশন, অব্যাহত প্রশিক্ষণ, আপডেটেড নলেজ, নতুন প্রযুক্তি গ্রহণ এবং মানবিক আচরণ, এসবই একজন চিকিৎসকের প্রকৃত শক্তি। রোগীর কাছে একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি একজন সহানুভূতিশীল মানুষও সমান গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী প্রতি 500 থেকে 600 নবজাতকের মধ্যে প্রায় একজন ঠোঁট কাটা বা তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশেও প্রতি বছর আনুমানিক 5,000 শিশু এই জন্মগত সমস্যার মুখোমুখি হয়। কিন্তু সুখবর হল, বিশেষজ্ঞ চিকিৎসা, সময় মতো অস্ত্রোপচার, স্পিচ থেরাপি এবং পরবর্তী পরিচর্যার মাধ্যমে অধিকাংশ শিশুই স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে। অর্থাৎ একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখ নয়, একটি জীবন বদলে দেয়। একটি রাষ্ট্রের উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি, সড়ক, সেতু বা উঁচু ভবন দিয়ে পরিমাপ করা যায় না। একটি সত্যিকার কল্যাণমুখী রাষ্ট্রের পরিচয় নির্ভর করে সে তার সবচেয়ে দুর্বল ও অসহায় নাগরিকের পাশে কতটা আন্তরিকভাবে দাঁড়াতে পারে তার উপর। আজকের এই উদ্যোগ সেই মানবিক রাষ্ট্রচিন্তার একটি উজ্জ্বল উদাহরণ।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
6: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
7: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা। গ্রন্থনা ও উপস্থাপনায় রৌনক জাহান।

ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য আবহমান বাংলার শুভেচ্ছার পাতা থেকে দূরের ও কাছের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। গাল ভরা হাসি মুখে চাল ভাজা মুড়ি, ঝুরঝুরে পোড়ো ঘরে থুরথুরে বুড়ি। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আবহমান বাংলার আজকের বিষয় মুড়ি।

0: ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে হাল আমলের বিশ্বায়নের যুগ অবধি বিদেশি নানান খাবারের বার বাড়ন্তে চিরাচরিত অনেক বাঙালি হালকা খাবার হারিয়ে গেছে। এ যেমন সত্যি, তেমনি আজও এই উপমহাদেশের বাঙালিদের কাছে হালকা খাবার হিসেবে মুড়ির কদরই আলাদা। এমন নয় যে শুধুমাত্র গ্রাম বা মফস্বলের লোকজন কিংবা সস্তায় পাওয়া যায় বলে গরিব মানুষেরাই কেবল মুড়ি খান। শহুরে প্রায় সব পরিবারেই খাদ্য তালিকাতেই মুড়ি প্রতিদিনই সমহিমায় বিরাজিত। নদীনালা বেষ্টিত, ধনধান্যে পুষ্পে ভরা, তরুপল্লবের সবুজে ঘেরা বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে মুড়ি বিশেষ জায়গা জুড়ে আছে। বৈচিত্র্যময় ষড়ঋতুর এই দেশে সুস্বাদু ও মুখরোচক এই মুড়ি খায়নি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। তাই তো আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইসাহাক জানতে চেয়েছিলেন মুড়ি কেন ভালো লাগে। এমন প্রশ্নের জবাবে বললেন,
1: আমি শায়ন কবির। ভাইয়ের প্রশ্ন ছিল যে মুড়ি আসলে কেন ভালো লাগে। বেসিক্যালি মুড়িটা ভালো লাগে জায়গা থেকে, মুড়িটা প্রথম থেকে আমাদের অভ্যাস, কারণ আমরা গ্রামে বড় হয়েছি। ছোটবেলা থেকে আমাদের একটা পারমানেন্ট নাস্তা ছিল, যেটা হচ্ছে চা এবং মুড়ি। ওই ছোটবেলা থেকে বাসায় মুড়ি খাওয়ার যে একটা অভ্যাস তৈরি হয়েছে, এটা তো রয়েই গেছে। পাশাপাশি মুড়িটা হচ্ছে সহজলভ্য, ইজিলি আপনার ভালো লাগছে না, আমি দুই মুঠ মুড়ি খাইতে পারি, আমি কিছুটার সাথে চানাচুর মুড়ি মাখাইতে পারি, অবসরে আড্ডায় মুড়িটা খুবই গ্রহণযোগ্য। আপনি চার পাঁচজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছি, আমরা মুড়ি চানাচুর মিলাই খাইতে পারি, খুবই সহজলভ্য জিনিস। আর এটা হচ্ছে যে মুড়িটা ইজিলি খেলে না, অনেক সময় যারা বেসিক্যালি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে এরা অনেক সময় মুড়িটা বেশি প্রেফার করেন, কারণ অনেকের মনে হয় যে মুড়িটা খাইলে হয়তো বা গ্যাস্ট্রিক কমে যেতে পারে এরকম। বাট মুড়িটা খাওয়া একজন বাঙালি হিসেবে সবচেয়ে বড় আমার কাছে দুইটা কারণ হলো, একটা হচ্ছে আমাদের অভ্যাস যেটা ছোটবেলা থেকে বাবা মা বা ফ্যামিলি বানাই দিছে, আর এটা হচ্ছে মুড়ি খুব সহজলভ্য খাবার যেটা হচ্ছে ইজিলি খাওয়া যায় এবং সব জায়গায় প্রেফারেবল। আর ব্যাপার হচ্ছে যে বন্যায় একটা মুড়ির ত্রাণের ব্যবস্থা থাকে, মুড়ি চিরা, এটা কি যে আপনি চাইলে মুড়িটা ইজিলি ক্যারি করে কোনো বন্দর জায়গায় দেওয়া যায় এবং মুড়িটা অনেকদিন থাকে, এরা মুড়ি দিয়ে অনেকদিন দেখা যায় দুই মাস, এক মাস, দুই মাস, তিন মাস রেখে রেখে খাওয়া যায়, এই জন্য একটা মুড়িটা প্রেফারেবল। আর বাঙালি বেসিক্যালি আমাদের দক্ষিণাঞ্চল বা বন্যায় যে জায়গাগুলো ইয়ে হয় ওই জায়গাগুলো মুড়িগুলো পাঠাইলে কি হয় একটা একটা মানুষকে এক কেজি মুড়ি দিলে ও দেখা যায় পুরো ফ্যামিলি নিয়ে অনেকদিন খাইতে পারবে, এই জন্য মুড়িটা প্রেফারেবল। এই সময় আসলে রিচ ফুড তো আমরা সবাই খাই, সো রিচ ফুডটা আসলে বাইরে বাসায় কিন্তু দেখবেন রিচ ফুডটা হয় না, বাসায় হচ্ছে নর্মাল স্টিকি পেঁয়াজ বা হচ্ছে আমরা মুড়ি মাখানো এই জিনিসগুলো খাই, আমরা সহজলভ্য নাস্তা, বাসায় কিন্তু আমরা রিচ ফুড খাই না। সো বাসায় বসে যে জিনিসগুলো করা যায় বা যে জিনিসগুলো খাওয়া যায় এই জিনিসগুলো মুড়ি সবচেয়ে বেশি প্রেফারেবল, এই জন্য আমাদের ইয়াং জেনারেশন বা জেনজি যেখানেই বলেন না কেন মুড়িটা আমরা এখনো ধরে রাখছি। আর ঝালমুড়ির ব্যাপারটা কি যে আমরা আসলে ফুটপাথের মানে রোড সাইড যে স্ট্রিট ফুড যেটাকে বলি এটা প্রথমেই আছে আমাদের স্ট্রিট ফুড আসলে প্রথমেই আমাদের মাথায় আসে ঝালমুড়ি, তারপর সে ফুচকা। বাট ঝালমুড়ি আপনি একটা স্ট্রিট ফুডের মধ্যে গেলে দেখবেন একটা লাইন স্ট্রিট অনেকগুলো দাঁড়া আছে, এর মধ্যে ঝালমুড়ি আপনি পাবেনই, একদম মাছ বিভাবেন, এটা কমন। সো আমরা কমন বাঙালি তো আমরা আসলে কমন জিনিসটা এবং সহজ জিনিসটা খুব বেশি প্রেফার করি। আর ঝালমুড়িটা আমি যখন স্ট্রিট ফুডে যাচ্ছি প্রথমে আমার চোখের সামনে আসে ঝালমুড়ি, প্রথম এই প্রেফার করি রোড সাইড।
0: মুড়ির উৎপত্তি বা আবিষ্কারক কে তা নিয়ে সঠিকভাবে বলা কঠিন, তবে প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে ও চীনে এটি তৈরি হয়ে আসছে। মুড়ি বাঙালির সংস্কৃতির এমন একটি অংশ যা শুধু ক্ষুধার নিবারণের খাদ্য নয়, এটি গ্রামীণ জীবনে কৃষি, লোক ঐতিহ্য, উৎসব, আতিথেয়তা এবং অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। এই উপমহাদেশে বাংলাদেশ সহ ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় মুড়ি জনপ্রিয় খাবার। বিশ্বব্যাপী মুড়ি আছে আর দেশ ও অঞ্চল ভেদে মুড়ির নানা রকম নামের কথাও শোনা যায়, যেমন হুড়ুম, মুড়াই, ভাজা, মুধি, ওরুম, লাইয়া, মুড়মুড়ে, পারমাল ইত্যাদি। মুড়ির প্রচলন কবে থেকে এমন প্রশ্ন আমাদের মাঝে থাকলেও অনেক ইতিহাসবিদের মতে আদিম যুগে যাযাবররা শিকারী জীবন ত্যাগ করে যখন স্থায়ী আবাসন তৈরি সহ খাদ্য সংগ্রহ করা থেকে উৎপাদন করা সমাজে প্রবেশ করে তখনই হয়তো মুড়ির সংযোজন হয়। কিছু ঐতিহাসিক মনে করেন বৈদিক যুগে দেবতাদের জন্য যে যজ্ঞ হতো সেখানে চাল ভাজার স্থান ছিল, বিধায় আমরা ওই চাল ভাজাকে মুড়ির আদি রূপ বলতে পারি। শুনবো এবারে একজন মুড়ি বিক্রেতার কথা।
2: আমার নাম কদর আলী।
3: আপনি এই যে মুড়ি বিক্রি করছেন কত বছর ধরে মুড়ি বিক্রি করেন?
2: আমি আজ 5 বছর ধরে দোকানে আছি।
3: আপনার এখানে কি কি ধরনের মুড়ি পাওয়া যায়?
2: বরিশালের মুড়ি, গিগত পাওয়া যায়, গাজীপুরের মিনিকেট পাওয়া যায়, সোনার গাইয়া আমন পাওয়া যায়।
3: এইগুলো কি সব দেশি মুড়ি?
2: এগুলি সব দেশি। আবার মিনিকেট মেশিনের আছে, আদাশ মেশিনের আছে।
3: একটু জানতে চাই এই মুড়িগুলো বিক্রি কেমন হয়, মানে কোন মুড়িটা কেমন বিক্রি হয়?
2: এই মেশিনের মুড়ি ধরেন 2-3 বস্তা বেচন যায় কুরসায় আর গাড়ো পাইকারি মিলাইয়া।
3: একটু জানতে চাই আপনার এখানে কোন মুড়ি কেমন বিক্রি হয়?
2: পরিশেলা ধরেন 8-9 কেজি ডেলি বেচারি খুচরা, আর এটা 5-6 কেজি বেসন যায় খুচরা।
0: জানা যায় বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নাকি প্রিয় খাবার ছিল ঘি চিনি দিয়ে মাখানো মুড়ি। আবার তার বাবা ছড়াকার সুকুমার রায়ও বোধ হয় মুড়ি খেতে ভালোবাসতেন, তাই হয়তো তিনি তার বুড়ির বাড়ি ছড়ায় লিখেছেন, থুরথুরে বুড়ির গালভরা হাসি মুখে চাল ভাজা মুড়ি। এভাবে একই প্রশ্ন মনে আসে কাজী নজরুলের খুঁকি ও কাঠবেড়ালি কবিতায় গুড়মুড়ির উল্লেখ দেখে। সেখানে কবি বলেছেন, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু নাও। এমনি কত ছড়া কবিতা রয়েছে আমাদের সাহিত্যের ভাণ্ডারে মুড়িকে নিয়ে। এই মুড়ি আমাদের শৈশব, নস্টালজিয়া আর প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর প্রতীক হয়ে থাকে। কাগজের ঠোঙায় ঝাল মুড়ি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে খাওয়ার অভিজ্ঞতা এক অন্যরকম তৃপ্তি দেয়। মুড়ি দিয়ে অনেক রকম খাবার তৈরি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল মুড়ির মোয়া, মুড়ির লাড্ডু, চানাচুর মুড়ি, মুড়ির চাট, মুড়ির পাকোড়া, ঘুগনি মুড়ি, মুড়ির পায়েস, মুড়ির নাড়ু ও ঝাল মুড়ি। শ্রোতা বন্ধুরা, আসুন এবারে ক্রেতার কথা শুনি।
4: মুড়ি আসলে সবার পছন্দের একটা জিনিস, মানে খাবার। বাসায় যখন অন্য কিছু খাবার না থাকে তখন আমরা, মানে সবাই বাচ্চারা মিলে, আমরা সবাই মুড়ি মাখানোটা খেতে পছন্দ করি। আর ছোটবেলা থেকে গ্রামে থেকে তো মুড়ি, মানে দেশীয় মুড়ি খাওয়া অনেক ভালো, ওইটা ভালো।
5: আমার নাম আইমান জামান আহির, আমার মুড়ি অনেক ভালো লাগে।
3: আচ্ছা, তুমি কি পড়াশোনা করো?
5: হ্যাঁ।
3: কোন শ্রেণীতে পড়ো?
5: আমি ওয়ানে পড়ি।
3: তুমি ওয়ানে পড়ো, তুমি কি ঝালমুড়ি পছন্দ করো?
5: হ্যাঁ, আমি বাসায় মাখাই খাই।
3: বাসায় তুমি ঝালমুড়ি বানিয়ে খাও?
5: হ্যাঁ।
3: এমনি মুড়ি খাওয়া হয়?
5: হ্যাঁ।
3: কেমন লাগে?
5: অনেক ভালো লাগে।
3: অনেক ধন্যবাদ।
0: শুনবো একজন ঝালমুড়িওয়ালার কথা।
6: আর ঝালমুড়ি বানাতে মশলা আইটেম হইল আপনার, প্রথমত আপনার তেল কিনতে হয়, তারপর আদা রসুন, তারপর আপনার মাংসতে গরুর মাংস কাটতে গেলে যে মাংসগুলা মশলাগুলো ব্যবহার করি ওই মশলাগুলা ব্যবহার করতে হয়। করার পরে এগুলা দিয়া পরিমাণ, মানে 3 কেজি তেল, ঠিক আছে, 1 কেজি আদা, 1 কেজি রসুন, ঠিক আছে, ওইরকম আইটেম দিয়া তারপর আমি মশলাটা তৈরি করি। আর মানে দশ গ্রাম তো আপনার 10 গ্রাম শুধু মশলা ঘুরিয়ে বিক্রি, মুড়ি বিক্রি করা যায়। বাড়াতে মনে হয় শুধু মশলাতে মুড়ি বিক্রি করা যায় না, তার লোক আবার ঘুগনি বানাতে হয়। ঘুগনি বানাতে গেলে আবার আপনার যে ডাল কিনতে হয়, ডাল কিনা সিদ্ধ দিয়া তারপর ঘুগনিটা তৈরি করতে হয়, এই আর কি আইটেম। মুড়ি মশলা আইটেম বিক্রি করতে হয় আমি, কারণ আমি পরিমাণ মতো মশলা দিই, পরিমাণ মতো ঘুগনি দিই, পরিমাণ মতো পেঁয়াজ দিই, ধনিয়া পাতা দিই, কাঁচামরিচ দিই, লেবু দিই, পেঁয়াজ দিই, দিয়ে সেটা তারপর কাস্টমারের চাহিদা মতো মাল বানাই দিই আর কি।
0: মুড়ি তৈরি হয় চাল থেকে। মুড়ির ভেতরটা ফাঁপা, তাই পরিমাণে বেশি খাওয়া যায়। কুরকুরে মুচমুচে মুড়ি বাঙালির প্রাচীন মুখরোচক খাবার। আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে মুড়ি ভাজাকে উপজীব্য করে জীবিকা নির্বাহ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এ কারণে দেশের বেশ কিছু এলাকার মুড়ির সুখ্যাতি রয়েছে। যেসব এলাকার মানুষ মুড়ি ভাজাকে উপজীব্য করে জীবিকা নির্বাহ করে তারা সারা বছরই মুড়ি ভেজে থাকে। গ্রামগুলোতে রাত দিন চলে মুড়ি তৈরির ব্যস্ততা। মুড়ি দুইভাবে তৈরি হয়, একটি গ্রামীণ পদ্ধতিতে হাতে ভাজা, অন্যটি মেশিনে। তবে স্বাস্থ্যসম্মত মুড়ি খেতে হলে হাতে ভাজা মুড়ি খেতে হবে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনব মুড়ি ভাজার গল্প।
7: সুপ্রিয় শ্রোতা বন্ধু, মুড়ি কিভাবে ভাজতে হয় সে বিষয়টা আমরা একটু জানতে চাই, আপনার নামটা জানতে চাই।
8: আমার নাম জোসনা খাতুন।
7: আচ্ছা জোসনা খাতুন, আপনি যদি একটু বলেন, এই যে মুড়ি, মুড়ি যে ভাজতে হয়, মুড়ি ভাজার প্রক্রিয়াটা একদম শুরু থেকে।
8: মুড়ি ভাজা আগে দান সিদ্ধ করে নিতে হয়, পরে সিদ্ধ করে ফাটায় নিতে হয়, দুই সিদ্ধ করতে হয়, দান বাঙ্গাইতে হয়, দুই সিদ্ধের পরে সুগায়া দান বাঙতে হয়, পরে বাঙ্গায় ওই সাইলেরে গামাইতে হয়।
7: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা মুখোমুখি হয়েছে এমন একজনের যিনি জানেন কিভাবে মুড়ি ভাজতে হয়, মুড়ি ভাজার পুরো প্রক্রিয়াটা সম্পর্কে, কারণ তিনি গ্রামে বসবাস করেছেন দীর্ঘদিন এবং সেখানে তিনি এই যে মুড়ি ভাজার কাজ নিজেদের প্রয়োজনে এবং এই মুড়ি ভাজার প্রক্রিয়াটা সম্পর্কে উনি পুরোপুরি জানেন। আপনার নামটা জানতে চাই।
8: আমার নাম জোসনারা।
7: আচ্ছা, এই যে জোসনা খাতুন, আপনি মুড়ি ভাজার যে প্রক্রিয়াটা, কিভাবে মুড়ি ভাজতে হয় সেটা যদি আমাদেরকে একটু বলেন।
8: মুড়ি আগে দান সিদ্ধ করতে হয়, সিদ্ধ করে পরে শুকাইতে হয়, শুকাইয়া চাল বাইনে পরে ওই চাল দিয়ে গামাইতে হয়, গামাইয়া পরে নবন পানি দিয়ে ভিজাইতে হয়, নবন পানি দিয়ে ভিজাইয়া পরে বালুর মধ্যে ভাজতে হয়।
7: এই যে মুড়ি কয় সিদ্ধ করতে হয়?
8: ওই দান দুই সিদ্ধ করতে হয়, দুই সিদ্ধর পরে শুকাইতে হয়।
7: এবার যদি একটু বলেন যে বালি দিয়ে যখন মুড়িটা ভাজা হলো, ভাজার পরে কি করতে হয়?
8: চালনার মধ্যে মুড়িটা ফেলাইতে হয় চাইলে,
7: তারপরে তো মুড়ি খাওয়া যায়।
8: হ্যাঁ, তারপরে ভালো করে শুকনা কাপড় দিয়ে মুড়িটা ডইলে নিতে হয়।
0: একজন ডাক্তার কি বলছেন মুড়িকে নিয়ে, আসুন শোনা যাক।
7: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা জেনেছি কিভাবে মুড়ি ভাজা হয়, মুড়ি ভাজার প্রক্রিয়া, মুড়ি খেলে কি কি উপকার হয় সেটাও তো জানা উচিত, তাই না? আমরা জানতে চাই মুড়ি খেলে কি কি উপকার পাওয়া যায়, সে বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে পেয়েছি ডাক্তার লুবনা আক্তারকে, যিনি BHMS এবং কনসালটেন্ট মেডিসিন ও মনোরোগ। কথা বলতে চাই তার সাথে, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে মুড়ি, মুড়ি খেলে কি কি উপকার পাওয়া যায়?
9: মুড়ি হচ্ছে এটা একটা কার্বোহাইড্রেট খাবার, মুড়ি চাল থেকেই হয়, এটা কার্বোহাইড্রেট। মুড়ি খেলে হজম শক্তি ভালো হয়, ক্যালোরি হয়, যারা ওজন নিয়ন্ত্রণ করতে পারে মুড়িতে, মুড়ি শুকনা খাবার, এটা সহজে সব জায়গায় বহনও করা যায়। মুড়ি একটি কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার, এটি মূলত চাল থেকেই তৈরি করা হয়। এর প্রধান পুষ্টি উপাদান হলো শর্করা, যা শরীরের তাৎক্ষণিক শক্তি বাড়ায় বা যোগায়। মুড়ির পুষ্টিগুণ সম্পর্কে হচ্ছে, এটা গ্লাইসেমিক ইনডেক্স, মুড়ি ভাজার সময় চালের জটিল কার্বোহাইড্রেট ভেঙে সহজ শর্করা পরিণত হয়, এর ফলে মুড়ির গ্লাইকোসেমিক ইনডেক্স প্রায় 80-90 কাছাকাছি থাকে, যা রক্তে দ্রুত শর্করা বাড়াতে পারে। ক্যালোরিটা হচ্ছে, এক কাপ সাধারণত মুড়ি প্রায় 60-70 ক্যালোরি থাকে। যেহেতু এতে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে, তাই ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ ক্ষেত্রে মুড়ি খাওয়ার পরিমাণ সম্পর্কে সচেতন থাকতে হবে।
7: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: মুড়ি একটি শিল্প, চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন দেশে মুড়ি রপ্তানি হয়ে থাকে, যা থেকে আসে বৈদেশিক মুদ্রা। আর সে কারণেই মুড়ির গ্রামগুলোকে বাণিজ্যিক মুড়ি উৎপাদনে সরকারি বেসরকারিভাবে সহযোগিতা করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার কথা ভাবার সময় মনে হয় চলে এসেছে। আশা করি এতে উদ্যোক্তারাও এগিয়ে আসবেন। আর এরকম প্রত্যাশা নিয়েই একটি গান শুনতে শুনতে শেষ করব আমাদের আজকের আবহমান বাংলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল মুড়ি। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন রৌনক জাহান এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সরোয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: জাতি আপনার প্রতি চেয়ে আছে আপনার সামান্যতম প্রচেষ্টায় জাতির উন্নতি হতে পারে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের কান্না।

শ্রাবণের এই অলস নিঝুম রাতে আপনাদের সবাইকে পরাণের গানের আসরে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব বাপ্পি। নিশ্চয়ই খুব অপেক্ষায় আছেন প্রিয় অনুষ্ঠান শুনবার জন্য। আজকের আসরে আমরা প্রথমে যে গানটি শুনব, এই গানটির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক ঝাঁক শ্রোতা বন্ধু আকুল আবেদন জানিয়েছেন। আমি সবার নামগুলো বলছি। নাটোরের বাগাতিপাড়া শেখপাড়া থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইফ, মোহাম্মদ শাহাদ শাফি। মানিকগঞ্জের ঘিওর থেকে মোহাম্মদ মুফাজ্জল হোসেন, মানিকগঞ্জের দৌলতপুর তুলন্ড থেকে মোহাম্মদ শরীফ মোল্লা এবং মোহাম্মদ আকাশ মিয়া, ময়মনসিংহের গফরগাঁও থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, মিসেস সোমা শরীফ, সামিয়া সাদিয়া, ইকবাল আহমেদ সজীব, রাফেজা সুলতানা এবং তাহমিনা সুলতানা। কক্সবাজারের চকরিয়া বদরখালী থেকে নাইম ও মামুন, খুলনার সোনাডাঙ্গা থেকে টাওয়ার রাকা এবং মানিকগঞ্জের দৌলতপুর জীবনপুর চুরিডাঙ্গা থেকে মেহেদি হাসান মামুন, শামীম সানা ও আকিস খান। গাজী মাজহারুল আনোয়ারের কথায় প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সেই বুক কাঁপানো দরাজ কণ্ঠে চলুন এই অসাধারণ বিরহের গানটি দিয়ে আজকের আসর শুরু করা যাক। চলুন গানে হারাই।

প্রিয় বন্ধুরা, শ্রাবণের এই মিষ্টি রাতে যারা এই মুহূর্তে যুক্ত হলেন পরাণের গানের সাথে, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারই কুড়িগ্রামের উলিপুরের তিনমুড় থেকে বাবলু, লাভলু, লাভলি ও বাবলা আপনাদের কাছ থেকে আমরা লেখা পেয়েছি। শুনতে চেয়েছেন রাধারমণ দত্তের একটি কালজয়ী মরমী সৃষ্টি। দিলরুবা খানের কণ্ঠে আমরা শুনব সেই চেনা ও দরদমাখা কণ্ঠ, ভ্রমর কৈ ও গিয়া। গানটির গীতিকার এবং সুরকার রাধারমণ দত্ত।

প্রিয়বন্ধুরা শুনছেন পরাণের গান পঞ্চগড়। হিমালয়ের কোল ঘেঁষা একটি জেলা দেবীগঞ্জের, এই জেলার দেবীগঞ্জের সুন্দর দিঘি হাজরাডাঙ্গা থেকে ধুমধারা কবিতা শ্রোতা ক্লাবের সভাপতি শ্রী দীপক চক্রবর্তী আমাদের লিখেছেন। তার সাথে আছেন শ্রী বিথি চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশচন্দ্র ঝা, দীপক কুমার শর্মা এবং জুয়েল রানা। বাউল সম্রাট লালন শাহের মনের মানুষের সাথে মিলন হবার এই পরম আধ্যাত্মিক গানটি আজ আমরা শুনব লোকসঙ্গীতের সম্রাজ্ঞী ফরিদা পারভিনের দরুদ মাখা কণ্ঠে। মিলন হবে কতদিনে আমার

প্রিয় বন্ধুরা, এবারের গানটি যাদের পছন্দ তাদের নামগুলো বলছি। শরীফ, আজহার, আলমগীর ও পলাশ আপনারা লিখেছেন টাঙ্গাইলের কালীহাতি ইছাপুর থেকে। প্রিয় বন্ধুরা, আমরা এ নশ্বর পৃথিবীতে ক্ষণিকের জন্য এসেছি। একটা সময় আমাদের সবাইকে চলে যেতে হবে, তবে রয়ে যাবে ভালো কিছু কাজ। আমরা যদি এই পৃথিবীতে ভালো কিছু কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, তবে কিন্তু আমরা অমর হয়ে থাকবো। আসুন না সংক্ষিপ্ত এই জীবনে আমরা ভালো কাজ করি, মানুষের জন্য কাজ করি। এমনই আহ্বানে আপনাদেরকে এবারে যে গানটি শোনাবো, এই গানটি আমরা শুনবো বারী সিদ্দিকীর কণ্ঠে। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর দরাজ কণ্ঠে আমরা গানটি শুনবো। এই পৃথিবী যেমন আছে তেমনি রবি। গানটির কথা এবং সুর বিজয় সরকার।

বন্ধুরা, কথা বলতে বলতে আপনাদের পছন্দের গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের কাছে দুটি সুন্দর চিঠি এসে জমা হয়েছে। প্রথম চিঠিটি পাঠিয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আলিকরা ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক এম এস হোসেন। আর দ্বিতীয় চিঠিটি এসেছে কুষ্টিয়া সদরের গোস্বামী দুর্গাপুরের উত্তর মাগুরা গ্রাম থেকে। তিন বোন, মুসাম্মদ সাকিরুন্নেসা, মুসাম্মদ উর্মি খাতুন মিম এবং মুসাম্মদ মুন্নি খাতুনের কাছ থেকে। মোহাম্মদ ওসমান খানের কথা ও সুরে শিল্পী আশিকের মিষ্টি কণ্ঠে চলুন শুনে আসি এই অনবদ্য গানটি।

আশিকের গাওয়া গানটির মধ্য দিয়ে বিদায়ের কথাগুলো বলতে চাই। বলতে চাই আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন গোলাম মোস্তফা, উপস্থাপনায় ছিলাম আমি আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে সবাইকে জানাই শুভরাত্রি।

এতক্ষণ আপনারা শুনলেন অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান, বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইরা হাবিব। সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে। প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ধরনের আর্থিক ভ্রমণ ও সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে একটি দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন বলেন, এর উদ্দেশ্য হল প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা এবং একটি দ্বৈত মুদ্রা কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা সহজ করা। প্রবাসী কার্ড সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে উপ প্রেস সচিব বলেন, প্রথম পর্যায়ে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50,000 এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের জুনের মধ্যে 2,00,000 কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সারা দেশে বিশেষ করে রাজধানীতে পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দ দূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইটভাটার দূষণ রোধ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র 150 দিনের মধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন BNP সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডক্টর মাহদি আমিন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, BNP চীনের সঙ্গে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। LGRD মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সভায় গেস্ট অব অনার এর বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতি নয় বরং আমদানি রপ্তানি, রেমিটেন্স ও জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়ামকগুলোই বাংলাদেশের কূটনীতির মূল ভিত্তি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 7 জেলায় আগামী 3 দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। আজ কেন্দ্রটির এক পূর্বাভাসে বলা হয়, পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই অবস্থা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে বলে ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ইংল্যান্ডের মোকাবেলা করবে। আজ বাংলাদেশ সময় রাত 3টায় মিয়ামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।

বাংলাদেশ বেতার ঢাকা আগামীকালের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথেয় অনুষ্ঠানে হালাল হারাম জানা ও মেনে চলা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা ২০ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮টা ৩০ মিনিটে। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার ২০২৬ আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল ৯টা ২৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন শুনবেন বেলা ২টা ২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল ৪টা ২৫ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ ধামামা বিকেল ৫টা ২০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সকাল সোনালী ফসল সন্ধ্যে ৬টা ২৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ২৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ২৩ মিনিটে। রাত ৮টা ২০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টা ২৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত ১০টায়। এছাড়া এফএম ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক সমুদ্রের ঢেউ, রচনা আব্দুল আজিজ, প্রযোজনা মনি আজিজ। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৬টা থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল শুধু ছোট পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 79%, সন্ধ্যে 6টায় 71%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:22, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ, FM 102 এবং FM 90 মেগাহার্টজ। তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم, بنگلہ دیش بیتار ڈھاکہ, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সকাল ছটা। আজ রবিবার, চৌঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, চৌঠা সফর 1448 হিজড়ি, 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ। এই মুহূর্তে ঢাকার আগারগাঁয়ে বর্ষণ মুখর সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু ও তানিয়া সুলতানা, প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন রৌনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।